আজ বুধবার 27 জ্যৈষ্ঠ 1948 শকাব্দ, 17 জুন 2026 খ্রিস্টাব্দ, 2 আষাঢ় 1433 বঙ্গাব্দ। আজ সূর্যোদয় ভোর 4:54 সূর্যাস্ত সন্ধে 6:19 আকাশবাণী কলকাতা। শুরু হল গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে গীতাঞ্জলি প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টসে, সঞ্চয়িতা প্রচার তরঙ্গে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টসে এবং নিউজ অন এআইআর অ্যাপে। স্টুডিওর ঘড়িতে এখন সময় 5:57 হয়ে 19 সেকেন্ড।

পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলে সমুদ্রে বা নদীতে যারা মাছ ধরতে যান, আলিপুর আবহাওয়া দপ্তর থেকে তাঁদের উদ্দেশ্যে কোনো সতর্কবার্তা নেই। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে সংবাদ। অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গে, মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে, আসানসোল রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.3 মেগাহার্টজে, বর্ধমান রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101.5 মেগাহার্টজে, বালুরঘাট রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101 মেগাহার্টজে, পুরুলিয়া ফারাক্কা রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্টজে, বাসন্তী কৃষ্ণনগর খড়গপুর মালদা রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 103.7 মেগাহার্টজে,

0: ডিটিএইচ বাংলা পরিষেবায় এবং নিউজ অন এআইআর অ্যাপে। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি। এখন সুভাষিত অনুষ্ঠানে শুনবেন মহাত্মা গান্ধীর রচনা থেকে পাঠ।
1: অহিংসা সাহসিকতার চূড়ান্ত। অহিংস হতে হলে পৃথিবীতে দিনহীন যারা, তারা যে জিনিস থেকে বঞ্চিত তা পাওয়ার আকাঙ্ক্ষা আমাদের যেন কখনো না হয়। ব্যক্তিগত জীবনে অহিংসা নীতি প্রয়োগ না করে বৃহত্তর ক্ষেত্রে তা প্রয়োগ করতে যাওয়া ভুল। আগে নিজের ঘরে অহিংসা নীতি প্রয়োগ করে পরে তা অপরের ক্ষেত্রে প্রয়োগ করা উচিত। চরিত্রধন না থাকলে সত্যাগ্রহ অসম্ভব। সত্যাগ্রহী হতে হলে সরল প্রকৃতির, ভদ্র ও সংযমী হতে হবে। কারো প্রতি সে শত্রু ভাবাপন্ন হবে না, সুবিবেচিত এক আদর্শ তার সামনে থাকবে। সে যেন অব্যবস্থিত চিত্ত না হয়, আর এর পেছনে যেন কোনো অসদাভিপ্রায় বা বিদ্বেষ না থাকে। সত্যাগ্রহ করতে গিয়ে আমি প্রথম দিকে দেখেছি যে সত্যের অনুসন্ধান করলে বিরুদ্ধ পক্ষের প্রতি কোনো হিংসা থাকে না, উপরন্তু ধৈর্য ও সহানুভূতির মাধ্যমে তার ভুলটাকে দূর করে দেওয়া যায়। কারণ একজনের কাছে যা সত্য অপরজনের কাছে তা অসত্য হতে পারে। ধৈর্য ধারণ করতে গেলেই দুঃখ সহ্য করতে হয়। সত্যকে রক্ষা করার জন্য বিরুদ্ধ পক্ষকে কষ্ট না দিয়ে নিজেকেই কষ্ট করতে হয়, এই মতবাদের অর্থই তাই। একই সঙ্গে সত্য ও অহিংসার আশ্রয় নিলে পৃথিবীকে বশে আনা যায়। রাজনৈতিক অর্থাৎ জাতীয় জীবনে সত্য ও নম্রতা শিক্ষাই সত্যাগ্রহের সারমর্ম। অহিংসার প্রকৃতি এমনই যে সে শক্তি চায় না বা তার লক্ষ্যও নয়, কিন্তু অহিংসার ক্ষমতা আরও বেশি। অহিংসা শাসনযন্ত্র হাতে না নিয়েই তাকে দমন ও পরিচালনা করবার ক্ষমতা রাখে। এখানেই এর সৌন্দর্য। অন্যায়কারীকে হতবুদ্ধি করবার ইচ্ছা সত্যাগ্রহীর থাকে না। সত্যাগ্রহ অন্যায়কারীর মনে ভয়ের উদ্রেক করে না, কিন্তু তার মনে আলোড়ন জাগায়। সত্যাগ্রহীর লক্ষ্য অন্যায়কারীর মনোভাবের পরিবর্তন করা, তাকে দমন করা নয়। সব বিষয়েই সত্যাগ্রহীর কৃত্রিমতা বর্জন করা উচিত। অন্তরে যেমন সাড়া সে পায়, সেই অনুযায়ী সমস্ত রকম কৃত্রিমতা ত্যাগ করে সে কাজ করে যায়। দুষ্কৃতি এবং দুষ্কৃতকারীর মধ্যে যে পার্থক্য, তা যেন সত্যাগ্রহী কখনো না বিস্মৃত হয়। দুষ্কৃতিকারীর বিরুদ্ধে কোনো অসদ্ভাব বা বিদ্বেষ তার থাকা উচিত নয়। সত্যাগ্রহী সবসময় সত্যের মাধ্যমে অসত্যকে, প্রেমের মাধ্যমে ক্রোধকে, সুকৃতির মাধ্যমে দুষ্কৃতিকে ও অহিংসার মাধ্যমে হিংসাকে জয় করতে চেষ্টা করবে।
0: শুনলেন মহাত্মা গান্ধীর রচনা থেকে পাঠ। সুভাষিত অনুষ্ঠানটি এখানেই শেষ হল। আকাশবাণী কলকাতা, পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই।

0: ললিতা ঘোষের গাওয়া এই গানটির সঙ্গেই শেষ হলো আজকের সঙ্গীতাঞ্জলি। পরবর্তী ঘোষণা একটু পরেই।
1: পায়ের জাদুতে কাঁপছে গোটা বিশ্ব, শুরু হয়ে গেছে ফুটবলের মহাযুদ্ধ, ফিফা ওয়ার্ল্ড কাপ 2026।
2: কার মাথায় উঠবে বিশ্বসেরার মুকুট, কারা লিখবে নতুন ইতিহাস, প্রতিটি গোল, প্রতিটি ড্রিবলিং আর প্রতি মুহূর্তের টান টান উত্তেজনা নিয়ে তুমি কতটা আপ টু ডেট?
3: চিন্তা নেই, ফুটবল বিশ্বকাপের এই চরম উত্তেজনাকে তোমার হাতের মুঠোয় নিয়ে আসছে যুববাণী। যুববাণীর বিশেষ নিবেদন, ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ।
4: প্রতিদিনের ম্যাচে কোন দল কেমন খেললো,
5: ম্যাচের শেষে স্কোরলাইন কি বলছে,
6: কার ডিফেন্স ভাঙলো, কে করলো বাজিমাত,
2: প্রতিটা ম্যাচের ইনডেপথ রিভিউ এবং টান টান প্রিভিউ নিয়ে প্রতিদিনের নিয়মিত বুলেটিন।
3: কান রাখতে ভুলো না, প্রতিদিন বেলা 11:50 শুধুমাত্র গীতাঞ্জলি প্রচার তরঙ্গ এবং নিউজ অন AIR অ্যাপে।
1: তাহলে আর দেরি কেন, ফুটবল ফিভারে কাঁপতে থাকো যুববাণীর সঙ্গে, আর শুনতে ভুলো না
7: ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ।

এখন আজকের অনুষ্ঠান সূচি। গীতাঞ্জলির প্রথম অধিবেশনে সকাল 6:30 আজকের চাষবাস। এই অনুষ্ঠানে মাছের চারাপোনা তৈরি বিষয়ে বলবেন ডক্টর শৈলেন্দ্রনাথ বিশ্বাস। 6:40 আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে কথিকা নার্ভের অসুখে সঙ্গীতের প্রভাব বলবেন ডাক্তার সাম্বাদিত্য দাস। প্রাত্যহিকী 6:45 উপস্থাপনায় নীলিমা সাঁতরা এবং কার্তিক ঘোষ। 7:45 রবীন্দ্রসঙ্গীত শিল্পী অভিজিৎ দাস। 8:00 জানা অজানা, দেশ বিদেশের অভয়ারণ্য সম্পর্কে বলবেন চিরদীপ বন্দ্যোপাধ্যায়, শুনবেন তৃতীয় পর্ব। 8:05 নজরুল গীতি শিল্পী সঙ্গীতা সান্যাল। 8:20 কথিকা

আমার বাবা নারায়ণ সান্যাল, বলবেন মৌ সান্যাল। 8:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শরদ বাজিয়ে শোনাবেন সিদ্ধার্থ ঘোষ। 9:00 বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানে। 9:25 জেলার চিঠি, বাঁকুড়া থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা দেবাশিস মৌলিক। 9:30 গানে গানের শেষাংশ। 10:00 গানের ভেলা, উপস্থাপনায় শর্মিষ্ঠা সরকার। 11:00 যুববাণীর অনুষ্ঠান মনপাড়া জাংশন। 12:00 ভক্তিগীতি, শিল্পী চুনিলাল ভট্টাচার্য। 12:15 লোকগীতি পরিবেশন করবেন অদিতি মুখোপাধ্যায়। 12:35 গ্রামীণ মহিলাদের অনুষ্ঠান শ্রীভবন। 1:00 বাংলা ছায়াছবির গান। 1:45 মহিলা মহলে আমরাও পারি, উপস্থাপনা সঙ্গীতা দত্ত। 2:05 বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান প্রত্যাশা। 2:30 আধুনিক বাংলা গান। গীতাঞ্জলির দ্বিতীয় অধিবেশনে 5:00 ক্রীড়াঙ্গন, থাকছে গুগলি, উপস্থাপনা অর্ক বন্দ্যোপাধ্যায়। 5:30 বিদ্যার্থীদের জন্য দশম শ্রেণীর জীবন বিজ্ঞান বিষয়ে আলোচনায় বিনোদিনী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা সঙ্গীতা দত্তমণ্ডল এবং 2 ছাত্রী। 6:05 সাঁওতাল অনুষ্ঠানে লোকগীতি পরিবেশন করবেন বর্ষা সোরেন ও সহশিল্পীবৃন্দ। 6:15 সাঁওতাল অনুষ্ঠানে লক্ষ্মী মান্ডির সাক্ষাৎকার। 6:40 কৃষি কথার আসর। 7:30 সমীক্ষা। 8:00 নানা রঙের গান। 8:30 আইনি কথা। 9:00 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শরদ বাজিয়ে শোনাবেন সিদ্ধার্থ ঘোষ। 9:30 বিশেষ আলোচনা ধর্মী অনুষ্ঠান, নিরাপত্তা অভ্যন্তরীণ ও বাহ্যিক। 10:00 বাংলা ছায়াছবির গান। 10:30 রবীন্দ্রসঙ্গীত, শিল্পী অভিজিৎ দাস। 10:45 আধুনিক গান সঙ্গীতা সান্যালের কণ্ঠে। 11:00 লোকগীতি পরিবেশন করবেন অদিতি মুখোপাধ্যায়। 11:10 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে খেয়াল, ঠুংরি এবং দাদরা পরিবেশন করবেন বিদুষী অঞ্জনা নাথ। গীতাঞ্জলির পর এবার সঞ্চয়িতা। প্রথম অধিবেশনে 6:25 রবীন্দ্রসঙ্গীত শিল্পী অভিজিৎ দাস। 6:35 রামচরিতমানসের 144তম পর্ব। 6:45 ভজন, শিল্পী অদিতি মুখোপাধ্যায়। 7:10 যুববাণীর অনুষ্ঠান সুপ্রভাত, উপস্থাপনা শ্বেতা হাজরা। 8:30 নজরুল গীতি পরিবেশন করবেন চুনিলাল ভট্টাচার্য। 8:50 গিটার বাজিয়ে শোনাবেন মৌ রায়চৌধুরী। 9:10 রসধারা। 10:15 অঞ্জমান। 11:00 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান। বেলা 12:00 সুরভি। 12:20 এবং 1:10 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান। 2:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে তবলা লহরা, পরিবেশন করবেন স্বরাজ কুমার ভট্টাচার্য। সঞ্চয়িতার দ্বিতীয় অধিবেশনে 5:10 রবীন্দ্রসঙ্গীত শিল্পী অভিজিৎ দাস। 5:20 উর্বশী, উপস্থাপনা পুনম সিং। 6:10 হিন্দি কথিকা। 6:30 আইসিসি মহিলা টি-20 ক্রিকেট বিশ্বকাপে ভারত বনাম নেদারল্যান্ডসের খেলার ধারা বিবরণী হিন্দি এবং ইংরেজিতে। এরপর থেকে সঞ্চয়িতা প্রচার তরঙ্গের অনুষ্ঠানগুলি সম্প্রচারিত হবে নিউজ অন AIR অ্যাপে। তাতে থাকছে 6:30 গুলগুলশান, 7:10 আধুনিক গান শিল্পী অদিতি মুখোপাধ্যায়, 7:30 দর্পণ। 8:00 হিন্দি ছায়াছবির গান। 8:15 হরাইজন সাপ্তাহিক বেতার পত্রিকা। 9:16 স্পটলাইট। 10:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, উপস্থাপনা দীপাচন্দ। 11:10 হিন্দি ছায়াছবির গান। শুনলেন আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের আজকের অনুষ্ঠান সূচি। এখন খবর।

আকাশবাণী খবর পড়ছি অর্ক সেন। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী বলেছেন, ভারত সর্বদাই মানবতাকে অগ্রাধিকার দিয়েছে। ফ্রান্সের এভিয়াতে G7 শীর্ষ সম্মেলনে গতকাল তিনি এক অধিবেশনে বক্তব্য রাখেন। G7 শীর্ষ সম্মেলনের ফাঁকে একাধিক রাষ্ট্রনেতার সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রীর। বিশ্বব্যাপী স্বাস্থ্য ও উন্নয়নমূলক সহযোগিতা জোরদার করার লক্ষ্যে একাধিক উদ্যোগের ঘোষণা G7 গোষ্ঠীভুক্ত দেশগুলির। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গতকাল নতুন দিল্লিতে যমুনা নদী পুনরুদ্ধারের লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ বৈঠকে সভাপতিত্ব করেন। NTA NEET পরীক্ষার আগে অভিভাবক ও পরীক্ষার্থীদের

প্রতারকদের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। ফুটবল বিশ্বকাপে ফ্রান্স গতকাল 3-1 গোলে সেনেগালকে হারিয়ে দিয়েছে। আজ মাঠে নামছে গতবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আইসিসি মহিলা টি-20 ক্রিকেট বিশ্বকাপে ভারত আজ নেদারল্যান্ডসের বিরুদ্ধে খেলবে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গতকাল ফ্রান্সের এভিয়াতে G7 শীর্ষ সম্মেলনে নতুন অংশীদারিত্ব তৈরি ও আন্তর্জাতিক সংহতির পুনর্নির্মাণ শীর্ষক এক অধিবেশনে বক্তব্য রাখেন। বিদেশ মন্ত্রক জানিয়েছে, প্রধানমন্ত্রী তার ভাষণে বলেছেন, বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশ একে অপরের সঙ্গে গভীরভাবে সংযুক্ত। এই পরিস্থিতিতে আন্তর্জাতিক অংশীদারিত্ব গঠনে পারস্পরিক আস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, ভারত সর্বদাই মানবতাকে অগ্রাধিকার দিয়েছে। এ প্রসঙ্গে তিনি আন্তর্জাতিক সৌর জোট, দুর্যোগ মোকাবিলায় সক্ষম পরিকাঠামো তৈরি, আন্তর্জাতিক জৈব জ্বালানি জোট, মিশন লাইফ, এক পের মাকে নাম অভিযানের মতো ভারতের নেতৃত্বাধীন একাধিক উদ্যোগের কথা তুলে ধরেন। আন্তর্জাতিক অংশীদারিত্ব ক্ষেত্রে ভারত বসুধৈব কুটুম্বকম, অর্থাৎ বিশ্বের সবাই এক পরিবার, এই নীতিকেই পাথেয় করে চলেছে বলে তিনি জানান। শ্রী মোদী বলেন, শ্রীলঙ্কার ঘূর্ণিঝড় কিংবা আফগানিস্তানের ভূমিকম্প, মোজাম্বিকের বন্যা অথবা জামাইকার হারিকেন, বিশ্বজুড়ে প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত দেশগুলির দিকে ভারত সর্বদাই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। সর্বজন হিতায় সর্বজন সুখায় এই মন্ত্রের কারণে অর্থনৈতিক অন্তর্ভুক্তি, স্বাস্থ্য নিরাপত্তা, ডিজিটাল পরিচয়, প্রযুক্তি নির্ভর ক্ষমতায়ন এবং মহিলা নেতৃত্বাধীন উন্নয়নের ক্ষেত্রে ভারত সাফল্য লাভ করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফ্রান্সের এভিয়াতে G7 শিখর সম্মেলনের ফাঁকে একাধিক দেশের শীর্ষ নেতাদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন। কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি, ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, সংযুক্ত আরব আমির শাহের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান, কেনিয়ার রাষ্ট্রপতি উইলিয়াম রুটো, মিশরের রাষ্ট্রপতি আব্দেল ফাতাহ আল সিসি, জাপানের প্রধানমন্ত্রী সানায় তাকাইচি এবং দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপতি লি জে মিয়ংয়ের সঙ্গে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়। কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নির সঙ্গে বৈঠকে বাণিজ্য, জ্বালানি, প্রতিরক্ষা এবং প্রযুক্তি ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর পাশাপাশি চলতি বছরের মধ্যেই অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি চূড়ান্ত করার লক্ষ্য নির্ধারণ করা হয়। এছাড়া ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমারের সঙ্গে বৈঠকে ভিশন 2035-এর আওতায় দুই দেশের সম্পর্কের অগ্রগতি পর্যালোচনা করা হয়। সংযুক্ত আরব আমির শাহের রাষ্ট্রপতি শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে বৈঠকে পশ্চিম এশিয়ায় শান্তি ও হরমুজ প্রণালী দিয়ে অবাধ ও নিরাপদ নৌচলাচল বজায় রাখার উপর গুরুত্ব দেওয়া হয়। এছাড়া প্রধানমন্ত্রী কেনিয়ার রাষ্ট্রপতি উইলিয়াম রুটো, মিশরের প্রেসিডেন্ট আব্দেল ফাতাহ আল সিসি, জাপানের প্রধানমন্ত্রী সানায় তাকাইচি এবং দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপতি লি জে মিয়ংয়ের সঙ্গেও বিভিন্ন দ্বিপাক্ষিক সহযোগিতা আরও বাড়ানোর বিষয়ে আলোচনা করেন। G7 শীর্ষ সম্মেলনের ফাঁকে আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের মধ্যে বহু প্রতীক্ষিত দ্বিপাক্ষিক বৈঠক হওয়ার কথা। গত বছর ফেব্রুয়ারিতে ওয়াশিংটন ডিসিতে সাক্ষাতের পর দুই নেতার মধ্যে এটি প্রথম বৈঠক। আজকের এই সাক্ষাতে বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে ব্যাপক আলোচনার পাশাপাশি পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয় নিয়েও তাঁরা আলোচনা করবেন বলে আশা করা হচ্ছে। G7 গোষ্ঠীভুক্ত দেশগুলি ভারতসহ বেশ কয়েকটি সহযোগী দেশের সঙ্গে মিলে বিশ্বব্যাপী স্বাস্থ্য ও উন্নয়নমূলক সহযোগিতা জোরদার করার লক্ষ্যে একাধিক উদ্যোগের কথা ঘোষণা করেছে। G7 গোষ্ঠীর নেতারা গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র ও উগান্ডায় ছড়িয়ে পড়া ইবোলা প্রাদুর্ভাব মোকাবিলায় একটি সমন্বিত আন্তর্জাতিক পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন। ভারত, মিশর, কেনিয়া এবং দক্ষিণ কোরিয়া কন্ট্যাক্ট ট্রেসিং, অর্থাৎ সংক্রমিত ব্যক্তির সংস্পর্শে আসা ব্যক্তিদের শনাক্তকরণ, সীমান্ত নজরদারির মতো জোরালো পদক্ষেপ গ্রহণের আহ্বানে সমর্থন জানিয়েছে। এছাড়া নেতারা ইবোলার বিরল স্ট্রেনের বিরুদ্ধে টিকা, রোগ নির্ণয় পদ্ধতি এবং চিকিৎসা ব্যবস্থা উদ্ভাবনে সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন। পাশাপাশি G7 গোষ্ঠী ক্যান্সারের বিরুদ্ধে বিশ্বব্যাপী লড়াইকে ত্বরান্বিত করার বিষয়ে তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। ভারত ও ব্রাজিল সহ সহযোগী দেশগুলির সমর্থনে নেতারা রোগ প্রতিরোধ, প্রাথমিক পর্যায়ে রোগ নির্ণয় এবং গুণমান সম্পন্ন স্বাস্থ্যসেবার উপর গুরুত্ব দিয়েছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গতকাল নতুন দিল্লিতে যমুনা নদী পুনরুদ্ধারের লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ বৈঠকে সভাপতিত্ব করেন। বৈঠকে দীর্ঘদিন ধরে স্থগিত হয়ে পড়া কিষাও বহুমুখী বাঁধ প্রকল্পের বিষয়ে ছটি রাজ্য ঐক্যমতে পৌঁছয়। স্বরাষ্ট্রমন্ত্রকের বিবৃতিতে জানানো হয়েছে, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, দিল্লি, উত্তরপ্রদেশ, হরিয়ানা এবং রাজস্থান এই ছটি রাজ্য প্রকল্প বাস্তবায়নের জন্য একটি সমঝোতা স্মারকপত্র মৌ স্বাক্ষরে সম্মত হয়েছে। সমঝোতা স্মারক স্বাক্ষরের পর প্রকল্পটি অনুমোদনের জন্য কেন্দ্রীয় মন্ত্রিসভার কাছে পেশ করা হবে। নির্ধারিত কাঠামো অনুযায়ী প্রকল্পের জল সংক্রান্ত অংশের জন্য কেন্দ্রীয় সরকার 90% সহায়তা প্রদান করবে এবং বাকি 10% ব্যয় সংশ্লিষ্ট ছটি রাজ্য ভাগ করে নেবে। এছাড়া বিদ্যুৎ সংক্রান্ত অংশের ব্যয় বহনের ফলে
হিমাচল প্রদেশের জন্য বরাদ্দ জল

0: দিল্লি ও রাজস্থানকে সরবরাহ করা হবে। কেন্দ্রে এনডিএ সরকারের ১২ বছর পূর্তিতে আজ শুনবেন বিশেষ আলোচনা, অভ্যন্তরীণ ও বৈদেশিক নিরাপত্তার যুগবদল ও ভবিষ্যতের চ্যালেঞ্জ। রাজ্য পুলিশের প্রাক্তন মহানির্দেশক অধীর শর্মার সঙ্গে কথা বলেছেন অভিরূপ ভট্টাচার্য। অনুষ্ঠানটি শুনবেন রাত ১০টায় গীতাঞ্জলি ডিটিএইচ বাংলা ও আকাশবাণীর সোশ্যাল মিডিয়াতে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। ন্যাশনাল টেস্টিং এজেন্সি এনটিএ নিট পরীক্ষার আগে অভিভাবক ও পরীক্ষার্থীদের প্রতারকদের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। সমাজ মাধ্যমে এক বার্তায় এনটিএ জানিয়েছে, টেলিগ্রামে কিছু প্রতারক চ্যানেল খুলে পুনরায় হতে চলা পরীক্ষার প্রশ্নপত্র দেওয়ার নাম করে ১৪,০০০ থেকে ২৫,০০০ টাকা পর্যন্ত দাবি করছে, কিন্তু এই পরীক্ষার কোনো প্রশ্নপত্র ফাঁস হয়নি বলে এনটিএ স্পষ্ট জানিয়েছে। এছাড়া একটি অ্যাপের ব্যবহার বন্ধ করার কারণ ব্যাখ্যা করে এনটিএর মহানির্দেশক অভিষেক সিংয়ের একটি ভিডিও প্রকাশ করেছে তারা।
1: Payment links and the way the fraud is perpetrated, there was no other option but to block them, especially for the commitment of the government and NTA to commit an error-free examination, NEET examination on 21st of June.
0: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গতকাল নতুন দিল্লিতে বস্তি পুনর্বাসন সংক্রান্ত একটি পর্যালোচনা বৈঠক করেন। তিনি জানান, দিল্লি বস্তি ও জে জে ক্লাস্টার পুনর্বাসন ও স্থানান্তর নীতি ২০২৬ খসড়া চূড়ান্ত করা হয়েছে এবং দিল্লি সরকারকে দ্রুত তা বিজ্ঞপ্তি আকারে প্রকাশের নির্দেশও দেওয়া হয়েছে। এখন ফুটবল বিশ্বকাপের খবর।

0: ফিফা ফুটবল বিশ্বকাপে নরওয়ে ইরাককে 4-1 গোলে হারিয়ে দিয়েছে। নরওয়ের আর্লিং হালান্ড 29 মিনিটে প্রথম গোল করে নরওয়েকে এগিয়ে দেন। এরপর ইরাকের আয়েমেন হোসেন 39 মিনিটে গোল পরিশোধ করেন। এরপর 43 মিনিটে হালান্ড, 76 মিনিটে মার্টিন ওডেগার্ড ও আয়েমেন হোসেনের একটি আত্মঘাতী গোলে জয়ের ব্যবধান বাড়ায় নরওয়ে। এদিকে ফ্রান্স গতকাল 3-1 গোলে সেনেগালকে হারিয়ে দিয়েছে। 66 মিনিটে কিলিয়ান এমবাপে ও 82 মিনিটে ব্র্যাডলি বার্কোলা গোল করে ফ্রান্সকে এগিয়ে দেন। দ্বিতীয়ার্ধের সংযুক্ত সময় সেনেগালের ইব্রাহিম এমবায়ে গোল করলে কিলিয়ান এমবাপে আবার গোল করে ব্যবধান বাড়ান। অন্যদিকে ইংলিশ স্টেডিয়ামে গ্রুপ জির ম্যাচে ইরান ও নিউজিল্যান্ডের মধ্যে খেলাটি 2-2 গোলে ড্র হয়েছে। এদিকে ফুটবল বিশ্বকাপে আজ গতবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা আলজেরিয়ার বিরুদ্ধে ম্যাচ দিয়ে তাদের অভিযান শুরু করতে চলেছে। কানসাস সিটি স্টেডিয়ামে আর কিছুক্ষণ পরই শুরু হবে ম্যাচটি। অন্যদিকে গ্রুপ জের ম্যাচে অস্ট্রিয়া জর্ডানের বিরুদ্ধে খেলবে। সান্তা ক্লারা স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 9:30। ভারতীয় সময় রাত 10:30 পর্তুগাল গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের বিরুদ্ধে মাঠে নামবে। খেলাটি হবে হাউস্টন স্টেডিয়ামে। অন্য খেলায় ইংল্যান্ড ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে। ডালা স্টেডিয়ামে খেলা শুরু হবে আজ রাত 1:30। লিডসের হেডিংলেতে আইসিসি মহিলা টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপের গ্রুপ এর দ্বিতীয় ম্যাচে ভারত আজ নেদারল্যান্ডসের বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে ভারতীয় সময় সন্ধ্যা 7:00। গত রবিবার বার্মিংহামে প্রথম ম্যাচে পাকিস্তানকে 64 রানে হারিয়ে দেয় ভারত। পুরুষদের ক্রিকেটে আজ লখনউয়ের একানা ক্রিকেট স্টেডিয়ামে 3 ম্যাচের সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ভারত আফগানিস্তানের মুখোমুখি হবে। খেলা শুরু হবে দুপুর 1:30। শুভমান গিলের নেতৃত্বাধীন ভারত সিরিজে 1-0 ব্যবধানে এগিয়ে আছে। গত 13 জুন ধর্মশালায় সিরিজের প্রথম ম্যাচে বৃষ্টিবিঘ্নিত খেলায় ভারত 7 উইকেটে জিতেছিল। নিউজিল্যান্ডের অকল্যান্ডে গতকাল এফআইএইচ হকি উইমেন্স নেশন কাপে ভারত 2-1 গোলে জাপানকে হারিয়ে সেমিফাইনালে পৌঁছেছে। পুল এর এই ম্যাচে ভারতের হয়ে গোল করেন অধিনায়ক সালিমা তেতে ও লাল রেম সিয়ামি। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী বলেছেন, ভারত সর্বদাই মানবতাকে অগ্রাধিকার দিয়েছে। ফ্রান্সের এভিয়াতে G7 শীর্ষ সম্মেলনে গতকাল 3-1 অধিবেশনে বক্তব্য রাখেন। G7 শীর্ষ সম্মেলনের ফাঁকে একাধিক রাষ্ট্রনেতার সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রীর। ফুটবল বিশ্বকাপে ফ্রান্স গতকাল 3-1 গোলে সেনেগালকে হারিয়ে দিয়েছে। আজ মাঠে নামছে গতবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। খবর শেষ হলো, এর পরের খবর শুনুন 7:25।
1: আকাশবাণী কলকাতা, শুরু হচ্ছে আজকের চাষবাস।

গ্রাম বাংলার শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। আজ শুনবেন মাছের চারাপোনা তৈরি, এ বিষয়ে বলছেন পশ্চিমবঙ্গ সরকারের অবসরপ্রাপ্ত যুগ্ম মৎস্য অধিকর্তা ডক্টর শৈলেন্দ্রনাথ।

0: বিশ্বাস।
1: মাছের পোনা তৈরিতে পশ্চিমবঙ্গ রাজ্য সবার উপরে, কারণ পশ্চিমবঙ্গের জলবায়ু, মাছের ডিম পোনা থেকে চারা পোনা তৈরি, মাছ বড় হওয়া, এই তিনটে কাজের জন্য সব থেকে ভালো ওয়েদার হচ্ছে পশ্চিমবাংলায় থাকে। কারণ মাছের ডিম পোনা তৈরির জন্য যে হ্যাচারি চলে তার টেম্পারেচার হওয়া দরকার 25 থেকে 30 ডিগ্রির মধ্যে, যেটা আমাদের বর্ষাকালে অবশ্যই সারা রাজ্য জুড়ে থাকে। আর একটা হচ্ছে যে পশ্চিমবঙ্গে নদীতে, যে বিশেষত গঙ্গা নদীতে মাছ ডিম পাড়ে, রুই কাতলা, এই যে বড় যে মাছগুলো আমরা ইন্ডিয়ান মেজর কার্প বলছি, রুই কাতলা, মিগেল, কালবোস ইত্যাদি মাছগুলো কিন্তু নদীতে ডিম পাড়ে, বিশেষত গঙ্গা নদীতে। নদীতে যে মাছ ডিম পাড়ে সেই মাছের জেনেটিক কোয়ালিটি অবশ্যই ভালো, সেই জন্য পশ্চিমবঙ্গের ডিম পোনা, ধানি পোনা, চারা পোনার এর গুরুত্ব কিন্তু সারা দেশে সবসময় ছিল, এখনও আছে। একটা সময় পশ্চিমবঙ্গের ডিম পোনা সারা ভারতবর্ষে যেত, কিন্তু বর্তমানে সেটা অনেক কমে গেছে, কারণ অন্যান্য অনেক রাজ্য যেমন অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ, এরাও কিন্তু অনেক হ্যাচারি তৈরি করেছে। সেই হ্যাচারি তৈরি কিন্তু পশ্চিমবঙ্গ থেকে মানুষ গিয়ে, যারা হ্যাচারি পরিচালনা করে তারা তাদের থেকে শিখে করেছে, কিন্তু তাদের ওখানেও অনেক ডিম পোনা তৈরি হচ্ছে, সেই জন্য আমাদের ডিম পোনার ডিমান্ড অনেকটা কমে গেছে। তো এটার জন্য প্রথম কাজ হচ্ছে এই সময় হচ্ছে ডিম পোনা, চারা পোনা, ধানি পোনা, চারা পোনা তৈরির সময়। সেক্ষেত্রে চাষিদের প্রথম কাজ হচ্ছে সেই ধরনের ছোটো পুকুর 10 কাঠা থেকে 1 বিঘে, খুব বেশি হলে 2 বিঘের বেশি পুকুর করা উচিত নয়, সেই পুকুরটা ভালো করে তৈরি করা। তৈরি করা মানে পুকুরটা পরিষ্কার করা, পুকুরটা পরিষ্কার করে সেখানে প্রথম হচ্ছে মহুয়া খোল দিতে হবে। কেন কি ডিম পোনা মানে একদম জাস্ট ডিম থেকে ফুটে বাচ্চা হবে, সেই বাচ্চা ছাড়বো, সেই বাচ্চা ছাড়ার জন্য পুকুরটাতে অন্য কোনো প্রাণী, জলজ প্রাণী যেন না থাকে, তার জন্যে মহুয়া খোল দিতে হবে। বিঘাপতি 1 ফুট জলের জন্য 400 কেজি এইটা মহুয়া খোল দিতে হবে। দেওয়ার পর 7-8 দিন পরে সেটাকে ভালো করে ঘেটে দেওয়ার পর তাকে সেখানে গোবর সার দিতে হবে অন্তত 1500 কেজি দিয়ে ঘেটে দেওয়ার পর সেখানে চুন দিতে হবে 40-50 কেজি দিয়ে। এই প্রসেসটা করতে 20-25 দিন লাগবে, হলে সেখানে প্ল্যাঙ্কটন তৈরি হয়। প্ল্যাঙ্কটন মানে কি, আমাদের গুরুত্বপূর্ণ প্ল্যাঙ্কটন হচ্ছে জুপ্ল্যাঙ্কটন। প্রথমে ফাইটোপ্ল্যাঙ্কটন হয়, আমরা জানি যে যারা মাছ চাষের সঙ্গে যুক্ত, যে গোবর দেওয়ার পর পুকুরটা সবুজ হয়ে যায়, তারপরে এটাকে একটু বাদামি হবে, এই বাদামি হওয়া মানে সেখানে জুপ্ল্যাঙ্কটন তৈরি হয়েছে। এটা দেখার জন্য সবথেকে ভালো পন্থা হচ্ছে 1 গ্লাস জল যদি সকালবেলা পুকুর পাড়ের দিক থেকে তুলে আর সূর্যের দিকে ধরা যায়, তাহলে দেখা যাবে তার মধ্যে সাদা সাদা পোকা প্রচুর পরিমাণে ঘুরে বেড়াচ্ছে। এই পোকার গুরু মানে পরিমাণ অনুযায়ী বোঝা যাবে যে কত ভালো পরিমাণ প্ল্যাঙ্কটন সেখানে তৈরি হচ্ছে। এই প্ল্যাঙ্কটনটা হয়ে গেলে পুকুরটা রেডি আছে আমার ডিম পোনা ছাড়ার জন্য। এবার ডিম পোনা কোথায় পাবো? হ্যাচারি থেকে। হ্যাচারিটা আমাকে অবশ্যই সিলেক্ট করতে হবে যে হ্যাচারিতে ভালো ব্রুডার আছে। ব্রুডার মানে যে ব্রুডারের বয়স 2 বছরের বেশি, ওজন 2 থেকে 3 কেজি, একদম সুস্বাস্থ্যের অধিকারী, সেই সমস্ত ব্রুডার থেকে যে হ্যাচারিতে ব্রিডিং করে সেখান থেকে ডিম পোনা নিয়ে এসে এই পুকুরে ছাড়তে হবে। ডিম পোনা ছাড়ার আগে এই পুকুরে যখনই আমি প্ল্যাঙ্কটন তৈরি করছি তখন নানা রকম পোকা এখানে এসে পড়তে পারে, সেই পোকাগুলো মারার জন্য আগের দিন রাত্রিবেলা বুটক্স বা ক্লিনার 35 মিলিলিটার করে ছড়িয়ে দিতে হবে। পরের দিন ভোরবেলা সেই দেখা যাবে যে অনেক হাঁস পোকা মরে পড়ে আছে, সেগুলোকে তুলে ফেলে তারপরে ডিম পোনা ওখানে ছাড়তে হবে। 1 বিঘেতে 4 লক্ষ থেকে 5 লক্ষর পর্যন্ত, অর্থাৎ 1 বাটিতে 50 লক্ষ থাকে, মানে 8 বাটি থেকে 10 বাটি। এই ডিম পোনা কিন্তু যখন আসে তখন তার বয়স 3 দিন, অর্থাৎ সে খাবার খেতে সমর্থ। এই 3 দিন বয়সে ডিম পোনা ছাড়ার পর প্রতি লাখ ডিম পোনার জন্য 600 গ্রাম মতো সর্ষের খোলের গুঁড়ো, যেটা কাপড়ে চেলে 3 ভাজ কাপড়ে চেলে সেটাকে দিতে হবে প্রথম 7 দিন। তারপরে একবার চটজাল বা ফাঁস জাল দিয়ে সেটাকে পুকুরে ঘেটে দেওয়ার পর পরবর্তী 7 দিন কিন্তু ডবল পরিমাণ, অর্থাৎ 1200 গ্রাম করে ওই খাবার, তখন অত 3 বা 4 ফোল্ডের কাপড়ে ছাকার দরকার নেই, কারণ তখন অনেকটা বড় হয়ে গেছে। এভাবে খাওয়ালে 16-17 দিনের মাথায় সেগুলো কিন্তু বড় হয়ে যাবে, যেটা ধানি পোনা। এই ধানি পোনার হচ্ছে তুলে বিক্রি করে দিতে হবে, এটা পুকুরে চারা পোনা তৈরি হবে। এই ধানি পোনার বয়স 16-17 দিন, কিন্তু চারা পোনার জন্য বিক্রি করার আগে এটাকে 1 দিন অন্তত পুকুরে রাখতে হবে হাঁপার মধ্যে, যাতে কোনো খাবার না দিয়ে, যাতে করে তার পেটের মধ্যে যে সমস্ত খাবারগুলো ছিল সেগুলো সব বেরিয়ে যায় এবং সেটা ট্রান্সপোর্টে যেতে পারে, হাঁড়িতে হোক বা প্যাকেটে হোক, গিয়ে অন্য পুকুরে ছাড়া হবে। এবার এই ধানি পোনা থেকে চারা পোনা করতে লাগবে আর অন্য পুকুর, যে পুকুরগুলো একটু বড় হলে ভালো, 1 বিঘে থেকে 3 বিঘা, সেখানে বিঘাপতি 30,000 এই চারা পোনা ছাড়তে হবে। এবং খাবার তখন দানা খাবার সে খেতে পাচ্ছে, পুকুর তৈরি পদ্ধতি একই রকম। তো ধানি পোনা ছাড়ছে, ধানি পোনার যা ওজন সেই ওজনের 5% যে খাবার হবে সেই খাবার দিনের মধ্যে 2 বার, অর্থাৎ সকালে 1 বার, নির্দিষ্ট সময় 8টা থেকে 9টা, বিকেলে 3টে থেকে 4টে, এটা দিয়ে যেতে হবে। যত দিন যাবে তত কিন্তু মাছের ওজন বাড়বে, খাবারের পরিমাণও বাড়বে। আর একটা জিনিস করতে হবে, পুকুরের পরিবেশ ঠিক রাখার জন্য সে ইয়ের ক্ষেত্রে, ধানি পোনার ক্ষেত্রে হোক বা চারা পোনার ক্ষেত্রে, প্রোবায়োটিক প্রয়োগ করবে। প্রোবায়োটিক মানে হচ্ছে কীভাবে তৈরি করবো, ঝোলা গুড় 10 কেজি, চালের কুড়ো 10 কেজি, ইস্ট পাউডার 1 গ্রাম, 500 লিটার জলে গুলে 2-3 দিন ভালো করে পচাতে মাঝে মাঝে ঘেটে দিতে হবে, দিয়ে জলটা দেখা যাবে গেজে গেছে।

0: মতো দেখা যায়। এই গেজে যাওয়া জলটার মানে তার মধ্যে খাবার তৈরি হচ্ছে, কি তৈরি হচ্ছে, প্যারামিশিয়াম তৈরি হচ্ছে, যেগুলো ছোট পোনার খাবার। এই প্যারামিশিয়ামগুলো পুকুরে মিশ্রিত জলটা পুকুরে ছাড়লে পুকুরের পরিবেশ ভালো থাকবে এবং পুকুরের তলদেশে যে মাছের পায়খানা ইত্যাদি জমছে সেইগুলোকে এরা ভেঙে আবার খাদ্য পরিবর্তন করতে পারবে, সেই পুকুরের পরিবেশ অনেক ভালো থাকবে। তো এই চারাপোনা এবং ধানিপোনা এই দুটো চাষ করে একজন চাষি 30,000 টাকা প্রতি 15-20 দিন অন্তর, আর চারাপোনার জন্য প্রতি 3 মাস অন্তর সে 40-50,000 টাকা কিন্তু আয় করতে পারে বিঘা প্রতি।
1: এতক্ষণ শুনলেন মাছের চারাপোনা তৈরি, এ বিষয়ে বললেন অবসরপ্রাপ্ত যুগ্ম মৎস্য অধিকর্তা পশ্চিমবঙ্গ সরকার ডক্টর শৈলেন্দ্রনাথ বিশ্বাস।
2: এখন কৃষিকাজের জন্য জল হাওয়ার খবর। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কুচবিহার জেলার বেশিরভাগ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে হিমালয় সন্নিহিত বাকি জেলাগুলিতে। হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর চব্বিশ পরগনা, পূর্ব এবং পশ্চিম বর্ধমান জেলায়। হালকা বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বাকি জেলাগুলির দু একটি জায়গায়। একটি সতর্ক বার্তায় জানানো হয়েছে ভারী থেকে অতি ভারী অর্থাৎ 7-20 সেন্টিমিটার বৃষ্টি হতে পারে হিমালয় সংলগ্ন জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলার দু একটি জায়গায়। ভারী অর্থাৎ 7-11 সেন্টিমিটার বৃষ্টির সম্ভাবনা রয়েছে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের দার্জিলিং, কালিম্পং এবং কোচবিহার জেলার দু একটি জায়গায়। বজ্রবিদ্যুৎ সহ 40-50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের জেলাগুলির দু একটি জায়গায় এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ, উত্তর চব্বিশ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলার দু একটি জায়গায়। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এবং বাঁকুড়া জেলার দু একটি জায়গায় অস্বস্তিকর গরম থাকবে। শুনলেন কৃষি কাজের জন্য জল হওয়ার খবর। এর সঙ্গে শেষ হল আজকের চাষবাস।

গরমে শরীরের যত্ন নিন, অপ্রয়োজনে রোদে বেরোবেন না, বিশেষ করে দুপুর ১২টা থেকে ৩টের মধ্যে বাইরে না বেরোনোই ভালো। রোদে বেরোতে হলে বা কাজ করতে হলে অবশ্যই টুপি বা ছাতা ব্যবহার করুন, প্রয়োজনে ভেজা কাপড় ব্যবহার করে আর্দ্র রাখুন ঘাড়, গলা, মুখ ও অন্যান্য অঙ্গকে। কেউ সানস্ট্রোকে আহত হয়েছে বুঝতে পারলে তাকে এনে শুইয়ে দিন ছায়ার মধ্যে, তুলনামূলকভাবে ঠান্ডা জায়গায়। শরীরের তাপমাত্রা স্বাভাবিক মাত্রায় আনতে ভেজা কাপড় দিয়ে তার শরীর মুছে দিন, সম্ভব হলে জলের ছিটে দিন। যোগাযোগ করুন চিকিৎসকের সঙ্গে।

0: শুরু হচ্ছে অনুষ্ঠান আপনার স্বাস্থ্য। আজকের বিষয়, নার্ভের অসুখে সঙ্গীতের প্রভাব। এ নিয়ে একটি কথিকা বলছেন স্নায়ুরোগ বিশেষজ্ঞ ডাক্তার সাম্বাদিত্য দাস।
1: গত তিন দশক ধরে বিশ্বজুড়ে যেই গবেষণা হয়েছে সেটা কিন্তু বলছে যে মিউজিক থেরাপি কিন্তু নিউরোলজিক্যাল ডিজিজে বেশ অ্যাডভান্টেজিয়াস, বিশেষ করে রিহ্যাবিলিটেশন ফেজটাই, মানে যখন পেশেন্ট রিকভার করছে। একটা ছোট্ট গল্প দিয়ে শুরু করি। আমারই একজন পেশেন্ট, বয়স্ক ভদ্রলোক, উনি রিটায়ার্ড প্রফেসর, হঠাৎই আমার কাছে এলেন একদিন যে কথাটা বন্ধ হয়ে যাচ্ছে। মেডিকেল টার্মসে আমরা যেটাকে বলি নন ফ্লুয়েন্ট অ্যাফেশিয়া। ওনার মাথার ছবি

0: করা হলো, ঠিক যেমন ভাবা হলো যে দেখা গেল যে ব্রেনের বাঁ দিকে ওনার একটা স্ট্রোক হয়েছে। যাই হোক, অ্যাকিউট ট্রিটমেন্ট করে ওনাকে স্টেবিলাইজ করা হলো, দিয়ে যখন ওনাকে বাড়ি ফেরানো হচ্ছে তখনও কিন্তু ওনার কথা বলার ক্ষমতাটা ফেরেনি। পরবর্তী ক্ষেত্রে উনি ফলো আপ করলেন, আমরা মিউজিক থেরাপি দিয়েছিলাম ওনাকে, স্পেসিফিক্যালি বলতে গেলে মেলোডিক ইন্টোনেশন থেরাপি। দৈনন্দিন দিনে যেই কথাগুলো আমরা বলি সেই কথাগুলোকে গানের ছলে ওনাকে বলতে শেখানো, বেসিক্যালি খুব সহজভাবে বললে। আসলে আমাদের ব্রেনে না নানান জায়গার নানান কাজ রয়েছে, যেমন বাঁ দিকের ব্রেন দিয়ে আমাদের কথা বলা মানে ল্যাঙ্গুয়েজটা চালিত হয়। তাই ওনার যখন বাঁ দিকে স্ট্রোকটা হলো ওনার কিন্তু কথা বলাটা বন্ধ হয়ে গেল, কিন্তু যখনই আমরা গানের ছলে ওনাকে বলার প্র্যাকটিস করানো শুরু করলাম এই গানটা কিন্তু মেনলি কন্ট্রোল করে ডান দিকের ব্রেন দিয়ে। তো এই ডান দিকের ব্রেনটা যেহেতু ওনার ভালো আছে, উনি কথা বলাটা গানের ছলে যখন বলছেন তখন কিন্তু আস্তে আস্তে আমরা বেশ ইম্প্রুভমেন্ট দেখতে পেলাম। উনি কিন্তু এখনও ফলো আপ করেন এবং নিজের কথা বলার ক্ষমতাটা কিন্তু আস্তে আস্তে অনেকটাই ফিরে পেয়েছেন। তো এই মিউজিক থেরাপি এটা কিন্তু নানানভাবেই নিউরোলজিক্যাল ডিজিজে আমরা অ্যাপ্লাই করি, যেমন কোনো ক্ষেত্রে শুধুমাত্র গান শোনা দিয়েই হয়, আবার কোথাও কোথাও পেশেন্টকে অ্যাক্টিভলি আমরা বলি গান এবং বাজনায় ইনভলভড হতে, আবার কোনো কোনো ক্ষেত্রে আমরা বলি যে ইম্প্রোভাইজেশন টেকনিক্স, সেখানে পেশেন্ট এবং থেরাপিস্ট দুজনেই সেই মোমেন্টেই মিউজিক ক্রিয়েট করে, মেবি লিরিক্সের থ্রু দিয়ে, মেবি হচ্ছে মিউজিকের ইনস্ট্রুমেন্ট দিয়ে। আর লাস্টলি আর একটা থেরাপি হয় যেটাকে বলে ভাইব্রো অ্যাকোস্টিক থেরাপি, এই ক্ষেত্রে কিছু বিশেষ বেড বা যন্ত্রের মাধ্যমে টাচ এবং সাউন্ড দুটোকেই আমরা হচ্ছে রিদমিক স্টিমুলেশন দিই পেশেন্টকে, যাতে কি দুটোই কোঅর্ডিনেটেড হয়। সবগুলোর ক্ষেত্রেই দেখা যায় যে নিউরোলজিক্যাল ডিজিজগুলোতে এটা কিন্তু ফেভারেবল আউটকাম দেয়, যেমন স্ট্রোকের রুগীদের ক্ষেত্রে, পার্কিনসনস ডিজিজে পেশেন্টদের, সেরিব্রাল পলসির বাচ্চাদের, ডেমেনশিয়া রোগে আক্রান্ত রুগীদের, অথবা এপিলেপসি পেশেন্টদের, এদের সবের ক্ষেত্রেই দেখা যায় যে মিউজিক থেরাপি দেওয়াতে ইম্প্রুভমেন্ট কিন্তু রয়েছে। এই মিউজিক থেরাপি ব্রেনের একটা মেডিকেল যেই ভাষাতে আমরা বলি নিউরোপ্লাস্টিসিটি, মানে ব্রেনের যেই বাকি অংশগুলো রয়েছে সেই অংশগুলোকে এনগেজ করে ব্রেনের ফাংশনটাকে কিন্তু আস্তে আস্তে বাড়ায়, এবং তারই ফলে এই ইম্প্রুভমেন্টগুলো আস্তে আস্তে দেখা যায়। বিদেশে তো অলরেডি এটার চল এখন অনেকটাই, আমাদের দেশে হয়তো এখনও খুব সিলেক্টেড কিছু সেন্টার্সেই এই মিউজিক থেরাপি হয়, কিন্তু এটা বলা ভালো যে যদি ইভেন মানে কাছাকাছি এরকম সেন্টার নাও থাকে, বাড়িতে বসে এই ধরনের পেশেন্টদের তাদের নিজেদের পছন্দের যেই গানগুলো ছিল সেগুলো শোনালেও কিন্তু দেখা গেছে বেশ লাভ হয়।
1: এতক্ষণ আপনার স্বাস্থ্য অনুষ্ঠান শুনলেন, আজকের বিষয় ছিল নার্ভের অসুখে সঙ্গীতের প্রভাব। এ নিয়ে একটি কথিকা বললেন স্নায়ুরোগ বিশেষজ্ঞ ডাক্তার সাম্বাদিত্য দাস। আপনার স্বাস্থ্য অনুষ্ঠান আজ এ পর্যন্তই।

0: সুপ্রভাত সকলকে স্বাগত জানাই প্রাত্যহিকীতে। কখনো কখনো প্রচণ্ড গরম, আবার কখনো কখনো এক পশলা বৃষ্টি। এই বৃষ্টি, প্রচণ্ড গরম, সব কিছু মিলিয়েই আমাদের প্রকৃতির কাছে নির্ভরশীল হতে হয়, তাই না? প্রকৃতি আমাদের যেভাবে নিয়ে চলে, যেভাবে এগিয়ে নিয়ে যায়, আমাদের সেভাবেই এগোতে হয়। কারণ প্রকৃতি আমাদের সবটা সাজিয়ে গুছিয়ে দেয়, আমাদের জীবনটাকেও। আর এই প্রকৃতির সঙ্গে যেমন আমরা জড়িয়ে রয়েছি, তেমনি প্রকৃতিও আমাদের সঙ্গে জড়িয়ে রয়েছে। বিশেষ করে গাছপালা, গাছ না হলে কিন্তু আমাদের এই প্রকৃতির ভারসাম্য একেবারেই বজায় রাখা যাবে না। তাই আধুনিক জীবনযাত্রার সঙ্গে আমাদের সকলকে মাথায় রাখতে হবে এই প্রকৃতিকে সুন্দর করে সাজিয়ে রাখার দায়িত্ব কিন্তু আমাদেরও।
1: আজ বিশ্ব মরু বিজয় দিবস। আজ এই সুন্দর সকালে আসুন আমরা সকলে মিলে একটা শপথ নিই, আমরা আমাদের এই সুন্দর বাসভূমিকে রক্ষা করতে দৃঢ় সংকল্পে আবদ্ধ হই। আমাদের প্রাণবায়ু পাওয়া যায় যে বৃক্ষরাজি থেকে, তাদের স্বভূমি অর্থাৎ জঙ্গলকে আমরা বাঁচাবই। জঙ্গল না থাকলে মরু একদিন গ্রাস করবে আমাদের বাসস্থানকে। আবার অন্যদিক থেকে দেখলে বনভূমি বহু মানুষের রুটি রুজির অবলম্বন। বনজ সম্পদ নানাভাবে উপকার করে আমাদের, তাই আবারও বলি, বন জঙ্গলকে আমরা রক্ষা করবই।

আজ 17ই জুন, বিজ্ঞানী ক্রুকসের জন্মদিন। 1832 সালে আজকের দিনটিতে জন্মগ্রহণ করেছিলেন তিনি। পুরো নাম স্যার উইলিয়াম ক্রুকস, আধুনিক পদার্থবিদ্যার জনক তিনি। বিজ্ঞানী ক্রুকসের সর্বশ্রেষ্ঠ আবিষ্কার হল তড়িৎ মুখ্যন নলের ঘটনার পরীক্ষা এবং সে সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণ। অলিয়াম নামের এক মৌলিক পদার্থ বিজ্ঞানীর মূল্যবান আবিষ্কার। সোনা ও রূপ তাদের আকরিক থেকে আলাদা করার জন্য বিজ্ঞানী ক্রুকস আবিষ্কার করেছিলেন সম্পূর্ণ এক নতুন পদ্ধতি, সোডিয়াম অ্যামালোগাম প্রসেস। বিজ্ঞানী ক্রুকসের আর এক বড় মাপের আবিষ্কার হল রেডিওমিটার যন্ত্র।

0: জন্মদিনে তাকে আমাদের অনেক অনেক শ্রদ্ধা।
1: আজ 17 জুন লর্ড উইলিয়াম বেন্টিংয়ের প্রয়াণ দিবস। 1839 সালের আজকের দিনে গভর্নর জেনারেল হিসাবে জনপ্রিয় লর্ড উইলিয়াম বেন্টিংয়ের জীবনাবসান হয়। 1829 সালে সতীদাহ প্রথাকে বেআইনি এবং আদালত কর্তৃক শাস্তিযোগ্য অপরাধ হিসাবে ঘোষণা করেছিলেন। স্যার উইলিয়াম স্লিম্যান এবং অন্য কয়েকজন দক্ষ সামরিক কর্মচারী নিয়োগ করে ঠগী দস্যু, অর্থাৎ যারা নিরীহ পথচারীদের হত্যা করে, তাদের সর্বস্ব কেড়ে নিত, তাদের তিনি দমন করেছিলেন। স্বল্প ব্যয় ও স্বল্প সময়ের মধ্যে বিচার কার্য শেষ করাও ছিল বেন্টিংয়ের প্রধান লক্ষ্য।

0: পরিবারে ভোলানাথ চন্দ্রের জন্ম হয়। তিনি পড়াশোনা করার সময় সতীর্থ হিসাবে পেয়েছিলেন কিশোরীচাঁদ মিত্র, মাইকেল মধুসূদন দত্ত, ভূদীপ মুখোপাধ্যায়দের। ব্যবসা দিয়ে জীবন শুরু করেও সাহিত্য সাধনাকেই জীবনের পথ হিসেবে গ্রহণ করেন তিনি। তার সমস্ত রচনাই ইংরেজি ভাষাতে রচিত হয়েছে। তার রচনাবলীর মাধ্যমে বাংলার সেই সময়কার সামাজিক ও অর্থনৈতিক অবস্থার পরিচয় জানতে পারা যায়। ইতিহাস ও গবেষণামূলক রচনা তার অন্যতম বৈশিষ্ট্য। দেশি শিল্পের সর্বনাশের ফলে দরিদ্র বৃদ্ধের প্রতিকার কল্পে তিনিই প্রথম ইংল্যান্ডের পণ্য বর্জন করার প্রস্তাব করেন। পাঁচ খণ্ডে রাজনৈতিক ও অর্থনৈতিক জ্ঞান ও গবেষণার পরিচায়ক, আ ভয়েস ফর দ্য কমার্স অ্যান্ড ম্যাথমেটিক্স অফ ইন্ডিয়া এই গ্রন্থ রচনা করেন। কেউ কেউ মনে করেন এই গ্রন্থ থেকেই স্বদেশী আন্দোলন ও বিদেশি বর্জনের বীজ সঞ্চারিত হয়। 1910 খ্রিস্টাব্দের 17 জুন, অর্থাৎ আজকের দিনেই তিনি প্রয়াত হন।
1: আজকের দিনটি ভারতীয় ইতিহাসের এক স্মরণীয় দিন। 1858 সালে মধ্যপ্রদেশের ইংরেজ সেনাপতি স্যার হিউরোজ আজকেরই মতো 17 জুনে গোয়ালিয়ার আক্রমণ করলে ঝাঁসির রানী লক্ষ্মীবাই বীরঙ্গনাবেশে দীপ্ত ভঙ্গিতে সৈন্য পরিচালনা করে চিরকালের জন্য এক ইতিহাস তৈরি করেছিলেন। যুদ্ধক্ষেত্রের মূল অংশে পৌঁছে নিজের সৈন্যদের ইংরেজদের বিরুদ্ধে লড়াই করতে উৎসাহ দিয়ে যুদ্ধের চেহারাটাই সেদিন বদলে দিয়েছিলেন রানী লক্ষ্মীবাই। তবে অক্লান্ত পরিশ্রম করেও সেদিন কিন্তু রাজপ্রাসাদে ফিরে যেতে পারেননি। ইংরেজ সৈন্যদের গুলির আঘাতে ক্ষতবিক্ষত হয়েছিলেন। আজও ভারতবাসী তাকে মনে রেখেছে তার তেজস্বিতা ও দেশপ্রেমের জন্যই। আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করলাম ঝাঁসির রানী লক্ষ্মীবাইকে।
0: আমরাও মনে রেখেছি, আমরা মনে রাখতে চাই আর মনে করিয়ে দিতে চাই আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে আমাদের সেই বীরাঙ্গনার কথা, সেই মানুষগুলোর কথা যারা আমাদের দেশমাতৃকাকে তাদের রক্ত দিয়ে, জীবন দিয়ে আমাদের জন্য সুন্দর করে সাজিয়ে রেখে গেছেন। এখন দেশবন্দনা, শ্যামল মিত্রের কণ্ঠে।

0: দেশবন্ধনা শুনলেন শ্যামল মিত্রের কণ্ঠে।
1: জুন মাসের দ্বিতীয় পক্ষের বিষয়, জ্বরের নাম বিশ্বকাপ। চার বছর পরপর মাসখানেকের জন্য তার আগমন। ফুটবল প্রেমীরা তো মুখিয়ে থাকেনি, এমনিতে ততটা আগ্রহ যাদের নেই তারাও আক্রান্ত হন ফুটবল জ্বরে। রাত জেগে খেলা দেখা, আর পরদিন পথে ঘাটে অফিসে বাজারে সেই নিয়ে আলোচনা তর্ক বিতর্ক। হাজার হাজার কিলোমিটার দূরের কোনো দেশের পতাকায় সজ্জিত হয়ে আমাদের চেনা গলিঘুঁজি কেমন অচেনা ঠেকে। ওই কটা দিন বিদেশি খেলোয়াড়েরা যেন হয়ে ওঠেন নিতান্তই ঘরের ছেলে, আপনজন। বিশ্বকাপের এমনই মহিমা। ঐতিহাসিকভাবে বাঙালি ফুটবল প্রেমী ও সমর্থকদের মধ্যে আড়াআড়ি বিভাজন থাকলেও বৃহত্তর ভাবনায় ফুটবল কিন্তু মানুষকে মিলিয়েও দেয়। লিখুন এই বিষয়ে আপনাদের অনুভূতির কথা। আমাদের ইমেল আইডি চিঠির ঝাঁপি chitihirjhanpi.air@gmail.com। চিঠি পাঠাতে পারেন এই ঠিকানায়। প্রাত্যহিকী, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। জুন মাসের দ্বিতীয় পক্ষের বিষয়, জ্বরের নাম বিশ্বকাপ।
0: ইতিমধ্যে আপনারা চিঠি পাঠাচ্ছেন আর আমাদের বিশ্বকাপ শুরু হয়ে গেছে, তাই বিশ্বকাপ জ্বরে আমরা কাঁপছি তো বটেই, আর সঙ্গে রয়েছে আপনাদের চিঠি। চিঠির ঝাঁপি খুলব তবে বিজ্ঞাপন বিরতির পরে।
2: অলিভিয়া নার্সিং হোম, অলিভিয়া নার্সিং হোম দমদম নাগের বাজার। অপারেশন ছাড়াই পাইলস, ফিশার, ফিশুলা, ভেরিকোজ ভেইন থেকে সুস্থ হয়ে একদিনে বাড়ি ফিরুন। লেজার পদ্ধতির মাধ্যমে লেজার প্রসিডিউর করছেন প্রখ্যাত সার্জন ডাক্তার প্রসেনজিৎ চৌধুরী। যোগাযোগ 9830468136। আবারও বলি 9830468136। অলিভিয়া নার্সিং হোম।
0: পৃথ্বীরাজ সরকার, কৃষ্ণাহার, জেলা বীরভূম থেকে। চিরসখা প্রাত্যহিকী, বিশ্বকাপ বলতে বাঙালি বোঝে শুধু ফুটবল বিশ্বকাপকেই, যেখানে ডুবে থাকে এই বাংলার অসংখ্য পরিবার। ব্যতিক্রম নয় আমাদের পরিবারও। দাদু আর বাবার সাদা কালো টিভির সামনে রাত জেগে বিশ্বকাপ দেখার কাহিনী আজও মায়ের কাছে শুনি। আদ্যন্ত ব্রাজিল ভক্ত সেই দুই মানুষের উত্তরসূরি হিসেবে আমিও ছোটবেলা থেকেই হলুদ জার্সি পরা দলটার প্রেমে পড়েছিলাম। হিসেব কষে দেখলাম আজ বাবার সঙ্গে বসে পঞ্চমবারের জন্য বিশ্বকাপ দেখছি, আর মনে পড়ছে দাদুর কথা। ফুটবলের সেই আবেগ তার সঙ্গে ভাগ করে নেওয়ার সুযোগই পাইনি। তবু

0: বিশ্বকাপ এলেই যেন প্রজন্মের পর প্রজন্ম এক সুতোয় বাঁধা পড়ে। আসলে প্রাত্যহিক বিশ্বকাপ শুধু একটি খেলার আসর নয়, কোটি কোটি বাঙালির কাছে এক ঐতিহ্য এবং প্রজন্ম থেকে প্রজন্মে বয়ে চলা রাত জাগার এক অনুভূতি। দাদুর হাত ধরে শুরু হওয়া সমর্থনের গল্প বাবার কাছে পৌঁছয়, সেখান থেকে সন্তানের কাছে, এভাবেই বিশ্বকাপ বাঙালির জীবনে এক মিলন মেলার নাম হয়ে ওঠে। চার বছর অন্তর এই উৎসব ভেদাভেদ ভুলিয়ে মানুষকে একত্রিত করে। বাংলার আকাশে ওড়ে নানা দেশের পতাকা, প্রিয় দলের জয় পরাজয়কে ঘিরে থাকে হাসি কান্না উত্তেজনা এবং আশা নিরাশার গল্প, কিন্তু ভালোবাসার নাম থাকে একটাই, ফুটবল। ফুটবল বাঙালির সংস্কৃতির ও প্রাত্যহিক জীবনের এক অবিচ্ছেদ্য অংশ, তাই বিশ্বকাপের এই সংক্রামক জ্বরকে কেউ এড়াতে চায় না, কেউ নিতে চায় না কোনো প্রতিশোধকে, এবং আনন্দের সঙ্গে তা বরণ করে নেয় আর অপেক্ষা করে পরবর্তী চার বছরের জন্য। তাই তো বলি, জ্বরের নাম বিশ্বকাপ, এই হলে রোগীর নাম হল বাঙালি। লিখছেন পৃথ্বীরাজ সরকার, কীর্ণাহার, বীরভূম থেকে।
1: সৌম্যজিৎ রায় লিখছেন টরেন্টো অন্টারিয়া কানাডা থেকে। সময়জ্ঞ বন্ধু প্রাত্যহিকী, বিশ্বকাপ শুরু হয়ে গেল। পৃথিবীর সবচেয়ে বড় আর জাদুকরি এই খেলার আসর নিয়ে নতুন করে কোনো বিশেষণ দেওয়ার প্রয়োজন পড়ে না, কিন্তু এবার একটা অদ্ভুত ম্যাজিক ঘটেছে আমার জীবনে। ঘটনাচক্রে এই বিশ্বকাপের সময় আমি এমন এক শহরে বাস করছি যে নিজেই এই মহাযজ্ঞের অন্যতম অংশীদার। আমার মতো একজন খাঁটি ভারতবাসীর পক্ষে এই অনুভূতি কতটা অবিশ্বাস্য আর রোমাঞ্চকর, তা হয়তো শুধু অন্য কোনো ফুটবলপ্রেমী ভারতীয়ই অনুধাবন করতে পারবেন। যখন এই কথাগুলো লিখছি, তখন আর কিছুক্ষণের মধ্যেই কানাডার মাটিতে উদ্বোধনী ম্যাচ শুরু হতে চলেছে। বলাই বাহুল্য, এই শহর তথা গোটা দেশের উত্তেজনা আর উন্মাদনা এখন চরমে পৌঁছে গেছে। এদেশে খেলা হচ্ছে মূলত দুটি শহরে, টরেন্টো আর ভ্যাঙ্কুভার। আমি এই মুহূর্তে টরেন্টোর বাসিন্দা। এখানকার ঐতিহ্যবাহী বিএমও স্টেডিয়ামে খেলাগুলি অনুষ্ঠিত হচ্ছে। এই স্টেডিয়ামটি বিশ্বকাপের জন্য একেবারে নতুন কোণের সাজে সেজে উঠেছে। তৈরি হয়েছে নতুন গ্যালারি, বদলে গেছে চেনা চত্বরটার পুরো অবয়ব। শহরের রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় স্টেডিয়ামের দিকে তাকালে এখন এক অদ্ভুত শিহরণ টের পাওয়া যায়। অথচ নিয়মের পরিহাস কিংবা জটিল নিয়মের চক্করে এই শহরে থেকেও গ্যালারিতে বসে খেলা দেখার সৌভাগ্য আমার হচ্ছে না। অনেক আশা নিয়ে টরেন্টোর দুটো ম্যাচের জন্য টিকিটের আবেদন করেছিলাম, কিন্তু ফিফার লকি ড্রতে কোনো টিকিটই আমার কপালে জোটেনি। মন খারাপ যে হয়নি তা বললে মিথ্যে বলা হবে। এত কাছের থেকেও মাঠে ঢুকতে না পারার একটা সূক্ষ্ম হাহাকার মনের কোথাও একটা লুকিয়ে আছে। কিন্তু টরেন্টোর রাজপথে পা রাখলে সেই মন খারাপ কর্পূরের মতো উড়ে যায়। বেশ কয়েক মাস আগে থেকে এই শহরের প্রতিটি কোণায়, প্রতিটি মানুষের চোখে মুখে বিশ্বকাপ জ্বরের যে উত্তাপ ছড়িয়ে পড়েছে তা এড়িয়ে যাওয়া অসম্ভব। মাঠে যেতে না পারলেও এই চেনা শহরের রাজকীয় উন্মাদনার একটা অংশ হয়ে বেঁচে থাকাটাও কম আনন্দের নয়। তাছাড়া একটা মস্ত বড় প্রাপ্তিও রয়েছে এবার। জীবনে এই প্রথমবার নিজের চেনা টাইম জোনের সঙ্গে মিলিয়ে টেলিভিশনের পর্দায় খেলা দেখার সুযোগ পাচ্ছি। এক পরম আরামের অনুভূতি। দেশে থাকতে মাঝরাতে ঘুম জড়ানো চোখে কিংবা ভোরের আলো ফোটার আগে বড় ম্যাচ দেখার যে ঝক্কি পোহাতে হতো, যার জন্য বহু দুর্দান্ত ম্যাচ মিস হয়ে যেত, এইবার আর সেই বেলায় নেই। একটা তীব্র মন খারাপকে পাশে সরিয়ে রেখেই তাই মনকে বলছি, টিকিট পাইনি তো কি হয়েছে, আগামী একটা মাস অন্তত জীবনটা শুধু ফুটবলময় হয়ে কাটুক। প্রাত্যহিকী পরিবারের সবাইকে শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়ে চিঠি শেষ করেছেন সৌম্যজিৎ রায়, টরন্টো অন্টারিও কানাডা থেকে।
0: এর পরের চিঠি পড়ব নদিয়া থেকে পাঠিয়েছেন ধীরেন বসাক। প্রিয় প্রাত্যহিকী, বিশ্বকাপ ফুটবল হল পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় ও আবেগময় ক্রীড়া মহোৎসব। 1930 সনে উরুগুয়েতে প্রথম ফিফা বিশ্বকাপের আসর বসেছিল, সে থেকে প্রতি 4 বছর পরপর এই টুর্নামেন্টকে কেন্দ্র করে বিশ্বজুড়ে কোটি কোটি মানুষের মধ্যে এক অদ্ভুত উন্মাদনা বা বিশ্বকাপ জ্বর ছড়িয়ে পড়ে। বিশ্বকাপের এই জ্বর ছড়িয়ে পড়ে মাঠের ভিতরে এবং মাঠের বাইরে সারা বিশ্বজুড়ে। এবারেই ফিফা ফুটবল বিশ্বকাপের আয়োজক দেশ 3টি, আমেরিকা, মেক্সিকো এবং কানাডা। 12টি গ্রুপে মোট 48টি দেশ এই টুর্নামেন্টে অংশগ্রহণ করেছে। বিশ্বকাপের সময় মানুষের দৈনন্দিন জীবনেও আসে পরিবর্তন। খেলার সময়সূচি অনুযায়ী অনেকেই নিজেদের কাজের পরিকল্পনা করেন, বন্ধুদের সঙ্গে খেলা দেখা, প্রিয় দলের পতাকা লাগানো জার্সি পরা, কিংবা খেলা নিয়ে চলে নানান আলোচনা। বিশ্বকাপ আমাদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ায় এবং নতুন প্রজন্মকে ক্রীড়া চর্চায় উৎসাহিত করে তোলে। তবে বিশ্বকাপের উত্তেজনা যেন কখনো বিভেদ বা অশান্তির কারণ না হয়, খেলাকে খেলা হিসেবেই গ্রহণ করে পারস্পরিক শ্রদ্ধা ও সৌহার্দ্য বজায় রাখাই উচিত বলে আমার মনে হয় এবং এটাই আমাদের লক্ষ্য। বিশ্বকাপের প্রকৃত সৌন্দর্য নিহিত আছে ঐক্য, আনন্দ এবং সুস্থ প্রতিযোগিতার চেতনায়। ফুটবল বিশ্বকাপের উত্তাপ মাসখানেকের হলেও এর রেশ থাকে বহু বছর ধরে। এই বিশ্বকাপ ফুটবল জ্বর আমাদের শেখায় কিভাবে স্বপ্ন দেখতে হয়, কিভাবে দলবদ্ধ হয়ে লড়াই করতে হয়, কিভাবে পরাজয় মেনে নিয়ে আবার ঘুরে দাঁড়াতে হয়। লিখলেন ধীরেন বসাক, ফুলিয়া চটকাতলা নদিয়া থেকে।
1: পরের চিঠিতে যাব অরুণাংশু প্রধান, গ্রাম পোস্ট মুরাদপুর পূর্ব মেদিনীপুর থেকে। লিখেছেন সুহৃদ প্রাত্যহিকী, বেজে উঠেছে ফুটবল বিশ্বকাপের দামামা। 3 দেশের আয়োজনে 48টি দেশের এক মহারণ, জীবনের এক টুকরো উন্মাদনা, আবেগ সম্বলিত 1 মাস 8 দিনের উৎসব। সেই 1986 জীবনে প্রথম বিশ্বকাপ দেখা, পরের বাড়িতে সাদা কালো ব্যাটারি চালিত টেলিভিশন, খাঁচা অ্যান্টেনা, কখনো ঝিরঝির করছে, কখনো মিলিয়ে যাচ্ছে ছবি, চারপাশে গাদা গাদা করে বসে থাকা মানুষজন, কেউ খাটের উপর, কেউ মেঝেতে, কেউ বা জানালার উপাশে দাঁড়িয়ে। অনেক কিছুই তখন বুঝতাম না, শুধু অনুভব করতাম সেই সম্মিলিত উন্মাদনা। তারপর বড় হতে হতে বুঝেছি মারাদোনার পায়ের জাদু, রোমারিও, রোনাল্ডো, রোনাল্ডিনহো, জিদান, কার্লোস, বাজ্জিও, নেইমার, মেসির মায়া। বিশ্বকাপ মানে ঘুমের অপর্যাপ্ততা নিয়ে কর্মস্থলে যাওয়া, তারপর সেখানেও একই আলোচনা, যেখানেই জটলা সেখানেই কার রক্ষণ দুর্বল, কার আক্রমণ দুর্ধর্ষ, প্রিয় দলকে নিয়ে এক অদ্ভুত সৌহার্দ্যপূর্ণ বাদানুবাদ, তাপ উত্তাপ বিনিময়। আগে সংবাদপত্রের খেলাধুলার পাতাটা হয়ে উঠত সবচেয়ে গুরুত্বপূর্ণ। এখন অবশ্য মোবাইলের পর্দায় মুহূর্তে খবর এসে

0: যায়। সোশ্যাল মিডিয়া জানান দেয় সবই, বিস্তারিত জানার সেই অপেক্ষার আনন্দটা যেন কোথাও হারিয়ে গেছে। তবে বিশ্বকাপ এলেই মনে হয় জীবনের একঘেয়ে দিনলিপিতে হঠাৎ উৎসবের রং লেগেছে। বয়স বেড়েছে, শরীর সঙ্গ দেয় না রাত জাগায়, কিন্তু মনটা আবার সেই ছোটবেলার উঠোনে ফিরে যেতে চায়। প্রযুক্তি যতই বদলাক, মনের ভেতরে সেই সাদা কালো টেলিভিশনের সামনে বসে থাকা ছোট্ট আমিটা আজও রাত জেগে অপেক্ষা করে, প্রিয় দলের জয়ের স্বপ্ন দেখে, পরশ পায় গায়ে কাঁটা দেওয়া অনুভূতির, শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে উল্লাস কিংবা হতাশা দীর্ঘশ্বাসের, আর বিশ্বাস করে চার বছর পরপর ফিরে আসা এই ফুটবল জ্বর আসলে জীবনেরই এক সুন্দর আবেগময় পুনর্মিলন। যেখানে বিশ্বকাপ ফুটবল কেবল 22 জন খেলোয়াড়ের খেলা নয়, এ হল কোটি কোটি মানুষের অনুভূতির মিলন মেলা। চিঠিটি লিখেছেন অরুণাংশু প্রধান, গ্রাম পোস্ট, মুরাদপুর, পূর্ব মেদিনীপুর থেকে।
1: এরপর লিখছেন মুকুল সর্দার, খুলনা, বাংলাদেশ থেকে। ফুটবল প্রেমী প্রাত্যহিকই, বিশ্বকাপ ফুটবল এলে হঠাৎ করেই পৃথিবী এক অদৃশ্য জ্বরে কাঁপতে শুরু করে। এ জ্বর শরীরের নয়, হৃদয়ের উত্তেজনার উচ্ছ্বাস, আবেগের ঢেউ আর স্বপ্নের রঙে রাঙানো এক মায়াবী আবহ। প্রত্যন্ত গায়ের চায়ের দোকান থেকে শহরের আলোকোজ্জ্বল অলি গলি সবখানেই জমে ওঠে বিশ্বকাপ ফুটবলের আসর। কারো গালে আঁকা প্রিয় পতাকার রং, কারো গায়ে জার্সি, চোখে মুখে উচ্ছ্বাসের দীপ্তি, রাত জেগে বড় পর্দায় খেলা দেখা, প্রিয়জনদের সঙ্গে আনন্দ ভাগ করে নেওয়া, তারই মাঝে তর্ক বিতর্কের ছোট ছোট ঢেউ, সব মিলিয়ে সৃষ্টি হয় এক প্রাণবন্ত মিলন মেলা। কোথাও আনন্দ মিছিল, কোথাও উল্লাস, আবার কোথাও আবেগের সংঘাত। তবুও সবকিছুকে কেন্দ্র, সবকিছুর কেন্দ্রে থাকে একটাই ভালোবাসা, ফুটবল। হাসি কান্না হার জিত আশা নিরাশার দোলাচলে দুলতে থাকে অসংখ্য ফুটবল প্রেমী হৃদয়। তবে সবকিছুকে ছাপিয়ে যায় সবুজ মাঠের শিল্প, পায়ের জাদুতে বোনা পাস, নিখুঁত গোলের কবিতা আর রক্ষণের দুর্ভেদ্য প্রাচীর যেন এক জীবন্ত শিল্পকর্ম। ব্রাজিল ও আর্জেন্টিনাকে ঘিরে উন্মাদনার পারদ আবেগের সব সীমানা পেরিয়ে যায়। ব্রাজিল মানে সাম্বার ছন্দে ভাষা, আক্রমণাত্মক শৈল্পিক ফুটবল, দ্রুত পাস, নিখুঁত ড্রিবলিং আর সৃজনশীলতায় গড়া খেলা, যার শিকড়ে পেলেদের অমলিন উত্তরাধিকার। আর্জেন্টিনার নিয়ন্ত্রিত গতি, কৌশলী নির্মাণ আর আবেগঘন লড়াই, ম্যারাডোনার স্পর্শে গড়ে ওঠা এক শিল্পময় সংগ্রামের ফুটবল কাব্য। তাই বিশ্বকাপ ফুটবল কেবল খেলা নয়, এটি মানুষের হৃদয়ের এক মহোৎসব, এক অনির্বচনীয় বন্ধন, যেখানে প্রতিটি হৃদয়ে এক সুরে ধ্বনিত হয়, ফুটবলই আমাদের আনন্দ, ফুটবলই আমাদের প্রাণ। বিশ্বকাপ ফুটবল তাই তো বৈশ্বিক উৎসব, যেখানে ভিন্নতা ভুলে কোটি প্রাণ এক সূত্রে গাঁথা পড়ে। নমস্কার ও শুভেচ্ছান্তে, মুকুল সর্দার, খুলনা, বাংলাদেশ থেকে লিখলেন।
0: অরিত্র মুখোপাধ্যায় বারাসাত থেকে লিখেছেন। প্রিয় প্রাত্যহিকে, চার বছর পর আবার বিশ্বকাপের ঢাকে কাঠি পড়ল। মেক্সিকো, কানাডা এবং ইউএসএ, এই তিন দেশের সহযোগিতায় সেজে উঠবে এবারের মহারণ। শ্রেষ্ঠত্বের শিরোপা পাওয়ার প্রত্যাশায় যুদ্ধে নামছে 48টি দেশ।

আর ফুটবল জ্বরে আক্রান্ত গোটা বিশ্ব। শহরের আকাশ ঢাকছে রং বেরঙের পতাকায়। মাসখানেকের জন্য মধ্যরাতে দুঃস্বপ্নগুলো দূরে সরিয়ে রেখে উন্মাদনার শরিক হবে আমাদের ভারতবর্ষ। প্রতিযোগিতায় স্বদেশ নেই তো কি হয়েছে? এই কয়েকটা দিন দেশবাসীর মধ্যে কেউ ব্রাজিল, কেউ আর্জেন্টিনা, কেউ মেক্সিকো, কেউ বা জার্মান সমর্থক। ইংল্যান্ডের হ্যারি কেন, ফ্রান্সের এমবাপে কিংবা আর্জেন্টিনার লিওনেল মেসি যেন ঘরের ছেলে, যাদের সাফল্যে অসীম উন্মাদনা কিংবা ব্যর্থতায় স্বপ্নভঙ্গের বেদনা। ঘাম দিয়ে বিশ্বকাপের জ্বর ছাড়বে সেই 20 জুলাইয়ের মধ্যরাতে, যেদিন অংশগ্রহণকারীদের যে কোনো একটা দেশ শ্রেষ্ঠত্বের শিরোপা নিশ্চিত করবে। সদ্য টিনেজের গণ্ডি অতিক্রম করেছে আমার বয়স, কিন্তু কেন জানি না বিশ্বকাপের উন্মাদনা বড় একটা নাড়া দেয় না আমায়। ঘুমহীন রাত কাটে ল্যাপটপের সামনে, মস্তিষ্কে জট পাকায় রেড ডেড রিডেমশন 2-এর চরিত্র, আর্থার মর্গানের অপরাধ মনস্ক জীবন থেকে নিজের ভুল সংশোধন করে স্বাভাবিক জীবনে উত্তরণের কাহিনী। স্বপ্নে ভিড় করে ল্যাপটপের স্ক্রিনে সময় কাটানো রেসিডেন্ট এভিল ভিলেজ, কল অফ ডিউটি কিংবা স্পাইডারম্যান অথবা সেই সব গল্পের চরিত্ররা। বিশ্বকাপ ফুটবল মানেই উত্তেজনা, উন্মাদনা আর বিনোদন। চায়ের ভাঁড়ে তুফান তোলা আড্ডার রসদ, শ্রেষ্ঠত্বের মুকুট ছিনিয়ে নেওয়ার যুদ্ধ, ক্রীড়া নৈপুণ্য প্রদর্শনের সার্থক মঞ্চ। তা সত্ত্বেও গল্পের গভীরতা এবং চরিত্রের চিন্তাশক্তির প্রতি আকৃষ্ট হয়ে আমি আসক্ত হই ভিডিও গেমসের প্রতি। বিশ্বকাপের জ্বর আমায় কাবু করে না। ব্রাজিল, আর্জেন্টিনা অথবা জার্মানির পতাকার নিচে দিয়ে হেঁটে যায় নির্লিপ্তভাবে। বন্ধুদের মধ্যে তর্ক বিতর্ক, আড্ডা কিংবা খেলার বিশ্লেষণ যখন নির্বাক হয়ে শুনি,

0: জ্বরের নাম বিশ্বকাপ। চার বছর পরপর মাসখানেকের জন্য তার আগমন। ফুটবল প্রেমীরা তো মুখিয়েই থাকেন, এমনিতে ততটা আগ্রহ যাদের নেই তারাও আক্রান্ত হন এই ফুটবল জ্বরে। রাত জেগে খেলা দেখা, আর পরদিন পথে ঘাটে অফিসে বাজারে সেই নিয়ে আলোচনা, তর্ক বিতর্ক। হাজার হাজার কিলোমিটার দূরের কোনো দেশের পতাকায় সজ্জিত হয়ে আমাদের চেনা গলি খুঁজি, কেমন অচেনা ঠেকে। ওই কটা দিন বিদেশি খেলোয়াড়েরা যেন হয়ে ওঠেন নিতান্তই ঘরের ছেলে, আপনজন। বিশ্বকাপের এমনই মহিমা। ঐতিহাসিকভাবে বাঙালি ফুটবল প্রেমী ও সমর্থকদের মধ্যে আড়াআড়ি বিভাজন থাকলেও বৃহত্তর ভাবনায় ফুটবল কিন্তু মানুষকে মিলিয়েও দেয়। লিখে ফেলুন, আর আপনারা লিখছেনও, তাই আবারও বলবো, আপনাদের অনুভূতির কথা চিঠির মাধ্যমে জানার জন্য অপেক্ষায় রয়েছি আমরা। আমাদের ইমেল আইডি chithirjhapi.air@gmail.com। চিঠি লিখুন প্রাত্যহিকী প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। জুন মাসের দ্বিতীয় পক্ষের বিষয়, জ্বরের নাম বিশ্বকাপ।
1: এখন জানিয়ে দিই আবহাওয়ার খবর। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলের আগামী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অংশত মেঘলা আকাশ, বিকেলের দিকে কোথাও কোথাও বজ্রগর্ভ মেঘের সঞ্চার হতে পারে, সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে 36 ডিগ্রি সেলসিয়াস এবং 29 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। গত 24 ঘন্টায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 36.2 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 2.4 ডিগ্রি বেশি, এবং সর্বনিম্ন 29.2 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 2.2 ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল সর্বোচ্চ 91%, সর্বনিম্ন 54%। গত 24 ঘন্টায় বৃষ্টি হয়নি। পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলে সমুদ্রে বা নদীতে যারা মাছ ধরতে যান, আলিপুর আবহাওয়া দপ্তর থেকে তাদের উদ্দেশ্যে কোনো সতর্কবার্তা নেই।
0: সুতরাং বাইরে বেরোতে হলে ছাতাটা সঙ্গে রাখতেই হবে, রোদ অথবা বৃষ্টির জন্য। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং এই সময়টা অবশ্যই বিশ্বকাপ জ্বরে আমরাও কাঁপছি, রাত জেগে ফুটবল খেলা দেখা এবং সকালবেলা ছুট্টে ছুট্টে চলে আসা প্রাত্যহিকীতে আপনাদের পাঠানো সুন্দর সুন্দর চিঠি পড়ার জন্য। প্রত্যেক দিনের মতো আজকেও আপনাদের লেখা চিঠি পড়লাম, এবং প্রত্যেক দিন আশায় থাকবো আরও সুন্দর সুন্দর চিঠির, কি তাই তো?
1: একদমই তাই, প্রত্যেক দিন সুন্দর সুন্দর চিঠি আমরা প্রাত্যহিকীতেই শুনতে পাই।
0: আজকে কথায় কথায় আপনাদের সঙ্গে ছিলাম আমি কার্তিক ঘোষ,
1: আমি নীলিমা সাত্রা। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।

0: আচ্ছা, গতকাল নতুন দিল্লিতে যমুনা নদী পুনরুদ্ধারের লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ বৈঠকে সভাপতিত্ব করেন। এনটিএ নিট পরীক্ষার আগে অভিভাবক ও পরীক্ষার্থীদের প্রতারকদের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। ফুটবল বিশ্বকাপে আলজেরিয়ার মুখোমুখি গতবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আসছি বিস্তারিত খবরে। G7 শীর্ষ সম্মেলনের ফাঁকে আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের মধ্যে বহু প্রতীক্ষিত দ্বিপাক্ষিক বৈঠক হওয়ার কথা। গত বছর ফেব্রুয়ারিতে ওয়াশিংটন ডিসিতে সাক্ষাতের পর দুই নেতার মধ্যে এটি প্রথম বৈঠক। আজকের এই সাক্ষাতে বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে আলোচনার পাশাপাশি পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট নানা আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয় নিয়েও তারা আলোচনা করবেন বলে আশা করা হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশ্বজুড়ে সমুদ্রপথের নিরাপত্তা নিশ্চিত করতে এবং সংঘাতজনিত ঝুঁকি থেকে নাবিকদের সুরক্ষায় সকল দেশের প্রতি আহ্বান জানিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল ফ্রান্সের এভিয়াতে G7 শীর্ষ সম্মেলনে নতুন অংশীদারিত্ব তৈরি এবং আন্তর্জাতিক সংহতির পুনর্নির্মাণ শীর্ষক এক অধিবেশনে বক্তব্য রাখেন। তিনি বলেন, পশ্চিম এশিয়ার সংঘাত বিশ্ব বাণিজ্যে ব্যাঘাত ঘটিয়েছে এবং বহু প্রাণহানির কারণ হয়েছে। তিনি বলেন, ভারত সর্বদাই মানবতাকে অগ্রাধিকার দিয়েছে। এ প্রসঙ্গে তিনি আন্তর্জাতিক সৌর জোট, দুর্যোগ মোকাবিলায় সক্ষম পরিকাঠামো তৈরি, আন্তর্জাতিক জৈব জ্বালানি জোট মিশন লাইফ, এক পের মাকে নামের মতো ভারতের নেতৃত্বাধীন একাধিক উদ্যোগের কথা তুলে ধরেন। শ্রী মোদী বলেন, শ্রীলঙ্কার ঘূর্ণিঝড় কিংবা আফগানিস্তানের ভূমিকম্প, মোজাম্বিকের বন্যা অথবা জামাইকার হ্যারিকেন, বিশ্বজুড়ে প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত দেশগুলির দিকে ভারত সর্বদাই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। প্রধানমন্ত্রী ফ্রান্সের এভিয়াতে G7 শিখর সম্মেলনের ফাঁকে একাধিক রাষ্ট্রনেতাদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন। কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি, ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার, সংযুক্ত আরব আমিরশাহির রাষ্ট্রপতি শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান, কেনিয়ার রাষ্ট্রপতি উইলিয়াম রুটো, মিশরের রাষ্ট্রপতি আব্দেল ফাতাহ আল সিসি, জাপানের প্রধানমন্ত্রী সানাই তাকাইচি এবং দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপতি লি জে মিয়ংয়ের সঙ্গে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়। কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নির সঙ্গে বাণিজ্য, জ্বালানি, প্রতিরক্ষা ও প্রযুক্তি ক্ষেত্রে সহযোগিতা, ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমারের সঙ্গে ভিশন 2035 আওতায় দুই দেশের সম্পর্কের অগ্রগতি পর্যালোচনা এবং সংযুক্ত আরব আমিরশাহির রাষ্ট্রপতি শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে বৈঠকে পশ্চিম এশিয়ায় শান্তি ও হরমুজ প্রণালী দিয়ে অবাধ নৌচলাচল বজায় রাখার ওপর আলোচনা করেন প্রধানমন্ত্রী। G7 গোষ্ঠীভুক্ত দেশগুলি ভারতসহ বেশ কয়েকটি সহযোগী দেশের সঙ্গে মিলে বিশ্বব্যাপী স্বাস্থ্য ও উন্নয়নমূলক সহযোগিতা জোরদার করার লক্ষ্যে একাধিক উদ্যোগের কথা ঘোষণা করেছে। G7 গোষ্ঠীর নেতারা গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র ও উগান্ডায় ছড়িয়ে পড়া ইবোলা প্রাদুর্ভাব মোকাবিলায় একটি সমন্বিত আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান জানিয়েছেন। এছাড়া নেতারা ইবোলার বিরল স্ট্রেনের বিরুদ্ধে টিকা, রোগ নির্ণয় পদ্ধতি এবং চিকিৎসা ব্যবস্থা উদ্ভাবনে সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন। পাশাপাশি G7 গোষ্ঠী ক্যান্সারের বিরুদ্ধে বিশ্বব্যাপী লড়াইকে ত্বরান্বিত করার বিষয়ে তাঁদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গতকাল নতুন দিল্লিতে যমুনা নদী পুনরুদ্ধারের লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ বৈঠকে সভাপতিত্ব করেন। বৈঠকে দীর্ঘদিন ধরে স্থগিত হয়ে পড়া কিষাও বহুমুখী বাঁধ প্রকল্পের বিষয়ে ছটি রাজ্য ঐক্যমতে পৌঁছয়। স্বরাষ্ট্রমন্ত্রকের বিবৃতিতে জানানো হয়েছে, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, দিল্লি, উত্তরপ্রদেশ, হরিয়ানা এবং রাজস্থান এই ছটি রাজ্য প্রকল্প বাস্তবায়নের জন্য একটি সমঝোতা স্মারকপত্র বা মৌ স্বাক্ষরে সম্মত হয়েছে। স্মারক স্বাক্ষরের পর প্রকল্পটি অনুমোদনের জন্য কেন্দ্রীয় মন্ত্রিসভার কাছে পেশ করা হবে। নির্ধারিত কাঠামো অনুযায়ী প্রকল্পের জল সংক্রান্ত অংশের জন্য কেন্দ্রীয় সরকার 90% সহায়তা প্রদান করবে এবং বাকি 10% ব্যয় সংশ্লিষ্ট ছটি রাজ্য ভাগ করে নেবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গতকাল নতুন দিল্লিতে বস্তি পুনর্বাসন সংক্রান্ত একটি পর্যালোচনা বৈঠক করেন। তিনি জানান, দিল্লি বস্তি ও জে জে ক্লাস্টার পুনর্বাসন ও স্থানান্তর নীতি 2026 খসড়া চূড়ান্ত করা হয়েছে এবং দিল্লি সরকারকে দ্রুত বিজ্ঞপ্তি আকারে তা প্রকাশের নির্দেশও দেওয়া হয়েছে। 45 দিনের মধ্যে সরকারি বেসরকারি অংশীদারিত্ব বা PPP মডেলে 5টি ক্লাস্টারের পুনর্বাসনের জন্য দরপত্র আহ্বান করার জন্য তিনি দিল্লি ডেভেলপমেন্ট অথরিটি এবং দিল্লি আরবান শেল্টার ইম্প্রুভমেন্ট বোর্ডকে নির্দেশ দেন। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। ন্যাশনাল টেস্টিং এজেন্সি NTA নিট পরীক্ষার আগে অভিভাবক ও পরীক্ষার্থীদের প্রতারকদের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। সমাজ মাধ্যমে এক বার্তায় NTA জানিয়েছে, টেলিগ্রামে কিছু প্রতারক চ্যানেল খুলে পুনরায় হতে চলা পরীক্ষার প্রশ্নপত্র দেওয়ার নাম করে 14,000 থেকে 25,000 টাকা পর্যন্ত দাবি করছে, কিন্তু এই পরীক্ষার কোনো প্রশ্নপত্র ফাঁস হয়নি বলে NTA স্পষ্ট জানিয়েছে। এছাড়া একটি অ্যাপের ব্যবহার বন্ধ করার কারণ ব্যাখ্যা করে এনটিএর মহানির্দেশক অভিষেক সিং এর একটি ভিডিও প্রকাশ করেছে তারা।
1: Payment links and the way the fraud is perpetrated, there was no other option but to block them, especially for the commitment of the government and NTA to commit an error-free examination, NEET examination on 21st of June.
0: সংবাদ মাধ্যমকে শ্রী সিং বলেন, কোনো ধরনের অনিয়ম যাতে না ঘটে এবং প্রতিটি প্রশ্নপত্র যাতে সম্পূর্ণ সুরক্ষিতভাবে প্রস্তুত করা হয় তা নিশ্চিত করতে NTA প্রতিশ্রুতিবদ্ধ। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আইসল্যান্ডের জাতীয় দিবস উপলক্ষে সেদেশের বিদেশমন্ত্রী থরগেরদুর কাত্রিন গুনার্সদত্তির এবং জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন। ভারত ও আইসল্যান্ডের মধ্যকার সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে সমাজ মাধ্যমে এক বার্তায় শ্রী জয়শঙ্কর আশা প্রকাশ করেন। এখন ফুটবল বিশ্বকাপের খবর।

আকাশবাণী খবর পড়ছি অর্ক সেন। প্রথমে বিশেষ বিশেষ খবর। G7 শীর্ষ সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন। প্রধানমন্ত্রী বিশ্বজুড়ে সমুদ্রপথে নিরাপত্তা নিশ্চিত করতে সকল দেশের প্রতি আহ্বান জানিয়েছেন। ফ্রান্সের এভিয়াতে G7 শীর্ষ সম্মেলনে গতকাল তিনি এক অধিবেশনে বক্তব্য রাখেন। বিশ্বব্যাপী স্বাস্থ্য ও উন্নয়নমূলক সহযোগিতা জোরদারের লক্ষ্যে একাধিক উদ্যোগের ঘোষণা G7 গোষ্ঠীভুক্ত দেশগুলির। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত

ফিফা ফুটবল বিশ্বকাপে আজ আলজেরিয়ার মুখোমুখি গতবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। শেষ পাওয়া খবরে প্রথমার্ধের শেষে লিওনেল মেসির করার গোলে আর্জেন্টিনা এক গোলে এগিয়ে আছে। অন্যদিকে গ্রুপ জের ম্যাচে অস্ট্রিয়া জর্ডানের বিরুদ্ধে খেলবে। সান্তা ক্লারা স্টেডিয়ামে খেলা শুরু হবে আজ রাত 9:30। রাত 10:30 পর্তুগাল গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের বিরুদ্ধে মাঠে নামবে। খেলাটি হবে হাউস্টন স্টেডিয়ামে। অন্য খেলায় ইংল্যান্ড ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে। ডালা স্টেডিয়ামে খেলা শুরু হবে আজ রাত 1:30। অন্যদিকে গতকাল নরওয়ে ইরাককে 4-1 গোলে হারিয়ে দিয়েছে। নরওয়ের আর্লিং হালান্ড 29 মিনিটে প্রথম গোল করে নরওয়েকে এগিয়ে দেন। এরপর ইরাকের আয়েমেন হুসেন 39 মিনিটে গোল পরিশোধ করেন। এরপর 43 মিনিটে হালান্ড, 76 মিনিটে মার্টিন ওডেগার্ড এবং দ্বিতীয়ার্ধের সংযুক্ত সময়ে আয়েমেন হুসেনের একটি আত্মঘাতী গোলে জয়ের ব্যবধান বাড়ায় নরওয়ে। ফ্রান্স গতকাল 3-1 গোলে সেনেগালকে হারিয়ে দেয়। 66 মিনিটে কিলিয়ান এমবাপে ও 82 মিনিটে ব্র্যাডলি বার্কোলা গোল করে ফ্রান্সকে এগিয়ে দেন। দ্বিতীয়ার্ধের সংযুক্ত সময়ে সেনেগালের ইব্রাহিম এমবায়ে গোল করলে কিলিয়ান এমবাপে আবার গোল করে ব্যবধান বাড়ান। অন্যদিকে ইংগেলউড স্টেডিয়ামে গ্রুপ জির ম্যাচে ইরান ও নিউজিল্যান্ডের মধ্যে খেলাটি 2-2 গোলে ড্র হয়েছে। লিডসের হেডিংলিতে আইসিসি মহিলা টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপের গ্রুপ এর দ্বিতীয় ম্যাচে ভারত আজ নেদারল্যান্ডসের বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে ভারতীয় সময় সন্ধ্যা 7:00। গত রবিবার বার্মিংহ্যামে প্রথম ম্যাচে পাকিস্তানকে 64 রানে হারিয়ে দেয় ভারত। পুরুষদের ক্রিকেটে আজ লখনউয়ের একানা ক্রিকেট স্টেডিয়ামে 3 ম্যাচের সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ভারত আফগানিস্তানের মুখোমুখি হবে। খেলা শুরু হবে দুপুর 1:30। সোহমান গিলের নেতৃত্বাধীন ভারতীয় দল সিরিজে 1-0 ব্যবধানে এগিয়ে আছে। গত 13 জুন ধর্মশালায় সিরিজের প্রথম ম্যাচে বৃষ্টিবিঘ্নিত খেলায় ভারত 7 উইকেটে জিতেছিল। পুরুষদের ক্রিকেটে শ্রীলঙ্কার ডাম্বুলা আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ ত্রিদেশীয় এ সিরিজের ম্যাচে ভারত এ দল মুখোমুখি হবে আফগানিস্তান এ দলের। ভারতীয় সময় সকাল 10:00 শুরু হবে এই ম্যাচ। তিলক ভার্মার নেতৃত্বে ভারত এ দল সিরিজে এখনও পর্যন্ত 3টি ম্যাচের মধ্যে মাত্র 1টিতে জয় পেয়েছে। নিউজিল্যান্ডের অকল্যান্ডে গতকাল এফআইএইচ হকি উইমেন্স নেশনস কাপে ভারত 2-1 গোলে জাপানকে হারিয়ে সেমিফাইনালে পৌঁছেছে। পুল এর এই ম্যাচে ভারতের হয়ে গোল করেন অধিনায়ক সালিমা তেতে ও লালরেম সিয়ামি। জাপানের হয়ে একমাত্র গোলটি করেন হিরামিৎসু আই। ম্যাচের সেরা খেলোয়াড় হন সালিমা তেতে। ঝাড়খণ্ডের রাজধানী রাঁচিতে আজ 2টি বড় ক্রীড়া প্রতিযোগিতা শুরু হতে চলেছে। খেলগাঁওয়ে সাউথ এশিয়ান থ্রোবল চ্যাম্পিয়নশিপ এবং জাতীয় স্পিড স্কেটিং চ্যাম্পিয়নশিপ আজ শুরু হবে। খেলগাঁওয়ের হরিবংশ তানা ভগত ইনডোর স্টেডিয়ামে থ্রোবল ফেডারেশন অফ ইন্ডিয়ার আয়োজনে হতে চলা দুদিনের আন্তর্জাতিক প্রতিযোগিতায় ভারত, নেপাল, ভুটান, বাংলাদেশ ও শ্রীলঙ্কার প্রায় 150 জন খেলোয়াড় অংশ নিচ্ছেন। এর পাশাপাশি খেলগাঁওয়ের রোলার স্কেটিং স্টেডিয়ামে 5 দিনব্যাপী দ্বাদশ জাতীয় র্যাঙ্কিং ওপেন স্পিড স্কেটিং চ্যাম্পিয়নশিপও আজ শুরু হচ্ছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। G7 শীর্ষ সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন। প্রধানমন্ত্রী বিশ্বজুড়ে সমুদ্রপথে নিরাপত্তা নিশ্চিত করতে সকল দেশের প্রতি আহ্বান জানিয়েছেন। বিশ্বব্যাপী স্বাস্থ্য ও উন্নয়নমূলক সহযোগিতা জোরদারের লক্ষ্যে একাধিক উদ্যোগের ঘোষণা G7 গোষ্ঠীভুক্ত দেশগুলির। ফুটবল বিশ্বকাপে আলজেরিয়ার মুখোমুখি গতবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। খবর শেষ হলো, একটু পরেই শুনুন স্থানীয় সংবাদ।

0: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। সাংবিধানিক পদ্ধতিতে দার্জিলিং পাহাড়ে গোর্খা সম্প্রদায়ের দীর্ঘদিনের সমস্যার সমাধান হবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। তিন দিনব্যাপী জনকল্যাণ শিবিরে গতকাল পর্যন্ত ২৪ লক্ষ মানুষ এসেছেন। শেষ দিনে আজ দক্ষিণ চব্বিশ পরগনার ফলতার ফতেপুরের শিবিরে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী। স্বচ্ছতা সে স্বাগত অভিযানের আওতায় মুখ্যমন্ত্রী আজ বাগবাজারে, মায়ের ঘাটে এবং ফলতায় পরিচ্ছন্নতা কর্মসূচিতে সরাসরি অংশ নেবেন। ২২শে জুন বিধানসভায় নবগঠিত রাজ্য সরকার পূর্ণাঙ্গ বাজেট পেশ করবে। রাজ্যে স্বাস্থ্য পরিষেবার ভিত মজবুত করতে গ্রামীণ এলাকার স্বাস্থ্যকেন্দ্রের উন্নয়নে গুরুত্ব দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী শারদোত্ত মুখোপাধ্যায়। চিকিৎসকের প্রেসক্রিপশন ছাড়া এখন থেকে কাশির সিরাপ বা এই জাতীয় কোনো ওষুধ কেনা যাবে না বলে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক নির্দেশিকা জারি করেছে। দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙড়ে বোমা বিস্ফোরণ ও একজনের মৃত্যুর ঘটনার প্রায় ৮৭ দিন পর আদালতে চার্জশিট দিয়েছে এনআইএ। তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক পলাতক সুমিত রায়ের বিরুদ্ধে লুকআউট নোটিশ জারি করেছে সিআইডি। আসছে বিস্তারিত খবরে। পাহাড়ে গোর্খা টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন জিটিএর বিরুদ্ধে দুর্নীতির যাবতীয় অভিযোগের যথাযথ তদন্ত হবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ফের জানিয়েছেন। দায়িত্বভার গ্রহণের পর এই প্রথম পাহাড় সফরে কার্শিয়াংয়ে গতকাল প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন তিনি। পরে এক জনসভায় মুখ্যমন্ত্রী বলেন, দুর্নীতি এবং অপরাধ প্রমাণিত হলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। সাংবিধানিক পরিকাঠামোর মধ্যেই দার্জিলিং পাহাড়ে গোর্খা সম্প্রদায়ের দীর্ঘদিনের সমস্যার সমাধান হবে বলেও আশ্বাস দেন তিনি। শ্রী অধিকারী বলেন, ডাবল ইঞ্জিন সরকারের হাত ধরে পাহাড়ের উন্নয়ন ত্বরান্বিত হবে। নতুন সরকারের বাজেট প্রস্তাবে পাহাড়ের জন্য স্বল্প ও দীর্ঘমেয়াদী একাধিক উন্নয়ন পরিকল্পনা রাখা হয়েছে। প্রধানমন্ত্রী চা শ্রমিক যোজনার আওতায় দার্জিলিং পাহাড় এবং তরাই ডুয়ার্স অঞ্চলে ২৫টি বন্ধ চা বাগান পুনরায় খোলার উদ্যোগ নেওয়া হবে। তৃণমূল কংগ্রেস সরকার চা শ্রমিকদের নানাভাবে বঞ্চিত করেছে বলে অভিযোগ তুলে মুখ্যমন্ত্রী জানান, টি বোর্ডের চেয়ারম্যানকে বিশেষ দায়িত্ব দিয়ে চা বাগানের পরিকাঠামো উন্নয়নের কাজ চলছে।
1: प्रधानमंत्री चा श्रमिक योजना के अंदर बंद चा बागान में हमारे श्रमिक के लिए 330 करोड़ का काम हम लोग इस प्रोग्राम के अंदर करूंगा।
0: কার্শিয়াং হাসপাতালের সংস্কার, সরকারি স্কুলগুলিতে স্মার্ট ক্লাসরুম তৈরি, কালিম্পংয়ে মেডিকেল কলেজ স্থাপনে রাজ্য উদ্যোগী হয়েছে বলে মুখ্যমন্ত্রী জানান। ঐতিহাসিক ইস্টার্ন ফ্রন্টিয়ার রাইফেলসে খুব শীঘ্রই ১০০০এরও বেশি গোর্খা যুবককে নিয়োগ করা হবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছেন। দার্জিলিংয়ে তাকে স্বাগত জানাতে কার্শিয়াংয়ে আয়োজিত এক জনসভায় মুখ্যমন্ত্রী দেশমাতৃকার সুরক্ষায় গোর্খা সেনার আত্মত্যাগ ও বীরত্বের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। তিনি অভিযোগ করেন, পূর্বতন তৃণমূল কংগ্রেস সরকার ইস্টার্ন ফ্রন্টিয়ার রাইফেলসে নিয়োগ প্রক্রিয়া বন্ধ করে দিয়েছিল। ঐতিহাসিক এই বাহিনীর ব্যাটেলিয়নের সংখ্যা কমিয়ে ২টি করা হয়েছিল। রাজ্য পুলিশ বাহিনীতে খুব শীঘ্রই নিয়োগ প্রক্রিয়া শুরু হবে বলে তিনি জানান। জনকল্যাণ শিবিরের শেষ দিনে আজ শিবিরগুলিতে বিধবা ভাতা, বার্ধক্য ভাতার আবেদনপত্র রাখার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কার্শিয়াং থেকে ফিরে গত সন্ধ্যায় নবান্ন থেকে জেলা শাসকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে তালিকায় না থাকলেও টেবিলে সব ধরনের আবেদনপত্র রাখার নির্দেশ দেন তিনি। যদিও বর্তমানে বিধবা ভাতা, বার্ধক্য ভাতা বন্ধ রয়েছে, এ ব্যাপারে কেন্দ্রের সঙ্গে তিনি কথা বলবেন বলে মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন বৈঠকে। কোনো অযোগ্য ব্যক্তি যাতে অন্নপূর্ণা যোজনার সুবিধা না পায় তা সুনিশ্চিত করতে হবে। শিবিরে প্রচণ্ড গরমে মানুষ যাতে অসুস্থ না হয়ে পড়েন তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতেও মুখ্যমন্ত্রী ফের জেলা শাসকদের নির্দেশ দিয়েছেন। বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্যসচিব মনোজ কুমার আগরওয়াল, স্বরাষ্ট্র সচিব সংঘমিত্রা ঘোষ, রাজ্য পুলিশের ডিজি সিদ্ধিনাথ গুপ্তা প্রমুখ। দুদিনে রাজ্যজুড়ে ২০০০এর বেশি শিবির বসেছে। গতকাল পর্যন্ত এই শিবিরগুলিতে মোট ২৪ লক্ষ মানুষ এসেছেন বলে খবর। মুখ্যমন্ত্রী আজ দক্ষিণ চব্বিশ পরগনার ফলতার ফতেপুরে জনকল্যাণ শিবিরে উপস্থিত থাকবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কলকাতা সফরের আগে শহরকে নতুন রূপে সাজিয়ে তোলার লক্ষ্যে শুরু স্বচ্ছতা সে স্বাগত অভিযানে সরাসরি অংশ নেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আজ থেকে টানা তিন দিন কলকাতা ও জেলার বিভিন্ন প্রান্তে পরিচ্ছন্নতা অভিযানে যোগ দেবেন তিনি। সরকারি সূত্রে জানা গেছে, সকাল 8টায় বাগবাজারে মায়ের ঘাটে গঙ্গার পাড় সংলগ্ন এলাকায় পরিচ্ছন্নতা অভিযানে মুখ্যমন্ত্রী সামিল হবেন। দুপুরে দক্ষিণ চব্বিশ পরগনার ফলতায় একই ধরনের কর্মসূচি রয়েছে তার। আগামীকাল সকালে ভবানীপুরের একটি আরবান প্রাইমারি হেলথ সেন্টারে স্বচ্ছতা কর্মসূচিতে অংশ নেবেন তিনি। শুক্রবার 19 জুন সকাল 6:30টায় কলকাতা পুরভবন থেকে স্বচ্ছতা ম্যারাথনের সূচনা করবেন মুখ্যমন্ত্রী। আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে 21 জুন কলকাতায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে আয়োজিত কর্মসূচির আগে শহরজুড়ে পরিচ্ছন্নতা ও সৌন্দর্যায়নের বার্তা দিতেই এই বিশেষ অভিযান শুরু করেছে রাজ্য সরকার। রাজ্যে নতুন সরকার গঠনের পর প্রথম বিধানসভা অধিবেশন বসতে চলেছে আগামী 18।

0: আয়োজন। অধিবেশন শুরুর আগে গতকাল প্রথামাফিক অধ্যক্ষ রথীন্দ্র বসুর নেতৃত্বে সর্বদলীয় বৈঠক এবং কার্য উপদেষ্টা কমিটির বৈঠক বসে। বৈঠকে বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের বিদ্রোহী ব্লকের সদস্যরা ছাড়াও আইএসএফ, সিপিআইএম, কংগ্রেস, আম জনতা উন্নয়ন পার্টির নির্বাচিত প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে অধিবেশনের প্রাথমিক সূচিও চূড়ান্ত হয়েছে। আগামী বৃহস্পতিবার সকাল 11টায় রাজ্যপালের অভিভাষণের মধ্যে দিয়ে বিধানসভার অধিবেশন শুরু হবে। 19 জুন শোক প্রস্তাব গ্রহণ এবং 22 জুন রাজ্য বাজেট পেশ করা হবে। 23 জুন রাজ্যপালের অভিভাষণের উপর 6 ঘণ্টার আলোচনা নির্ধারিত হয়েছে। এরপর 24 ও 25 তারিখ বাজেটের উপর মোট 10 ঘণ্টা আলোচনা হবে। বিধানসভার আসন্ন অধিবেশনে তারা গঠনমূলক বিরোধীর ভূমিকা পালন করবেন বলে রাজ্যের বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন। বিধানসভায় গতকাল সর্বদলীয় বৈঠক ও কার্য উপদেষ্টা কমিটির বৈঠকের পর তিনি দাবি করেন, গত 15 বছরে পশ্চিমবঙ্গ বিধানসভা দেশের মধ্যে সবচেয়ে কম কার্যদিবস নিয়ে চলেছে। সেই পরিস্থিতির পরিবর্তন হওয়া জরুরি। কেন্দ্রে এনডিএ সরকারের 12 বছর পূর্তিতে আজ শুনবেন বিশেষ আলোচনা, অভ্যন্তরীণ ও বৈদেশিক নিরাপত্তার যুগবদল ও ভবিষ্যতের চ্যালেঞ্জ। রাজ্য পুলিশের প্রাক্তন মহানির্দেশক অধীর শর্মার সঙ্গে কথা বলেছেন অভিরূপ ভট্টাচার্য। অনুষ্ঠানটি শুনবেন রাত 10টায় গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা ও আকাশবাণীর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। রাজ্যে স্বাস্থ্য পরিষেবার ভিত মজবুত করতে গ্রামীণ এলাকার স্বাস্থ্যকেন্দ্রগুলির উন্নয়ন জরুরি বলে স্বাস্থ্যমন্ত্রী শরদ্বত মুখোপাধ্যায় মত প্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন স্বাস্থ্য পরিষেবার আমূল উন্নয়নে বিশেষ পরিকল্পনা নেওয়া হয়েছে, শীঘ্রই তা মুখ্যমন্ত্রীর কাছে পাঠানো হবে। পূর্বতন তৃণমূল কংগ্রেস সরকার নিচুতলার পরিষেবা ও পরিকাঠামো উন্নয়নে নজর দেয়নি বলে অভিযোগ করেন মন্ত্রী।
1: আমাদের যে পরিকাঠামোটা আছে, যে পরিকাঠামোটা একটা পিরামিডের মতো, সব থেকে শক্ত করা উচিত তার ভিতটা। সেই ভিত শক্ত করার কার্যপ্রণালী আমরা নিচ্ছি এবং সেটাই করা হবে। এতদিন ধরে সব সরকার এই চূড়াটাকে নিয়ে ভাবত, চূড়াটা যেমন SSKM, NRS, মেডিকেল কলেজ, CNMC বা ন্যাশনাল মেডিকেল কলেজ, চিত্তরঞ্জন হাসপাতাল। আমার চূড়ার চিন্তা থেকে এখন ভিতের চিন্তাই বেশি মগ্ন।
0: চিকিৎসকের প্রেসক্রিপশন ছাড়া এখন থেকে কাশির সিরাপ বা এই জাতীয় কোনো ওষুধ কেনা যাবে না। কাশির সিরাপ বিক্রিতে নিয়ন্ত্রণ আরও কঠোর করতে 1945 সালের ড্রাগস রুলসে সংশোধনী এনেছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী ড্রাগস রুলসের শিডিউল কে থেকে সিরাপ শব্দটি বাদ দেওয়া হয়েছে। উল্লেখ্য, এই ব্যবস্থায় এমন কিছু ওষুধের নাম থাকে যা কেনার জন্য কোনো প্রেসক্রিপশনের প্রয়োজন হয় না। ওই তালিকা থেকে সিরাপ শব্দটি বাদ দেওয়ার ফলে ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া কোনো ধরনের সিরাপ জাতীয় ওষুধ কেনা যাবে না। কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শরদ্বত মুখোপাধ্যায়। রাজ্যে বেসরকারি পরিবহনের বিভিন্ন সমস্যা দ্রুত সমাধান হবে বলে পরিবহন মন্ত্রী অর্জুন সিং আশ্বাস দিয়েছেন। বেসরকারি বাস মালিক সংগঠন জয়েন্ট কাউন্সিল অব বাস সিন্ডিকেটসের সদস্যদের সঙ্গে সম্প্রতি পরিবহন মন্ত্রী বৈঠক করেন। সংগঠনের সাধারণ সম্পাদক তপন বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, বিগত 9 বছরে বেসরকারি বাসের ভাড়া বৃদ্ধি হয়নি, কিন্তু ডিজেলের দাম বৃদ্ধি পেয়েছে। এ ব্যাপারে ওই বৈঠকে পরিবহন মন্ত্রীকে অবহিত করা হয়েছে। দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙড়ে বোমা বিস্ফোরণ ও একজনের মৃত্যুর ঘটনার প্রায় 87 দিন পর কলকাতার বিশেষ NIA আদালতে চার্জশিট পেশ করেছে জাতীয় তদন্তকারী সংস্থা। আদালতে গতকাল জমা পড়া 65 পাতার ওই চার্জশিটে মূল অভিযুক্ত হিসেবে প্রাক্তন বিধায়ক শওকত মোল্লা, ওহিদুল ইসলাম মোল্লা এবং রহমত আলী মোল্লার নাম রয়েছে। তাদের বিরুদ্ধে খুন, ষড়যন্ত্র এবং বিস্ফোরক আইনের একাধিক ধারায় মামলা রুজু হয়েছে। তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়ের বিরুদ্ধে লুকআউট নোটিশ জারি করেছে CID। জমি দুর্নীতি মামলায় অভিযুক্ত সুমিতের বিরুদ্ধে গত সোমবারই মেদিনীপুরের মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেটের আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। সাংবিধানিক পদ্ধতিতে দার্জিলিং পাহাড়ে গোর্খা সম্প্রদায়ের দীর্ঘদিনের সমস্যার সমাধান হবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। 3 দিন ব্যাপী জনকল্যাণ শিবিরে গতকাল পর্যন্ত 24 লক্ষ মানুষ এসেছেন। শেষ দিনে আজ দক্ষিণ চব্বিশ পরগনার ফলতার ফতেপুরের শিবিরে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী। স্থানীয় সংবাদ শেষ হল। এরপরের খবর সকাল 9:15।
2: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন রবীন্দ্রসঙ্গীত শুনবেন অভিজিৎ দাসের কণ্ঠে।

0: রবীন্দ্রসঙ্গীত শুনলেন অভিজিৎ দাসের কণ্ঠে। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
1: গরমে শরীরের যত্ন নিন, অপ্রয়োজনে রোদে বেরোবেন না, বিশেষ করে দুপুর ১২টা থেকে ৩টের মধ্যে বাইরে না বেরোনোই ভালো।
2: পায়ের জাদুতে কাঁপছে গোটা বিশ্ব, শুরু হয়ে গেছে ফুটবলের মহাযুদ্ধ, ফিফা ওয়ার্ল্ড কাপ 2026।
3: কার মাথায় উঠবে বিশ্বসেরার মুকুট, কারা লিখবে নতুন ইতিহাস, প্রতিটি গোল, প্রতিটি ড্রিবলিং আর প্রতি মুহূর্তের টান টান উত্তেজনা নিয়ে তুমি কতটা আপ টু ডেট?
4: চিন্তা নেই, ফুটবল বিশ্বকাপের এই চরম উত্তেজনাকে তোমার হাতের মুঠোয় নিয়ে আসছে যুববাণী। যুববাণীর বিশেষ নিবেদন, ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ।
5: প্রতিদিনের ম্যাচে কোন দল কেমন খেললো,
6: ম্যাচের শেষে স্কোরলাইন কি বলছে,
7: কার ডিফেন্স ভাঙলো, কে করলো বাজিমাত,
3: প্রতিটা ম্যাচের ইন ডেপথ রিভিউ এবং টান টান প্রিভিউ নিয়ে প্রতিদিনের নিয়মিত বুলেটিন।
4: কান রাখতে ভুলো না, প্রতিদিন বেলা ১১টা বেজে ৫০ মিনিটে শুধুমাত্র গীতাঞ্জলি প্রচার তরঙ্গ এবং নিউজ অন AIR অ্যাপে।
2: তাহলে আর দেরি কেন, ফুটবল ফিভারে কাঁপতে থাকো যুববাণীর সঙ্গে, আর শুনতে ভুলো না
8: ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ।

কেউ সানস্ট্রোকে আহত হয়েছে বুঝতে পারলে তাকে এনে শুইয়ে দিন ছায়ার মধ্যে, তুলনামূলকভাবে ঠান্ডা জায়গায়। শরীরের তাপমাত্রা স্বাভাবিক মাত্রায় আনতে ভেজা কাপড় দিয়ে তার শরীর মুছে দিন, সম্ভব হলে জলের ছিটে দিন। যোগাযোগ করুন চিকিৎসকের সঙ্গে।

0: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি, এখন জানা অজানা।
1: জানা অজানায় আজ শুনবেন দেশ বিদেশের অভয়ারণ্যের তৃতীয় তথা শেষ পর্ব, বলছেন ডক্টর চিরদীপ বন্দ্যোপাধ্যায়।
2: দেশ বিদেশের নানান অভয়ারণ্যের কথা শুনছি আমরা। আজ আমরা শুনব আমাদের দেশের তিনটি অভয়ারণ্যের কথা। ভারতবর্ষের দ্বিতীয় উচ্চতম গিরিশৃঙ্গ নন্দাদেবী, উচ্চতা 7,800 মিটার। এই গিরিশৃঙ্গ ঘিরেই রয়েছে নন্দাদেবী জাতীয় উদ্যান। গভীর ও দুর্গম ঋষিগঙ্গা গিরিখাত দিয়ে পৌঁছতে হয় এই অভয়ারণ্যে। তাই এই অভয়ারণ্য আজও মনুষ্য বসতিহীন, নির্মল ও দূষণশূন্য। কাছাকাছি আছে ভ্যালি অফ ফ্লাওয়ার্স বা নন্দনকানন অভয়ারণ্য। 2,500 হেক্টরের এই অভয়ারণ্য এন্ডেমিক অ্যালপাইন তৃণভূমির জন্য বিখ্যাত, যেখানে দেখা পাওয়া যাবে 600 মতো উদ্ভিদ প্রজাতির, যার মধ্যে আছে প্রচুর সংখ্যায় বিপন্ন প্রজাতির ঔষধি গাছ। এই সংখ্যা হিমালয়ের অন্যান্য সংরক্ষিত বনাঞ্চলের তুলনায় অনেকটাই বেশি। 1992 সালে ইন্ডিয়ান ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউটের বিজ্ঞানীরা নন্দনকানন অভয়ারণ্যে 58টি নতুন প্রজাতির উদ্ভিদের সন্ধান পান। দুটি অভয়ারণ্যেরই উল্লেখযোগ্য প্রাণীগুলি হল তুষার চিতা, সেরো, হিমালয়ের কস্তুরি হরিণ এবং ভরাল বা নীল ভেড়া। অপেক্ষাকৃত নিচু এলাকায় এশিয়াটিক কালো ভালুক এবং বাদামি ভালুকেরও দেখা মেলে। নন্দাদেবী বায়োস্ফিয়ার রিজার্ভ বৃহত্তর পশ্চিম হিমালয় এন্ডেমিক বার্ড এরিয়া বা ইবিএর একটি অংশ। অন্ততপক্ষে 7টি সীমাবদ্ধ পরিসরের পাখির প্রজাতি ইবিএর এই অংশে এন্ডেমিক। 1993 সালে এই নন্দাদেবী বৈজ্ঞানিক ও পরিবেশগত অভিযানের সময়ই 14টি প্রজাতির পাখির সন্ধান পাওয়া গেছে। দুটি অভয়ারণ্যে 14টি স্তন্যপায়ীর খোঁজ পাওয়া গেছে, তার মধ্যে 6টি ভারতীয় উপমহাদেশে বিপন্ন বলে স্বীকৃত। অমেরুদণ্ডী প্রাণীদের সম্বন্ধে তথ্য খুবই কম। 1993 সালের এই নন্দাদেবী বৈজ্ঞানিক ও পরিবেশগত অভিযানেই 28টি প্রজাতির প্রজাপতির দেখা পাওয়ার কথা উল্লেখিত হয়েছে। পূর্ব হিমালয়, পশ্চিম হিমালয় এবং জাঙ্কার পর্বতমালার উদ্ভিদ ও প্রাণীসম্ভারের মধ্যে সংযোগকারী ট্রানজিশন জোন হিসেবে গণ্য করা হয় এই দুটি অভয়ারণ্যকে। নন্দাদেবী জাতীয় উদ্যান 1988 সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা পায়। নন্দনকানন জাতীয় উদ্যান এর সঙ্গে যুক্ত হয় 2005 সালে। অংশগ্রহণমূলক সংরক্ষণের উদাহরণ হিসেবে উত্তরাঞ্চলে চিপকো আন্দোলনকেও এই স্বীকৃতির প্রতীক হিসেবে উল্লেখ করেছে ইউনেস্কো। এবার আমরা চলে আসি আরও পূর্ব দিকে, পশ্চিমবঙ্গের উত্তরে দার্জিলিং জেলার নেওরা ভ্যালি অভয়ারণ্যে। পূর্ব হিমালয়ের এই অভয়ারণ্য গ্লোবাল বায়োডাইভার্সিটি হটস্পটের অংশ। ভারত সরকার 88 বর্গ কিলোমিটার আয়তনের এই জাতীয় অরণ্যকে স্বীকৃতি দেয় 1992 সালে। পরিবেশবিদদের কাছে এই অরণ্য বিশেষ গুরুত্বপূর্ণ, কারণ এই অরণ্য তৈরি হয়েছে পূর্ববর্তী অরণ্যের উদ্ভিদদের সরিয়ে দিয়ে। এই ধরনের অরণ্যকে বলে সাকসেশনাল ফরেস্ট। এই অরণ্যের বিভিন্ন অংশে পরিবেশেরও বদল ঘটেছে খুব ঘন ঘন। কোনো অঞ্চল হিমশীতল বরফে ঢাকা, তার পাশেই রয়েছে গভীর খাত, কোনো জায়গায় আবার সমতল। কোনো অঞ্চলের উচ্চতা 183 মিটার, কোথাও তা 3,200 মিটার। প্রাথমিকভাবে এই অরণ্য ওরিয়েন্টাল প্রাণীভৌগোলিক অঞ্চলে পড়লেও প্যালিয়াকটিক প্রাণীভৌগোলিক অঞ্চলের উদ্ভিদ ও প্রাণীর দেখা মেলে এই অঞ্চলে। সে কারণেই এই অরণ্যের জীববৈচিত্র্য অনন্য। এই জীবদের 20% অতি বিরল পর্যায়ে পড়ে। নেওরা ভ্যালি অভয়ারণ্যে পাওয়া উদ্ভিদদের মধ্যে আছে অন্তত 5 ধরনের রডোডেন্ড্রন, প্রচুর ঔষধি গাছ, কিছু পরজীবী ইত্যাদি। উল্লেখযোগ্য প্রাণীদের মধ্যে আছে লাল পান্ডা, হিমালয়ান টাহার, হিমালয়ের কালো ভল্লুক, সম্বর, কাঁকর হরিণ, সেরো, গড়াল, ঢোল, গাউর, লামচিতা, চিতা বিড়াল, মেছো বিড়াল, ধূসর বিড়াল, মালয়ের বৃহৎ কাঠবিড়ালি, নানান ধরনের প্যাঙ্গোলিন, হাতি এবং বাঘ। মোটমাটি অরণ্যে আছে 31 প্রজাতির স্তন্যপায়ী, 258 প্রজাতির পাখি, 276 প্রজাতির অমেরুদণ্ডী প্রাণী, এর মধ্যে অনেকগুলি IUCN-এর রেড ডেটা বুকে উল্লেখিত। ভারত সরকারের তরফে নেওরা ভ্যালি অভয়ারণ্যকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে স্বীকৃতি দেবার জন্য ইউনেস্কো কর্তৃপক্ষের কাছে আবেদন জানানো হয় 2009 সালে। এখনও সম্পূর্ণ স্বীকৃতি আসেনি, সুতরাং এটি ইউনেস্কো টেন্টেটিভ বা সম্ভাব্য তালিকায় আছে।
1: জানা অজানায় পরপর তিনটি পর্বে শুনলেন দেশ বিদেশের অভয়ারণ্য, আজ শুনলেন তৃতীয় তথা শেষ পর্ব। বললেন ডক্টর চিরদীপ বন্দ্যোপাধ্যায়।
0: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন নজরুলগীতি শুনবেন সঙ্গীতা সান্যালের কণ্ঠে।

সঙ্গীতা সান্যালের কণ্ঠে শুনলেন নজরুল গীতি। আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।

0: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন শুনবেন কথিকা, আমার বাবা নারায়ণ সান্যাল বলছেন মৌ সান্যাল।
1: বাবার কথা বলতে গেলে যে কোথা থেকে শুরু করব, সকাল থেকেই শুরু করি। ইংরেজি ভাষায় তাদের ঘুমের সময় অনুযায়ী দুরকম মানুষ হয় বলে ধরা হয়, আউলস অ্যান্ড লার্কস। রাতের পাখি প্যাঁচা বা আউল স্বভাবতই রাত জাগে আর দিনে ঘুমোয়, আর ভোরের পাখি লার্ক স্বভাবতই ভোরবেলা উঠে তা সুরেলা শীষে চারিদিক ভরিয়ে তুলতে থাকে। বাবা ছিলেন এই ভোরের পাখির দলে। ভালো করে আলো হয়ে গেলেই বাবা উঠে পড়তেন। এই সময় বাবা খুব খোশমেজাজে থাকতেন। মা যদি তখন না উঠতেন, তখন মায়ের চারপাশ থেকে মশারি তুলতে তুলতে বাবা গুনগুন করতেন,

তারপর মাকে জিজ্ঞেস করতেন, কি সবিতা, চা খাবে নাকি? মা যদি না বলতেন, বাবা নিজেই এক কাপ চা করে নিতেন। আমি একটু বড় হওয়ার পর বাবা আমাকে চা করা শিখিয়ে দিলেন, তখন আমি বাবাকে চা করে দিতাম। বাবার শেখানোর মধ্যে কিন্তু আন্দাজ মতো ব্যাপারটা কখনোই থাকতো না। দু কাপ চায়ের জন্য দু কাপ জল নিতে হবে, বাষ্প হয়ে উবে যাওয়ার জন্য আধ কাপ জল, নতুন শিক্ষার্থীকে আন্দাজ মতো জল ইত্যাদি বলে তাকে মাঝ সমুদ্রে দিগ্ভ্রান্ত নাবিকের অবস্থায় ফেলার কোনো প্রশ্নই নেই। শিক্ষক হিসেবে বাবা ছিলেন অসাধারণ। সেই প্রসঙ্গে পরে আসছি, আগে সকালের গল্পগুলো শেষ করি। এরপর জলখাবার তৈরি করে মা সকলকে টেবিলে ডাকতেন। দাদা সেই সময় অনেক সময় রাত জেগে পরীক্ষার পড়া করত, তাই অনেক বেলা অবধি ঘুমত। বাবা অনেক সময় টেবিলের কাছে এসে একটু ঝুঁকে পড়ে হাত কচলাতে কচলাতে চোখের ইশারায় দাদার ঘরের দিকে ইঙ্গিত করে বলতেন, বড়বাবু উঠেছেন। অর্থাৎ দাদা যেন অফিসের বড়বাবু, অফিসে এসে নাক ডাকিয়ে ঘুমোচ্ছেন, বাবা যেন নিজের প্রয়োজনে তার দর্শন প্রার্থী হয়ে এসেছেন। এই রকম নানান রকম অভিনয় হাসি ঠাট্টা দিয়ে সকালটা ভরিয়ে রাখতেন বাবা। বলাই বাহুল্য, বাবা ছিলেন খুব উৎসাহী মানুষ, বি কলেজ থেকে পাশ করা ইঞ্জিনিয়ার, সারা জীবন সরকারি চাকরি করেছেন, অথচ 142টি বইও রচনা করেছেন। ঘুম থেকে উঠেই লিখতে বসে যেতেন, না বসে যেতেন বললে ভুল বলা হবে, লিখতে শুয়ে পড়তেন, বুকের তলায় বালিশ দিয়ে বিছানায় উপুর হয়ে শুয়ে লিখতেন বাবা। তারপর সময় মতো উঠে স্নান খাওয়া সেরে তৈরি হয়ে অফিস চলে যেতেন। আবার অফিস থেকে ফিরে জামাকাপড় বদলে চাটা খেয়ে শটাং বুকের তলায় বালিশ দিয়ে উপুর হয়ে শোয়া এবং লেখা। পড়তেনও খুব, ন্যাশনাল লাইব্রেরি থেকে বই এনে নোট নিতেন, ছবি আঁকতেন। রাত 9:30 মা খেতে ডাকতেন, বাবা ধীরে ধীরে উঠে পড়তেন। লেখার সরঞ্জামগুলি রেখে চলে যাবার সময় কিন্তু ভারী সুন্দর একটা যত্ন ছিল। কলমটাকে পরম যত্নে খাপের মধ্যে ঢোকাতেন, যেন পরম মমতায় শুইয়ে ঘুমোতে রেখে গেলেন। পাণ্ডুলিপির খাতাটা বুকের তলার বালিশটা দিয়ে চাপা দিতেন, কোনো রকম এলোপাথারি বাতাস যেন তাকে এলোমেলো করে দিয়ে বিরক্ত না করে। তারপর মায়ের ডাকে সাড়া দিতে এদের সকলকে ছেড়ে পায়ে হাওয়াই চটিজোড়া কোনো মতে গলিয়ে আলো পাখাটি নিবিয়ে কী যেন ভাবতে ভাবতে বাবা টেবিলের দিকে রওনা দিতেন। খাবার টেবিলে বসে বাবা কখনো কখনো যেসব বিষয়ে গবেষণা করে সম্প্রতি অবাক হয়েছেন সেই সব গল্প বলতেন, আবার কখনো নিজের জীবনের বিভিন্ন সময়ের গল্পও বলতেন। বাবা আবার যে ব্যক্তি যে কথাটা বলেছেন তার কথাটা তার মতন করেই, অর্থাৎ তাকে নকল করেই বলতেন। সেই সব বাচনভঙ্গির বৈচিত্র্য দেখে আমি আর মা হেসে কুটিপাটি হতাম। অনেক সময় আমি বায়না করতাম, বাবা আরেকবার দেখাও প্লিজ, বাবা আরেকবার দেখাও। এখন শুধু মা, আমি আর বাবার গল্প বলছি, কারণ এই সময় বাড়িতে আমরা তিনজনই ছিলাম। আমি বাবা মায়ের অনেক বেশি বয়সের সন্তান। দিদির বিয়ে হয়ে গেছে যখন আমি ক্লাস 3-তে পড়ি, আর দাদা চাকরি নিয়ে বাইরে চলে গেছে যখন আমি ক্লাস 8-এ। দিদি আর দাদা আমার থেকে যথাক্রমে 13 বছর আর 11 বছরের বড়, তাই এই সময় বাড়িতে আমরা তিনজনই। আরেকটা ব্যাপার হতো তখন, আমরা তিনজনই একে অপরকে নকল করে তার কোনো বিশেষত্ব নিয়ে রঙ্গকৌতুক করে নিজেদের মধ্যে খুব হাসাহাসি করতাম। আমার মামা বাড়িও অত্যন্ত নাট্যপ্রেমী হওয়ায় মায়েরও এই বিষয়ে পটুত্ব কিছু কম ছিল না। আমি ছোট বলে এগুলো করার যে অনুমতি ছিল না এমন কিন্তু নয়। ইগো বা অহংবোধের থেকে হাস্যরসের স্থান ছিল অনেক উচ্চে। যাকে নিয়ে রসিকতা সে রেগে তো যেতই না, বরং এই রঙ্গরচনার মূল চরিত্র হিসেবে বিশেষ গৌরব বা আনন্দই উপভোগ করত। বাবার পড়ানোর কথা ঘুরে ফিরেই মনে পড়ে। বাবার নিয়ম অনুযায়ী আমাদেরকে রোজ পড়াতে নিয়ে বসানোর কিন্তু কোনো ব্যাপার ছিল না, তবে কোনো কিছু বুঝতে না পারলে যে কোনো সময়ই সাহায্য চাইতে আসতে পারো। অনেকেই বাবার কাছে পড়া বুঝতে আসতো। সন্ধ্যাবেলা বাবা যখন লিখছেন তখন বই নিয়ে হয়তো পাশে গিয়ে দাঁড়ালাম, বাবা বুঝলেন, বললেন বস। মেঝেতে বসলাম খাটের পাশে, দু চারটে বাক্য আরো লিখে নিয়ে এবার লেখায় বাবার বিরতি।
আবার অতি যত্নে কলম পাণ্ডুলিপি একটু সরে বিশ্রাম নিতে গেল। বাবা আমার বইটা টেনে নিয়ে নিজে পড়ে বুঝলেন। এবার বোঝানো শুরু। যদি না বুঝতে পারি কখনো ধৈর্য হারা হতেন না, সস্নেহে হেসে বলতেন, বুঝতে পারলি না, আচ্ছা দেখ। আবার অন্যভাবে বোঝাতেন, শিক্ষার্থী বুঝতে পারছে না এটা বাবার কাছে কখনোই শিক্ষার্থীর দোষ নয়, তাকে বোঝাবার পথ বাবা পাচ্ছেন না, এটাই সমস্যা। নানানভাবে চেষ্টা করবেন যেন ধাঁধার সমাধান বের করার নেশা। অন্য কেউ হলে হয়তো এ সময় তোমার মাথায় কি গোবর পোড়া এমন

0: কত বাজে কথাই বলে ফেলতেন, কিন্তু অজানার অন্ধকার থেকে জানার আলোয় কাউকে পৌঁছে দেবার মধ্যে বাবার একটা ভারী তৃপ্তি ছিল। বাবার পাঠকেরাও বাবার এই তৃপ্তির আভাস পেয়েছেন, যখন বাবা কত কঠিন বিষয়ে কত সহজভাবে বুঝিয়েছেন তার বইয়ে। সবশেষে বলি, ক্লাস টেনে একবার বাবাকে ট্রান্সলেশন করে দেখাতে গেছিলাম। ইংরেজি বাক্যটি যতদূর মনে পড়েছিল, ওয়ান ডে বাই দ্য রিভার সাইড আ ডগ ফাউন্ড আ গুড বোন। আমি এর অনুবাদ করেছি, একদিন নদীর ধারে একটি কুকুর একটি ভালো হাড় খুঁজে পেল। বাবা আমার অনুদিত বাক্যটির মধ্যে একটি মাত্র শব্দ বাড়ালেন, শব্দটি হলো জাতের। বাক্যটি হয়ে দাঁড়ালো, একদিন নদীর ধারে একটি কুকুর একটি ভালো জাতের হাড় খুঁজে পেল। একটি 15 বছরের মেয়ে তার চোখের সামনে অবাক হয়ে দেখল, শুধুমাত্র একটি শব্দের সাজে এক জাদুকর কেমন করে সামান্য একটি তথ্যকে মুহূর্তে একটি গল্প করে তুলে ফেলার ক্ষমতা রাখেন।
1: শুনলেন কথিকা আমার বাবা নারায়ণ সান্যাল, বললেন মৌ সান্যাল।

0: পায়ের জাদুতে কাঁপছে গোটা বিশ্ব, শুরু হয়ে গেছে ফুটবলের মহাযুদ্ধ, ফিফা ওয়ার্ল্ড কাপ 2026।
1: কার মাথায় উঠবে বিশ্ব সেরার মুকুট, কারা লিখবে নতুন ইতিহাস? প্রতিটি গোল, প্রতিটি ড্রিবলিং আর প্রতি মুহূর্তের টান টান উত্তেজনা নিয়ে তুমি কতটা আপ টু ডেট?
2: চিন্তা নেই, ফুটবল বিশ্বকাপের এই চরম উত্তেজনাকে তোমার হাতের মুঠোয় নিয়ে আসছে যুববাণী। যুববাণীর বিশেষ নিবেদন, ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ।
3: প্রতিদিনের ম্যাচে কোন দল কেমন খেললো,
4: ম্যাচের শেষে স্কোরলাইন কি বলছে,
0: কার ডিফেন্স ভাঙলো, কে করলো বাজিমাত,
1: প্রতিটা ম্যাচের ইনডেপথ রিভিউ এবং টান টান প্রিভিউ নিয়ে প্রতিদিনের নিয়মিত বুলেটিন।
2: কান রাখতে ভুলো না প্রতিদিন বেলা 11:50 শুধুমাত্র গীতাঞ্জলি প্রচার তরঙ্গ এবং নিউজ অন AIR অ্যাপে।
0: তাহলে আর দেরি কেন, ফুটবল ফিভারে কাঁপতে থাকো যুববাণীর সঙ্গে, আর শুনতে ভুলো না
5: ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ।

আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি। এখন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন সরোদ, শিল্পী সিদ্ধার্থ বোস। শুনবেন রাগ বিলাস খানি টোড়ি। তবলায় সঙ্গতে রয়েছেন অনির্বাণ দাশগুপ্ত।

0: এতক্ষণ শুনলেন শরৎ বিলাস খানি টোরির আগে। শিল্পী সিদ্ধার্থ বোস, তবলায় সঙ্গত করলেন অনির্বাণ দাশগুপ্ত। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।
1: কম সময়ে বেশি লাভ, কেবল একটাই ক্লিকে অবাক কাণ্ড।
2: অচেনা অজানা লিংকে কখনো ক্লিক করবেন না। আরবিআই কথা বলে,
3: জেনে রাখুন, সতর্ক থাকুন।
0: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন গানে গানে বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান। দুটি মন ছায়াছবি থেকে পরপর কয়েকটি গান। প্রথম গান আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে।

0: তবে শোনো শোনো শোনো সে যে ভালোবাসা এ ডাকে আমায়।
1: দুটি মন ছায়াছবি থেকে গান শুনলেন আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
2: রোদে বেরোতে হলে বা কাজ করতে হলে অবশ্যই টুপি বা ছাতা ব্যবহার করুন। প্রয়োজনে ভেজা কাপড় ব্যবহার করে আর্দ্র রাখুন ঘাড়, গলা, মুখ ও অন্যান্য অঙ্গকে।

আকাশবাণী কলকাতা, খবর পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। G7 শীর্ষ সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন। বিশ্বজুড়ে সমুদ্রপথে নিরাপত্তা নিশ্চিত করতে সকল দেশের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। আসন্ন নিট ইউজি পরীক্ষায় অনিয়ম রুখতে এবং প্রশ্নপত্র সুরক্ষিত রাখতে যাবতীয় ব্যবস্থা নেওয়া হয়েছে বলে NTA জানিয়েছে। পশ্চিমবঙ্গের নবগঠিত বিধানসভার প্রথম অধিবেশন আগামীকাল 22 তারিখ পেশ হবে রাজ্য বাজেট। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কলকাতা সফরকে কেন্দ্র করে আয়োজিত স্বচ্ছতা সে স্বাগত অভিযানে সরাসরি অংশ নিচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ফুটবল বিশ্বকাপে জয় দিয়ে শুরু আর্জেন্টিনার হ্যাট্রিক, মেসির সর্বোচ্চ গোলদাতার তালিকায় যুগ্মভাবে প্রথম। আসছে বিস্তারিত খবরে। G7 শীর্ষ সম্মেলনের ফাঁকে আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের মধ্যে বহু প্রতীক্ষিত দ্বিপাক্ষিক বৈঠক হওয়ার কথা। গত বছর ফেব্রুয়ারিতে ওয়াশিংটন ডিসিতে সাক্ষাতের পর দুই নেতার মধ্যে এটি প্রথম বৈঠক। আজকের এই সাক্ষাতে বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে ব্যাপক আলোচনার পাশাপাশি পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয় নিয়েও তাঁরা আলোচনা করবেন বলে আশা করা হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশ্বজুড়ে সমুদ্রপথে নিরাপত্তা নিশ্চিত করতে এবং সংঘাতজনিত ঝুঁকি থেকে নাবিকদের সুরক্ষায় সকল দেশের প্রতি আহ্বান জানিয়েছেন। গতকাল ফ্রান্সের এভিয়তে G7 শীর্ষ সম্মেলনে নতুন অংশীদারিত্ব তৈরি ও আন্তর্জাতিক সংহতির পুনর্নির্মাণ শীর্ষক এক অধিবেশনে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, পশ্চিম এশিয়ার সংঘাত বিশ্ব বাণিজ্যে ব্যাঘাত ঘটিয়েছে এবং বহু প্রাণহানির কারণ হয়ে দাঁড়িয়েছে। বিদেশ মন্ত্রক জানিয়েছে, প্রধানমন্ত্রী তার ভাষণে বলেছেন, বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশ একে অপরের সঙ্গে গভীরভাবে সংযুক্ত। এই পরিস্থিতিতে আন্তর্জাতিক অংশীদারিত্ব গঠনে পারস্পরিক আস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, ভারত সর্বদাই মানবতাকে অগ্রাধিকার দিয়েছে। এ প্রসঙ্গে তিনি আন্তর্জাতিক সৌরজোট, দুর্যোগ মোকাবিলায় সক্ষম পরিকাঠামো তৈরি, আন্তর্জাতিক জৈব জ্বালানি জোট, মিশন লাইফ এক পের মাকে নামের অভিযানের মতো ভারতের নেতৃত্বাধীন একাধিক উদ্যোগের কথা তুলে ধরেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফ্রান্সের এভিয়তে G7 শিখর সম্মেলনের ফাঁকে একাধিক রাষ্ট্রনেতার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন। কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি, ব্রিটেনের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার, সংযুক্ত আরব আমিরশাহের রাষ্ট্রপতি শেখ

0: মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান, কেনিয়ার রাষ্ট্রপতি উইলিয়াম রুটো, মিশরের রাষ্ট্রপতি আব্দুল ফতাহ আল সিসি, জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাচি এবং দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপতি লি জে মিয়ং এর সঙ্গে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয় তাঁর। G7 গোষ্ঠীভুক্ত দেশগুলি ভারতসহ বেশ কয়েকটি সহযোগী দেশের সঙ্গে মিলে বিশ্বব্যাপী স্বাস্থ্য উন্নয়নমূলক সহযোগিতা জোরদার করার লক্ষ্যে একাধিক উদ্যোগের কথা ঘোষণা করেছেন। G7 গোষ্ঠীর নেতারা গণপ্রজাতন্ত্রী কঙ্গো, উগান্ডায় ছড়িয়ে পড়া ইবোলা প্রাদুর্ভাব মোকাবিলায় একটি সমন্বিত আন্তর্জাতিক পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন। ভারত, মিশর, কেনিয়া এবং দক্ষিণ কোরিয়া কন্ট্যাক্ট ট্রেসিং অর্থাৎ সংক্রমিত ব্যক্তির সংস্পর্শে আসা ব্যক্তিদের শনাক্তকরণ, সীমান্ত নজরদারির মতো জোরালো পদক্ষেপ গ্রহণের আহ্বানে সমর্থন জানিয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গতকাল নতুন দিল্লিতে যমুনা নদী পুনরুদ্ধারের লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ বৈঠকে সভাপতিত্ব করেন। বৈঠকে দীর্ঘদিন ধরে স্থগিত হয়ে পড়া কিষাউ বহুমুখী বাঁধ প্রকল্পের বিষয়ে 6টি রাজ্য ঐক্যমতে পৌঁছায় স্বরাষ্ট্রমন্ত্রকের এক বিবৃতিতে জানানো হয়েছে। হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, দিল্লি, উত্তরপ্রদেশ, হরিয়ানা এবং রাজস্থান এই 6টি রাজ্য প্রকল্প বাস্তবায়নের জন্য একটি সমঝোতা স্মারকপত্র মৌ স্বাক্ষরে সম্মত হয়েছে। সমঝোতা স্মারক স্বাক্ষরের পর প্রকল্পটি অনুমোদনের জন্য কেন্দ্রীয় মন্ত্রিসভার কাছে পেশ করা হবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গতকাল নতুন দিল্লিতে বস্তি পুনর্বাসন সংক্রান্ত একটি পর্যালোচনা বৈঠক করেন। তিনি জানান, দিল্লি বস্তি ও জে জে ক্লাস্টার পুনর্বাসন ও স্থানান্তর নীতি 2026 খসড়া চূড়ান্ত করা হয়েছে এবং দিল্লি সরকারকে দ্রুত বিজ্ঞপ্তি আকারে প্রকাশের নির্দেশও দেওয়া হয়েছে। 45 দিনের মধ্যে সরকারি বেসরকারি অংশীদারিত্ব বা PPP মডেলে 5টি ক্লাস্টারের পুনর্বাসনের জন্য দরপত্র আহ্বান করার জন্য তিনি দিল্লি ডেভেলপমেন্ট অথরিটি এবং দিল্লি আরবান শেল্টার ইম্প্রুভমেন্ট বোর্ডকে নির্দেশ দেন। ন্যাশনাল টেস্টিং এজেন্সি NTA নিট পরীক্ষার আগে অভিভাবক ও পরীক্ষার্থীদের প্রতারকদের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। সমাজ মাধ্যমে এক বার্তায় NTA জানিয়েছে, টেলিগ্রামে কিছু প্রতারক চ্যানেল খুলে পুনরায় হতে চলা পরীক্ষার প্রশ্নপত্র দেওয়ার নাম করে 14,000 থেকে 25,000 টাকা পর্যন্ত দাবি করছে, কিন্তু এই পরীক্ষার কোনো প্রশ্নপত্র ফাঁস হয়নি বলে NTA স্পষ্ট জানিয়েছে। এছাড়া একটি অ্যাপের ব্যবহার বন্ধ করার কারণ ব্যাখ্যা করে NTA এর মহানির্দেশক অভিষেক সিং এর একটি ভিডিও প্রকাশ করেছে তারা। সংবাদ মাধ্যমকে শ্রী সিং বলেন, কোনো ধরনের অনিয়ম যাতে না ঘটে এবং প্রতিটি প্রশ্নপত্র যাতে সম্পূর্ণ সুরক্ষিতভাবে প্রস্তুত করা হয় তা নিশ্চিত করতে NTA প্রতিশ্রুতিবদ্ধ।
1: NTA is committed 100% to ensure that no malpractice will happen. Every question paper which has been made, every question which is made has been made in a complete secure manner. We have taken every single precaution to ensure that nobody who is involved in setting up the question papers or translating them or printing them or moving them or storing them till the date of the examination is compromised in any manner. And the state governments, state police, state administration, chief secretaries, everybody is helping NTA, and this is the commitment that India has to our young minds, and we will ensure that the examination is conducted in a flawless manner at all the 5,440 centers within India and 14 centers outside India.
0: কেন্দ্রে NDA সরকারের 12 বছর পূর্তিতে আজ শুনবেন বিশেষ আলোচনা অভ্যন্তরীণ ও বৈদেশিক নিরাপত্তার যুগবদল ও ভবিষ্যতের চ্যালেঞ্জ। রাজ্য পুলিশের প্রাক্তন মহানির্দেশক অধীর শর্মার সঙ্গে কথা বলেছেন অভিরূপ ভট্টাচার্য। অনুষ্ঠানটি শুনবেন রাত 10টায় গীতাঞ্জলি, DTH বাংলা এবং আকাশবাণীর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। পশ্চিমবঙ্গে নতুন সরকার গঠনের পর আগামীকাল প্রথম বিধানসভা অধিবেশন বসতে চলেছে। সকাল 11টায় রাজ্যপাল আরএন রবির অভিভাষণের মধ্যে দিয়ে বিধানসভার অধিবেশন শুরু হবে। 19 জুন শোক প্রস্তাব গ্রহণ এবং 22 জুন রাজ্য বাজেট পেশ করা হবে। 23 জুন রাজ্যপালের অভিভাষণের ওপর 6 ঘণ্টার আলোচনা নির্ধারিত হয়েছে। এরপর 24 ও 25 তারিখ বাজেটের ওপর মোট 10 ঘণ্টা আলোচনা হবে। তবে জুনের শেষ সপ্তাহে ধারাবাহিক ছুটি এবং ধর্মীয় কর্মসূচির কারণে অধিবেশন সাময়িকভাবে মুলতবি রাখা হবে। দ্বিতীয় পর্ব শুরু হবে 6 জুলাই থেকে। সেই পর্যায়ের আলোচ্যসূচি পরে বিজনেস অ্যাডভাইজারি কমিটির বৈঠকে চূড়ান্ত করা হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কলকাতা সফরের আগে শহরকে নতুন রূপে সাজিয়ে তোলার লক্ষ্যে শুরু স্বচ্ছতা সে স্বাগত অভিযানে সরাসরি অংশ নিচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বাগবাজারে মায়ের ঘাটে গঙ্গার পাড় সংলগ্ন এলাকায় পরিচ্ছন্নতা অভিযানে সামিল হয়েছেন তিনি। সঙ্গে রয়েছেন পুর নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। ঝাঁটাহাতে তাদের গঙ্গার ঘাটের সিঁড়ি পরিষ্কার করতে দেখা যায়। দুপুরে দক্ষিণ 24 পরগনার ফলতায় একই ধরনের কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রীর। ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম 5.4% কমে $78.66 নেমে এসেছে। এর ফলে চলতি বছরের মার্চের পর এই প্রথমবারের মতো তেলের দাম ব্যারেল প্রতি $80 নিচে এলো। মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে যুদ্ধ সমাপ্তি এবং হরমুজ প্রণালী পুনরায় খুলে দেবার ঘোষণার পরেই তেলের দামের এই পতন। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আইসল্যান্ডের জাতীয় দিবস উপলক্ষে সেদেশের বিদেশমন্ত্রী থরগেরদুর কাত্রিন গুনার্সদোত্তির ও জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন। ভারত ও আইসল্যান্ডের মধ্যকার সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে সমাজ মাধ্যমে এক বার্তায় শ্রী জয়শঙ্কর আশা প্রকাশ করেন। বিশ্ব খরা ও মরুপ্রসার প্রতিরোধ দিবস উপলক্ষে আজ কেন্দ্রীয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী ভূপেন্দ্র যাদব ভূমি সংরক্ষণের গুরুত্ব স্মরণে রাখার জন্য সকলের প্রতি আহ্বান জানিয়েছেন। সোশ্যাল মিডিয়া এক বার্তায় তিনি বলেন, ভূমি বাস্তুতন্ত্রের ভিত্তি এবং পুষ্টি ও শক্তির উৎস। ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুস্থ পরিবেশ গড়ে তুলতে ক্ষতিগ্রস্ত জমি পুনরুদ্ধারে সকলকে একযোগে কাজ করারও আবেদন জানান তিনি। অমরনাথ যাত্রা উপলক্ষে জম্মু কাশ্মীরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। যাত্রাপথ, বেস ক্যাম্প, রেলস্টেশন ও গুরুত্বপূর্ণ এলাকাগুলিতে চলছে নজরদারি। পেহেলগাঁও রুটে নাশকতা বিরোধী তল্লাশি অভিযান চালানো হচ্ছে। ট্রানজিট পয়েন্ট, পার্কিং এলাকা, থাকার জায়গা এবং বিপজ্জনক স্থানগুলিতে বিশেষ নজর রাখা হচ্ছে। এবার ফিফা ফুটবল বিশ্বকাপের খবর।

0: ফিফা ফুটবল বিশ্বকাপে আলজেরিয়ার বিরুদ্ধে জয় দিয়ে অভিযান শুরু করেছে গতবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। কানসাস সিটি স্টেডিয়ামে আজ তারা 3-0 গোলে হারিয়ে দেয় আলজেরিয়াকে। ম্যাচের 17, 60 ও 76 মিনিটে গোল করে হ্যাটট্রিক করেন লিওনেল মেসি। এর ফলে বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতার তালিকায় মেসি যুগ্মভাবে জার্মানির মিরোস্লাভ ক্লোজের সঙ্গে প্রথম স্থানে উঠে এলেন। উভয় বিশ্বকাপে 16 করে গোল করেছেন। অন্য খেলায় আজ গ্রুপ জের ম্যাচে অস্ট্রিয়া জর্ডনের বিরুদ্ধে খেলবে। সান্তা ক্লারা স্টেডিয়ামে খেলা শুরু হবে সকাল 9:30। রাত 10:30 পর্তুগাল গণপ্রজাতন্ত্রী কঙ্গোর বিরুদ্ধে মাঠে নামবে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। G7 শীর্ষ সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন। বিশ্বজুড়ে সমুদ্রপথে নিরাপত্তা নিশ্চিত করতে সকল দেশের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। খবর শেষ হলে এরপর স্থানীয় সংবাদ সকাল 10:10।
1: আকাশবাণী কলকাতা, জেলার চিঠি। বাঁকুড়া জেলা থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা দেবাশিস মৌলিক। ফের তীব্র অস্বস্তিকর গরমের দাপটে নাজেহাল বাঁকুড়াবাসী। বৈশাখ মাস ও জ্যৈষ্ঠ মাসে দফায় দফায় বৃষ্টি হলেও গত কয়েকদিনে তাপমাত্রার তেমন হেরফের দেখা যাচ্ছে না। আকাশে কালো মেঘের আনাগোনা থাকলেও সকালের তাপমাত্রা শুরু হচ্ছে 26 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার আশেপাশে। গরমে পুড়ছে লালমাটির এই জেলা। চাতকের মতো বৃষ্টির অপেক্ষায় দিন গুনছেন জেলাবাসী। দীর্ঘদিন বৃষ্টির দেখা নেই, সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে তাপমাত্রার পারদ। আর এই দুইয়ের জাঁতাকলে পড়েছেন জেলার একটি বড় অংশের কৃষিজীবী মানুষ। প্রায় শিল্পহীন এই জেলার আঞ্চলিক অর্থনীতির অন্যতম মূল উৎস কৃষিকাজ। কিন্তু সাম্প্রতিক সময়ে অনাবৃষ্টির কারণে একদিকে যেমন নদী নালা খালবিল শুকিয়ে গেছে, অন্যদিকে ভূগর্ভস্থ জলস্তর নেমে যাওয়ায় সেচের সমস্যা দেখা দিয়েছে। ফলে জলের অভাবে নষ্ট হতে বসেছে বিঘার পর বিঘা উৎপাদিত সবজি ও ফসল। কৃষিজীবীরা জানিয়েছেন সকাল থেকে রোদের তাপে মাঠে কাজ করা সম্ভব হচ্ছে না, সেচের জলের অভাবে নষ্ট হচ্ছে ফসল। অন্যদিকে সার কীটনাশক সহ অন্যান্য আনুষঙ্গিক জিনিসপত্রের দাম যে হারে বেড়েছে সেই তুলনায় দাম নেই উৎপাদিত ফসলের। ফলে এবার বড়সড় আর্থিক ক্ষতির মুখে পড়তে হচ্ছে তাঁদের। জেলাজুড়ে ভয়ঙ্কর গরম ও তাপপ্রবাহের সঙ্গে পাল্লা দিয়ে বেড়ে চলেছে মশাবাহিত রোগ। জেলায় দাপিয়ে বেড়াচ্ছে মশার দল। মশাবাহিত রোগ থেকে সাধারণ মানুষকে বাঁচাতে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে স্বাস্থ্য দপ্তর। বিষ্ণুপুর মহকুমা ক্রীড়া সংস্থার পরিচালনায় পঞ্চম বর্ষ 40

0: ওল্ড ইজ গোল্ড কাপ অনুষ্ঠিত হলো সম্প্রতি। বিষ্ণুপুর স্টেডিয়ামে দিবারাত্রি এই প্রতিযোগিতায় 8টি দল অংশগ্রহণ করে। ফাইনাল খেলায় মুখোমুখি হয় গড়বেতা এসটি ইলেভেন ও বাঁকুড়া চলখেলি বোস্টেল মাঠ। নির্ধারিত সময়ে গোলশূন্য অবস্থায় খেলা শেষ হলে টাইব্রেকারে 7-6 গোলে জয়লাভ করে গড়বেতা এসটি ইলেভেন। ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হন জয়ী দলের গোলরক্ষক বাবলু হেমব্রম। ফাইনালে জয়ী দলকে নগদ 15,000 টাকা ও ট্রফি দিয়ে পুরস্কৃত করা হয়। এদিনের খেলায় বিষ্ণুপুর লোকসভার সাংসদ সৌমিত্র খাঁ ও রাজ্যের প্রতিমন্ত্রী তথা সোনামুখীর বিধায়ক দিবাকর ঘরামি ছাড়াও হাজির ছিলেন বাঁকুড়া জেলা ক্রীড়া সংস্থার কার্যকরী সভাপতি সুদীপ চক্রবর্তী, ফুটবলার ও কোচ গৌরব সেনগুপ্ত প্রমুখ। বিশ্ব যোগাসন প্রতিযোগিতায় বিশ্বসেরা শিরোপা জিতে নিয়েছে বাঁকুড়ার বিষ্ণুপুরের মেয়ে সম্পূর্ণা শীল। বিষ্ণুপুরের মরার 1 নম্বর ক্যাম্পের গ্রামের বাসিন্দা সপ্তম শ্রেণীর ছাত্রী সম্পূর্ণা প্রথম ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে সাব জুনিয়র বিভাগে সোনা পেয়েছে। 60টি দেশের প্রতিযোগীদের পিছনে ফেলে শীর্ষস্থান অধিকার করেছে সে। এছাড়াও কোতুলপুরের বাসিন্দা টিনা খাতুন একই প্রতিযোগিতায় সিনিয়র বিভাগে দ্বিতীয় হয়ে রৌপ্য পদক ছিনিয়ে নিয়েছে। বিষ্ণুপুর মহকুমার এই দুই কন্যার বিশ্বজয়ে খুশি জেলাবাসী। বিগত কয়েক বছর ধরেই বাঁকুড়ার আম জায়গা করে নিয়েছে দেশের মানচিত্রে। শুধু দেশে কেন, বিদেশের মাটিতেও বাঁকুড়ার আম্রপালি, মল্লিকা, আলফান্সো, মিয়াজাকি প্রজাতির সুস্বাদু আম কদর পেয়েছে রসনাপ্রিয় আমরসিকদের কাছে। চলতি মরশুমেও জেলায় আমের ফলন ভালোই হয়েছে। দিল্লিসহ বিভিন্ন রাজ্যে পাড়ি দিয়েছে বাঁকুড়ার আম। জেলার চিঠি শেষ হল। বাঁকুড়া থেকে এটি পাঠিয়েছেন আমাদের জেলা সংবাদদাতা দেবাশিস মৌলিক।
1: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি। এখন গানে গানে বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান শুনবেন। তাসের ঘর ছায়াছবি থেকে পরপর কয়েকটি গান। প্রথম গান হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে।

0: কিশোর কুমারের কণ্ঠে। কবিতা ছবির এই গানের সঙ্গেই শেষ হল বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানের দ্বিতীয় তথা শেষ পর্ব। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।
1: পায়ের জাদুতে কাঁপছে গোটা বিশ্ব, শুরু হয়ে গেছে ফুটবলের মহাযুদ্ধ, ফিফা ওয়ার্ল্ড কাপ 2026।
2: কার মাথায় উঠবে বিশ্ব সেরার মুকুট, কারা লিখবে নতুন ইতিহাস? প্রতিটি গোল, প্রতিটি ড্রিবলিং আর প্রতি মুহূর্তের টান টান উত্তেজনা নিয়ে তুমি কতটা আপ টু ডেট?
3: চিন্তা নেই, ফুটবল বিশ্বকাপের এই চরম উত্তেজনাকে তোমার হাতের মুঠোয় নিয়ে আসছে যুববাণী। যুববাণীর বিশেষ নিবেদন, ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ।
4: প্রতিদিনের ম্যাচে কোন দল কেমন খেললো,
5: ম্যাচের শেষে স্কোরলাইন কি বলছে,
6: কার ডিফেন্স ভাঙলো, কে করলো বাজিমাত,
2: প্রতিটা ম্যাচের ইনডেপথ রিভিউ এবং টান টান প্রিভিউ নিয়ে প্রতিদিনের নিয়মিত বুলেটিন।
3: কান রাখতে ভুলো না প্রতিদিন বেলা 11:50 শুধুমাত্র গীতাঞ্জলি প্রচার তরঙ্গ এবং নিউজ অন AIR অ্যাপে।
1: তাহলে আর দেরি কেন, ফুটবল ফিভারে কাঁপতে থাকো যুববাণীর সঙ্গে, আর শুনতে ভুলো না
7: ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ।
8: অরণ্য আমাদের সবুজ স্বর্ণখনি, অরণ্য রক্ষা করুন পৃথিবীকে সুস্থ রাখতে। একটি গাছ কাটলে একটি প্রাণের বিনাশ হয়, একটি গাছ বাঁচালে একটি প্রাণ রক্ষা পায়, বৃক্ষ রোপণ করলে প্রাণ রোপণ করা হয়।
0: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে। শুরু হচ্ছে লাইভ ফোন ইন অনুষ্ঠান গানের ভেলা।

অনেকেই বলেছিলেন বড় ফ্ল্যাট এই কণ্ঠস্বর, অনেকে বলেছিলেন শুধু কণ্ঠস্বরই নয় তার সুর করা গানগুলিও বড় ফ্ল্যাট, তেমন কিছু ওঠানামা তার মধ্যে নেই, বড় সিম্পল। সেই অর্থে প্রথাগত উচ্চাঙ্গ সঙ্গীতের পাঠ নেওয়া সুযোগ সময় কোনোটাই তার হয়নি। মধ্যবিত্ত পরিবার, টানাটানি সংসার, সেখানে আলাদা করে গান শেখার পিছনে ব্যয় করবার মতন অর্থ তার বাবার ছিল না। কিন্তু সঙ্গীত তার কণ্ঠে, তার মনে, তার প্রাণে, এবং সঙ্গীত তার জীবন জুড়ে। তাই ওই যে অনেকে বলেছিলেন ভারী ফ্ল্যাট কণ্ঠস্বর, অনেকে বলেছিলেন তার সুর করা গানগুলি বড় ফ্ল্যাট, বড় সিম্পল, সেই সহজ সরল গানের যে চলন, সেই সারল্যটাই কিন্তু, সেই সহজতাই কিন্তু ক্রমশ মানুষের মনে ঝাঁকিয়ে জায়গা করে নেয়। এমন এক মানুষ, এমন তার গান, যে গান শুনলেই চোখ বুজে আসে, মনে হয় আহা, এই যে প্রাণ ছুঁয়ে যাওয়া, মন ছুঁয়ে যাওয়া, এই বোধ হয় তার ইউএসপি। তার সহজ সরল পথে সুর করেই চারটি দশক গায়ক হিসেবে, সুরকার হিসেবে বাংলা গানে রাজত্ব করে গেলেন। হ্যাঁ, নিশ্চয়ই বুঝতেই পারছেন, হেমন্ত মুখোপাধ্যায়। গতকাল 16 জুন তার জন্মদিন ছিল, আজ থেকে 106 বছর আগে, 1920 তার জন্ম। তাই তার ঠিক পরের দিন অর্থাৎ আজ বুধবার যখন বাংলা ছায়াছবির গান শোনার দিন আমাদের গানের ভেলায়, যখন বাংলা ছবির গানের সঙ্গে জড়িয়ে থাকা গুণীজনেদের নিয়ে যে দিনটায় আমরা কথা বলি, অবশ্যই তার কথা বলবো আজ। ইয়ার নতুন কি, তাই আজকের গানের ভেলা সেই মানুষটির গানে গানে, সুরে সুরে, তার কথায় কথায়, যার সহজ সুর সরল চলন সবটা মোহিত করে রেখেছিল, শুধু নয় আজও রেখেছে আমাদের।

সেটা 20-এর দশক। বেনারসে একবার 5 কুড়ি বন্দ্যোপাধ্যায় নিয়ে এলেন এক জ্যোতিষীকে। সেই জ্যোতিষী পরিবারের নানানজনের হাত দেখছেন, গণনা করছেন, ভবিষ্যৎ বলছেন। তো এক ছোট ছেলের হাত দেখে সেই জ্যোতিষী বললেন যে, খুব নাম হবে, এ তো রাজা লোক। শুনে হেসে ফেটে পড়লেন পরিবারের সকলে যারা তখন সেখানে ছিলেন। সবাই বলছেন, হেম বোকা ছেলে, সে আবার নাম ডাক করবে। কিন্তু ওই ছোট্ট ছেলেটির মা চুপ করে গেলেন। তার প্রত্যেক দিন ডায়েরি লেখার অভ্যেস ছিল। রাত্রিবেলায় সেই ডায়েরিতেই তিনি লিখে রেখেছিলেন তার স্বপ্ন। রেকর্ডের দোকানে পঙ্কজ মল্লিক, শচীন দেববর্মন, সাইগালের ছবির পাশে একদিন আমার হেমন্তর ছবিও থাকবে। যিনি লিখলেন তিনি কিরণবালা, কিরণবালা মুখোপাধ্যায়। আর যার কথা লিখলেন, তার ছোট ছেলের কথা, সেই ছেলেটির নাম হেমন্ত মুখোপাধ্যায়। মায়ের ডায়েরিতে লেখা তার এই স্বপ্নের কথা যে একদিন রেকর্ডের দোকানে পঙ্কজ মল্লিক, শচীন দেববর্মন, সাইগালের ছবির পাশে তার ছেলের ছবিও থাকবে, এই স্বপ্নখানির কথা জানতে পেরেছিলেন হেমন্ত মুখোপাধ্যায় অনেক পরে, যতদিনে তিনি হেমন্ত মুখোপাধ্যায় হয়ে উঠেছেন, যতদিনে তিনি সুগায়ক, বড় এক সুরকার হয়ে উঠেছেন, তখন জানতে পেরেছিলেন কত আগে তার মা এই স্বপ্নখানি দেখেছিলেন। বলে না, ড্রিম বিগ, স্কাইজ দ্য লিমিট। সত্যি এই জীবন যখন আমরা দেখি, গুণীজনেদের জীবন যখন আমরা উল্টে পাল্টে ফিরে ফিরে দেখি, তখন মনে হয় যে প্রবাদগুলি তৈরি হয়েছে, গুণীজনেরা যে কোর্স বলে গিয়েছেন। সত্যি তাই, বড় স্বপ্ন দেখো, স্বপ্নই যদি দেখবে ছোট কেন, বড় স্বপ্ন দেখো, ফুলে যাবে হয়তো কোনো দিন। ঠিক যেভাবে মায়ের স্বপ্ন ফুলে গেল হেমন্ত মুখোপাধ্যায়ের জীবনে, আজ তার গান, তার সুর, তার কথা নিয়ে গানের ভেলা। আপনাদের সঙ্গে রয়েছি আমি, শর্মিষ্ঠা সরকার, আর আপনারাও আছেন জানি রেডিও সেটের অপর প্রান্তে। ডায়াল করতে পারেন 2213134223, 2213142, এই আমাদের ফোন নাম্বার, অবশ্যই শুরুতে কোড দিতে ভুলবেন না 033। আবারও বলে 0333231342। তার গান তো শোনাবো বটেই, একটু পুরনো গান শোনাই, অর্থাৎ একদম শুরুর দিকে, সবে যখন তিনি প্লেব্যাক করতে শুরু করলেন হেমন্ত মুখোপাধ্যায়। তার আগে মূলত রেডিওতেই সুযোগ পেয়েছিলেন, রেডিওতেই গিয়েছিলেন, ক্রমশ তিনি গানের জগতে রেকর্ড করা গান তার বেরোতে শুরু করলো, প্রকাশ হতে শুরু করলো। 1944 সালে একটি ছবি মুক্তি পেল, সেই ছবির নাম সন্ধ্যা। সন্ধ্যা ছবিতে শৈলেন রায় লিখলেন গান, হিমাংশু দত্ত সুর করলেন, আর হেমন্ত মুখোপাধ্যায় এবং বিজয়া দাস দ্বৈত কণ্ঠে গাইলেন। সেই সময়টায় পঙ্কজ মল্লিকের খানিকটা নকল করে হেমন্ত মুখোপাধ্যায় গাইতেন, খানিকটা ওই রকম গায়কই, ওই রকম গলার স্বর করে, এবং সুরকারেরা তাকে বলতেনও যে তুমি ওইভাবে গাও, কারণ বড় গায়কদের আদলে গাইবার একটা চল সে সময় ছিলই। ছোট পঙ্কজ নামও ছিল তার, সে তো আপনারা সকলেই জানেন। এই গানখানি শুনে দেখুন মিল পাওয়া যায় কিনা।

0: পথে মন খানি আর মাতা ফকিরের কাছে চিরকাল যত খোকা বারে বারে খায় ধোকা
1: ফকিরের তোর খোকা যে এক

0: হেমন্ত মুখোপাধ্যায়। আমরা তার কণ্ঠের সঙ্গে সুপরিচিত, কিন্তু 1944 সালে সন্ধ্যা ছবির এই গান শুনলে তখন মনে হয় যে কেন তাকে ছোট পঙ্কজ বলা হতো। কিন্তু ক্রমশ সেখান থেকে তার সেই স্বাতন্ত্র্যের জায়গায়, স্বকীয়তার জায়গায় ক্রমশ তিনি ফিরে আসতে লাগলেন এবং স্বাক্ষর তার রাখতে লাগলেন একের পর এক গানে। ক্রমশ মানুষ ছোট পঙ্কজকে ভুলতে লাগল, কারণ ততদিনে মানুষ পেয়ে গিয়েছে ভালোবাসার আর এক নাম, ভালোবাসার গানের আর এক নাম, সে নাম হেমন্ত মুখোপাধ্যায়। টেলিফোনে কান পাতব, কে রয়েছেন? 2213-1342 এই নম্বরে নমস্কার।
1: নমস্কার।
0: হ্যাঁ নমস্কার, বলুন।
1: আমি আলমবাজার থেকে বলছি, সব্যসাচী বন্দ্যোপাধ্যায়।
0: বলুন বলুন।
1: এই যে সহশিল্পী যিনি ছিলেন বিজয়া দাস, তিনি আবার পরে বিজয়া রায় হবেন, সেই হিসেবে এই গানটি কিন্তু একটি ঐতিহাসিক গান। এবং একটু আগেই আপনি হেমন্ত মুখোপাধ্যায়কে নিয়ে খুব সুন্দরভাবে শুরু করেছেন, তো যাদের লিপে গান করেছেন তেমনই একজন হচ্ছেন অনুপ কুমার, আজকে যার জন্মদিন। তো এই অনুপ কুমার হেমন্ত মুখোপাধ্যায় জুটির একটি গানের গল্প প্রথমে বলতে ইচ্ছে করছে। 1963 সালের 21 জুন পলাতক ছবিটি মুক্তি পেয়েছিল এবং আমরা সবাই জানি তরুণ মজুমদার তার পরিচালক যাত্রী গোষ্ঠীর ব্যানারে ছবিটি হয়েছিল। এবং যখন সিনেমার সঙ্গীত পরিচালক হেমন্ত মুখোপাধ্যায় তখন অসম্ভব অসুস্থ এবং

0: নিব বোম্বেতে একটি নার্সিংহোমে ভর্তি রয়েছেন এবং হেমন্ত মুখোপাধ্যায় তরুণ মজুমদারের কাছে নবাগত মুকুল দত্তকে পাঠিয়েছেন গান লেখার জন্য। তো তরুণ মজুমদার মুকুল দত্তকে নিয়ে হেমন্তকে দেখতে গেলেন, অত লম্বা মানুষটি টান টান শুয়ে এবং পায়ে এবং কোমরে ট্র্যাকশন দেওয়া, ভারী ভারী লোহার ওজনের চাকতি। তরুণ মজুমদারের কাছে হেমন্ত অত্যন্ত দুঃখ প্রকাশ করলেন যে ঠিক মতন তিনি সুর করতে পারছেন না। ওদিকে মুকুল দত্ত গান লিখে এনেছেন একখানি গান, কাগজে অজস্র কাটাকুটি, কোনো লাইন আর আর মার্জিনে, আবার কোথাও কোথাও শব্দ এদিক ওদিক ঢোকানো। হেমন্ত মুকুল দত্তকে ফেয়ার করতে বললেন লেখাটা। ফেয়ার করবার পর লেখাসহ কাগজটা নিয়ে হেমন্ত চিত হয়ে শুয়ে একবার চোখ বোলাতে লাগলেন কাগজটায় এবং ম্যাক্সিমাম এক মিনিট কি দু মিনিট চোখ বুঝে একটু ভাবলেন, তারপর গাইতে শুরু করলেন, আহা কৃষ্ণ কালো আধার কালো, আমিও তো কালো সখী, তবে কেন আমায় ভালোবাসলে না। এবং অনুপ কুমারের কণ্ঠে সেই গান ইতিহাস হয়েছিল। এরপরে আরেকটি গানের গল্প মনে পড়ছে, 1975 সালের ছবি ছিল রাগ অনুরাগ, দীনেন গুপ্ত পরিচালক। তো সেই ছবির গান রেকর্ডিং হচ্ছে পুলক বন্দ্যোপাধ্যায় গীতিকার এবং হেমন্ত মুখোপাধ্যায় সুরকার। তো পুলক বন্দ্যোপাধ্যায় এসছেন হেমন্ত মুখোপাধ্যায়ের কাছে, এসে বললেন যে যদি পরদীপ রাগের ওপরে একটা গান করা যায়। তখন হেমন্ত মুখোপাধ্যায় হেসে বললেন যে কালে বুঝি সারা সন্ধে মান্নাবাবুর সঙ্গে কাটিয়েছ। তো হেমন্ত মুখোপাধ্যায়ের কথা শুনে পুলক বন্দ্যোপাধ্যায় মৃদু হাসলেন এবং সম্মতি দিলেন যে হ্যাঁ, তিনি মান্নাদের সঙ্গেই ছিলেন। তো তখন হেমন্ত মুখোপাধ্যায় জন্তীদের ওই পরদীপ গানটা একটু বাজাতে বললেন, জন্তীরা শুরু করলো বাজাতে। খানিকক্ষণ পর হেমন্ত মুখোপাধ্যায় সুর করলেন, পুলক বন্দ্যোপাধ্যায় গান লিখলেন, রঞ্জিত মল্লিকের লিপে নিজেই গিয়েছিলেন সেই দুটি চোখ আছে কোথায় কে দেবে বলে আমায়। আর সুরকার হেমন্ত নাকি শিল্পী হেমন্ত নাকি মানুষ হেমন্ত, এ নিয়ে তো অনেক গল্প প্রচলিত, অনেক গল্প আমরা জানি। তো পরিশেষে সুচিত্রা মিত্র হেমন্ত মুখোপাধ্যায় সম্বন্ধে খুব ভালো লিখেছেন, তার একটু লেখার অংশ বলে শেষ করি। মানুষ রূপী নেকড়ের থাবা থেকে সে তো রেহাই পায়নি, কিন্তু তবু জীবনের প্রতি অসীম মমতা, অগাধ ভালোবাসা তার ফুরোয়নি, হিংসার কদর্য আগুনে সে জ্বলে পুড়ে মরেনি, দেশ বিদ্বেষ ঘৃণা তার অভিধানে খুঁজে পাওয়া যাবে না, এ কথা আমি জানি। তাই এমন যে মানুষ, এমন যে শিল্পী, তাকে অন্তরের নিয়ে ভালোবাসা না জানিয়ে পারি কি। ধন্যবাদ আপনাকে।
1: অসাধারণ সংযোজন সব্যসাচী বাবুর। আর সেই কৃষ্ণকালো গানের কথা চলুন শোনা যাক।

0: কেড়েছেন টেলিফোনে কথা বলবো আবারও। 2213-1342 এই নম্বরে। নমস্কার।
1: হ্যালো।
0: হ্যাঁ নমস্কার, বলুন।
1: আমি রামপুরহাট বীরভূম থেকে অলোক দত্ত কথা বলছি।
0: বলুন অলোক বাবু।
1: গতকাল ওনার জন্মদিন ছিল, হেমন্ত মুখোপাধ্যায়।
0: অলোক বাবু, আপনার রেডিও সেটের ভলিউমটা একটু কম করে দিন না, ফিডব্যাক আসছে।
1: হ্যাঁ, কম করে দিয়েছি, শুনে চলে এসেছি।
0: হ্যাঁ, এবারে ঠিক আছে, বলুন বলুন।
1: কালকে হেমন্ত মুখার্জির জন্মদিন ছিল, তাই আমি আশাও করেছিলাম যে আজকে ঠিক হেমন্ত গানই শুনতে পাবো। তো কালকে আর একটা জিনিস হয়েছে, আপনাদের এই আকাশবাণীর আর্কাইভে, এই ব্রডকাস্টে, ওই গানের জন্য অনুরোধ করছি। আমার বয়স 78, সম্প্রতি দৃষ্টিহীন হয়েছি, সম্ভব। হ্যাঁ, তো অনেকদিন আগে দেখা একটা বাংলা ছবি মায়ামৃগ, তাতে উত্তম কুমারের লিপে, সেই ছবিটা সত্যম কুমার নায়ক ছিলেন না, পার্শ্ব চরিত্রই বলা যায়। হ্যাঁ, তার লিপে হেমন্ত মুখোপাধ্যায় একটা গান গিয়েছিলেন, গানটা তো সুরের বৈচিত্র্য ছিল, অনেক ভালো ছিল। ঠিক সেই গানটির কথাই আমি বলছি, এবং চতুরতাও ছিল। সেই গানটা অনেকদিন শুনিনি, যদি শোনাতে পারেন খুব খুশি হব।
0: নিশ্চয় নিশ্চয়ই, ভালো থাকুন আলোক বাবু। আর হ্যাঁ, শোন শোন গেরুবাজ গানের সুরের যে চলন, ভারী সুন্দর, একেবারে অন্য রকম। মানে মানবেন্দ্র মুখোপাধ্যায় তাকে আমরা মূলত তার এই ক্লাসিক্যাল ব্যাকগ্রাউন্ড, যেটা আমরা জানি অত্যন্ত দক্ষ সেই জায়গা থেকে, সেই জায়গায় মানবেন্দ্র মুখোপাধ্যায় এরকম সুর করবেন, শ্যামল গুপ্তর গানের কথা ছিল শ্যামল গুপ্তের, আর অসাধারণ সুর করেছিলেন মানবেন্দ্র মুখোপাধ্যায়। আর হেমন্ত মুখোপাধ্যায়ের গায়কী সত্যি কিছু বলার নেই, চলুন শোনা যাক।
2: শুন শুন গেরোবাজ, ঠোপ থেকে বেরোবাজ, আকাশটা পেরোবাজ, যা রে যা উড়ে যা, যা রে যা। শোন শোন গেরোবাজ, ঠোপ

জোর কি খাবি, জোর কি জারে যা, ওরে শুন শুন গেলো বাদ খোপ থেকে বেরো, আজ আকাশটা পেরো, আজ যারে যা, উড়ে যা, যারে যা।

to me, Javedo. Krishna.

0: নাই রে।
1: কেন?
0: উত্তর জুম আছে পিছে, ও তোর জুম আছে পিছে।
2: লেফট রাইট লেফট লেফট রাইট লেফট লেফট এন্ড রাইট, দ্যাটস অল রাইট, লেফট এন্ড রাইট, দ্যাটস অল রাইট। আপনা হাত।

0: हटबे ना खुलबे भाई जोर बरात अपना हाथ जगन्नाथ करबे भाई बाजी मात अपना हाथ जगन्नाथ करबे भाई बाजी मात।
1: অসাধারণ গানের সুরের চলন, কত রকমের সুরের চলন একটি গানের মধ্যে। শোন শোন গিরোবাদ শুনলাম মায়া মৃগু ছবির গান। মানবেন্দ্র মুখোপাধ্যায় যেমন বলাই যায় এই সকল গানকেই তো এক্সপেরিমেন্টাল গান বলে, যে গানের মধ্যে দিয়ে নানানভাবে পরীক্ষা নিরীক্ষা করেন সুরকারেরা, কখনো গীতিকারেরাও বটে, গানের কথা নিয়ে খেলেন তারা। হেমন্ত মুখোপাধ্যায়ের ওই যে একদম শুরুতে যেটা বলছিলাম, বহু মানুষ বলেছেন একটা সময় যে খুব ফ্ল্যাট তার গান, তার গানের সুর সবটাই। হেমন্ত মুখোপাধ্যায় কিন্তু চলতেন একেবারে নিজের মন যেমন চায় সেইভাবেই, সেই ছন্দে, এবং ভাগ্যিস পাত্তা দেননি, অযথা কালোয়াতি করতে যাননি, যে কারণে তার সুরের এই সহজ সরল চলনটা আমরা পেয়েছি। এই প্রসঙ্গে একটি গানের উল্লেখ করতে ইচ্ছে করছে। সেই গান বলা যায় বাংলার গানের যে দুনিয়া, বাংলা ছবির গানের যে জগৎ, সেখানে নিজের জায়গা করে নিয়েছে একেবারে পাকাপোক্ত মরুতীর্থ হিংলাজ। 1959 সালে ছবিখানি রিলিজ করে। সেই ছবিতে আপনারা বুঝতেই পারছেন পথের ক্লান্তি ভুলে সেই গানটি। হেমন্ত মুখোপাধ্যায় মন্দিরে যেতেন না, ঠাকুর পুজোও করতেন না সেভাবে। আমরা যেমন জানি ভিবাল সারার বাড়িতে দেওয়াল জুড়ে ঠাকুরের ছবি নানানজনের, এবং উনি যে সকল মানুষদের শ্রদ্ধা করতেন তাদের ছবিও টাঙিয়ে রাখতেন সামনে, পুজো করতেন রীতিমতো। হেমন্ত মুখোপাধ্যায় সেটা করতেন না, মন্দিরে যেতেন না, ঠাকুর পুজোও করতেন না, কিন্তু বিশ্বাস করতেন সর্বশক্তিমান বলে কেউ একজন আছেন, তিনিই শক্তি যোগান, তার ইচ্ছে হলে হবে নয়তো হবে না, সর্বশক্তিমানের প্রতি বিশ্বাসখানি তার ছিল। তো মরুতীর্থ হিংলাজ ছবি তৈরি হবে, তার গানে সুর করবার দায় পড়ল তার উপরে দায়িত্ব। তিনি সুর করবেন যখন, তিনি ভাবছেন যখন গাইবেন এই পথের ক্লান্তি ভুলে গানখানি, চোখখানি বন্ধ করলেন একবার। চোখ বন্ধ করার পর পরবর্তীতে একথা তাঁরই সাক্ষাৎকার থেকে জানা গিয়েছে, গানটি যখন গাইবার সময় হল চোখ বন্ধ করে তিনি যেন দেখতে পেলেন এক দেবীমূর্তি চোখের সামনে এসে দাঁড়াচ্ছেন, স্বয়ং যেন দেবী দুর্গাকে তিনি প্রণাম করছেন, তিনি বলছেন মা গো বলো কবে শীতল হব। এরপরে গানটি তিনি শুরু করলেন গাইতে। গানের মধ্যে এই যে মায়ের প্রতি তার আকুলতা, আমরা জানি শ্যামা সঙ্গীত রামপ্রসাদী গান তিনি গাননি, আমরা পাইনি তার কণ্ঠে শ্যামা সঙ্গীত বা রামপ্রসাদী গান। তিনি মূলত বাংলা ছবির গান আধুনিক গানেই সুর করেছেন, কিন্তু সেই মানুষটি তাই যখন মায়ের প্রতি বন্দনার একটি গানে সুর করলেন, আধুনিক গানের একটা চলন রাখলেন, কিন্তু কোথায় যেন সেই ভক্তিরস মিলে মিশে গেল গানের সুরের ভেতর দিয়ে, তার গায়কির ভিতর দিয়ে, তৈরি হলো বাংলা গানের একটি মাইলস্টোন।

0: হেমন্ত মুখোপাধ্যায়, তার গান, তার সুর, তার জীবন, তার কথা নিয়ে আজকের এই গানের ভেলা। যা পড়ে জেনেছি, যা আমরা বিভিন্ন সময় তার সাক্ষাৎকারে শুনেছি, সেসব কথাই আরও একবার স্মরণ করা, তাই তো? কিন্তু কেমন হয় যদি তাঁর স্বকণ্ঠে তাঁর জীবনের কিছু কথা শোনা যায়? ওই যে বারে বারে বলি না, আমাদের আর্কাইভ আকাশবাণী কলকাতার সংগ্রহশালা একেবারে সোনার খনি। শুধু সোনা কেন, সোনা, হীরে, মাণিক্য ছড়ানো সেখানে। সেই সংগ্রহশালা থেকেই নিয়ে আসা খানিক মুক্তমাণিক এবার আপনাদের জন্য। হেমন্ত মুখোপাধ্যায় এবং তার সহধর্মিনী বেলা মুখোপাধ্যায়ের সাক্ষাৎকার নেওয়া হয়েছিল আকাশবাণীতে, যার রাখা রয়েছে সযত্নে, তার খানিকটা অংশ শোনাবো এবারে। চলুন শোনা যাক।
1: 8 বছর বয়সে আসি কলকাতায়।
2: আচ্ছা,
1: সেখানেও ওই রকমই যাত্রাই বেশি শুনেছি। তখনও রেডিও, একটু আধটু রেডিও শুনেছি অপরের বাড়িতে। আমি পড়েইছি বেশি, কারণ গান গান যে এইভাবে আমাকে জড়িয়ে থাকবে এবং আমি গানের দিকেই যাব, কোনোদিন কল্পনাই করিনি। কারণ আমাদের সময়ে গান গাইলে বাবা মারা, মা নবসনন, বিশেষ করে বাবা মারধর করতেন, বাড়ি থেকে তাড়িয়েই দিত। তখন এটা একটা
2: মানে অপরাধ বলেই
1: ধরা হতো, যে জন্যে কোনোদিন কল্পনা করিনি। কিন্তু হঠাৎ যখন ক্লাস 9 পড়ি, মানে এখনকার পরে সেকেন্ড ক্লাস, তখন সেকেন্ড ক্লাস, এখন পরে ক্লাস 9, তখন ওই সুভাষ মুখোপাধ্যায়, আমার কবি সুভাষ, আমার খুব বন্ধু, তো স্কুলে প্রতি বছর প্রাইজ ডিস্ট্রিবিউশন হতো, তো ওখানে সব গান গাইতো একটি দুটি ছেলে, আমাকে আর কিছুতেই নেয় না। তখন সুভাষ খুব রেগে গেল, বললো চল তুই আমার সঙ্গে, চল রেডিওতে, চল তুই গাইবি। সেই রেডিওতে একটা অডিশন দিলাম। আমার মনে আছে মিস্টার বি কে নন্দী ছিলেন তখন, ওই মিউজিক সম্বন্ধে আমাদের অডিশন নিয়েছিলেন, তো সে একটা প্রোগ্রাম পেলাম। অ্যান্ড প্রোগ্রাম পেয়ে অ্যান্ড কী গান গাইব সে সমস্যা হয়ে গেল। সুভাষকে বললাম তুই এক কাজ কর, একটা কমল দাশগুপ্তের গান ছিল তোমারও হাসিতে জাগে বোধহয়, ওর সুর, সেই সুরটা নিয়ে সুভাষ লিখলো ওই ছন্দে আমারও গানেতে এলে নবরূপে চিরন্তনে।
2: গানটা একটু করুন না,
1: এই একটা, আর সঙ্গে একটা ফোক সং ছিল মনে নেই কি,
2: গানটা একটু
1: একটা লাইন করতে পারি সব কি আর মনে আছে?

0: আচ্ছা, আপনি বললেন যে আপনাদের সময় আপনার ছেলেবেলায় গান গাওয়াটা একটা অপরাধ বলে মনে করা হতো।
1: হ্যাঁ ছিল,
0: এবং বাড়িতেও এই জন্য আপনাকে মানে বেশ বকুনি টকুনি খেতেও হয়েছে হয়তো।
1: এই খুব বেশি হয়নি, কারণ মা আমার স্বপক্ষে একটু ছিলেন।
0: আচ্ছা,
1: বাবাকে মানিয়ে নিয়েছিলেন। সে রেডিওর প্রোগ্রাম আসার পর সে তো রাগারাগি, কি করে বলা হবে, এই মা ম্যানেজ করেছিলেন।
0: আচ্ছা, এই প্রসঙ্গে জিজ্ঞেস করি, সেই সময় আপনি কলকাতায় আসার পরে স্কুলে তো নিশ্চয়ই আপনার পড়াশোনা চলছিল, স্কুল থেকে এই ধরনের কোনো আপত্তি কি হয়েছিল?
1: স্কুলে একটা ঘটনা ঘটেছিল।
0: কি ঘটনা?
1: তখন বোধহয় ম্যাট্রিকুলেশন সেই বছরই দেব গীতার। হ্যাঁ, সেই সময় আমাদের অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টারমশাই ছিলেন, সেদিন হেডমাস্টারমশাই আসেননি।
0: কোন স্কুলের ঘটনা?
1: মুকুন্দবাবু, মিত্র স্কুল,
0: মিত্র ইনস্টিটিউশন,
1: মিত্র ভবানীপুর।
0: আচ্ছা,
1: তো ক্লাসে অফ পিরিয়ড থাকে, তো এক একটা অফ পিরিয়ড থাকে, তো অফ পিরিয়ডে সকলে নাচছে গাইছে হই হই করছে গোলমাল করছে। হঠাৎ উনি এলেন, মুকুন্দবাবু, কে গাইছিল? কেউ আর কিছু বলে না, আমি উঠে দাঁড়ালাম। কিন্তু আমি একার গানে কি এত গোলমাল হয়, ওর বোঝা উচিত ছিল। এবং যে সত্যি কথা বললো যে ছেলেটি, তাকে রাস টিকেট করে দিলেন।
0: মানে আপনাকে স্কুল থেকে
1: নিশ্চয়ই সঙ্গে সঙ্গে।
0: আচ্ছা,
1: এবং বিশেষ করে আমি গরিবের ছেলে বলে, ওখানে এটা ছিল মিস্টার ইনস্টিটিউশন, গরিব বড়লোকের ভয়ানক প্রভেদ ছিল, করে দিলেন। তারপরে বাবা অনেক কষ্টে ধরে ধরে আমাকে ভর্তি করলেন।
0: আচ্ছা, আপনি রেডিওতে তো গান গাওয়া শুরু করলেন, কিন্তু একেবারে জনসমক্ষে মানে পাবলিক ফাংশন যাকে আমরা বলি, সেরকম ফাংশনে আপনি কবে থেকে পুরোপুরি গাইতে শুরু?
1: এটা তো অনেক পরে, কারণ রেডিও তো স্কুলে পড়তে একবার, আরেকবার অডিশন দিলাম, আরেকবার দুবার, দু বছরে 1937 সালে ম্যাট্রিক পাস করলাম। করে আমি তো জানি যে আমি একটা বিরাট গাইয়ে কিছু হবো না, গানের দিকে যেতে যাইনি, ইঞ্জিনিয়ারিং পড়তে ঢুকলাম, আমার ইচ্ছে ছিল, শখ ছিল, যাদবপুর ইঞ্জিনিয়ারিং কলেজে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়েছি তখন। তার মধ্যে ওই 1937 সালের ডিসেম্বর মাসে যখন সুভাষ সেখানে চেষ্টা করছে, রেকর্ড কোম্পানিতে নিয়ে নিয়ে যাচ্ছে, সব রিফিউজ করছে, এরকম সব কোম্পানি, HMB, সেনোলা, পায়োনিয়ার, হিন্দুস্তান, মেগাফোন, সব। আমিও তো ভাবছি যে হবে না কিছু।
0: আচ্ছা,
1: সেই সময় হঠাৎ একটা সুযোগ এলো কলম্বিয়াতে, আমার এক বাবার বন্ধু শান্তিকুমার বোস, তিনি চেলো বাজাতেন।
0: আচ্ছা,
1: ওই তোমার ছেলেকে পাঠিয়ে দিও, শৈলেশ দত্তগুপ্ত ছিলেন ট্রেনার তখন। গান শোনালাম, দুটো লাইন গাইবার পরেই থামতে বললেন। তাহলে আমি বললাম ওর চলি, বুঝলাম কি হয়েছে। বলে না না, তুমি বসো, তুমি গান, নতুন গান তোমাকে দেব, 7 দিনের মধ্যে রেকর্ড হবে।
0: আচ্ছা,
1: সেই প্রথম 1937 ডিসেম্বরে কলম্বিয়াতে আমার প্রথম রেকর্ড বেরোয়।
0: কলম্বিয়াতে প্রথম যে রেকর্ডটা বেরিয়েছিল তাতে কতগুলো গান ছিল?
1: দুটো গান, তখন তো কি বলে স্ট্যান্ডার্ড যেটা।
0: আচ্ছা, কোন গান কি মনে পড়ে সেই রেকর্ডে প্রথম?
1: একটু করুন, নিশ্চয়ই জানি তো, যদি গো তুমি
0: একটু করুন,
1: এইভাবে কতগুলো গান করাবে। জানিতে যদি গো তুমি, নরেশ্বর ভট্টাচার্যের লেখা ছিল।
0: আচ্ছা।

হেমন্ত মুখোপাধ্যায়ের সাক্ষাৎকার। তার সঙ্গে এই সাক্ষাৎকারে বেলা মুখোপাধ্যায়ও ছিলেন, কিন্তু সাক্ষাৎকারটি অনেক বড়, অতটা শোনাতে গেলে গানের ভেলায় গান আর শোনানো যাবে না, তাই খানিক শোনালাম তার কণ্ঠে তারই জীবনের কথা।

মাগারে। কিরে কামলি কেন, বাজা গামাপা মাগারে।

দুই ভাই ছবির গান, আর এই গানেও সুর করেছেন হেমন্ত মুখোপাধ্যায়, কণ্ঠ তো তাঁরই। হেমন্ত মুখোপাধ্যায়ের সুর, আর যদি আমরা সেই সময়েই সুর করছেন একের পর এক গানে সুধীন দাশগুপ্ত, সুনীল চৌধুরী, তাঁদের গানে আমরা প্রায়শই দেখি পাশ্চাত্য সঙ্গীতের সুরের প্রভাব থাকে। হেমন্ত মুখোপাধ্যায়ের গানে কিন্তু সেভাবে পাশ্চাত্য সঙ্গীতের সুর তেমনভাবে ছাপ ফেলে না। ভজন আছে, বায়লঙ্গের গান আছে, আধুনিক গানের নিজস্ব এক চলন আছে, কিন্তু পাশ্চাত্য সঙ্গীতের ছোঁয়া তেমনভাবে তাঁর গানে থাকে না। কিন্তু নিজের এই চলনের মধ্যে থেকেই এক ওয়েস্টার্ন ছবিতে, তিনি পশ্চিমী এক ছবিতে রীতিমতো সুর করবার ডাক পেলেন। বন্দে মাতরম এই গান ব্যবহার করা হয়েছিল আনন্দমঠ ছবিতে, হিন্দিতে। হিন্দি আনন্দমঠ 1952 রিলিজ করল, সেই ছবিতে বন্দে মাতরমের সুর করলেন হেমন্ত মুখোপাধ্যায়। একেবারে অন্যরকম, অর্থাৎ রবি ঠাকুরের যে সুরে আমরা চিনি ওই গানকে, সেই গানে মার্চিং এফেক্ট ব্যবহার করলেন, একেবারে অন্যরকম ট্রিটমেন্ট দিলেন, সম্পূর্ণ বেরিয়ে এলেন রবির ছায়া থেকে তিনি, আর এই গান হিট করে গেল। ছবিটি সেভাবে বক্স অফিসে তখন হিট করেনি, কিন্তু গানখানি হিট করে গেল রীতিমতো। এর অনেক পরে, বেশ কিছু বছর পরে, প্রখ্যাত এক হলিউডি পরিচালক কনরাড রুকস, তিনি সিদ্ধার্থ নামে একটি ছবি করবেন, যে ছবি অবশ্যই আমাদের ভারতীয় আধারে তৈরি হচ্ছে। তো সেই ছবিতে তিনি সুর করবেন, সুরকারের জন্য খুঁজছেন কাকে দিয়ে করানো যায়। সিমি গারওয়ালকে ধরলেন, সিমি গারওয়াল হেমন্ত মুখোপাধ্যায়ের এই গানখানি, সেই আনন্দমঠে ব্যবহৃত বন্দে মাতরম শোনালেন কর্নাড রুকসকে, ভারী পছন্দ হলো তার। তিনি এরপর তার সেই ইংরেজি ছবি সিদ্ধার্থ, সেখানে হেমন্ত মুখোপাধ্যায়কেই বললেন গানে সুর করতে। দুটি গান ব্যবহার করেছিলেন, এক অনুদিরে একটি কথা শুধাই শুধু তোমারে, আর তোমার ভুবনে মাগো এত পাপ, এই গান দুখানির প্রয়োগ আমরা সেই সিদ্ধার্থ ছবিতে পাই। কিন্তু যে বন্দে মাতরম গানের জন্য, তার একেবারে রবীন্দ্রনাথের গানের সুরের ছায়া থেকে সম্পূর্ণ আলাদা হয়ে গিয়ে বঙ্কিমী কথায় তাঁর সুর বসল, চলুন শোনা যাক হিন্দি আনন্দমঠের সেই গানখানি।

0: বন্দে মাতরম গানের 150 বছর উপলক্ষে আপনারা সকলেই জানেন এবছর মহাসমারোহে সারা ভারত জুড়ে পালন করা হচ্ছে। আর এই যে বন্দে মাতরমের একটা দীর্ঘ চলন যাত্রাপথ, সেখানে বাড়িয়ে বাড়িয়ে তার সুর নিয়ে কখনো রবি ঠাকুর, কখনো হেমন্ত মুখোপাধ্যায়, কখনো এ আর রহমান নানানভাবে কাজ করেছেন। আর সেই কাজের মধ্যে থেকে আজ যেহেতু হেমন্ত মুখোপাধ্যায়ের গান শুনছি, তার সেই সুরের চলন নিয়ে কথা হচ্ছে, তাই নিশ্চয়ই শুনতেই হতো এই গানখানি। কে রয়েছেন টেলিফোনে কথা বলবো? নমস্কার।
1: নমস্কার,
0: হ্যাঁ বলুন।
1: আমি মালদা থেকে সায়ন ঘোষ কথা বলছি।
0: হ্যাঁ সায়ন, ঝট করে বলো, সময় খুব বেশি নেই আর।
1: আমি একটু ছবির গানের কথা বলবো। অহিংবিতা কেমনে তরিব তারা, কেমনে তরিব তারা, যদি গানটা আমরা খুব মন দিয়ে শুনি তাহলে আমরা বুঝতে পারবো। আমরা প্রতিমা মুখোপাধ্যায় গাইছেন, কিন্তু আস্তে আস্তে যে রাখি মানে শতত কালের চিন্তা, এই যে আস্তে আস্তে প্রতিমা বন্দ্যোপাধ্যায় গলাটা লতা মঙ্গেশকরের গলাটা আসছে, সেই যে কি মধুর একটা কল্পনা করে নেওয়া যাচ্ছে, অপূর্ব। আবার অনিন্দিতা ছবির আর একটা গানের কথা বলি, সেটা হচ্ছে ওগো নিরুপমা। এই ওগো নিরুপমা গানটার মধ্যে আমরা তো খুব শুনি, কিন্তু এই ওগো নিরুপমা গানটা সুরের জন্য, গানটা শুনে মনে হচ্ছে রোমান্টিক, কিন্তু কথাটার মধ্যে এক অপূর্ব প্রত্যাখ্যান সেই সুরটাকে। আর ওয়েস্টার্নাইজ গানের কথা আপনি বলছিলেন, হ্যাঁ একদমই নেই তা বলবো না, তা করে মিশবো না, আমরা সিংহ মেরি গো রাউন্ড এগুলো কিন্তু ওনারই সুর, তাই না?
0: মেরি গো রাউন্ডের ক্ষেত্রে বিষয়টা অন্যরকম, কারণ বাংলা গানে যে তিনি পাশ্চাত্য সঙ্গীতের সুর ব্যবহার করলেন তা কিন্তু নয়। মেরি গো রাউন্ড, যেটা সপ্তপদীর কথা শায়ন বলছো, সেটি গানখানি ইংরেজি, সুতরাং ইংরেজি গান যখন হচ্ছে তাতে পাশ্চাত্য সুর তো থাকবেই, তাই না? সপ্তপদীর কথা হলেই যখন শেষ করি আসুন সে গান দিয়েই। আসলে হেমন্ত মুখোপাধ্যায়কে নিয়ে কথা বললে সে অনুষ্ঠানেরও শেষ হয় না, গানেরও কোনো শেষ হয় না, কারণ তার গান সব সময় আমাদের সঙ্গে থাকে একেবারে আশ্রয়ের মতন করে। শেষ করব আজকের মতো এই অনুষ্ঠান এখানেই, আর সেই গান যে গান আমাদের এখনও প্রেমে পড়তে শেখায় সেই গান দিয়েই শেষ করি গানের ভেলা। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম শর্মিষ্ঠা সরকার। নমস্কার।

শুনলেন গানের ভেলা, আকাশবাণী কলকাতা। অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে, মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে। শুরু হচ্ছে যুববাণীর অনুষ্ঠান।

0: সহনিকা, সেদিন ফেসবুকে পোস্ট দেখলাম তোমার, একটা একটা লেখা লিখেছিলে, বেশ দারুণ। আজকে লেখালেখি করছো তাহলে, তাই তো?
1: তাই, তুমি দেখেছো?
0: হ্যাঁ, আমার খুব ভালো লেগেছে।
1: সত্যি? জানো তো, মানে আমার তো মনে হলো লেখাটা বোধহয় ভালো হয়নি, কারণ সেরকম একটা রিঅ্যাক্টই পড়েনি। আমি ভীষণ মন খারাপ হয়ে গিয়েছি।
0: তাতে কি যায় আসে, রিঅ্যাক্ট পড়েনি, লাইক পড়েনি, তো
1: কি যায় আসে? মানে পোস্টটায় করেছি তো রিঅ্যাক্ট পাওয়ার জন্যই, মানে মনে হচ্ছে না যে পোস্টটাই হয়তো খারাপ ছিল তাই রিঅ্যাক্ট পাই।
0: মানে তুমি ধরেই নিচ্ছো যে লাইক কম পেয়েছো মানে তোমার পোস্টটাই খারাপ, লেখাটাই খারাপ, তাই তো?
1: সেটা নয়, সেটা একেবারেই নয়, কিন্তু ভালো হলে মানুষ রিঅ্যাক্ট করবে, সেটাই তো স্বাভাবিক।
0: হুম, অবশ্যই ভালো লাগে, ভালো মানে ভালো লাগলে যখন মানুষ প্রশংসা করে, অ্যাপ্রিসিয়েট করে, ভালোই লাগে। কিন্তু দেখো, মানে সব সময় যে মানুষ রিঅ্যাক্ট করবে বা লাইক করবে তার উপরে যদি বসে থাকি তাহলে কিন্তু চলবে না। অনেক সময় মানুষ দেখে, ভাবে, কিন্তু রিঅ্যাক্ট করে না, সে আলাদা বিষয়। যাই হোক, কিন্তু তাহলে তোমার পোস্টের মূল্য কি শুধু লাইক দিয়ে মাপবে তুমি?
1: দেখো, কিন্তু মানুষের প্রশংসাটা কিন্তু আমরা সকলেই চাই, তাই না? যে আমরা একটা কাজ করছি সেটাই মানুষ প্রশংসা করুক, এটা কিন্তু আমাদের মানে স্বাভাবিকভাবেই চাহিদাটা চলে আসে।
0: অবশ্যই ভালো লাগে, প্রশংসা পেতে সবারই ভালো লাগে, স্বীকৃতি পাওয়া তো আমাদের মানে স্বাভাবিক চাহিদা বলা যায়। কিন্তু সমস্যা তখনই যখন নিজের ভালো লাগা বা ওই আত্মবিশ্বাসের জায়গাটা পুরোপুরি অন্যের প্রতিক্রিয়ার ওপর নির্ভর করতে শুরু করে।
1: মানে বলছো যে অন্যের স্বীকৃতি চাইতে দোষ নেই, কিন্তু সেটার উপর নির্ভরশীল হয়ে পড়াটা ঠিক না, সেটাই দোষ।
0: একদম, মানে প্রশ্ন হলো যে তুমি কি নিজের মূল্য নিজে বোঝো নাকি সবসময় অন্যের চোখেই নিজেকে দেখতে যাও, সেই জায়গাটা আর কি।
1: একদম একদম একদম, ব্যাপারটা কিন্তু বেশ ভাবার মতো, বুঝলে?
0: হ্যাঁ, ভাবার মতো বলি। আর এই ভ্যালিডেশন বা স্বীকৃতির এই যে প্রয়োজনীয়তা বা এই বিষয়টা, এর তো ভালো মন্দ দুই দিকই রয়েছে এবং সে নিয়েই আজকে আমাদের আলোচনা।
1: একদম, আর সেই আলোচনায় তোমাদের সঙ্গে আছি আমি, তোমার যুববাণীর বন্ধু চয়নিকা, আর আমার সঙ্গে আছে
0: আমি শুভাশিস। আর শুধুমাত্র আমরা দুজন নেই, আমাদের সঙ্গে আছেন বিশেষ অতিথি, মনোবিদ ও অধ্যাপিকা, ইনস্টিটিউট অফ সাইকিয়াট্রির ডক্টর বিদিতা ভট্টাচার্য।
1: একদম,
2: শুভ সকাল।
1: হ্যাঁ ম্যামকে স্বাগত। আর শুধু শুভাশিস আমরাই যে কথা বলছি তা কিন্তু নয়, বন্ধুরাও আছে আমাদের সঙ্গে, বন্ধুরাও আমাদের আলোচনায় যোগ দিতে পারে। হ্যাঁ, তোমরা আমাদের আলোচনায় যোগ দিতে পারো, তোমাদের নানান কিছু জানার থাকলে সেগুলো আমাদেরকে জানাতে পারো, ফোন করতে পারো 0332213132 এই নাম্বারে।
0: একদম, ফোন করে তো চলে আসতেই পারো। এছাড়াও আমাদের অফিসিয়াল ফেসবুক পেজে আজকের অনুষ্ঠানের যে পোস্টার পোস্ট হয়েছে ঠিক তার নিচে কমেন্ট করে তুমি তোমার প্রশ্ন রাখতে পারো, মতামত জানাতে পারো, বা যদি কোনো কিছু শেয়ার করতে চাও এই ভ্যালিডেশন বিষয়টা নিয়ে তাহলে বলতে পারো আমাদের। তাহলে আমরা সরাসরি এবার প্রশ্ন নিয়ে বিষয়টা বলতে, মনোবিজ্ঞানের ভাষায় ঠিক কি বোঝায়?
2: মনোবিজ্ঞানের একটা ব্যাপার হচ্ছে যে আমরা সব ইংরেজি শব্দের বাংলা শব্দ খুঁজে পাই না। বাংলা এক্সাক্ট শব্দটা বলার থেকে আমার মনে হয় ব্যাপারটা বুঝিয়ে বলাটা অনেক বেটার, সুবিধা হবে। এক ধরনের ভ্যালিডেশন বলতে পারো, এক ধরনের কাইন্ড অফ অ্যাকসেপ্টেন্স, যে আমি আর নিজের এবং অন্যের ইমোশন হোক, আচরণ হোক, চিন্তাভাবনা হোক, যে কোনো কিছু, আমি সেটা জানছি, সেটাকে দেখছি এবং সেটাকে অ্যাকসেপ্ট করছি, কিন্তু জাজমেন্টাল হচ্ছি না। এটা হচ্ছে ভ্যালিডেশন টু আওয়ারসেলভস, এবং যদি আমরা ভ্যালিডেট করতে চাই তাহলে সেটা ভ্যালিডেশন টু আদার্স, মানে যাকে আমরা করতে চাইছি। কেউ একজন রেগে গেলেন, তাকে আমি জাজমেন্টাল না হয়ে আমি যদি দূর থেকে বুঝি যে হ্যাঁ তুমি রেগে গেছো, আচ্ছা আচ্ছা তুমি এখন রেগে গেছো, ঠিক আছে তুমি যেটা বলছো আমি বুঝতে পারলাম, এটা রাগেরই কথা, কিন্তু ঠিক আছে আমরা দেখি এটা ব্যাপারটা অন্য কীভাবে সমাধান করা যায় বা হ্যান্ডেল করতে পারি, তাহলে কিন্তু এটাও একটা টাইপ অফ ভ্যালিডেশন।
1: ঠিক,
2: আমি ভ্যালিডেট করলাম যে সে রেগে গেছে। এবার সেটাই হচ্ছে আসল কথা, ভ্যালিডেশন তো সেই কারণেই, যেটা তুমি বলছিলে একটু আগে, যে ভ্যালিডেশন তো সেই কারণে সবসময় খারাপ নয়।
1: একদম। আচ্ছা, এই যে স্বীকৃতি বা ধরুন অনুমোদন, প্রশংসা, মানে এই যে রিকগনিশন, অ্যাপ্রুভাল আর অ্যাপ্রিসিয়েশন, এগুলোর সঙ্গে ভ্যালিডেশনের সম্পর্কটা কেমন?
2: রিকগনিশন হচ্ছে আমি আমি আমি আমি দেখলাম, দেখে আমি রিকগনাইজ, আমি চিনলাম, বা আমি দেখলাম যে আচ্ছা তুমি চয়নিকা, হ্যাঁ তুমি চয়নিকা, আমি তোমাকে চিনতে পেরেছি, রিকগনাইজ করতে পেরেছি। এবার এটার সঙ্গে সবসময় তোমার সাংঘাতিক ইমোশনাল কানেক্ট নাও থাকতে পারে। অ্যাপ্রুভাল মানে তুমি যা করেছো আমি তোমাকে অ্যাপ্রুভ করলাম, তোমাকে বললাম হ্যাঁ তুমি ঠিক করেছো, আমি একদম এটা আমি একমত তোমার সঙ্গে, সেটাও এক্স্যাক্টলি ভ্যালিডেশন নয়। আচ্ছা আরেকটা কি বললে? অ্যাপ্রিসিয়েশন। অ্যাপ্রিসিয়েশন তো প্রশংসা করা। হ্যাঁ প্রশংসা একটা টাইপ অফ ভ্যালিডেশন, কিন্তু সব ভ্যালিডেশন প্রশংসা নয়।
1: একদম।
2: তোমার যখন মন খারাপ তখন আমি মন খারাপটা অ্যাকসেপ্ট করছি, বা তুমি কোনো একটা পারফরমেন্স ভালো করতে পারোনি, হোয়াট এভার দ্য পারফরমেন্স ইজ, এবার সেটা আমি যখন ভ্যালিডেট করছি তার মানে যে আমি তোমাকে সবসময় ভালো বলছি বা অ্যাপ্রিসিয়েট করছি এরকম নয়, আমি অ্যাকসেপ্ট করছি নন জাজমেন্টাল ওয়েতে।
0: এবার বিষয়টা হচ্ছে যে মানে অনুষ্ঠানের শুরুতেই আমরা যে ফেসবুকের কথাটা বলছিলাম, লাইক কমেন্ট নিয়ে একটা প্রসঙ্গ, মানে তাহলে আমরা মানে বলি বা না বলি আমরা মনে মনে চাই যে কেউ আমাদের বুঝবে বা গ্রহণ করবে, একটু মূল্য দেবে, একটু ভ্যালু দেবে, তাহলে এর পিছনেও কি কোনো মানে মনস্তাত্ত্বিক কারণ রয়েছে যে আমরা সবসময় চাইছি যে আমাদের কেউ বুঝবে, কেউ গ্রহণ করবে এই ব্যাপারটা?
1: না চাইতেও মানে আমরা ভেবে ফেলছি এই জিনিসটা।
2: অবশ্যই এটা খুব গুরুত্বপূর্ণ আমাদের মনস্তাত্ত্বিক দিক এবং এটা খুব দরকার, জরুরি, কিন্তু যে কোনো জরুরি জিনিসই মাত্রাতিরিক্ত খারাপ জরুরি হলেও, মানে লাইফ সেভিং ড্রাগও তো বেশি হলে ওভারডোজই হয়।
0: একদমই।
2: তো জরুরি নিশ্চয়ই, একটি একটা ছোট বাচ্চা, আমরা বাচ্চা বাচ্চারা যখন ছোটবেলা থেকে বিভিন্ন জিনিস শেখে, ভালো মন্দ যাই শিখুক, সেটা কিন্তু এই এক ধরনের আমরা ফিডব্যাক দিই, বাচ্চাকে ফিডব্যাক দিই, বাড়ির লোক, আশেপাশের লোক, স্কুল টিচার, বন্ধু, তার বয়সের বা তার বেশি বয়সের, সবাই মিলে বিভিন্নভাবে বাচ্চাকে ফিডব্যাক দেয়। কোনোটা ভ্যালিডেট করে, কোনোটা ক্রিটিসাইজ করে, কোনোটা অ্যাপ্রিসিয়েট করে, সেইভাবেই বাচ্চার বাচ্চার মানে বিহেভিয়ার শেখে, মনস্তাত্ত্বিক দিকটা তৈরি হয়। এবার সেটা শুধু বাচ্চা নয়, আমরা থ্রু আউট দ্য লাইফ এটা দিয়ে কিন্তু বিভিন্নভাবে নিজেদের মডিফাইও করি। একজনের বয়স হয়ে গেছে মানে সে অন্যের ফিডব্যাক নিয়ে সে নিজেকে বদলাবে না, বা সে নিজে শিখবে না, বা তার থেকে কিছু তার পরিবর্তন আসবে না, এমন তো নয়।
1: একদম
0: ঠিকই তো। আর আপনি যখন ছোটদের কথা বললেন, ধরুন ছোটবেলায় যখন একটা বাচ্চা কোনো কারেক্ট আনসার লিখছে, ভেরি গুড পেলে তার যে আনন্দ হয় সেটা খুব ছোট্ট একটা বিষয়, কিন্তু এটাও তাকে মোটিভেট করছে আরেকটু ভালো পড়ার জন্য,
1: সেটার মনে হয় প্রয়োজনও আছে কিছু ক্ষেত্রে, তাই না?
2: এক্স্যাক্টলি, ওটাই আমি বলছিলাম, গুরুত্বপূর্ণ লাগবে, কিন্তু একটা মাত্রায় এটা লাগবে, একদম নেই হলেও প্রবলেম। যে আমাকে আমি তাহলে আমি কি করছি, আমরা তো ধরো একটা ছোট আমাদের মধ্যে যে জায়গাটা থাকে ছোট বয়স থেকে বড় হতে হতে, আমরা তো প্রথমেই একদম ছোট বয়সে সব জিনিস বুঝতে বা এক্সিকিউট করতে পারি না। এবার ওই সময়টাতে আমাদের একটা গাইডেন্স লাগে, তো আমাদের ওই গাইডেন্সটারও তো টু অ্যান এক্সটেন্ট অভ্যেস হয়ে যায় এবং একটা ডিপেন্ডেন্সও তৈরি হয়ে যায়। এবার ওটাও একটা আপব্রিঙ্গিং এর পার্ট, যে ওই গাইডেন্সের কতটা মাত্রা, গাইডেন্স পেরেন্টস বা আশেপাশের বড়রা, এরা সবাই থ্রু আউট দ্য লাইফ গাইডেন্স দিতেই থাকেন, দেবেনও, কিন্তু কতটা দেবেন। আমি যখন দুবছর বয়স ছিল তখন যেরকম গাইডেন্স পেতাম, যখন আমার 40 বছর বয়স তখন তো সেরকম গাইডেন্স পাবো না।
0: ঠিক
2: রাইট। তো এই এই গাইডেন্সের প্রয়োজন আছে, নিশ্চয়ই প্রয়োজন আছে, না হলে তো বাচ্চা বুঝতেই পারবে না যে আমি কোনটা ঠিক করছি কোনটা ভুল করছি।
0: একদমই তাই, একদমই।
2: এবার সেটাও তো ভ্যালিডেশনই।
0: হ্যাঁ হ্যাঁ,
2: কাজে মোটিভেশন আনার জন্য ভ্যালিডেশন তো দরকার।
0: তবে এখানে দুটো পয়েন্ট আপনার আলোচনা থেকে আমার খুব মনে পড়ছে। ছোটবেলার প্রসঙ্গ যেহেতু উঠে এলোই, আজকে আমরা প্রত্যেকে যে বয়সে যেই দাঁড়িয়ে থাকি না কেন, আমাদের ছোটবেলা, স্কুল লাইফ, কলেজ সবটা জুড়ে তো অনেকটা মানে সেই সময়ের দীর্ঘদিনের যাপন আমাদের এখনকার জীবনকে অনেকটাই প্রভাবিত করে, যে আমরা কী কাটিয়ে এসেছি, যে কোনো আমার চাইল্ডহুড ট্রমা বা এগুলো বলে থাকি মাঝে মাঝে। তো ছোটবেলায় এই বাবা মা, শিক্ষক, যারা আমাদের থেকে বড় বা যাদের যারা আমাদেরকে ঘিরে থাকেন, তাদের কাছ থেকে পাওয়া ভ্যালিডেশন আমাদের ভবিষ্যতের কাজগুলোকে কতটা প্রভাবিত করছে, এটা একটা পয়েন্ট। আর আরেকটা বিষয় ম্যাম, যে ছোটবেলায় ধরুন আমার কোনো অনুভূতিকে বা মতামতকে খুব একটা গুরুত্বই দেওয়া হয়নি কোনোদিন, সেটাকে দীর্ঘমেয়াদী বড়বেলায় এসে কোনো প্রভাব ফেলতে পারে?
2: কাছের লোকেরা কিভাবে আমাকে ভ্যালিডেট করলো বা আমার মতামতের কতটা গুরুত্ব দিল বা কতটা আমাকে এনকারেজ করলো বা ডিসকারেজ করলো, হোয়াট এভার, এটার সত্যি সিগনিফিক্যান্ট ইম্পর্টেন্স আছে, এবং সেটা খুব কাছের লোকেদের, মানে আমরা বলি এটা হচ্ছে অ্যাটাচমেন্ট, অ্যাটাচমেন্টের যে কনসেপ্ট, যে বলা হয় যে প্রপার অ্যাটাচমেন্ট যদি তৈরি হয়, মানে আমরা টার্মটা ইউজ করি সিকিউর অ্যাটাচমেন্ট, সিকিউর অ্যাটাচমেন্ট যদি বাবা মার সঙ্গে তৈরি হয়, পেরেন্টস এর সঙ্গে বা কেয়ার গিভার, জেনারেলি ওই টার্মটা দেওয়া হয় এক্স্যাক্টলি বাবা মা না হলেও যিনি আর কি ইম্পর্টেন্ট পার্সন, তো তার সঙ্গে অ্যাটাচমেন্টটা কিরকম, যদি সিকিউর অ্যাটাচমেন্ট হয় তাহলে ব্যক্তিত্বের মধ্যে তার একটা ডেফিনেটলি একটা কনফিডেন্স, একটা আত্মবিশ্বাস, একটা সেলফ রিলায়েন্স, তারপরে মানে হার্ডওয়ার্ক, এগুলোর এই যে ভালো কোয়ালিটিগুলো সেগুলো ধীরে ধীরে ডেভেলপ করতে শুরু করে। সমস্যাটা হয় যখন অ্যাটাচমেন্টটা সিকিউর হয় না, ইনসিকিউর অ্যাটাচমেন্ট,
0: রাইট?
2: এবার এই যে বললে যে আমার, আমি যদি সবসময় আমাকে আমাকে কেউ অ্যাপ্রিসিয়েট করলো না, আমাকে কেউ বললো না যে হ্যাঁ তুমি এটা ঠিক করেছো, বা তুমি কি সুন্দর ছবিটা এঁকেছো, ভেরি গুড, একটা স্টার দিলাম, একটা, এগুলো খুব ছোট ছোট জিনিস কিন্তু ইট অ্যাডস আপ, এবং এগুলো ধীরে ধীরে ধীরে ধীরে আমাদের একটা কোথাও, মানে খুব ডিরেক্টলি হয়তো তোমাকে এখনো মনে করতে বললে তুমি ছোটবেলায় কটা স্টার পেয়েছো মনে করতে পারবে না, কিন্তু তুমি যদি বেশিরভাগ সময় স্টার পেয়ে থাকো তার একটা কিউমুলেটিভ ইম্প্যাক্ট তুমি এখনো এক্সপিরিয়েন্স করবে,
0: একদম একদম।
2: এবং নেগেটিভ কমেন্টও, কে নেগেটিভ কমেন্ট করছেন সেটা খুব ইম্পর্ট্যান্ট আমার কাছে। যদি খুব সিগনিফিকেন্ট একজন কেউ নেগেটিভ কমেন্ট করে সেটা দীর্ঘমেয়াদী কেন, লাইফ লং?
0: ওই আপনি শব্দটা বললেন না, অ্যাটাচমেন্ট, ওখানেই সমস্যা। মানে আমরা অনেক সময় বলে থাকি যে অন্য কেউ বললে অতটা গায়ে লাগতো না, ও আমার এত কাছের ওই কথাটা বলে দিল, তখন হয়তো তার প্রভাব দ্বিগুণ হয়ে যায়।
1: বা হয়তো অনেক সময় তার মানে একজনের সমালোচনা আমরা হয়তো অতটা কেয়ারই করছি না, আমরা ভাবি না যা বলছে বলুক, একদম একদম, কিন্তু আমাদের খুব কাছের একজন যদি বলে ফেলে সেটাকে ভুলতে অনেকটা সময় লেগে যায়,
2: একদম।
1: এটার মুখোমুখি হওয়া, এই দুটোর মধ্যে যে প্রভাবটা পড়ছে সেটার পার্থক্য কিরকম হয়?
2: অবশ্যই পজিটিভ ফিডব্যাক আর ন্যাচারালি আমি যদি সেভাবে দেখি তাহলে পজিটিভটা তো ডেফিনেটলি আমাদের ভালো এনকারেজ করা উচিত, আমাদের পজিটিভটা আমরা শিখবো যে আমি একটা ভালো কাজ করলাম, আমি পজিটিভ ফিডব্যাক পেলাম বা আমাকে প্রশংসা করা হলো। এবার হ্যাঁ তুমি সত্যি কথা বলেছো, বাহ এটা খুব ভালো কাজ করেছো, তাতে আমি আমার কি হবে, আমার ওই বিহেভিয়ারটা, ওই আচরণটা স্ট্রেন্থেন হবে যে না সত্যি কথাই তাহলে বলতে হয়, এটা ভালো কাজ। আর আমি চুরি করলাম, তাতে আমাকে বলা হলো মানে এটা তো গর্হিত অপরাধ, ভয়ঙ্কর অপরাধ, সাংঘাতিক খারাপ কাজ করেছো, তাহলে আমার ধারণা হবে যে আমি ওটা খুব খারাপ কাজ, ওটা খুব খুব বেশি রকম খারাপ কাজ। এবার এটাই হচ্ছে ব্যাপার, তুমি কতটা পজিটিভ ফিডব্যাক দেবে তার উপর ডিপেন্ড করবে যে তোমার কোন বিষয়টা সম্বন্ধে কতটা পজিটিভ ধারণা তৈরি হবে, আর কতটা নেগেটিভ ফিডব্যাক দেবে তার উপর ডিপেন্ড করবে তোমার

0: সেই বিষয়টা সম্বন্ধে কতটা নেগেটিভ ধারণা তৈরি হবে। ধরো এবার এগুলো সবই আপেক্ষিক, ধরো ক্লাস সিক্সে বা ক্লাস এইটে বা নাইনে টপ করাটাই সব থেকে ভালো কাজ, ফেল করাটা তার মতন বাজে কাজ আর হয় না,
1: অপরাধ,
0: ইট মে নট বি ট্রু, অপরাধ তো অনেক আছে। এবার কোন
2: অপরাধ সেটাকে সেভাবেই দেখানো হচ্ছে বা বোঝানো হচ্ছে, একটা প্রেসার পুরোপুরি,
0: এক্স্যাক্টলি, এটা তো ইন্টারপ্রিটেশনটাই ডিফারেন্ট হয়ে গেল,
1: ঠিক,
0: এবং সেই অনুযায়ী আমাদের কিন্তু আমরা ওই সিচুয়েশনটাকে ডিলও করব ডিফারেন্ট ভাবে,
2: একদমই একদমই,
0: কাজেই খুবই ইম্পর্টেন্ট। এবার যেখানে আমার দরকার নেই পজিটিভ ফিডব্যাক, আমি এটা খারাপ কাজ করেছি তার এগেনস্টে আমি এটা পজিটিভ ফিডব্যাক পেলাম, তাহলে তো আমার ওই বিহেভিয়ারটা স্ট্রেংথেন হয়ে গেল,
2: আমার তো নষ্ট হয়ে গেল একদম,
0: আমি তো খারাপ কাজই বারবার করার ফিডব্যাক পেলাম, তো আমি করব ন্যাচারালি, আমার ওখান থেকেই আমার বিহেভিয়ার তৈরি হয়ে যাবে, আমার আইডিয়া তৈরি হয়ে যাবে, আমার ব্যক্তিত্বেরও একটা সিগনিফিকেন্ট পার্ট তৈরি হয়ে যাবে।
2: এবং ভ্যালিডেটটা কে করছে সেটাও ইম্পর্টেন্ট, মানে সে হয়তো একটা এমন সার্কেলের মধ্যে রয়েছে সেখানে হয়তো তার খারাপ কাজটা কি বলে তুই কর, কোনো গন্ডগোল নেই, এটা চলতেই পারে, কিন্তু যদি দেখা যায় একটা বৃহত্তর অংশের ক্ষতি করছে সমাজেরও বা অন্যান্যেরও, এবার সেই গ্রুপটা যদি তাকে ভ্যালিডেট করে এবং সে সেটাকেই মনে নেয় যে এই তো আমি একটা সার্টিফিকেট পাচ্ছি কোথাও থেকে, তার মানে ভ্যালিডেটটা কোথা থেকে আসছে সেটাও খুব ইম্পর্টেন্ট।
1: মানে এক্ষেত্রে হয়তো আমরা কাকে, আমাদের কাছে মানে ভ্যালুয়েবল কে, এটাও অনেকটা ম্যাটার করে হয়তো।
0: ভেরি নাইস, একটা খুব সুন্দর দিক তুমি তুলে ধরলে, একটু কমপ্লিকেটেড মনস্তাত্ত্বিক দিক দেখবে খেয়াল করে চারপাশে, আমরা কিন্তু যে ধরনের কাজ করতে চাই বা যা কাজ করতে পছন্দ করি আমরা সেই রিলেটেড ভ্যালিডেশনই খুঁজে নিই,
1: ঠিক,
0: মানে আমি যদি অনেক পড়াশুনো করতে চাই তাহলে যারা অনেক পড়াশুনোকে গুরুত্ব দেবে আমি তাদের ভ্যালিডেশনই খুঁজে নেব চারপাশে, যারা পড়াশুনো বাদ দিয়ে বলবে আয় রাস্তার মোড়ে আয় আড্ডা দিই, তাদেরকে আমি খুব একটা তাদের কাছে যাব না,
2: ঠিক, জিজ্ঞেসও করা হয় না চয়নিকা যে আছো কেমন, তো একটু যদি খোঁজ খবর রাখি তাহলে আমরা একে অপরের হ্যাঁ ভালো থাকাটাও জানা যায় আর ভালোভাবে থাকাও যায়। তো এই কথা বলতে বলতে একটা গানের কথা খুব মনে পড়ছে, সেটা হচ্ছে শিল্পী ইমন চক্রবর্তীর কণ্ঠে আমাদের খুব প্রিয় একটা গান, থাকলো তোমাদের জন্য, ফিরে আসছি গানের পর, সঙ্গে থাকো।

0: ফিরে এলাম গানের পর, আর তোমাদের সঙ্গে আজ মন পাড়া জাংশন নিয়ে আড্ডায় রয়েছি আমি শুভাশিস, তোমার যুববাণীর বন্ধু। আর আমার সঙ্গে রয়েছে চয়নিকা এবং স্টুডিওতে রয়েছেন অতিথি মনোবিদ ডক্টর বিদিতা ভট্টাচার্য। কথা বলছি ভ্যালিডেশন নিয়ে। গানে যাওয়ার আগে অনেকগুলো প্রশ্ন আমরা রেখেছি ম্যামের কাছে এবং ম্যাম উত্তর দিয়েছেন, তবে তোমরা যারা তোমাদের প্রশ্ন আমাদেরকে রাখতে চাও তারা ফোন করে সরাসরি চলে আসতে পারো 0332213132 এই নম্বরে ফোন করে, অথবা আমাদের অফিশিয়াল ফেসবুক পেজে যে পোস্টার রয়েছে সেখানেও কমেন্ট করে তোমরা তোমাদের প্রশ্ন রাখতে পারো। ম্যাম আপনার কাছে আসি আবার। তো গানে যাওয়ার আগে আমরা যে প্রশ্ন করছিলাম ওই প্রশংসা সমালোচনা ভ্যালিডেশন এগুলো নিয়ে। আচ্ছা, আত্মবিশ্বাস বিষয়টা তো খুবই গুরুত্বপূর্ণ, আমরা সবাই চাই যে আমরা একটু কনফিডেন্ট হব, আমাদের সেলফ কনফিডেন্স বাড়বে। তো এই যে আত্মবিশ্বাস বাড়াতে ভ্যালিডেশনের ভূমিকা কী?
1: আবার বলবো গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। কারণ যেটা আমরা এতক্ষণ আলোচনা করছিলাম যে আমি আমি যদি একটা কোনো কাজ করি এবং তার এগেনস্টে যদি আমি পজিটিভ ফিডব্যাক পাই, ন্যাচারালি আমার মধ্যে একটা ধারণা হবে যে আমি কাজটা করতে পারি। এবং আত্মবিশ্বাসের আরেকটা বড় কম্পোনেন্ট আছে, সেটা হচ্ছে আত্মবিশ্বাস এক্সপিরিয়েন্সিয়াল, মানে আমার অভিজ্ঞতা থেকে তৈরি হয়, ওটা অভিজ্ঞতা জাত। মানে আমি যদি হাতে একটা অঙ্ক করতে পারি তাহলেই আমার কনফিডেন্সটা তৈরি হবে যে না আমি ওই অঙ্কটা পারি। কাজেই আমি যদি তোমাকে অনেক কিছু বলি যে না তুমি এখন সাংঘাতিক অমুক অমুক কাজ করে ফেলতে পারবে, তুমি যদি একেবারেই না জানো সেটা, আমি অনেক বললেও তোমার সেটাতে কোনো
0: শুনে তৃপ্তি হবে না, হাতে কলমে বুঝতে হবে
1: নিজেকে।
0: হচ্ছে
1: এবার এইটা আমরা বলি যে আত্মবিশ্বাস ডেভেলপ করার জন্য ওই হাতে কলমে করা এবং তার সঙ্গে একটা ইনপুট যেটা অন্য, মানে আমি অন্য লোকের কাছ থেকে, পরিবেশ থেকে বা এনভায়রনমেন্ট থেকে আমি যে ইনপুটটা পাবো,
0: দুটোই জরুরি। কোথাও একসঙ্গে এক হচ্ছে নিজেকে রিয়েলাইজ করতে হবে, দু নম্বরই অ্যাপ্রিসিয়েশনটা তো আমাকে একটু মোটিভেট
1: করতে হবে। কিন্তু ওইটাই, আবার বেশি অ্যাপ্রিসিয়েশন হয়ে গেলেও তো আমার মোটিভেশন কমে যাবে, আমি তো সবই পারি, তাহলে তো আমার দরকার নেই।
0: বা উল্টোটা, একেবারে না পেলেও সমস্যা হতে পারে,
1: আমি তো কেউ কিছু বলে না, আমি তো তার মানে কিছুই পারি না, তাহলে আমি কিছুই করব না।
0: তাহলে এই জায়গাটা যে খুব সুন্দর আপনি বললেন যে কেউ কিছু বলে না তাহলে কিছুই হয়তো পারি না, কিভাবে বুঝবো যে আমি নিজের চেয়ে অন্যের মতামতের উপর অনেক বেশি নির্ভরশীল হয়ে পড়ছি?
1: হ্যাঁ, এবার এখানেই একটুখানি দরকার আছে, যেটা আমরা আমি খুব গুরুত্ব দিয়ে বলবো, সেটা হচ্ছে যে রিফ্লেক্ট করা, মানে নিজের ওপর নিজেকে রিফ্লেক্ট করা। মানে খানিকটা বলতে পারো বাংলায় বলতে গেলে আত্মদর্শন, যে আমি বুঝতে চেষ্টা করছি। রিফ্লেক্ট করা আর ইন্ট্রোস্পেক্ট করা দুটো ডিফারেন্স, কিন্তু আমি আমার বিষয়টা আমি খুব অবজেক্টিভলি বোঝার চেষ্টা করছি যে হ্যাঁ আমাকে এই অঙ্কটা দেওয়া হলো, অঙ্কটা দেখেই আমার খুব কঠিন লাগলো, তাই জন্য আমি একটা লাইনের পরে আর চেষ্টা করলাম না এবং তাই জন্য আমি পারলাম না। আচ্ছা দেখি তো এটার মধ্যে এমন কি কঠিন ব্যাপার আছে, আমি যদি পারি কিভাবে পারবো। এবার এই অ্যাটেম্পটের মধ্যে দিয়ে আমি হয়তো সাকসেসফুলি নেক্সট অ্যাটেম্পটে অঙ্কটা করে নিলাম, এবার আমি তো করলাম, এটাতে নিজেকে একটা নিজের ওপর অ্যাকসেপ্টেন্স রাখাটা জরুরি যে হ্যাঁ আমি করেছি, আমি পেরেছি। এবার এর ওপরে অ্যাড অন যদি আমার সিগনিফিক্যান্ট পিপল আমার চারপাশে, তারা যদি আমাকে পজিটিভ ফিডব্যাক দেয় তাহলে আরও বুস্ট হবে। কিন্তু এটা আমাদের নিজেদেরও প্র্যাকটিস করতে হবে যে যেখানে আমি আমার আই উইল অ্যাকসেপ্ট মাইসেলফ, আমি এটা পেরেছি এটা পারিনি, এবং আমি রিফ্লেক্ট করব কতটা পারি কতটা পারি না, রিয়েলিস্টিক্যালি করব, এবং সেটার ওপরেও তো ভরসা করব। সবসময় তো আমার কাছে এক্সটার্নাল ফ্যাক্টর আমার কন্ট্রোলে নেই এবং সেটার উপর পুরো ডিপেন্ড করে ফেললে তো মুশকিল,
0: এবং সেটা কাজের জগতের পারফরম্যান্সের ক্ষেত্রেও সত্যি
1: সব জায়গায়।
2: একদম প্রথমে আমরা যে কথাটা দিয়ে শুরু করেছিলাম আর কি, আমরা একটু আগে ফেসবুকেও লাইভ ছিলাম, সেটাতে আমার হঠাৎ মনে পড়লো যে বর্তমান প্রজন্মের কাছে সোশ্যাল মিডিয়াটা ভীষণ ইম্পর্টেন্ট একটা বিষয়, ভীষণ, মানে এটা দিয়ে অনেক কিছু আমরা মেপে ফেলি, তাই না?
1: তো
2: সোশ্যাল মিডিয়া কি ভ্যালিডেশনের মানে একটা উৎস হয়ে উঠছে এখন? মানে এই যে অন্যের জীবন দেখে তুলনা করার একটা প্রবণতা জন্মাচ্ছে, বা ওই যে লাইক কমেন্ট শেয়ার ফলোয়ারের মানে যে সংখ্যাটা, আমরা সেটা দেখে একটা ভাবছি যে না আমরা ঠিক পথে এগোচ্ছি না, ভুল হচ্ছে।
1: হ্যাঁ, এটা খুবই মানে একটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট জায়গা হয়ে দাঁড়িয়েছে এই সোশ্যাল মিডিয়া, সোশ্যাল লাইফ। এবার ব্যাপারটা হচ্ছে যে দেখো, অন্য লোককে দেখে, যেমন এইটা তো নতুন ব্যাপার নয়, পরশ্রী কাতরতা বা অন্যকে দেখে নিজের সিচুয়েশনটা জাজ করা বা নিজেকে জাজ করা
0: বহু জন্ম ধরে চলে
1: আসে। হ্যাঁ, এবার বিষয়টা হলো যখন গ্রামে একটা বাড়ি আর আরেকটা বাড়ির মধ্যে যখন 1 কিলোমিটারের গ্যাপ, তখন সে সকাল থেকে বিকেল পর্যন্ত কি করছে সবসময় জানার সুযোগ ছিল না।
0: একদমই তাই।
1: এখন হাতের মধ্যে সবকিছু হয়ে যাওয়ায় সবসময় দেখতে পাচ্ছি, এবং মানে যন্ত্রটা যেহেতু হাতে, যতদিন মানে ল্যান্ডলাইন ফোন ছিল তখনও খানিকটা অ্যাভেলেবেল হলেও একটা ডিস্টেন্স মিনিমাম ছিল। এটা তো হাতের মধ্যে এবং পকেটে বা একদম ইয়েতে, তাতে আমি সবসময় দেখতে পাচ্ছি
0: এবং যা দেখার বা জানার প্রয়োজন নয় সেটাও দেখতে পাচ্ছি।
1: এক্স্যাক্টলি। এবং সব থেকে বড় কথা হলো আমাদের আরেকটা খুব ইম্পর্টেন্ট বিষয়, সেটা হচ্ছে আমাদের দু রকম সেলফ থাকে তো, একটা পার্সোনাল সেলফ আর একটা সোশ্যাল সেলফ।
0: হ্যাঁ,
1: ডেফিনেটলি সে দুটো আলাদা, ডেফিনেটলি আলাদা। এবার এই সোশ্যাল সেলফের ন্যাচারালি, সেই জন্য সোশ্যাল মিডিয়ায় মানুষ সোশ্যাল সেলফ রিফ্লেক্ট করে। এবার এই সোশ্যাল সেলফের এত প্রচার যেটা অন্য লোকের পক্ষে সবসময় এটা কোনটা ওই মানুষটার সোশ্যাল সেলফ আর কোনটা যা সোশ্যাল সেলফের জন্য ডেপিকশন আর কোনটা অ্যাকচুয়ালি জেনুইনলি রয়েছে, এটা ডিফারেন্সিয়েট করা মুশকিল হয়ে যায়।
0: এবং সে যা সোশ্যাল মিডিয়াতে দেখাচ্ছে সেটা তার জীবনের হয়তো মাত্র 5 মিনিটের মুহূর্ত, আমরা ভাবছি পুরো জীবনটাই এরকম পারফেক্ট এবং আমারটা নয়।
2: এবং সেটা দেখে অনেকে জাজও করে ফেলছে না একজন মানুষকে, এবং সেও একটা সময় গিয়ে সেটা দেখেই নিজেকেও ভাবতে শুরু করেছে।
1: একদম একদম একদম।
0: আর ধরুন এই সামনে প্রশংসা পেতে যেমন ভালো লাগে, আমরা বারবার করে বলছিলাম, সেই প্রবণতা যদি সবসময় এমন চলে আসে যে আমি যাই দেব, যাই করব, সবসময় 5টা মানুষকে অ্যাপ্রিসিয়েট করতে হবে, সেখান থেকেই হয়তো যখন সে পোস্ট করছে দেখছে একজন তার মানে ইনফ্লুয়েন্সার বা কারোর হয়তো মানে 2000 লাইক 3000 লাইক, এবার সে হয়তো খুলে দেখছে তার দুটো তিনটে লাইক পড়ছে না, বারবার বারবার করে ফোন চেক করছে, 3 ঘন্টা তো একটা লাইক নেই, সে ভাবছে আমি তাহলে একদম কিছুই করে উঠতে পারলাম না জীবনে। এটাকে আপনি কিভাবে দেখবেন যে বারবার বারবার একটা কিছু পোস্ট
1: করার পরে কিছুই করে উঠতে পারলাম না? শুধু না, তারপরে ব্যাপারটা হচ্ছে যে এগুলো সব একটু একটু করে আমি শুনেছি, আমি এত সোশ্যাল মিডিয়া,
0: আমরা বর্তমান প্রজন্ম আর কি,
1: তো দেখেছি যে এরকম বলে, আচ্ছা এটা না ওই সময়টাতে পোস্ট করব না, তাহলে ওখানে তখন লাইক পড়বে,
0: রিচ পাওয়া যায় না।
1: হ্যাঁ, এবার কমনলি দুই বন্ধু বেড়াতে গেছে, একজন তো মানে এখন ভাবার কত টপিক হয়ে গেছে যে ওরে বাবারে, এগুলোও ভাবতে হবে আর কি। তো ডেফিনেটলি মানে ওই তুমি যে প্রশ্নটা করলে সেটাতে যাওয়ার আগে আমি একটা বলবো যে আমি কেন এত অ্যাকনোলেজমেন্ট বা অ্যাপ্রিসিয়েশন অন্য কারোর কাছ থেকে চাইছি, এখানে একটু গভীরভাবে মনস্তাত্ত্বিকালি নিজের মধ্যে দেখার এবং আবার আমি বলবো রিফ্লেক্ট করার দরকার আছে যে আমি কি তাহলে আমার মধ্যে সেই প্রয়োজনটা রয়ে গেছে, কারণ আমি অ্যাপ্রিসিয়েশন যেটুকু আমার ডিউ ছিল, যেটুকু আমার দরকার ছিল সেটুকু পাইনি বলে,
0: সেটা পাওয়ার জন্যই আমি কি শুধু কাজটা করছি?
1: হ্যাঁ, মানে ওখানে হয় আমার ল্যাকিং থেকে গেছে, আর না হলে সেখানে আমি ওভার গ্র্যাটিফাইড হয়ে গেছি, সেই কারণে আমি বারবার চাইছি, যেহেতু ওটাই তো আমার লেভেল, ওটাই তো আমার থ্রেশহোল্ড, তো ন্যাচারালি আমার মনে হচ্ছে 10টা লাইক না হলে সেটা তো আমার থ্রেশহোল্ডের নিচে হয়ে গেল। তো এই জায়গাটাতে সবসময়তেই আমরা যেটা মানসিক স্বাস্থ্যের ক্ষেত্রে বা যে কোনো কিছুর ক্ষেত্রেই আমরা বলি মেনটেনিং ব্যালেন্স,

0: ব্যালেন্সটা মেনটেন করাটা খুব ইম্পর্টেন্ট।
1: আচ্ছা, এই নিয়ে কথা বলতে বলতেই ফোন লাইনে বন্ধু এসে হাজির, শুনে নেওয়া যাক বন্ধু কি বলছে।
0: একদম।
1: নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন?
2: নমস্কার, আমি বুদ্ধদেব দত্ত, প্রাক্তন সৈনিক বলছি স্যার।
1: হ্যাঁ বলুন।
2: আমি আপনার একটা কথা শুনে অনুপ্রাণিত হলাম। আপনি যে অ্যাসপিরেশন বললেন না, ওই কথাটা আমাকে একজন বলেছিল। আমি রক্তদাতা এবং আমার ছেলে এখন রক্তদাতা, আমি 15 বছর ধরে রক্তদান করেছি।
1: আচ্ছা, আমাদের আজকের অনুষ্ঠানের বিষয় যে ভ্যালিডেশন, সেই বিষয়ে যদি আপনার কোনো প্রশ্ন থাকে একটু বলুন।
2: প্রশ্ন চাই যে মানুষ যেটা ভাবে তার থেকে বেশি ভাবে তার মা। জেলা মুখার্জি রেডিও শুনলাম কথোপকথনে, হেমন্ত মুখার্জিকে স্বপ্ন দেখেছিলেন যে সাইকেলের জায়গায় ও পাশে যেন হেমন্ত মুখার্জির ছবি থাকে, যে হেমন্ত মুখার্জির ছবি সাইকেলের পাশে এসছে।
1: বেশ বেশ, মানে বন্ধুর অনুষ্ঠান খুব ভালো লাগছে, এই কথা শুনে আমাদেরও ভালো লাগলো। কিন্তু আমাদের এখনো ম্যামের কাছে অনেক প্রশ্ন রয়েছে,
3: সেই প্রশ্নে জানার বাকি রয়েছে।
1: আমরা যাই ম্যাম, যে সোশ্যাল মিডিয়ার একটা প্রসঙ্গ আমরা আলোচনা করছিলাম এবং সেখানে বারবার উঠে আসছিল যে অন্যেরা আমাদের কতটা দেখছে, এই বিষয়টা গুরুত্বপূর্ণ হচ্ছে। তাহলে এই যে ভার্চুয়াল একটা স্বীকৃতি, মানে ভার্চুয়াল ভ্যালিডেশন যদি আমরা বলি, এবং বাস্তব জীবনের যে স্বীকৃতি, মানে আমরা চারপাশে তাদেরকে দেখছি শুনছি তাদের, এর মধ্যে কি কোনো পার্থক্য রয়েছে? বা সোশ্যাল মিডিয়াতে হয়তো সাপোর্ট মিলছে, সবসময় কমেন্ট করছে ভাই পাশে আছি, আমি আছি, কিন্তু যখনই বাস্তবে কোনো একটা সমস্যা হচ্ছে বা বাস্তবে তার পাশে দেখা যাচ্ছে কোনো বিপদে পড়লে, সেই বন্ধু বা সেই মুখগুলো কেউই পাশেনি, তাহলে একটা বিস্তর কিন্তু ফারাক তৈরি হচ্ছে। আপনি এটাকে কিভাবে দেখবেন, এই যে ভার্চুয়াল ভ্যালিডেশন আর বাস্তব জীবনের?
0: হ্যাঁ, অ্যাকচুয়ালি ভার্চুয়াল ভ্যালিডেশনটাতে তো কোনো অলমোস্ট খাটনি নেই,
1: খুব সহজ উত্তর।
0: তো আর অ্যাকচুয়াল ভ্যালিডেশনটাতে বা বিপদের সময় পাশে দাঁড়ানোর জন্য একটা সিগনিফিকেন্ট মেন্টাল ফিজিক্যাল এনগেজমেন্ট ইনভলভমেন্ট লাগে
1: একদম।
0: এবং আমার বন্ধুর আজকে আমার পাশে, আমাকে তার পাশে দরকার, তাহলে আমাকে আমার দুটো কাজ ফেলে বা বাদ দিয়ে বা ম্যানেজ করে আমাকে তার পাশে যেতে হবে। তো ইট নিডস আ সিগনিফিকেন্ট ইনভলভমেন্ট। এবার এই রকম ইনভলভমেন্ট দেওয়ার লোক তো সত্যি কম আছে, সেটা তো রিয়েলিস্ট,
1: হাতে গোনা,
0: এটা তো রিয়েলিটি, এটা তো রিয়েলিটি,
1: এটাই বাস্তব।
0: হ্যাঁ, এবার আমাদের এক্সপেকটেশনটাই সেই মতো করে মডিফাই করে রাখতে হবে যে কটা আমি ভার্চুয়াল ভ্যালিডেশন পাবো আর কটা আমি রিয়েল লাইফ ভ্যালিডেশন পাবো, এবং কার কাছে আমি রিয়েল লাইফের জন্য ভ্যালিডেশনের জন্য যাবো, আর কোন কোন টপিকের জন্য আমি ভার্চুয়াল ভ্যালিডেশনেই খুশি থাকবো।
1: কিন্তু যারা ধরুন কাছের মানুষ, সেই বন্ধু পরিবার বলি বা সঙ্গী বলি, তাদের যে মানসিক সমর্থন, যে ইমোশনাল সাপোর্টটা, সেটাও তো কোথাও একটা গিয়ে গুরুত্বপূর্ণ। কারণ আমাদের যে গ্রোথটা হচ্ছে বা আমরা যে কাজ করছি সেখানে তো তারও একটা প্রভাব থাকে, সেটা কতটা গুরুত্বপূর্ণ?
0: ইমোশনাল সাপোর্ট অ্যাকচুয়ালি তো গুরুত্বপূর্ণ, সে তো মানে বোঝাই যায়, বলাই বা মানে বলার অপেক্ষা রাখে না। তবে ইমোশনাল সাপোর্টটাও যদি শুধু পাওয়া যায় সেটাও অনেকটা কাজ করে।
1: ঠিকই।
0: মানে ধরো তুমি তোমার কোনো বন্ধুর একটা খুব অসুবিধার সময়তে তুমি তার সঙ্গে পাশে যেতে পারলে না, কিন্তু তুমি যদি জেনুইনলি এটা ফিল করো এবং তুমি যদি জেনুইনলি এক্সপ্রেস করো বন্ধুর কাছে, এবং বন্ধু যদি জানে যে না ও মানে হাবিজাবি ওরকম করে না,
3: এবং বোঝা যায় যে কে মন থেকে বলছে আর।
0: হ্যাঁ, এবং এটা একটা ইনসিডেন্স নয়, মানে তুমি যে জেনুইনলি আরেকজনকে ফিল করছো বা ভালোবাসছো বা সাপোর্ট করছো সেটা তো আরেকজন বুঝতেই পারবে।
3: হ্যাঁ,
0: সেটা যদি জেনুইন হয় তাহলে তুমি ফিজিক্যালি সবসময় সামনে যেতে পারছো কিনা দ্যাট ইজ অলসো নট ইম্পর্টেন্ট,
1: রাইট?
0: দূর থেকেও তুমি তাকে বলতে পারো যে মানে ধরো কোনো একটা তোমার তোমার তুমি কিছু একটা ডিসাইড করতে যাচ্ছ, এবার তোমার মনে হচ্ছে যে তোমার ওই ডিসিশনটার বোধহয় ভুল হতে পারে বা খারাপ হতে পারে, তোমার পরামর্শের প্রয়োজন আছে, তুমি পরামর্শ যা যা পাচ্ছ চারপাশ থেকে সেটাতে তুমি খুব একটা স্যাটিসফাইড হলে না, এবার তোমার সেই স্পেশাল বন্ধু সে তোমাকে বললো যে দেখো আমার তো মনে হচ্ছে এরম এরম করা উচিত, করে দেখো না, গো ফর ইট, যা হবে হবে, আমি তোমার পাশে আছি। এবার তার মানেটা কি, আমার যদি আমি যে ডিসাইড করে এগিয়ে গেলাম তাতে যদি আমার ভালো হলো তো ভালো, সবার জন্যই ভালো, যদি তাতে আমার খারাপ হয় তাহলে খারাপের কনসিকোয়েন্সটা হয়তো আমাকেই একা হ্যান্ডেল করতে হবে, কিন্তু আমারও যতটা খারাপ লাগবে আমার সেই বন্ধুরও ততটা খারাপ লাগবে।
1: পাশে তো পেলাম,
0: এক্স্যাক্টলি। এবার এটা কিন্তু অনেকটা আমাদের মনের জোর তৈরি করে, অনেকটা আমাদের মানে সাপোর্ট দিয়ে আগে নিয়ে যায় সবসময়, সেই কারণে যে ফিজিক্যাল হেল্প।

0: দরকার হয় এরকম নয়,
1: কিছু কিছু ক্ষেত্রে ভার্চুয়াল টাও প্রয়োজন হয়।
0: একদম একদম একদম,
2: বা হেল্প মানে একটা বিরাট কিছু করে ফেলতে হবে তা না, মানুষের ভাবে পাশে থাকা, আমি তোমার পাশে আছি, সঙ্গে আছি,
0: একদম।
2: বা একটাই যে আপনি বলেন শুধুমাত্র কথা বলে তাকে একটা সাপোর্ট দেওয়া, সেটাও একটা কিন্তু হিলিং,
0: একদম একদম,
2: বিরাট হিলিং,
1: সাপোর্ট যেটাকে বলে আর,
0: হ্যাঁ, মেন্টাল সাপোর্ট।
1: আচ্ছা, এই যে আমরা যে ভ্যালিডেশনের যে বিষয় কথা বলছি, সেখানে বাবা মা বন্ধু বান্ধব সবটা যেমন আছে, সেরকম প্রেমের সম্পর্কের ক্ষেত্রেও তো ভ্যালিডেশন ভীষণ ইম্পর্টেন্ট। তো প্রেমের সম্পর্কেই যে বারবার আশ্বাস যাওয়ার যে একটা ব্যাপার, এটা কি ভ্যালিডেশনের মানে প্রয়োজনের সঙ্গে কোথাও গিয়ে সম্পর্কে
2: খুব রিঅ্যাসিওরেন্স চাই,
0: আশ্বাসটা কিরম ধরনের রিঅ্যাসিওরেন্স লাগবে যে আমি আর কারোর সঙ্গে রিলেশন করব না, বা তুমি আর কারোর সঙ্গে রিলেশন করবে না, না তুমি আমাকে অনেক টাকা দেবে, না তুমি আমাকে রোজ এটা করবে, আশ্বাসটা কিসের দরকার? প্রত্যেকটা ডিফারেন্ট ডিফারেন্ট পার্সপেক্টিভ আছে। এবার তোমার যদি মনে হয় যে তোমার বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড তোমার পিছনে অন্য কিছু করছে, বা ইনফিডেলিটির যদি ডাউট থাকে, তাহলে তোমাকে দেখতে হবে, যদি সে সত্যি সেরকম কারণ থাকে তাহলে কারণ আছে, তোমাকে অন্যভাবে অ্যাড্রেস করতে হবে। আর যদি কারণ না থাকে তাহলে তো তোমার ইনফিডেলিটি নিয়ে রিঅ্যাসুরেন্স পাওয়ার কোনো প্রয়োজন নেই,
1: অযৌক্তিক আর কি সেটা।
0: হ্যাঁ, এবার এটার পিছনে কি কারণটা আছে, যুক্তিটা কি আছে, সেটা ফাইন্ড আউট করতে হবে, এবং সেই ফাইন্ড আউট করে আমার সেই যুক্তিটার মানে আমাকে ওটা অ্যাড্রেস করতে হবে।
2: ইমোশনাল সাপোর্টের জায়গাটাই যদি আসি, ধরুন পার্টনার মানে সে তার অত্যন্ত কাছের একজন মানুষ, মা বাবার সঙ্গে দীর্ঘদিন কাটিয়েছে, তারপরে পার্টনারের সঙ্গে একটা সময় কাটাচ্ছে, এবং অন্য আর পাঁচটা মানুষের থেকে সে হয়তো বেশ খানিকটা কাছের, ফলে তার মতামতের একটা গুরুত্ব রয়েছে। এবার দেখা গেল যে সে যা ডিসিশন নিচ্ছে বা যা কাজ করছে, দুজনেই তো দু রকমের কাজ করছে, সেখানে তো তার সেই সাপোর্টটাও আসছে না যতটা আসার, এবং সে প্রতি মুহূর্তে এক্সপেক্ট করছে যে আমার পার্টনার হয়তো এই ব্যাপারে আমার পাশে থাকবে বা ওই বিষয়ে পাশে থাকবে, বাকি পাঁচজন পাশে রয়েছে, কিন্তু তার প্রত্যাশা যে ওই জায়গাটাতে তার ওই যে খামতি দীর্ঘদিন তার নেই, এবার সেই জায়গা থেকে তার মনে তাহলে কি সম্পর্কটা ঠিকঠাক রয়েছে, সেই জায়গাটা বারবার আশ্বাস চাওয়ার যদি
0: এই ধরনের রিলেশনশিপে যেটা খুব মানে ইম্পর্টেন্ট থাকে, মানে এই ধরনের মানে আমি বলতে চাইছি প্রেমের সম্পর্ক হোক বা বৈবাহিক সম্পর্ক হোক, এখানে যেটা থাকে একটা এক্সপেকটেশনের একটা বড় কম্পোনেন্ট থাকে। হ্যাঁ, এবার এই এক্সপেকটেশনেরও যদি মিসম্যাচ হয়, এখন দেখতে হবে যে আমি যে কাজটা করছি আমার কী এক্সপেকটেশন আমার পার্টনারের থেকে,
2: একদমই।
0: এবার আমার যদি একটা আনরিয়েলিস্টিক এক্সপেকটেশন থাকে তাহলে তো সেটা পার্টনারের ফুলফিল করা
2: কখনোই সম্ভব নয়।
0: এবার এই জায়গাটাতে একটা ক্লিয়ার ক্ল্যারিফিকেশন দরকার দুজনের মধ্যে, প্রপার ওপেন ডিসকাশন হয়ে, যে আমি কতটা এক্সপেক্ট করি, তুমি কতটা, তোমার পক্ষে কতটা সেই জায়গায় রেসিপ্রোকেট করা সম্ভব, আর তুমি কতটা এক্সপেক্ট করো, আমার পক্ষে কতটা তোমাকে রেসিপ্রোকেট করা সম্ভব। তো এখানে যদি সেই মিটমাটটা হয়ে যায়, মানে ওই পরিষ্কার পিকচার যদি পাওয়া যায়, তাহলে কিন্তু এই ধরনের ডিসঅ্যাপয়েন্টমেন্ট থাকে না। মানে আমি যদি জানি যে এটাতে আমি ওর এক্সপেক্ট, আমি ওর রেসপন্স পাবো না, তাহলে আমার এক্সপেকটেশনও কম হয়ে যাবে।
1: ঠিক
2: আচ্ছা, আর এই যে আমরা কর্মক্ষেত্রে হোক বা পরিবারে হোক, যে কোনো জায়গায় আমরা সবসময় একটা জাজ হওয়ার ভয় পাই যে আমাকে জাজ করা হতে পারে, আমি যদি এটা এভাবে করি আমাকে জাজ করবে, তাহলে আমি এভাবে করি, সবাইকে তো সবসময় খুশি রাখা সম্ভব নয়। তো এই যে পিপল প্লিজিং একটা মেন্টালিটি, সবাইকে সবসময় খুশি রাখার প্রবণতা, এর সঙ্গে ভ্যালিডেশনের কি সম্পর্ক?
1: সবার থেকে ভালো আমরা পজিটিভ একটা কথা পাই,
2: সবাই মন রেখে চলা একটা সবসময়। হ্যাঁ,
0: এক্স্যাক্টলি। এই যে তুমি প্রশ্নটা করলে, এখান এটার সঙ্গে ভ্যালিডেশনের কি সম্পর্ক, ওই উত্তরটা দিয়ে দিল যে সবার থেকে যেন ভালো ফিডব্যাকটা পাই,
2: সবাই তো ভালো বলবে না, সেটাও তো স্বাভাবিক একটা বিষয়।
0: এক্স্যাক্টলি, তার মানে এটাও এখানে আসছে যে আমি আমি এক্সপেক্ট করছি সামথিং যেটা খুব রিয়েলিস্টিক নয়,
2: মানে আমি এক্সপেক্ট করছি আবার রিঅ্যাকশনটাও এক্সপেক্ট করে নিচ্ছি।
0: হ্যাঁ, দুটোই আমার এক্সপেকটেশনের মধ্যে, মানে আমি এক্সপেক্ট করছি ও আমায় মানে অ্যাপ্রিসিয়েটও করবে, আবার একটা ফুলও দেবে।
2: হ্যাঁ হ্যাঁ,
0: এই দুটো হয়ে
2: না মিললে আবার মন খারাপ।
0: এটা তো
2: লুপ,
0: ডেফিনেটলি।
1: আমি কারোর কাছ থেকে ভালো অ্যাপ্রিসিয়েশনটা চাইছি, সেটারও একটা লিমিট থাকুক আর কি।
0: অ্যাবসলিউটলি।
2: তাহলে আপনার কি মনে হয় যে এই কারণেই রিজেকশন যে কোনো ক্ষেত্রে আমাদের এত কষ্ট দেয়? মানে তার একটা এক্সপেকটেশন থাকছে যে এটা হবেই এরকম, বা সে বুঝবে, সে মানবে, যে কোনো মানে যে কোনো প্রপোজাল হতে পারে, সেটা রিজেকশন এলেই আমাদের এত কষ্ট হয় কেন? কারণ রিজেকশনটাকে আমরা মানতে পারছি না।
0: রিজেকশনের সঙ্গে একটা স্ট্রং নেগেটিভ ইমোশন জুড়ে আছে, যে আই ডোন্ট ওয়ান্ট ইট, আই ডোন্ট লাইক ইট। হ্যাঁ, ওটা মানে সে যত ছোট জিনিসই হোক, ধরো তুমি

0: একটা কিছু রান্না করলে, এবার যার জন্য রান্না করলে, সে বললো আমি এটা চাই না, এটা কি আমি পছন্দ করি না, এই বাবা
1: এসব কেউ খায় নাকি, কেন বানিয়েছে, রিজেকশন।
0: এবার এটা খুব একটা সাধারণ ছোট জিনিস, কিন্তু এটার সঙ্গে যে নেগেটিভ ইমোশনটা কানেক্টেড সেটা খুব মানে
2: যে প্রভাবটা
0: প্রভাব ফেলে, একটা ধাক্কা দেয়, এবং সেটা
1: তার ওই দীর্ঘক্ষণ এফর্টটা এক লহমায় হয়তো তাকে বুঝিয়ে দিল যে তুমি কি করেছো, এটা
0: একদম থাকে। এবং তুমি যে একটু আগে বলছিলে যে জাজমেন্ট, জাজমেন্টটা তো আমাদের একটা মানে কাইন্ড অফ ইনহেরেন্ট, আমরা জাজমেন্ট ছাড়া তো মানুষ থাকতে পারি না, এবার সেটা তো নর্মালি জাজমেন্ট আসতেই থাকে,
1: রাইট।
0: এবার এটাই হচ্ছে ট্রিক বা স্কিল, যে তুমি নন জাজমেন্টাল হওয়া প্র্যাকটিস করতে পারো, যাতে তুমি তোমার জাজমেন্ট যতখানি সম্ভব।
1: একটা উদাহরণ দিয়ে যদি বোঝান, একটা এক্সাম্পল কিছু,
0: যেমন আমি প্রথম ওই সকালে বলছিলাম যখন যে রেগে গেছো, ধরো ও রেগে গেছে, ও তো ভীষণ রকচটা ও বাজে, মানে এটা কোনো কারণই ছিল না রেগে যাওয়ার, এত এরকম কিছু নেই, তার মানে তুমি একটা জাজমেন্টাল কমেন্ট করলে। এবার তুমি যদি ভাবো যে আচ্ছা তুমি রেগে গেছো, আচ্ছা মানে ঠিক আছে তুমি রেগে গেছো, সিচুয়েশনটা কি হয়েছে সেটা একটু দেখি, এটা একটু দেখো, মানে এটা থেকে এতটা রাগ হওয়ার দরকার ছিল, কতটা রাগ হওয়ার দরকার ছিল, তুমি রেগে গেছো মানেই তুমি সবসময় রকচটা বা খারাপ বা নেগেটিভ, এমন নয়। তো ন্যাচারালি আমি একটা নিউট্রাল বা একটা অবজেক্টিভ সাইড থেকে দেখার চেষ্টা করছি, যেটাতে প্রথমেই আমি একটা নিজের একটা জাজমেন্ট দিয়ে দিচ্ছি না।
1: হ্যাঁ, অনেকটু বোঝার চেষ্টা করা খুব সহজ সমাধান। আচ্ছা, আর এই যে বারবার করে আমরা বলছি যে সবসময় অন্যের অনুমোদনের দরকার নেই, কিছু ক্ষেত্রে নিজেকেও বুঝতে হবে, নিজের সঙ্গে বসতে হবে আর কি, যে আমি যেটা করছি সেটা নিয়ে আমি কতটা খুশি।
2: তো এই তুমি বোধহয় সেলফ ভ্যালিডেশন,
1: হ্যাঁ এই টার্মটাই বলতে যাচ্ছিলাম আমি, যে আজকাল খুব সোশ্যাল মিডিয়াতে শুনি যে সেলফ ভ্যালিডেশন, সেলফ ভ্যালিডেশন, মানে নিজেকে নিজে স্বীকৃতি দেওয়ার বিষয়টা। আপনি কি মনে করেন যে এই বিষয়টা কতটা গুরুত্বপূর্ণ বা কতটা ঠিক, বা এটাকে আমরা কিভাবে দেখবো, সেলফ ভ্যালিডেশন বিষয়টাকে?
0: সেলফ ভ্যালিডেশন তো দরকার, আমি তো বললাম যেরকম এতক্ষণ আলোচনা হচ্ছিল যে সবসময় তো অন্য লোকের ভ্যালিডেশন পাওয়াটা পসিবল হয় না, কিন্তু এটাও দেখতে হবে যে আমি একটা সেলফ ভ্যালিডেশনটাকেও একটা বাজে জায়গায়, মানে একটা খুব নেগেটিভ জায়গায় নিয়ে যাচ্ছি কিনা,
1: রাইট।
0: মানে আমি যাই করছি খুবই খারাপ কাজ করছি, এদিকে নিজেকে নিজে ভ্যালিডেট করে যাচ্ছে, না আমি তো বিশাল ভালো কাজ করছি,
1: তাহলে তো সমস্যা,
0: দেন ইট ইজ এ প্রবলেম। এবার আমি আমাকে ভ্যালিডেট করব, নিশ্চয়ই ভ্যালিডেট করব, আমি নিজের ওয়ার্থ অ্যাকসেপ্ট করব, আমি নিজের প্রতি নিজে কম্প্যাশনেট হব, নিশ্চয়ই নিশ্চয়ই। আমি একটা ভুল করলে আমি যদি নিজেকে বলি যে না আমার এখন মরে যাওয়া উচিত, দেন ইট ইজ এ রং, মানে আমি তো নিজের ভুলটাকে, হ্যাঁ আমি ভুল করেছি, এবার আমাকে রেক্টিফাই করতে হবে।
1: বা ভালোটার ক্ষেত্র, যেমন চয়নিকা শুরুতে এক্সাম্পলটা এলো যে লেখাটা আমি লিখবো আমার ভালো লাগছে বলেই আমি লিখবো, তাতে 50 জন ভালো বললেও ভালো, না বললেও, মানে আমি আমার তৃপ্তির জন্য লিখছি,
2: খারাপও লাগে তাতেও আমার ভালোটাকেও আমাকে কখনো দেখতে হবে,
1: আমি লিখেছি কি কারণে, আমার লিখতে ইচ্ছে করেছে বলে, ভালো খারাপটাও পড়ে হয়তো।
0: হ্যাঁ, এবার এইখানেই তোমাকে তখনও আরেকটা যেটা পার্ট রয়েছে, যে নিশ্চয়ই আমি আমার খুশি মতো লিখছি, এবার আমাকে যদি আমি অন্যের ভ্যালিডেশনের জন্য সবসময় অপেক্ষা করি, তাহলে তো আমাকে অন্যের মতো করে লিখতে হবে, তাই না? মানে যেটা মানে অনেক কবি
1: সাহিত্যিকদের মতো হবেও না।
0: এবার আমরা তো সব সাহিত্য পছন্দ করি না, কিন্তু সাহিত্য তো সাধারণ লোকের জন্যই করা,
1: একদম। কিন্তু আমরা আমাদেরটা বুঝে নিই আমাদের মতো করে, আমাদের চয়েস, আমাদের সিদ্ধান্ত।
0: এবার এটাকেই আমি বলবো যে এই যে অন্য লোকেরা যেটা বলছেন সেটাকে ফিডব্যাক হিসেবে নেওয়া,
1: রাইট,
0: এবং আমি আমার কতটা ভালো লাগছে তার সঙ্গে একটা প্রপার ব্লেন্ডিং করে আমি তার মতো করে একটা জায়গা যদি তৈরি করতে পারি, তাহলে নাথিং লাইক ইট। কিন্তু সেটা যদি নাও করা যায়, আমি তো দুটো ডিফারেন্ট রাখতেই পারি, যে কোনটা আমার পছন্দের লেখা আর কোনটা অন্যের পছন্দের জন্য লেখা।
1: আর অনেক সময় ফিডব্যাকে তো অনেক ভালো কিছুও থাকে, মানে হয়তো কেউ একটা কোনো ভিডিও পোস্ট করেছে, সবাই তাকে প্রশংসা করছে, দারুণ দারুণ দারুণ, কেউ হয়তো সে বলেই তোর মাইক্রোফোনের ওই সাউন্ডটার এই গন্ডগোল হচ্ছে, তো এটাকে এটা করলে ভালো হতে পারে,
2: রেক্টিফাই করার একটা জায়গা পাওয়া যায়।
1: তাহলে যদি না বলাই হয়, মানে সমালোচনা মানেই যে খারাপ তা তো নয়,
0: না ওই জন্যই তো কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম, এবার ক্রিটিসিজম
1: সুস্থ সমালোচনা।
2: আর আমি আরেকটা জিনিস, আমাদের
0: এটা অ্যাকসেপ্ট করারও মানে ওরিয়েন্টেশন থাকতে হবে, যে না
1: নিজেকে প্রস্তুত করতে হবে বিষয়টার জন্য, না হলে ডিল করাই খুব অসুবিধা। আপনি যে ব্যালেন্সের কথা বলছিলেন বারবার করে,
2: হ্যাঁ আমার যেটা মনে হয় এই যে সাহিত্যের কথা হচ্ছে বা যে কোনো জিনিস, মানুষ কি সবার তো আর একটা জিনিস পছন্দ হতে পারে না,
0: একদম
2: অনেকগুলো জিনিসের মধ্যে সে তার পছন্দ মতো একটা কিছু বেছে নেয়, বা সেই বেছে নেওয়া জিনিসটা আমার কাজটাই হবে তার তো কোনো মানে নেই।
0: একদম একদম।

0: এই কথা বলতে বলতে ফোন লাইনে বন্ধু এসে হাজির আবারও। শুনে নেওয়া যাক বন্ধু কি বলছে। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? নমস্কার, না কোনো কারণে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। দেখ, আমরা আলোচনায় আবারও আসি। ম্যাম যেটা বলছিলেন যে এই যে সুস্থ সমালোচনার বিষয়, কিন্তু দেখবেন যে আমার প্রত্যেকেই কম বেশি যারা একটু, আমি খুব ইমোশনাল পার্সোনালি, অনেকেই ইমোশনাল, কেউ সিচুয়েশনে খুব স্ট্রং থাকতে পারে, বিভিন্ন জনের বিভিন্ন রিয়াকশন, কিন্তু কেউ কেউ খুব সামান্য সমালোচনাতেও ভেঙে পড়েন, এবং সেটা একটা হয়তো দু ঘন্টা তিন ঘন্টা বিষণ্ন হয়, সমস্ত কাজে এফেক্টেড হচ্ছে। তো এটাকে আমরা কিভাবে ডিল করব? এই যে
1: হ্যাঁ, এখানে
0: আমাদেরটাও ভ্যালিডেশনের খিদে কোথাও একটা গিয়ে,
1: হ্যাঁ সে তো নিশ্চয়ই। এবং ওই ওই যেটা একটু আগেও বলছিলাম যে এত ওখানেও একটু আমাদের একটু ব্যাকগ্রাউন্ডে দেখতে হবে যে এতটা ক্রিটিসিজমে ভেঙে পড়ছে কেন, হয় একদমই ক্রিটিসিজম ফেস করেনি এর আগে, বা হয়তো খুব বেশি ক্রিটিসিজম ফেস করেছে। তো আইদার ওয়েজ ওই জায়গাটা তো আমাদের একবার দেখে নিতেই হবে। এছাড়া যেটা দরকার, যে একটা ক্রিটিসিজম আমার কাছে এলো, সেটাকে ক্রিটিসিজমের থেকে আমার মনে হয় সেটাকে ফিডব্যাক হিসেবে কনসিডার করা ভালো, যেটাতে আমি আমি নিজেকে সেই মোমেন্টে, সেই সিচুয়েশনে, আমি প্রেজেন্ট থেকে এই সময়তে আমার কাছে কোন ফিডব্যাকটা এলো, কোন কমেন্টটা এলো, সেটাকে ওই পুরো পার্সপেক্টিভটার পার্সপেক্টিভটার এগেনস্টে মানে যদি অ্যানালাইজ করি, তাহলে আমার বুঝতেও সুবিধা হবে যে এটা ক্রিটিসিজম ছিল না ফিডব্যাক ছিল। এবার ওটার মধ্যেও তো খানিকটা ডিফারেন্সিয়েট করতে হবে। আমরা তো অনেক সময়তেই একটা সামান্য ফিডব্যাক,
0: মানে ওই রিফ্লেক্ট করতেই হবে, যেমনটা আপনি বলছেন একটু রিফ্লেক্ট করতে হবে, তাহলেই পরিষ্কার হবে। আর এই কথা বলতে বলতেই ফোন লাইনে বন্ধু এসে হাজির আবারও। শুনে নেওয়া যাক বন্ধু কি বলছে। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? নমস্কার,
2: নেহার খাতুন বলছি।
0: হ্যাঁ বলুন।
2: আমি বিষয়টা তো কিছু বুঝতে পারলাম না, বিষয়টা কি?
0: আচ্ছা, বিষয়টা বন্ধু জানতে চাই যে আমরা আজকে কথা বলছি ভ্যালিডেশন নিয়ে। এবার ভ্যালিডেশন ম্যাম যেমনটা শুরুতেই বললেন যে ওরকম করে বাংলায় সব কিছু সবসময় অনুবাদ করে দেওয়া যায় না, কিন্তু এই যে স্বীকৃতি পাওয়া, অনুমোদন পাওয়া, বা সবসময় প্রশংসা পেতে চাইছি আমরা, সেটা সবসময় যদি না হয় আমার মনের মতো, তাহলে আমরা কিভাবে সামাল দেব পরিস্থিতি, সে নিয়েই আজ আমরা আলোচনা করছি।
3: আচ্ছা, আমাদের বর্তমান প্রজন্মের ক্ষেত্রে একটা টার্ম ভীষণভাবে এসছে, সেটা হচ্ছে ফোমো,
0: ফিয়ার অফ মিসিং আউট।
3: একদম একদম, ভ্যালিডেশনের মধ্যে মানে এই ফোমোর ভ্যালিডেশনের সঙ্গে কোনো সম্পর্ক কি আছে?
1: এটা একটা সোশ্যাল রিকগনিশনের, মানে ইম্পর্টেন্টলি সোশ্যাল রিকগনিশনের একটা পার্ট, যে আমি যদি আমার চারপাশের ঘটনাগুলো জানতে না পারি বা আমার কাছে যদি না পৌঁছয়, তার মানে আমি এনাফ ভ্যালুয়েবল নই,
3: ঠিক,
1: আমাকে লোকে জানাচ্ছে না। হ্যাঁ, এবং অনেকেই দেখবেন, মানে দেখবে এরকম থাকে যে ও এরকম হয়েছে আমায় তো বলোনি, হেই এটা তো আমাকে বলোনি, বলবে তো। এবার নর্মালি ভাবো যে সব তো আমার জানার দরকার নেই, যেটা যে সময়তে যে মোমেন্টে রেলেভেন্ট আমি জানলাম, আর আগে জানিনি বলে এখন জানলাম সেটাই তো আমি ইউটিলাইজ করতে পারবো না এমনও নয়। তো কাজেই মানে আমি যে সোশ্যালি সোশ্যাল রিকগনিশন পাচ্ছি না, তার মানে লোকে আমায় অ্যাভয়েড করছে, নট নেসেসারিলি। এই ভাবনা থেকেই অ্যাকচুয়ালি মনে হয় যে ও এদিকে কি আমার জানা দরকার, ওটাও আমার জানা দরকার, তার মানে কি আমি ব্যাপারটার একটা বেশ সেন্টার পয়েন্টে রয়েছি, আমি একটা আপডেটেড রয়েছি।
0: ঠিক, আচ্ছা আপনার অভিজ্ঞতায় এমন কোনো কেস রয়েছে কি, বা পরিস্থিতির উদাহরণ যদি আপনি দিতে পারেন, যেখানে ভ্যালিডেশনের অভাবে একজন মানুষের স্বাস্থ্যে বড় প্রভাব মানে পড়েছিল এবং সে ধীরে ধীরে সেটা কাটিয়ে উঠেছে, এরকম যদি কোনো?
1: একদম একদম, এই ছোটবেলায় ভ্যালিডেশনটা, মানে যে কারণে আমি বলছিলাম যে ব্যালেন্সড একটা ভ্যালিডেশনের দরকার আছে, যেটা রাগের ক্ষেত্রে দেখি, মানে এরকম তো অনেক সিচুয়েশনে থাকে, রাগের, মানে যেটা এক্ষুনি আমার মনে পড়ছে, যে একজন এরকম বয়স, এরকম 26-27 বছর, ছেলেটির খুব রাগ এবং খুব ইনকনসিস্টেন্ট রাগ, মানে এমন এমন সিচুয়েশনে খুব বাজেভাবে রেগে যায় যেটা খুব একটা মানে রিকোয়ার্ড ছিল না, মানে সেটার সঙ্গে সেটার কোনো ম্যাচ হয় না। আবার এমন কমপ্লিকেটেড সিচুয়েশনে এত মানে ম্যাচিওরলি এবং ঠান্ডা মাথায় ব্যাপারটা হ্যান্ডেল করে, সেটাও খুব ম্যাচ করাতে অসুবিধা হয়। তো বেসিক্যালি এর ক্ষেত্রে যেটা ব্যাপারটা হয়েছিল, যে যখন ছোটবেলা থেকে যে ফিডব্যাকটা

0: দিত, যখনই ওর রাগের বহিঃপ্রকাশ হয়েছে বা কোনো ফেলিয়রের বহিঃপ্রকাশ হয়েছে, সেই ফিডব্যাকটাতে যে পজিটিভ বা নেগেটিভ হোয়াট এভার দ্য ফিডব্যাক ওয়াজ, সেটা খুব ইনকনসিস্টেন্ট ছিল। তো ন্যাচারালি ওর মধ্যে সেই ধারণাটা তৈরি হয়নি যে কোনটা ব্যালেন্সড, কতটা আমার ইমোশনের এক্সপ্রেশন অ্যাডিকুয়েট, কতটা আমার ইমোশনের এক্সপ্রেশন দরকার নেই। তো এরকম মানে এই ধরনের আমরা প্রচুর এরকম ধরনের সিচুয়েশন পাই, এরকম ধরনের
1: থেরাপির মধ্যে দিয়ে যেতে যেতে সেটা হয়তো অনেকটাই কাটিয়ে উঠতে পারা যায়। তাই
0: এইটা সম্বন্ধে জানাটাই এবং তাকে কি করে হ্যান্ডেল করবো সেটাই অ্যাকচুয়ালি থেরাপি।
1: তাহলে আপনি যদি খুব ছোট্ট করে আমাদের বলেন যে তরুণ শ্রোতাদের উদ্দেশ্যে মানে যদি কোনো টিপস দেন বা কোনো বার্তা থাকে যে এই বিষয়টাকে আমরা সামাল দেব কি করে বা ডিল করব কি করে,
2: কিভাবে কাটিয়ে উঠব,
0: প্রথম কথা হচ্ছে যে অ্যাকসেপ্টিং দ্য সিচুয়েশন। সেকেন্ড হচ্ছে রিফ্লেক্ট।
1: বাহ।
0: থার্ড হচ্ছে বিং নন জাজমেন্টাল, এবং কোনোটাই অ্যাকচুয়ালি কঠিন মানে সোজা নয় অ্যাকচুয়ালি, আর প্র্যাকটিসিং দিস থ্রি।
1: খুব সুন্দর এই তিনটে শব্দের মধ্যেই আমাদের অনেকটা সমাধান ম্যাম বলে দিলেন। তবে ওই আর কি, সময়ের তো একটা ঘড়ির কাটা চোখ রাঙালে আমাদের,
2: তার মধ্যে সুভাষী আরেকটা ব্যাপার চলছে, সেটা হচ্ছে সারা বিশ্ব জুড়ে মানুষ এখন একদম উত্তাল বলতে।
1: হ্যাঁ, আমি সেই প্রসঙ্গেই আসতে যাচ্ছিলাম যে যতই ঘড়ির কাটা চোখ রাঙা কিন্তু আমাদের এখনো কিছু কিছু বিষয় বাকি রয়েছে। তো সেরকমই একটা চমক সেটা হচ্ছে আমাদেরই ফিফা ওয়ার্ল্ড কাপ নিয়ে,
2: যেটা চলছে আমরা শুনছি রোজ,
1: যে উত্তেজনা যে উন্মাদনা চলছে, সে নিয়ে একটা বিশেষ চমক তোমাদের জন্য রয়েছে। ডেইলি আপডেটস আছে তোমরা শুনছো, সেই নিয়ে তোমাদেরকে একটা ছোট্ট
2: প্রতিবেদন
1: শুনিয়ে ফিরে আসছি আমরা, আবারও সঙ্গে থাকো।
3: ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ।
4: আকাশে বাতাসে এখন একটাই উন্মাদনা, গ্রেটেস্ট শো অন আর্থ। উত্তর আমেরিকার সবুজ গালিচায় ইতিমধ্যেই জমে উঠেছে 2026 ফুটবল বিশ্বকাপ। আমেরিকা, মেক্সিকো আর কানাডার 16টি শহরের আকাশ ভেঙে এখন শুধু একটাই গর্জন, গোল গোল। গ্রুপ পর্বের খেলাগুলো যেভাবে এগোচ্ছে তাতে হিসেব নিকেশ উল্টে যাচ্ছে প্রতি মুহূর্তেই। সেখানে চেনা শক্তিদের দাপট যেমন রয়েছে, তেমনি তথাকথিত ছোট দলগুলো মাঠ ছাড়ছে না একেবারেই, তারা লড়াইয়ের জমি ছেড়ে দিচ্ছে না এক ইঞ্চিও। কারোর জন্য এটা নিজেদের শ্রেষ্ঠত্ব ধরে রাখার লড়াই, তো কারোর জন্য ইতিহাস গড়ার রূপকথা। কারা টিকিট কাটবে রাউন্ড অফ 32 এর জন্য, আর কাদেরই বা বিদায়ের বাঁশি বাজবে অকালে? আজ ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপে গতকাল রাত থেকে শুরু করে আজ সকাল পর্যন্ত গ্রুপ পর্বের তিনটে হাই ভোল্টেজ ম্যাচের খবর নিয়ে তোমাদের সঙ্গে রয়েছি আমি, তোমাদের বন্ধু অর্ণব। প্রথমেই আসি ভারতীয় সময় গতকাল রাত 12:30 থেকে ছিল ফ্রান্স বনাম সেনেগালের ম্যাচ। এবারের বিশ্বকাপের প্রথম থেকেই দেখছি যেন ইউরোপীয় বড় বড় শক্তিদের সঙ্গে আফ্রিকান দেশগুলোর আবেগের একের পর এক অবিস্মরণীয় লড়াই, যেখানে কাবো ভার্দে তাদের প্রথম ম্যাচে আটকাতে পেরেছিল স্পেনকে, কিন্তু নিউ জার্সিতে এদিন সেনেগাল তা পারল না। প্রথমার্ধে সেনেগালকে শুরু থেকে বেশ ছন্দে দেখালেও দ্বিতীয়ার্ধে সেই ছন্দ পতন ঘটে এমব্যাপে এবং ডেম্বেলে, বিশ্ব ফুটবলের দুই বিস্ময় বালক। ফ্রান্সের এই দুই মহাতারকাকে প্রথমার্ধে তেমন ছন্দে দেখাচ্ছিল না, বক্সের মধ্যে দুবার বল পেয়েও প্রথম টাচটি খারাপ হওয়ায় ফিনিশ করতে পারেননি এমব্যাপে। তবে দ্বিতীয়ার্ধে পাশা সম্পূর্ণরূপে গেল পাল্টে, চেনা ছন্দে দেখা গেল ফ্রান্সকে, ক্রমাগত প্রেশার এবং তার ফলস্বরূপ 66 মিনিটে প্রথম গোল এলো এমব্যাপের পা থেকেই। তারপরে মাস্টারমাইন্ড দিদিয়ের দেশর প্ল্যানিং অনুযায়ী ডেম্বেলের পরিবর্তন হিসেবে 80 মিনিটের মাথায় মাঠে নেমে 2 মিনিটের মধ্যেই গোলের ব্যবধান বাড়ান ব্র্যাডলি বারকোলা। নির্ধারিত সময়ের শেষে অতিরিক্ত সময় একটি গোল করে সেনেগালকে নতুন স্বপ্ন দেখাতে শুরু করেন ইব্রাহিম এমবায়ে। কিন্তু ওই যে কথায় আছে, পুরনো চাল ভাতে বাড়ে, মিনিট খানেকের মধ্যেই নিজের দ্বিতীয় গোল করে ম্যাচের ফলাফল নির্ধারিত করে দেন কিলিয়ান এমবাপ্পে। সব শেষে এদিন 3-1 গোলে জয় পায় ফ্রান্স। শুরুর দিকে ভালো লড়াই দিলেও ফ্রান্সের চাপের মুখে ডিফেন্সকে শক্ত রাখতে পারেনি সেনেগাল। ফ্রান্স বুঝিয়ে দিল বিশ্ব জয়ের লড়াইতে তারাও 3 পয়েন্ট নিয়ে লম্বা দৌড়ের জন্য প্রস্তুত। এবার চলে আসি ভারতীয় সময় রাত 3:30 থেকে আমরা উপভোগ করলাম নরওয়ে বনাম ইরাকের ম্যাচ। এই ম্যাচে বিশেষ করে নজর ছিল আর্লিং হ্যালান্ডের দিকে, বিশ্বকাপের অভিষেক ম্যাচে তিনি কেমন খেলেন সেদিকেই নজর ছিল সকলের, আর সেখানে তিনি রীতিমতো ডিস্টিংশন নিয়ে পাশ করলেন, নিজে গোল করলেন এমনকি করালেনও। দীর্ঘ 28

0: এই প্রথম আন্তর্জাতিক ক্ষেত্রে বড় মঞ্চে নামলেন তিনি, আর সেখানেই যেন স্বপ্নের দৌড় শুরু করলেন। বিশ্বকাপের অভিষেক ম্যাচে জোড়া গোল করলেন, অ্যাসিস্ট করে একটি গোল করালেনও, হলেন এই ম্যাচের সেরা। প্রথম গোল হজম করার পর 38 মিনিটে ইরাকের আয়মান হুসেন হেডারে ম্যাচের স্কোরলাইন 1-1 করে ম্যাচে সমতা ফেরান, যদিও তারপরেই আবারও গোল হজম করতে হয় তাদেরকে। দ্বিতীয়ার্ধে 76 মিনিটে হল্যান্ডের অ্যাসিস্টে দলের হয়ে তৃতীয় গোলটি করেন অস্টিগার্ড, এবং অতিরিক্ত সময় ইরাকের করা ওন গোলের জন্য অবশেষে 4-1 শেষ হয় এই ম্যাচ। সবশেষে তাই বলাই যেতে পারে, প্রথম ম্যাচে কার্যত ইরাককে উড়িয়ে দিল নরওয়ে। আর এইবার সেই ম্যাচের কথা, যার জন্য অপেক্ষায় ছিল সারা বিশ্ববাসী। ফুটবলের জাদুকর, যার পায়ের ছোঁয়ায় সবুজ গালিচায় রূপকথার সৃষ্টি হয়, গ্রেটেস্ট অফ অল টাইম লিওনেল মেসি, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনার জার্সি গায়ে আরও একবার তাকে দেখতে পাওয়া। ভোর 6:30 এই ম্যাচ দেখার জন্য বোধহয় উত্তেজনায় বেশিরভাগ ভারতীয় ফুটবল ফ্যানেরই গত রাতে চোখে ঘুম আসেনি। প্রথম ম্যাচেই মেসি ম্যাজিকে মাতল ফুটবল বিশ্ব। আজ কানসাস সিটি স্টেডিয়ামে উপস্থিত দর্শকেরা 78 মিনিট মেসিকে মাঠে দেখেছেন, তার পায়ে হ্যাটট্রিক প্রত্যক্ষ করেছেন। সত্যি, আর কি চাওয়ার থাকতে পারে একজন ফুটবল প্রেমীর? ম্যাচের শুরুতে 4:30 মিনিটের মাথায় মেসির করা প্রথম গোলটি যদি অফসাইড না হতো, তার কাঁধের ওই সামান্য অংশটুকু যদি অফসাইড জোনের মধ্যে না পড়তো, তাহলে স্কোরশিটে আজকে 4-4 গোল লেখা থাকতো তার নামে, এবং লিও মেসি হয়ে যেতেন ওয়ার্ল্ড কাপ হিস্ট্রিতে সর্বকালের সর্বোচ্চ গোলদাতা। অলরেডি আজকে 3-3 গোল করে জার্মানির মিরোস্লাভ ক্লোজেকে ছুঁয়ে ফেলেছেন তিনি। তার রেকর্ড ভাঙতে আর মাত্র 1 গোলের অপেক্ষা। দেশের হয়ে 200 ম্যাচ খেলতে নেমে এর চেয়ে ভালো উপহার আর কী বা দিতে পারেন তার ভক্তদের? গোটা দলটাই সংঘবদ্ধ ফুটবল খেললো, আলজেরিয়াকে কার্যত মাথা তুলে দাঁড়াতেই দিল না আর্জেন্টিনা। নিখুঁত ট্যাকটিক্স এবং তার যথাযথ প্রয়োগ দুই দেখালো লা অ্যালবেসিলেস্তেরা। প্রথম গোল 17 মিনিটের মাথায়, দুর্দান্ত সেট আপ এবং 30-yard বক্সের বাইরে থেকে দুর্দান্ত শটে জালে বল জড়ান মেসি। পরবর্তী গোল 60 মিনিটের মাথায়, গোলকিপার লুকা জিদানের করা সেভ থেকে ফিরতি বলকে নিখুঁতভাবে জালে জড়ান মেসি। আর এদিনের শেষ গোল 78 মিনিটে আবারও সেই 30-yard বক্সের একদম ধার থেকে একটা অসামান্য ফিনিশ। ম্যাচ শেষে আর্জেন্টিনা 3 আলজেরিয়া 0, বলা ভালো মেসি 3 আলজেরিয়া 0। সত্যি, এমন জাদু দেখতেই তো রাতের পর রাত অপেক্ষা করা যায়, এমন জাদু দেখতেই কয়েকশো মাইল পাড়ি দেওয়া যায়, এমন অসামান্য হ্যাট্রিকের পর যখন গোটা স্টেডিয়াম বলে ওঠে, তখন মনে হয় এটাই তো প্রাপ্তি, আর কী বা চাইতে পারি আমরা? এবার আবারও অপেক্ষা 22 জুন পর্যন্ত অস্ট্রিয়ার বিরুদ্ধে আরও একবার মেসি ম্যাজিক দেখার, সে অপেক্ষা নিয়ে থাকবো আমরা। আর প্রতিদিন এভাবেই ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপে তোমাদের দিয়ে যাব এবছরের ওয়ার্ল্ড কাপের নানান খুঁটিনাটি খবর। আজ ছিল শ্রেষ্ঠদের উদযাপনের দিন, কিলিয়ান এমবাপ্পে থেকে শুরু করে আর্লিং হ্যালান্ড, এবং সব শেষে গ্রেটেস্ট অফ অল টাইম লিওনেল মেসি। প্রত্যেকেই আজকে দেখিয়েছেন ইন্ডিভিজুয়াল ব্রিলিয়েন্স কোথাও না কোথাও তো দলকে এগিয়ে দেয়, আর সেখান থেকেই জয় পেয়েছে ফ্রান্স, জয় পেয়েছে নরওয়ে এবং ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আজকে যুববাণীর বিশেষ নিবেদন ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপে এই 3 ম্যাচের কথা ভাগ করে নিলাম আমি তোমাদের বন্ধু অর্ণব। আগামীকাল ঠিক একই সময় আবারও শুনতে ভুলো না ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপের পরবর্তী পর্ব। তাহলে ফুটবল জ্বরে কাঁপতে থাকো আর শুনতে থেকো যুববাণীর বিশেষ নিবেদন ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ।
1: হ্যাঁ একদম, আমরা ওয়ার্ল্ড কাপের একটা দুরন্ত আপডেট পেলাম, আর তার সঙ্গে এটাও বলে রাখতে হবে যে আজকেই একটু কিছুক্ষণ আগেই আর একটা ম্যাচ শেষ হয়েছে অস্ট্রিয়ার জর্ডানের, যেখানে দুর্দান্ত পারফরমেন্সে জর্ডানকে 3-1 গোলে পরাজিত করেছে অস্ট্রিয়া। আর এই জয়ের ফলে গ্রুপ পর্বে গুরুত্বপূর্ণ 3 পয়েন্ট অর্জন করেছে সে। আর মানে এই জর্ডানের হয়ে যারা গোল করেছে, যে 3 গোল, রোমানো স্মিথ এবং আত্মঘাতী গোল করেছে ইয়াজান আরব, আর পেনাল্টি গোল করেছে মার্কো আডানাউটোভিচ, আর অস্ট্রিয়ার হয়ে যে 1 গোল সেটা করেছে আলি অলওয়ান। আর তার সঙ্গে

0: ও বলতে হবে, আজকের কিন্তু এই যে আমরা ভ্যালিডেশন নিয়ে কথা বলছিলাম বা তারপরে ওয়ার্ল্ড কাপের এই যে আপডেট শুনলাম, সব নিয়ে সময়টা কিন্তু প্রায়
1: শেষ, আর সময় নেই, তাই বিদায় জানাতেই হচ্ছে। এতক্ষণ তোমাদের সঙ্গে আমরা ছিলাম, ভ্যালিডেশন নিয়ে কথা বললাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর কানে রেখো যুববাণী। ফলো করতে ভুলো না আমাদের যুববাণী কলকাতার অফিসিয়াল ফেসবুক পেজ।

শুনলেন যুববাণীর অনুষ্ঠান, আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন শুনবেন ভক্তিগীতি, প্রচলিত ভক্তিগীতি। আজ শিল্পী চুনিলাল ভট্টাচার্য।

0: শুনলেন ভক্তিগীতে চুনিলাল ভট্টাচার্যের কণ্ঠে। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে, মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে।
1: রোদে বেরোতে হলে বা কাজ করতে হলে অবশ্যই টুপি বা

0: ছাতা ব্যবহার করুন। প্রয়োজনে ভেজা কাপড় ব্যবহার করে আর্দ্র রাখুন ঘাড়, গলা, মুখ ও অন্যান্য অঙ্গকে।
1: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন লোকগীতি, আজকের শিল্পী অদিতি মুখোপাধ্যায়।

অদিতি মুখোপাধ্যায়ের কণ্ঠে শুনলেন লোকগীতি। আকাশবাণী কলকাতা, শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান।

0: গরমে শরীরের যত্ন নিন, অপ্রয়োজনে রোদে বেরোবেন না, বিশেষ করে দুপুর ১২টা থেকে ৩টের মধ্যে বাইরে না বেরোনোই ভালো।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন গ্রামীণ সংবাদ।
2: আকাশবাণী কলকাতা গ্রামীণ সংবাদ পড়ছি ধৃতি সেন শর্মা। জেলা জেলায় জনকল্যাণ শিবিরে জনসমাগমের কারণে এই শিবিরগুলির মেয়াদ আরও ২ দিন বাড়িয়েছে রাজ্য সরকার। আজকেই শিবির শেষ হওয়ার কথা ছিল, পরিবর্তে শুক্রবার ১৮ তারিখ পর্যন্ত কর্মসূচি চলবে বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে। পুরসভা ও পঞ্চায়েতগুলিকেও রাজ্যের তরফে এই মর্মে নির্দেশিকা পাঠানো হয়েছে। উল্লেখ্য, গত ২ দিনে রাজ্য জুড়ে ২০০০এরও বেশি শিবির বসেছে। গতকাল পর্যন্ত শিবিরে মোট ২৪ লক্ষ মানুষ এসেছেন বলে জানা গেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ দক্ষিণ চব্বিশ পরগনার ফলতার ফতেপুরে এক জনকল্যাণ শিবিরে উপস্থিত থাকবেন। তিনি শিবিরগুলিতে বিধবা ভাতা ও বার্ধক্য ভাতার আবেদনপত্র রাখার নির্দেশ দিয়েছেন, যদিও বর্তমানে এই ভাতা আপাতত বন্ধ। এ ব্যাপারে তিনি কেন্দ্রের সঙ্গে কথা বলবেন বলে মুখ্যমন্ত্রী গত সন্ধ্যায় ৯৯ থেকে জেলা শাসকদের সঙ্গে এক ভার্চুয়াল বৈঠকে আশ্বাস দেন। একই সঙ্গে কোনো অযোগ্য ব্যক্তি যাতে অন্নপূর্ণা যোজনার সুবিধে না পান তাও সুনিশ্চিত করতে হবে বলে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। শিবিরে প্রচণ্ড গরমে মানুষ যাতে অসুস্থ হয়ে না পড়েন সেই জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতেও বলা হয়েছে জেলা শাসকদের। বিকশিত ভারত গ্রামীণ রোজগার ও আজীবিকা গ্যারান্টি মিশন বা ভিভিজি রামজি প্রকল্পে কাজ পাওয়ার জন্য বিভিন্ন জনকল্যাণ শিবিরে ভিড় জমাচ্ছেন সাধারণ মানুষ। নদিয়া জেলাতেও সকাল থেকে সমস্ত শিবিরের সামনে চোখে পড়ছে লম্বা লাইন। কাজের আবেদন, নথি যাচাই ও নাম নথিভুক্ত করার জন্য অসংখ্য মানুষ ভিড় জমিয়েছেন সেখানে। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণমন্ত্রী শিবরাজ সিং চৌহান এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী ভূপেন্দ্র যাদব শস্যের অবশিষ্টাংশ ব্যবস্থাপনা এবং ফসলের নাড়া পোড়ানোর দীর্ঘস্থায়ী সমস্যার সমাধান নিয়ে আলোচনার লক্ষ্যে এক উচ্চ পর্যায়ের বৈঠকে পৌরোহিত্য করেন। নতুন দিল্লিতে গতকাল এই বৈঠকে শ্রী চৌহান বলেন, নাড়া পোড়ানোর ফলে পরিবেশ শুধুমাত্র দূষিত হয় না, নষ্ট হয় মাটির উর্বরতাও। ভারতে কৃষি রপ্তানি পণ্য বর্তমানে ২৮০টি থেকে ৫০০ পৌঁছেছে বলে কৃষি ও প্রক্রিয়াজাত খাদ্য রপ্তানি উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান অভিষেক দেব জানিয়েছেন। তিনি উল্লেখ করেছেন, এর ফলে ভারত বিশ্বের রপ্তানি বাজারে প্রথম সারির দেশগুলি আমেরিকা, ব্রাজিল, চীন ও ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে প্রতিযোগিতায় অংশ নিতে পারবে। হুগলির পুরসুরা উত্তর ব্লকের ভাঙামোড়া এলাকায় বাদাম চাষে বিপুল ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। নিচু ওই এলাকাতে কালবৈশাখীর পর জমা জল দাঁড়িয়ে যায় চাষের মাঠে। কৃষক ল্যাটা ধারা জানিয়েছেন, এ পর্যন্ত ক্ষতির পরিমাণ ৩০,০০০ টাকারও বেশি।
3: আমার ক্ষতি হয়েছে আনুমানিক বলতে গেলে তো ধরুন ১,৩০০ টাকা ক্ষতি তো হয়েছে। এক বিঘে জমির বাদাম মানে যেমন তেমন ৫ কুইন্টাল বাদাম হবে, কুইন্টাল বাড়ানোর জন্য ৫-৫ আরো বহু চাষির ক্ষতি।
2: নদিয়ার হরিণঘাটায় গতকাল খোলসিবিল এলাকায় সেন্ট্রাল ইনল্যান্ড ফিশারিজ রিসার্চ ইনস্টিটিউট সিএফআরআই এর উদ্যোগে ক্ষেত বাঁচাও অভিযানের আয়োজন করা হয়। খোলসি উদ্বাস্তু মৎস্যজীবী সমবায় সমিতির সহযোগিতায় এই কর্মসূচিতে অংশ নেন বহু কৃষক। উত্তর চব্বিশ পরগনার ব্যারাকপুরে অ্যালায়েন্স জুট মিল বেশ কিছুদিন বন্ধ থাকার পর আজ আবার চালু হয়েছে। কলকাতার নিউজ সেক্রেটারিয়েটে শ্রমমন্ত্রী অর্জুন সিংয়ের পৌরোহিত্যে মালিকপক্ষ, কর্মরত শ্রমিক ইউনিয়নের প্রতিনিধিদের মধ্যে ত্রিপাক্ষিক বৈঠকে সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়। তার প্রেক্ষিতেই আজ থেকে মিলের স্বাভাবিক কাজকর্ম শুরু হল। গ্রামীণ সংবাদ শেষ হল, পরের খবর বেলা ১২টা ৫০ মিনিটে।
1: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি। এখন কৃষিকাজের জন্য জল হওয়ার খবর। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হয়েছে, হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার জেলার বিভিন্ন জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি, কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর চব্বিশ পরগনা, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান জেলার কোথাও কোথাও। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের অন্যান্য জায়গাতে কিছু কিছু এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বর্ষণের সতর্কবার্তায় জানানো হয়েছে, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় ভারী থেকে অতি ভারী, দার্জিলিং, কালিম্পং।

0: কোচবিহার জেলায় ভারী বৃষ্টি হতে পারে। একই সঙ্গে ঘণ্টায় 40-50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ, উত্তর চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর জেলা এবং পশ্চিম মেদিনীপুর জেলার কোথাও কোথাও। তবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এবং বাঁকুড়া জেলায় গরম এবং অস্বস্তিকর আবহাওয়ার পরিস্থিতি বর্তমান থাকবে। জানিয়ে দিলাম কৃষিকাজের জন্য জল হওয়ার খবর। আকাশবাণী কলকাতা, শুরু হচ্ছে শ্রী ভবন, উপস্থাপনায় ঈশিতা দাস অধিকারী।
1: গ্রাম বাংলার প্রিয় মা বোনেদের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে শ্রী ভবন। মা বোনেরা, এই অনুষ্ঠানে আমরা আমাদের নানান বিষয় নিয়ে আলোচনা করি। অবশ্যই আমাদের নানান রকম ভাবনা থাকে, নানান রকম চিন্তা থাকে, নানান রকম পরিকল্পনা থাকে। আর আমাদের সমাজের, মানে সমাজের তো অবশ্যই, তার সঙ্গে সঙ্গে পরিবারের উন্নতিকল্পে আমাদের একটা বিশেষ ভূমিকা থাকে। আর সেই বিশেষ ভূমিকাকে আরও এগিয়ে নেওয়ার লক্ষ্যে আমরা নানান রকম ভাবনা চিন্তা পরিকল্পনা এবং শিক্ষা দীক্ষায় নিজেদেরকে আরও এগিয়ে নিয়ে যেতে চাই। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, সেই বিষয়টি অবশ্যই এমন একটি আলোচনা, সেই আলোচনা আমরা অংশগ্রহণ করার আগে আমরা সত্যি কথা, এটা কিন্তু দেখুন মা বোনেরা, আমরা কিন্তু প্রত্যেকেই আমাদের পরিবারকে আরও সচ্ছল করার জন্য, আমাদের পরিবারকে আরও একটু ভালোভাবে থাকার লক্ষ্যে নিয়ে যাওয়ার জন্য আমাদের কত রকম ভাবনা চিন্তা সকাল থেকে রাত পর্যন্ত। আর তার জন্য যদি আমরা আমাদের সময় বাঁচিয়ে কিছু কিছু বিষয়ে আমরা যদি নিজেদেরকে নিয়োজিত করি এবং তার জন্য প্রশিক্ষণ নিই এবং তার সঙ্গে কিছু শিক্ষা দীক্ষা, কিছু বিশেষজ্ঞের পরামর্শ নিই, তাহলে কিন্তু আমরা অনেক রকম বিষয়ে আমরা স্বনির্ভর হতে পারি। আর সেই বিষয় নিয়ে আজকে আলোচনা। আর আজকের আলোচনার বিষয় আপনাদের জানিয়ে দিই, স্বনির্ভরতার লক্ষ্যে মাশরুম চাষ। আজকে স্টুডিওতে আমন্ত্রিত হয়ে এসেছেন নেউটিয়া বিশ্ববিদ্যালয়ের কৃষি বিভাগের অধ্যাপিকা ডক্টর বিদিশা মণ্ডল। আপনাকে স্টুডিওতে স্বাগত জানাই, নমস্কার।
2: নমস্কার।
1: আচ্ছা, আমাদের এই যে প্রথমেই আমরা যেটা বলছি যে মাশরুম চাষ তো করব, কিন্তু সেটা অবশ্যই স্বনির্ভরতার লক্ষ্যে, তার মানে একটা বিশাল একটা মানে ভাবনা আপনাদের রয়েছে বিশেষজ্ঞদের, সেইখানে যাওয়ার আগে, মাশরুম চাষের বিষয়ে যাওয়ার আগে, আপনি একজন অধ্যাপিকা হিসেবে, একজন বিশেষজ্ঞ হিসেবে, আজকে যে মহিলারা এগিয়ে যেতে চাইছেন এবং স্বনির্ভর হতে চাইছেন, সেই বিষয়টি তাদেরকে একটু স্পষ্ট করে দিন যে তারা কেন ভাববেন, তাদের আপনার ভাবনায় তাদেরকে একটা মূল লক্ষ্যে আপনি পৌঁছে দিন।
2: অবশ্যই, আপনার প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আজকের সমাজের যে আর্থসামাজিক প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটে মহিলাদের যে অত্যন্ত স্বাবলম্বী হওয়া প্রয়োজন তা আমি নিজে মনে করি, কারণ আমি অধ্যাপিকা ছাড়াও একজন মহিলা এবং সেই হিসেবে আমার ধারণা যে মহিলাদের তো এগিয়ে যেতেই হবে, তবে অবশ্যই সংসারকে অবহেলা করে নয়, সংসারকে সঙ্গে নিয়েই আমাদের এগোতে হবে। তো আমাদের দেশের মহিলারা বিশেষত সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে থাকেন আর ভবিষ্যৎ প্রজন্মকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রেও তাদের অবদান অনস্বীকার্য। নিঃস্বার্থভাবে নিজের সমস্ত কিছু ত্যাগ করে আমাদের দেশের মা বোনেরা অধিকাংশ ক্ষেত্রেই সমাজের বিভিন্ন কাজে অংশগ্রহণ করে চলেছেন এবং নিজের সংসারকেও এগিয়ে নিয়ে চলেছেন। তথাপি অনেক সময় দেখা যায় যে মহিলারা তাদের প্রাপ্য ন্যূনতম মর্যাদাটুকুও পাচ্ছেন না। এর মূল কারণ হল অর্থনৈতিক পরনির্ভরতা। কোনো না কোনোভাবে তারা পুরুষের কাছে অর্থনৈতিকভাবে অবলম্বন করেন, তাই মহিলাদের ইচ্ছে অনিচ্ছার মূল্য দিতে গেলে বা তাদের প্রাপ্য সম্মান দিতে গেলে তাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়াটা আমি মনে করি খুবই জরুরি।
1: আচ্ছা, খুব সুন্দর একটি বার্তা আপনাদের কাছে পৌঁছে গেল ডক্টর বিদিশা মণ্ডলের কাছ থেকে। আমরা এইটুকু তার কাছ থেকে, তিনি অধ্যাপিকা, তিনি একজন স্বনির্ভর মহিলা এবং মানুষকে স্বনির্ভরতার লক্ষ্যে এই মাশরুম চাষের বিষয়ে আমাদেরকে একটা তথ্য দেবেন, একটা ভাবনা দেবেন। এবং সেই বিষয়টি জানার আগে আমরা জেনে নিলাম যে মহিলাদের কেন স্বনির্ভর হওয়া প্রয়োজন তার দৃষ্টিকোণ দিয়ে। এবারে যে বিষয়টি আমাদের আলোচ্য বিষয়, যে স্বনির্ভরতার লক্ষ্যে মাশরুম চাষ, আমরা জেনে নিই এই যে মাশরুম চাষের কথা আজকে যে সমস্ত মহিলারা করছেন এবং করতে চাইছেন, তারা একটু বিষয়টি বিশদে জানতে চাই।

0: বলবেন যে এই মাশরুম আসলে কি?
1: প্রথমে বলি যে মাশরুম চাষকে বেছে নেওয়ার একটি অন্যতম কারণ হচ্ছে যে অত্যন্ত স্বল্প পুঁজির মাধ্যমে মহিলারা তাদের অবসরকালীন সময়তে অর্থ উপার্জন করতে পারবেন এই চাষের মাধ্যমে। এবং আরেকটি বিষয় হচ্ছে যে কৃষিকার্যে ব্যবহৃত বিভিন্ন ধরনের বর্জ্য পদার্থ তাকে কাজে লাগিয়েও কিন্তু এই চাষাবাদ সম্ভব। সেজন্য মাশরুম চাষ করতে গেলে কিন্তু আলাদাভাবে কোন ধরনের বিনিয়োগের প্রয়োজন আমাদের মা বোনেদের করতে হবে।
0: মানে একটা বিরাট পুঁজি দিয়ে যে নামতে হবে মাশরুম চাষের লক্ষ্যে তা নয় কিন্তু।
1: না, একেবারেই নয়। আর তার উপরে গ্রামীণ মহিলারা যারা আমাদের দরিদ্র সীমার কাছাকাছি রয়েছেন বা অত্যন্ত স্বল্প পুঁজির যে সমস্ত কৃষক সম্প্রদায় বা সংসার আছে, সেক্ষেত্রে স্বামী বা বাড়ির অন্যান্য পুরুষদের সঙ্গে সঙ্গে তারা যদি ওই কৃষিজ বর্জ্যকে কাজে লাগান তাহলে কিন্তু মাশরুম চাষ করতে পারবেন। মাশরুম জিনিসটা কিন্তু আজকে আর কারোর কাছে অজানা নয়, মোটামুটি বাড়িতে বাড়িতে এই মাশরুম বিষয়টি সকলের কাছে পরিচিত। এটিকে বাংলা ভাষায় বা গ্রামে অনেক সময় ছাতু বলা হয়ে থাকে, একে সাধু বাংলায় ছত্রাক বলা হয়। এই মাশরুম আসলে এখন হোটেলে বিভিন্ন বাড়িতে প্রোটিনজাত খাদ্যের একটি উৎস হিসেবে পরিচিত হয়ে উঠেছে এবং সাধারণ মানুষের কাছেও কিন্তু এই বার্তা পৌঁছে গিয়েছে যে মাশরুম যদি আমরা আমাদের প্রাত্যহিক জীবনে গ্রহণ করি তাহলে আমাদের প্রোটিন খাদ্যের চাহিদা আমরা অনেকটাই মেটাতে পারব।
0: প্রোটিন জাতীয় খাদ্যের আমাদের প্রয়োজন শরীরে অত্যন্ত, সে তো বিশেষজ্ঞদের কাছ থেকে আমরা জানতেই পারি, এবং তার সঙ্গে সঙ্গে মাশরুম বিষয়টি আমাদের কাছে একটু সহজভাবে বিশেষজ্ঞের চোখ দিয়ে আমরা দেখতে পেলাম। এবারে যে বিষয়টি আমরা আলোচনা করব সেই বিষয়টি আমরা সত্যি কথাই মা বোনেরা এই শ্রীভবনে আমরা অনেক সময় অনেক মহিলাকে পাই যারা স্বনির্ভর হওয়ার লক্ষ্যে নানান রকম প্রশিক্ষণ নিয়ে তারা চাষাবাদ করছেন। এক্ষেত্রে এই যে মাশরুম চাষ তাকে একটা অগ্রাধিকার দেওয়া হচ্ছে, প্রথম কথাই কিন্তু আমাদের বিশেষজ্ঞ বলেছেন যে আমরা স্বল্প পুঁজি নিয়ে কিন্তু এই মাশরুম চাষ করতে পারি, তবু আমরা বিশদে একটু জেনে নিই যে মাশরুম চাষকে কেন এত অগ্রাধিকার দেওয়া হচ্ছে।
1: অবশ্যই, এখন এই মাশরুম চাষকে এতটা গুরুত্ব দেওয়ার কারণ যে আলাদা কোনো যন্ত্রপাতি বা মেশিন কিছুই ব্যবহার করতে হবে না মাশরুম চাষ করতে গেলে। বাড়িতে অনেক সময় আমাদের প্লাস্টিক, নেট, খড় ইত্যাদি দ্রব্য গ্রাম বাংলার বাড়িতে বাড়িতেই মজুদ থাকে, সেগুলিকে কাজে লাগিয়ে কিন্তু আমরা মাশরুম চাষ করতে পারব। এর মধ্যে দু ধরনের মাশরুমের কথা আমি পরবর্তীকালে আসব, যে চাষে পোয়াল ছাতু তার চাষের ক্ষেত্রে কিন্তু বাড়িতে বহুদিনের পুরনো পড়ে থাকা খড়কেও কাজে লাগানো যাবে। আবার যদি আমরা ঝিনুক ছাতুর চাষ করি সেক্ষেত্রে নতুন পরিষ্কার ঝকঝকে সাদা খড়ের প্রয়োজন হবে। কাজেই বাড়িতে পড়ে থাকা জিনিসপত্রকে কাজে লাগিয়ে আমরা আমাদের মাশরুম চাষ করে সংসারের প্রোটিনের চাহিদা তো মেটাতে পারবই, তার সঙ্গে সঙ্গে উদ্বৃত্ত যে মাশরুম আমরা পাব তা কাছাকাছি বাজারে বিক্রয়ের মাধ্যমে কিন্তু মহিলারা স্বনির্ভর হতে পারবেন। এবং তারা যদি গোষ্ঠীবদ্ধভাবে এই পদ্ধতিটি প্রয়োগ করেন তাহলে যেটা অনেক বেশি পরিমাণে সম্ভব যে এই মাশরুম বেড থেকে বা মাশরুম চাষের মাধ্যমে তারা অনেকখানিটাই স্বাবলম্বী হতে পারবেন এবং সংসারকে এগিয়ে নিয়ে যেতেও অনেকটাই তারা সাহায্য করতে পারবেন। এবং আরেকটি বিষয় যে এই চাষের জন্য কিন্তু বিশেষ কোনো জায়গাও আপনাকে ব্যবহার করতে হবে না। একটি মাচা তৈরি করে বা কতগুলি হুকের মাধ্যমে ওপর থেকে ঝুলিয়ে রেখে আমরা কিন্তু এই চাষ করতে পারব। সেই কারণে যেটা হয় যে ঘরের ভেতরে যদি আমাদের জায়গাও না থাকে, যদি আমরা অত্যন্ত ক্ষুদ্র পরিসরের ভেতরেও থাকি, সেখানে আমরা ঝুলন্ত অবস্থায় মাশরুমের মণ্ডকে, বিশেষত ঝিনুক মাশরুমের যে চাষ হয় তা ওপর থেকে ঝুলিয়ে রেখে সেখান থেকেই কিন্তু আমরা আমাদের প্রয়োজনীয় মাশরুম সংগ্রহ করতে পারব।
0: স্বনির্ভরতার ক্ষেত্রে মাশরুম চাষকে এতটা কেন অগ্রাধিকার দেওয়া হচ্ছে সে বিষয়ে আমরা জানলাম। তার সঙ্গে সঙ্গে আমাদের কিন্তু বিশেষজ্ঞ বলেছেন যে মাশরুমে অনেক প্রোটিন রয়েছে এবং আমাদের শরীরে প্রোটিন জাতীয় খাদ্যের অত্যন্ত প্রয়োজন। আমরা বিশদে জেনে নিই যে এই মাশরুমের খাদ্যগুণ সম্পর্কে।
1: অবশ্যই, এখন মাশরুম বা এই ধরনের ছাতু কিন্তু খাদ্যপ্রাণে একেবারে ভরপুর। প্রতি 100 গ্রাম মাশরুম যদি আমরা দেখি তাতে 42

0: ক্যালোরি আমরা শক্তি পেতে পারি। এর 90% জল থাকে, তাই অত্যন্ত সহজপাচ্য, এবং আমাদের গর্ভবতী মহিলারা, শিশু, বৃদ্ধ, রক্তাল্পতার রোগীরা, এমনকি যাদের ডায়াবেটিস রয়েছে, হার্টের সমস্যা রয়েছে, কোনো ধরনের কোষ্ঠকাঠিন্যের সমস্যা রয়েছে, সব ধরনের রোগীরা কিন্তু এই মাশরুম গ্রহণ করতে পারবেন। এতে 3.5% প্রোটিন রয়েছে, ফ্যাট এবং শর্করা বা কার্বোহাইড্রেটের পরিমাণ কিন্তু প্রচুর কম, আর ক্যালসিয়াম, আয়রন, ভিটামিন B1, ভিটামিন B2, ভিটামিন C এবং ভিটামিন B3 বা নিয়াসিন প্রচুর পরিমাণে আছে। এত পরিমাণে ক্যালসিয়াম থাকার জন্য যেটা হয় যে এই ছত্রাক বা ছাতু যদি মহিলারা, যারা তিরিশোর্ধ্ব মহিলা, তারা যদি বাড়িতে এটাকে চাষ করে গ্রহণ করেন, তাহলে কিন্তু তাদের আর ক্যালসিয়াম ট্যাবলেট, যেটার কথা আমরা বলে থাকি, হয়তো শহরাঞ্চলে আমরা যে মহিলারা রয়েছি, 30-এর ওপরে বয়স, অতি সহজেই গিয়ে দোকান থেকে এটি কিনে খেতে পারি, কিন্তু গ্রামাঞ্চলে তো সম্ভব নয় যে এত টাকা সংসার থেকে গিয়ে ক্যালসিয়াম ট্যাবলেট কিনে খাব। সেক্ষেত্রে কিন্তু এই মাশরুম চাষের মাধ্যমে তারা কিন্তু তাদের ক্যালসিয়ামের যে ঘাটতি তা বাড়ি বসে কিন্তু পূরণ করতে পারবেন। এবং এই মাশরুমের বা এই ছাতুর সবথেকে আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল এই চাষ পদ্ধতি কিন্তু পরিবেশের কোনো ক্ষতি করবে না, এবং পরবর্তীকালে এই চাষের বেডগুলিকে বা মণ্ডগুলিকে কিন্তু জৈব সার উৎপাদনেও এই মহিলারা কাজে লাগাতে পারবেন।
1: আচ্ছা, আমরা পুষ্টিবিদদের কাছ থেকে শুনে থাকি আমাদের দৈনিক খাদ্য চাহিদার জন্য আমাদের সবসময় আমাদের যে দৈনিক খাবার রয়েছে সেইগুলোকে যদি আমরা ঠিকঠাকভাবে আমাদের খাওয়ার তালিকায় আনতে পারি, তাহলে কিন্তু আমাদের খাদ্যগুণ কিন্তু সেই খাবারের মধ্যে থেকেই আমরা পেয়ে যেতে পারি। আরও একবার এই বিষয়ে জানলাম বিশদে। আর সেই সঙ্গে আমাদের কিন্তু একটা বিষয় কিন্তু আমরা নিশ্চয়ই ভাবছি মা বোনেরা, যে আমরা কিন্তু মাশরুম চিনতে অনেক সময় ভুল করি, কারণ আমরা অনেক সময় ভাবি যে এই মাশরুম খেলে অনেকে অসুস্থ হয়ে পড়বে, কোনটা খেলে অসুস্থ হবে, কোনটা খেলে অসুস্থ হবে না, বা কোনটা চাষ করবেন তারা, কিভাবে তারা সেই নির্বাচন করবেন বীজ, সেই বিষয়গুলো একটু বিশেষত জেনে নিই যে সব মাশরুমই কি খাবার যোগ্য, আর যদি না হয় সেটা, তাহলে আমরা সেটা কিভাবে চিনব।
0: অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আপনি যে বিষয়টি তুলে ধরলেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ। সব মাশরুমই কিন্তু খাওয়ার যোগ্য নয়, কিছু মাশরুম আবার এদের মধ্যে বিষাক্তও হয়, তাই খাওয়ার আগে মাশরুমটি বিষাক্ত কিনা সেটি আমাদের জেনে নিতে হবে। ব্যাঙের ছাতা হিসেবে চারিদিকে যে মাশরুম আমরা দেখতে পাই তা কিন্তু খাওয়ার অযোগ্য এবং বেশ বিষাক্তও হয়। মাশরুম কেনার সময় আমাদের দেখে নিতে হবে যে সেটা যেন মোটামুটিভাবে শক্ত হয়, অর্থাৎ কিনা এলোমেলোভাবে তার উপরের অংশ যদি অবিন্যস্ত থাকে বা যদি একটু চাপ দিলে চুপসে যায়, বা টুপিটা যদি, মাশরুমের উপরকার যে টুপির মতো অংশটা, তা যদি আলগা দেখতে হয়, তাহলে কিন্তু সে মাশরুম না খাওয়াই ভালো। এই ধরনের মাশরুমকে সাধারণত মোরেল মাশরুম বলা হয়ে থাকে। এছাড়া আরেকটি বিষয় আছে, খুব মিষ্টি গন্ধযুক্ত মাশরুম বা কমলা বা হালকা বাদামি রঙের কিছু মাশরুম পাওয়া যায় যেগুলি কিন্তু খাবার যোগ্য নয়। মাশরুমের যে ছাতার মতো অংশটি থাকে তার নিচের দিকে গিল বলে একটি অংশ থাকে, যেখানে খাঁজ খাঁজ খাঁজ খাঁজ কতগুলি দণ্ডাকার অংশ দেখা যায়। এই অংশের রং যদি একেবারে সাদা হয়, সেই ধরনের মাশরুম কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই বিষাক্ত হয়। জঙ্গল থেকে সংগ্রহ করা মাশরুম কেনার আগে বা খাওয়ার আগে কিন্তু আমাদের বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে। আরেকটি বিষয় যে মাশরুমের ছাতার তলায় একটি দণ্ডাকার অংশ দেখা যায়, এই দণ্ডাকার অংশে যদি আমাদের হাতের আঙুলে যে আমরা আংটি পরি সেরকম একটি সাদা বলয় বা আংটির মতো অংশ দেখা যায়, তাহলে কিন্তু বুঝতে হবে যে এই ধরনের মাশরুম বেশ বিষাক্ত। সাধারণত অ্যামারিটা বলে একটি গণের মাশরুম হয় যা কিন্তু বেশ বিষাক্ত, তাই এই ধরনের মাশরুম কিন্তু খাবার খুবই অযোগ্য এবং আমাদের দেখে নিতে হবে। এছাড়া আরও অনেক ধরনের পদ্ধতি আছে, যেমন মাশরুমের গিল অংশটিকে যদি আপনি ছিঁড়ে নেন আর হাতে কিছুক্ষণ ধরার পর যদি দেখেন যে গিল অংশটি আস্তে আস্তে গাঢ় হলুদ রং হয়ে যাচ্ছে, ইংলিশে আমরা বলে থাকি ক্রোম ইয়েলো, তাহলে কিন্তু ওই ধরনের মাশরুম বেশ বিষাক্ত হয়। আবার অনেক মাশরুমের ওই গিল অংশটি ছিঁড়লে গাঢ় নীল রং হয়ে যায়। এই ধরনের

0: মাশরুমগুলি কিন্তু খাওয়ার বেশ অযোগ্য। তাই মা বোনেদের অবশ্যই আমি বলবো যে প্রথম প্রথম মাশরুম চাষ করতে গেলে আপনারা কাছাকাছি কোনো কৃষি অধিকর্তা বা সহকৃষি অধিকর্তাদের যে কার্যালয় থাকে অথবা কৃষি বিজ্ঞান কেন্দ্র বা আমাদের যে কৃষি বিশ্ববিদ্যালয়গুলির সঙ্গে যোগাযোগ করে সেখান থেকে স্পন বা বীজ গ্রহণ করার চেষ্টা করবেন। আর আমার মতে দু এক বছর চাষের পর আপনারা নিজেরাই এতটা অভিজ্ঞ হয়ে উঠবেন যে তখন আপনাদের কাছেই অন্যান্য মা বোনেরা গিয়ে
1: আবার পরামর্শ
0: নিতে পারবেন।
1: তার মানে অবশ্যই এই যে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ যে সব মাশরুমই কিন্তু খাওয়ার যোগ্য নয় এবং তাকে চিনতে হলে কয়েকটি বিশেষ পদ্ধতির কথা বললেন। প্রথম প্রথম হয়তো আমাদের সেগুলো মনে থাকবে কিন্তু পরবর্তীকালে মনে নাও থাকতে পারে, কিন্তু সেজন্যই রয়েছে কৃষি বিশ্ববিদ্যালয় এবং কৃষি অধিকর্তা যেখান থেকে পরামর্শ নেওয়া যেতে পারে। অবশ্যই তাদের পরামর্শ নিয়ে বীজ সংগ্রহ করে সেই মাশরুম চাষ করার কথাই আমরা বিশেষজ্ঞের কাছ থেকে শুনলাম। এবার এই যে খাবার যোগ্য মাশরুম সেটা কত ধরনের রয়েছে এবং তাদের অবশ্যই আমরা জেনে নেব যে চাষ পদ্ধতিতে কি একই রকমভাবে চাষ করব নাকি তার কোনো আলাদা পদ্ধতি রয়েছে?
0: অবশ্যই, সাধারণভাবে আমাদের এই পশ্চিমবঙ্গে আমরা তিন ধরনের খাবারযোগ্য মাশরুমকে চাষ করে থাকি। তার মধ্যে অন্যতম প্রধান হচ্ছে পোয়াল ছাতু বা স্ট্র মাশরুম। এই স্ট্র মাশরুম বা পোয়াল ছাতু চাষ করতে গেলে মা বোনেদের যেটা সবথেকে সুবিধে যে বাড়িতে যে কোনো পরিত্যক্ত জিনিসপত্রগুলোকে তারা ব্যবহার করতে পারবেন। বহুদিনের পুরনো খড় দিয়েও কিন্তু এখানে মণ্ড বা বেড প্রস্তুত করা সম্ভব। ধিংড়ে ছাতু বা ওয়েস্টার্ন মাশরুম, যেটা এই ওয়েস্টার্ন মাশরুমের ক্ষেত্রে যেটা হয় যে একটু পরিষ্কার ঝকঝকে খড়ের প্রয়োজন হয়, তবে ওয়েস্টার্ন মাশরুমের ক্ষেত্রে পরিমাণ কিন্তু খড়ের অনেক কম লাগে, সে কথা পরে আসছি। আরেকটি বিষয় হচ্ছে বোতাম ছাতু বা বাটন মাশরুম। এই বোতাম ছাতু বা বাটন মাশরুম তা অ্যাগারিকাস বাইপোলার এই ধরনের প্রজাতি থেকে পাওয়া যায়। এটি কিন্তু খেতে সবথেকে ভালো হয় এবং খাদ্যগুণ অত্যন্ত বেশি। তবে বোতাম ছাতুর ক্ষেত্রে তাপমাত্রা সর্বদাই 10-15 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে রাখতে হয়, যা পশ্চিমবঙ্গের সমতলে কিন্তু খুব অল্প সময়ের জন্য পাওয়া যায়। তাই দেখা যায় যে এই বোতাম ছাতু বাণিজ্যিকভাবে চাষ করা হলেও গৃহস্থ বাড়িতে মা বোনেদের পক্ষে কিন্তু চাষ করা অতটা সম্ভবপর হবে না। তাই মা বোনেরা যখন স্বনির্ভর হওয়ার লক্ষ্যে চাষ করবেন অর্থাৎ কিনা মাশরুম চাষ করবেন, সেক্ষেত্রে পোয়াল ছাতু বা ধিংড়ি ছাতু চাষ করাই কিন্তু আমার মনে হয় তাদের পক্ষে অনেক উপযুক্ত হবে।
1: খাবারযোগ্য মাশরুম এবং তার মধ্যে কোন মাশরুমের চাষ করলে মা বোনেরা সহজভাবে স্বনির্ভর হতে পারবেন এবং সামান্য প্রশিক্ষণ যদি তারা নিয়ে নেন তাহলে তারা সেই চাষটি খুব সহজভাবে করতে পারবেন। আচ্ছা, এই যে পোয়াল ছাতুর কথা আমরা শুনলাম, এর চাষ পদ্ধতিটি একটু আমরা জেনে নিই মা বোনেদের জন্য।
0: অবশ্যই, এই পোয়াল ছাতু উষ্ণ স্যাঁতস্যাঁতে পরিবেশে ভালো জন্মায় 25-35 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে। এই ছাতু মার্চ থেকে আগস্ট সেপ্টেম্বর পর্যন্ত কিন্তু মা বোনেরা চাষ করতে পারবেন। পোয়াল ছাতুর মধ্যে ভলভেরিয়েল্লা ভলভাসিয়া প্রজাতির কিন্তু ফলন আর গুণমান সবথেকে সেরা। এই ছাতু 15 দিনের মধ্যেই মা বোনেরা পেয়ে যাবেন। এর জন্য ছায়াযুক্ত জায়গায় ধানের পুরনো খড় কাঠ বাঁশ ইটের তৈরি মাচান, ডালের ভাঙা গুঁড়ো, স্পন এবং বীজ আর সাদা পলিথিনের চাদর ও জলের ঝাড়ির প্রয়োজন হবে। 20-25 কেজি খড় একটি স্তূপের জন্য প্রয়োজন হবে। এক একটি স্তূপে কিছু কিছু 200-250 গ্রাম ওজনের আটি খড় ব্যবহার করতে হবে। এই আটিগুলিকে প্রথমে 12-15 ঘন্টা পরিষ্কার জলে ভিজিয়ে রেখে জল ঝরিয়ে পাটাতনের ওপর সমান 4 স্তরে আড়াআড়িভাবে ভাগ করে নিয়ে স্তূপ সাজাতে হবে এবং এই স্তূপে স্পন বা বীজ, ডালের গুঁড়ো অর্থাৎ কিনা ছোলা ও মাসকরাই যে কোনো এক ধরনের ডালের গুঁড়োর মিশ্রণের সঙ্গে ছড়িয়ে দিতে হবে। বীজের স্তর হবে 3টি, আর এই স্তূপের সব থেকে নিচে এবং উপরে কিন্তু খড়ের স্তর থাকবে। এভাবে কিন্তু পোয়াল ছাতুর চাষ করা যাবে।
1: আমরা পোয়াল ছাতুর চাষ পদ্ধতি সম্পর্কে শুনলাম, অবশ্যই এই বিষয়ে তারা পরামর্শ তো কৃষি বিশ্ববিদ্যালয় বা কৃষি অধিকার কর্তাদের কাছ থেকে নিতে পারবেন, সে বিষয়ে তো বললেন।
0: অবশ্যই।
1: হ্যাঁ, আরেকটি বিষয় যেটি আপনি বললেন ঝিনুক ছাতুর কথা, তার চাষ পদ্ধতিটি আমরা

0: একটু সংক্ষেপে জেনে নিয়ে, আমরা আগে যে বিষয়টি আলোচনা করছিলাম যে এই যে বীজের কথা, এই বীজটা তারা কোথা থেকে পাবেন এবং সঠিক বীজটা তারা সংগ্রহ কোথা থেকে করবেন, সেই বিষয়ে একটা পরামর্শ দেবেন।
1: যেমন কোনো গাছ তৈরি করতে গেলে আমাদের বীজের প্রয়োজন হয়, এই স্পন অর্থাৎ কিনা মাশরুমের যে ফলদেহ বা ফ্রুট বডি তার জন্য স্পন দরকার। এই স্পন কিন্তু যে কোনো কৃষি অধিকর্তা বা

0: করে নেওয়া সম্ভব হবে?
1: এই বীজ উৎপাদন বাড়িতে করা সম্ভব হবে, কিন্তু সেক্ষেত্রে পরিষ্কার পরিচ্ছন্ন একটি ঘর, একটি টেবিল এবং সুচ বা নিডলের প্রয়োজন হবে, যার মাধ্যমে তারা এই স্পন দিতে পারবেন। প্রথমেই ভালো জাতের বীজ বা স্পন তাদের নিয়ে আসতে হবে এবং তাকে পরবর্তীকালে একটি ফ্রিজ বা রেফ্রিজারেটরের দরকার হবে। আমার মনে হয় গোষ্ঠীবদ্ধ উদ্যোগে যদি গ্রামের মহিলারা একত্রিতভাবে এই চাষ পদ্ধতি গ্রহণ করেন তাহলে কার্যকরীভাবে এটাকে ব্যবহার করা সম্ভব হবে।
0: শুরু থেকে শেষ পর্যন্ত আমরা আলোচনায় কিন্তু বিশেষজ্ঞের কাছ থেকে বারবার এই বিষয়টি আলোচনায় উঠে আসছে যে আমরা স্বল্প পুঁজিতে অধিক লাভ করতে পারি মাশরুম চাষ করে। তা এই লাভের বিষয়টি যদি একটু আমরা বিশদে জেনে নিই, তার সঙ্গে সঙ্গে বাজার দর কিরকম?
1: অবশ্যই মা বোনেদের স্বাবলম্বী হতে গেলে লাভের বিষয়টা তো আমাদের ভাবতেই হবে। পোয়াল ছাতুর বাজার দর সাধারণত কেজিতে 60-70 টাকা হিসেবে তারা এটাকে বিক্রি করতে পারবেন এবং প্রত্যেকটি বেড থেকে লাভ করতে পারবেন 25-35 টাকা। ঝিনুক ছাতুর ক্ষেত্রে কিন্তু বাজার দর পোয়াল ছাতুর থেকে অনেক বেশি। এক্ষেত্রে প্রত্যেক কেজি 80-100 টাকা মূল্যে তারা বিক্রি করতে পারবেন এবং প্রত্যেক বেড থেকে 65-70 টাকা তারা লাভ করতে পারবেন। এই জন্য যখন গ্রামীণ মহিলাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে, জানা গেছে যে তারা কিন্তু ঝিনুক ছাতু চাষ করতে পোয়াল ছাতুর থেকে বেশি পছন্দ করেন, কারণ লাভের অঙ্কটা কিন্তু অত্যন্ত বেশি হয়।
0: আচ্ছা, আমরা কিন্তু বিশদে আজকে ডক্টর বিদিশা মণ্ডলের কাছ থেকে স্বনির্ভরতার লক্ষ্যে মাশরুম চাষ বিষয়ে জানলাম। ডক্টর মণ্ডল আজকে স্টুডিওতে এলেন এবং এই বিষয়ে আমাদেরকে নানান রকম তথ্য দিলেন, সেজন্য অনেক অনেক ধন্যবাদ, নমস্কার।
1: আপনাদেরও অসংখ্য ধন্যবাদ, নমস্কার।
0: আজকে আমাদের আলোচনার বিষয় ছিল স্বনির্ভরতার লক্ষ্যে মাশরুম চাষ। এই বিষয়ে আলোচনা করার জন্য স্টুডিওতে আমন্ত্রিত হয়ে উপস্থিত ছিলেন নেউটিয়া বিশ্ববিদ্যালয়ের কৃষি বিভাগের অধ্যাপিকা ডক্টর বিদিশা মণ্ডল। মা বোনেরা, আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।
2: শ্রীভবন এখানেই শেষ হল। পরিচালনায় আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে।
3: রোদে বেরোতে হলে বা কাজ করতে হলে অবশ্যই টুপি বা ছাতা ব্যবহার করুন। প্রয়োজনে ভেজা কাপড় ব্যবহার করে আর্দ্র রাখুন ঘাড়, গলা, মুখ ও অন্যান্য অঙ্গকে। কেউ সানস্ট্রোকে আহত হয়েছে বুঝতে পারলে তাকে এনে শুইয়ে দিন ছায়ার মধ্যে, তুলনামূলকভাবে ঠান্ডা জায়গায়। শরীরের তাপমাত্রা স্বাভাবিক মাত্রায় আনতে ভেজা কাপড় দিয়ে তার শরীর মুছে দিন, সম্ভব হলে জলের ছিটে দিন। যোগাযোগ করুন চিকিৎসকের সঙ্গে।
4: পায়ের জাদুতে কাঁপছে গোটা বিশ্ব, শুরু হয়ে গেছে ফুটবলের মহাযুদ্ধ, ফিফা ওয়ার্ল্ড কাপ 2026।
5: কার মাথায় উঠবে বিশ্বসেরার মুকুট, কারা লিখবে নতুন ইতিহাস? প্রতিটি গোল, প্রতিটি ড্রিবলিং আর প্রতি মুহূর্তের টান টান উত্তেজনা নিয়ে তুমি কতটা আপ টু ডেট?
6: চিন্তা নেই, ফুটবল বিশ্বকাপের এই চরম উত্তেজনাকে তোমার হাতের মুঠোয় নিয়ে আসছে যুববাণী। যুববাণীর বিশেষ নিবেদন, ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ।
7: প্রতিদিনের ম্যাচে কোন দল কেমন খেললো,
8: ম্যাচের শেষে স্কোরলাইন কি বলছে,
9: কার ডিফেন্স ভাঙলো, কে করলো বাজিমাত,
5: প্রতিটা ম্যাচের ইনডেপথ রিভিউ এবং টান টান প্রিভিউ নিয়ে প্রতিদিনের নিয়মিত বুলেটিন।
6: কান রাখতে ভুলো না, প্রতিদিন বেলা 11:50 শুধুমাত্র গীতাঞ্জলি প্রচার তরঙ্গ এবং নিউজ অন AIR অ্যাপে।
4: তাহলে আর দেরি কেন, ফুটবল ফিভারে কাঁপতে থাকো যুববাণীর সঙ্গে, আর শুনতে ভুলো না
10: ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ।
2: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি, এখন নির্বাচিত বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান। শুরুতেই দশম অবতার ছবির গান, দ্বৈত কণ্ঠে শ্রেয়া ঘোষাল এবং অরিজিৎ সিং।

চলো পাল্টাই ছবির গানের সঙ্গে শেষ হলো নির্বাচিত বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি। এখন খবর।

আকাশবাণী খবর পড়ছি নমামি বসুরুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সন্ধ্যায় প্যারিস পৌঁছবেন। জি7

শীর্ষ সম্মেলনে শ্রী মোদী সামুদ্রিক জলপথে নিরাপত্তা এবং সংঘাতের বিপদ থেকে নাবিকদের জীবন সুরক্ষিত রাখার জন্য সমস্ত দেশের প্রতি আহ্বান জানিয়েছেন। প্রধানমন্ত্রী আত্মনির্ভরতা এবং উদ্ভাবনের উপর ভিত্তি করে গত এক দশকে ভারতের প্রতিরক্ষা ক্ষমতা বৃদ্ধিতে আলোকপাত করেছেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং জানিয়েছেন, 2025-26 অর্থবর্ষে ভারতের বার্ষিক প্রতিরক্ষা উৎপাদন সর্বকালের সর্বোচ্চ 178,000 কোটি টাকায় পৌঁছেছে। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণমন্ত্রী শিবরাজ সিং চৌহান এবং পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী ভূপেন্দ্র যাদব শস্যের অবশিষ্টাংশের ব্যবস্থাপনা নিয়ে এক উচ্চ পর্যায়ের বৈঠকে পৌরোহিত্য করেছেন। প্রধানমন্ত্রীর কলকাতা সফরের আগে মহানগরীকে নতুন রূপে সাজিয়ে তোলার লক্ষ্যে আয়োজিত স্বচ্ছতা সে স্বাগত অভিযানে সরাসরি অংশ নিচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ফিফা ফুটবল বিশ্বকাপে আলজেরিয়ার বিরুদ্ধে জয় দিয়ে অভিযান শুরু করেছে গতবারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। পুরুষদের ক্রিকেটের দ্বিতীয় ওয়ানডেতে আফগানিস্তান আজ টসে জিতে ভারতকে প্রথমে ব্যাট করতে পাঠিয়েছে। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সন্ধ্যায় প্যারিস পৌঁছবেন। সেখানেই বসবাসরত ভারতীয় সম্প্রদায় শ্রী মোদীকে অভ্যর্থনা জানাতে উৎসুক হয়ে রয়েছে, চলছে যাবতীয় প্রস্তুতি। আকাশবাণী সংবাদদাতা জানিয়েছেন, আগামীকাল সকালে প্রধানমন্ত্রী মোদী সেখানকার মুখ্য কার্যনির্বাহী আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন। বিকেলে তিনি ইউরোপের অন্যতম শীর্ষস্থানীয় প্রযুক্তি ও উদ্ভাবন অনুষ্ঠান ভিভাটেক সম্মেলনে অংশ নেবেন, সেখানে শ্রী মোদী বক্তব্য রাখতে পারেন। সন্ধ্যায় প্রধানমন্ত্রী এক অনুষ্ঠানে ভারতীয় সম্প্রদায়ের সঙ্গে মত বিনিময় করবেন। এদিকে প্রধানমন্ত্রী মোদী সামুদ্রিক জলপথে নিরাপত্তা এবং সংঘাতের বিপদ থেকে নাবিকদের জীবন সুরক্ষিত রাখার জন্য দেশের সমস্ত দেশের প্রতি আহ্বান জানিয়েছেন। ফ্রান্সের এভিও G7 শীর্ষ সম্মেলনে শ্রী মোদী বলেন, পশ্চিম এশিয়ার সংঘাতের ফলে বিশ্ব বাণিজ্য বিঘ্নিত হয়েছে, ঘটেছে প্রাণহানিও। সামুদ্রিক বাণিজ্যের উদ্ভূত ঝুঁকি এবং অস্থিরতার ফলে মৃত্যুর উল্লেখ করে শ্রী মোদী বলেন, নাবিকদের জীবন রক্ষা করা আমাদের সকলের কর্তব্য। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আত্মনির্ভরতা এবং উদ্ভাবনের উপর ভিত্তি করে গত এক দশকে ভারতের প্রতিরক্ষা ক্ষমতার উল্লেখযোগ্য বিকাশের উপর আলোকপাত করেছেন। সমাজ মাধ্যমে তাঁর অ্যাকাউন্টে মাইগভে থ্রেড শেয়ার করে শ্রী মোদী কিভাবে দেশ আকাশ ভূমি এবং সামুদ্রিক প্রতিরক্ষা ক্ষমতা বৃদ্ধি করেছে তা ব্যাখ্যা করেন। দেশের নিরাপত্তায় আত্মনির্ভরতা ও দেশীয় প্রযুক্তিতে উৎপাদিত প্রতিরক্ষা সামগ্রীর বিকাশের কথাও প্রধানমন্ত্রী ওই পোস্টে জানিয়েছেন। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে সরকার গত 12 বছরে ভারতকে নিরাপত্তার এক দুর্ভেদ্য ঘাঁটিতে পরিণত করেছে। এর ফলে নাগরিকরা যেমন একদিকে সুরক্ষা পাচ্ছেন, অন্যদিকে শত্রুদের ওপর আঘাত হানা সম্ভব হচ্ছে। সমাজ মাধ্যমের এক বার্তায় শ্রী শাহ বলেন, সার্জিক্যাল স্ট্রাইক, বিমান হামলা ও অপারেশন সিন্দুর সীমান্তের ওপারে শত্রুদের মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। এছাড়াও 370 ধারা বাতিল, মাওবাদীদের মোকাবিলা করতে ভারত সরকারের অঙ্গীকার গোটা বিশ্বের কাছে দৃষ্টান্ত স্থাপন করে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং জানিয়েছেন, 2025-26 অর্থবর্ষে ভারতের বার্ষিক প্রতিরক্ষা উৎপাদন সর্বকালের সর্বোচ্চ 178,000 কোটি টাকায় পৌঁছেছে। সমাজ মাধ্যমের এক বার্তায় তিনি জানান, আগের অর্থবর্ষের 1,54,000 কোটি টাকার উৎপাদনের তুলনায় এবছর 15.6% বৃদ্ধি হয়েছে। 2013-14 অর্থবর্ষে 4,746 কোটি টাকার তুলনায় দেশীয় প্রতিরক্ষা উৎপাদন 4 গুণ বৃদ্ধি পেয়েছে। সাম্প্রতিক বছরগুলিতে ভারতের প্রতিরক্ষা উৎপাদনে এই উল্লেখযোগ্য বৃদ্ধি প্রতিরক্ষা উৎপাদন বিভাগ এবং অন্য সংশ্লিষ্ট সকল পক্ষের সম্মিলিত প্রচেষ্টার ফল। ভারত ও থাইল্যান্ড তাদের 10ম প্রতিরক্ষা আলোচনায় উৎপাদন, গবেষণা, উদ্ভাবন ক্ষেত্রে সহযোগিতা আরও শক্তিশালী করতে সম্মত হয়েছে। ব্যাংককে গতকাল এই আলোচনায় যৌথভাবে পৌরোহিত্য করেন থাইল্যান্ডের প্রতিরক্ষা বিষয়ক সচিব অ্যাডমিরাল নুপটাপোল দিওভানিজ এবং ভারতের প্রতিরক্ষা মন্ত্রকের যুগ্ম সচিব সত্যজিৎ মোহান্তি। এবারের গুরুত্বপূর্ণ বৈঠকে উভয় দেশই পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক নিরাপত্তা বিষয়ে মত বিনিময় করেছে। কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল মোনাকোর দ্বিতীয় প্রিন্স অ্যালবার্টের সঙ্গে বিভিন্ন বিষয়ে কথা বলেছেন। সমাজ মাধ্যমের এক বার্তায় শ্রী গোয়েল জানান, বৈঠকে দুই দেশ সমুদ্র অর্থনীতি বা ব্লু ইকোনমি, উদ্ভাবন এবং উদীয়মান প্রযুক্তির মতো ক্ষেত্রগুলির সম্প্রসারণ নিয়ে আলোচনা করেছে। এছাড়া তিনি দ্বিতীয় প্রিন্স অ্যালবার্টকে ভারত ইনোভেটস 2026 সম্পর্কে বিস্তারিত জানান। ফ্রান্সের নিসে এই অনুষ্ঠান গতকালই শেষ হয়েছে। শ্রী গোয়েল দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, আগামী দিনে ভারত ও মোনাকোর মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক বিভিন্ন দিকে প্রসারিত হবে। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা আজ বীরনায়ক মহারানা প্রতাপের জন্মবার্ষিকীতে গভীর শ্রদ্ধা জানিয়েছেন। সমাজ মাধ্যমের এক বার্তায় শ্রী বিড়লা বলেছেন, মহারানা প্রতাপের আত্মসম্মানবোধ, আত্মমর্যাদা, দেশপ্রেম মানুষ চিরদিন মনে রাখবে। তিনি আরও বলেন, চরম প্রতিকূল পরিস্থিতির মধ্যেও মহারানা আদর্শ ও দেশমাতৃকার সম্মান রক্ষায় আপোষ করেননি। হলদিঘাটের যুদ্ধে মহারানা প্রতাপের আত্মত্যাগ, অদম্য ইচ্ছাশক্তি

0: প্রতিফলন। বিশ্ব খরা ও মরুপ্রসার প্রতিরোধ দিবস উপলক্ষে আজ কেন্দ্রীয় পরিবেশ ও বন জলবায়ু পরিবর্তন মন্ত্রী ভূপেন্দ্র যাদব ভূমি সংরক্ষণের গুরুত্ব স্মরণে রাখার জন্য সকলের প্রতি আহ্বান জানিয়েছেন। সোশ্যাল মিডিয়ার এক বার্তায় তিনি বলেন, ভূমি বাস্তুতন্ত্রের ভিত্তি ও পুষ্টি ও শক্তির উৎস। ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুস্থ পরিবেশ গড়ে তুলতে ক্ষতিগ্রস্ত জমি পুনরুদ্ধারে সকলকে একযোগে কাজ করার আবেদন জানান তিনি। কেন্দ্রে এনডিএ সরকারের ১২ বছর পূর্তিতে আজ শুনবেন বিশেষ আলোচনা। অভ্যন্তরীণ ও বৈদেশিক নিরাপত্তার যুগ বদল ও ভবিষ্যতের চ্যালেঞ্জ। রাজ্য পুলিশের প্রাক্তন মহানির্দেশক অধীর শর্মার সঙ্গে কথা বলেছেন অভিরূপ ভট্টাচার্য। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনতে পাবেন রাত সাড়ে নটায় গীতাঞ্জলি, ডিটিএইচ ও আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শুনতে পাবেন ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান এবং পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী ভূপেন্দ্র যাদব শস্যের অবশিষ্টাংশ ব্যবস্থাপনা এবং ফসলের নাড়া পোড়ানোর দীর্ঘস্থায়ী সমস্যার সমাধান নিয়ে আলোচনার লক্ষ্যে এক উচ্চ পর্যায়ের বৈঠকে পৌরোহিত্য করেন। গতকাল নতুন দিল্লিতে আয়োজিত এই বৈঠকে শ্রী চৌহান বলেন, নাড়া পোড়ানোর ফলে পরিবেশ শুধুমাত্র দূষিত হয় না, নষ্ট হয় মাটির উর্বরতা, ছোটখাটো উপকারী কীটপতঙ্গ মারা পড়ে, ফলে নষ্ট হয় পৃথিবীর ভারসাম্য। তিনি জানান, চলতি বছরে বিভিন্ন রাজ্যে এ সংক্রান্ত একাধিক উদ্যোগ নেওয়া হচ্ছে। এর মধ্যে রয়েছে 46,000-এর বেশি শস্যের অবশিষ্টাংশ ব্যবস্থাপনা যন্ত্র বিতরণ, 910টি কাস্টম হায়ারিং কেন্দ্র স্থাপন সহ নানা কর্মসূচি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কলকাতা সফরের আগে মহানগরীকে নতুন রূপে সাজিয়ে তোলার লক্ষ্যে আয়োজিত স্বচ্ছতা সে স্বাগত অভিযানে সরাসরি অংশ নিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি আজ সকালে বাগবাজারের মায়ের ঘাটে গঙ্গার পাড় সংলগ্ন এলাকায় পরিচ্ছন্নতা অভিযানে সামিল হন। সঙ্গে ছিলেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। ঝাঁটা হাতে তাদের গঙ্গার ঘাটে সিঁড়ি পরিষ্কার করতে দেখা যায়। সাংবাদিকদের শ্রী অধিকারী বলেন, নমামি গঙ্গে প্রকল্পের আওতায় গঙ্গাকে দূষণমুক্ত করার কাজ শুরু হয়েছে। স্বচ্ছ ও সুন্দর বাংলা গড়ে তুলতে রাজ্য সরকার প্রতিশ্রুতিবদ্ধ।
1: नमामि गंगे स्कीम में यहाँ बंगाल में काम नहीं हुआ। एसटीपी का लिए लैंड प्रोवाइड नहीं किया। गंगा को क्लीन करना चाहिए, अच्छा करना चाहिए, ये काम शुरू हुआ। हमारे कलकत्ता कॉर्पोरेशन केएमसी का एडमिनिस्ट्रेटर, उनका लीडरशिप में मंत्री जी है, उनका निगरानी में पूरा काम चल रहा है।
0: পশ্চিমবঙ্গে জেলায় জেলায় জনকল্যাণ শিবিরে বিপুল জনসমাগমের কারণে এই শিবিরগুলির মেয়াদ আরও একদিন বাড়িয়েছে রাজ্য সরকার। আজই শিবির শেষ হওয়ার কথা ছিল, পরিবর্তে আগামীকাল শুক্রবার 18 তারিখ পর্যন্ত এই কর্মসূচি চলবে বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে। দীর্ঘ অপেক্ষার পর পুদুচেরি মন্ত্রিসভায় আজ তিনজন নতুন মন্ত্রীকে অন্তর্ভুক্ত করা হয়েছে। লোকনিবাসে আয়োজিত এক অনুষ্ঠানে অল ইন্ডিয়া এনআর কংগ্রেসের বিধায়ক পি রাজাভেলু ও ভিপি শিভাকুলুন্দু এবং বিজেপি বিধায়ক জিএনএস রাজশেখরনকে মন্ত্রী হিসেবে শপথ বাক্য পাঠ করান উপরাজ্যপাল কে কৈলাসনাথন। বিজেপি নিট পরীক্ষার্থীদের ওপর অহেতুক চাপ সৃষ্টি করায় বিরোধী দলনেতা কংগ্রেসের রাহুল গান্ধীর ভূমিকার কড়া সমালোচনা করেছেন। দলের সদর দপ্তরে আজ এক অনুষ্ঠানে বিজেপি মুখপাত্র সুধাংশু ত্রিবেদী বলেন, স্বচ্ছতা বজায় রাখতেই ফের পরীক্ষা নেওয়া হচ্ছে। সমগ্র ব্যবস্থাপনা নির্বিঘ্ন রাখতে সরকার সব রকম পদক্ষেপ নিচ্ছে। এখন বিশ্বকাপ ফুটবলে খবর। ফিফা ফুটবল বিশ্বকাপে আলজেরিয়ার বিরুদ্ধে জয় দিয়ে অভিযান শুরু করেছে গতবারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। কানসাস স্টেডিয়ামে আজ তারা 3-0 গোলে হারিয়ে দেয় আলজেরিয়াকে। ম্যাচের 17, 60 ও 76 মিনিটে গোল করে হ্যাট্রিক করেন লিওনেল মেসি। এর ফলে বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতার তালিকায় মেসি যুগ্মভাবে জার্মানির মিরাস্লভ ক্লোজের সঙ্গে প্রথম স্থানে উঠে এলেন। উভয়ই বিশ্বকাপে 16টি করে গোল করেছেন। অন্য এক খেলায় আজ সান্তা ক্লারা স্টেডিয়ামে গ্রুপ জের ম্যাচে অস্ট্রিয়া জর্ডনকে 3-1 গোলে পরাজিত করেছে। পুরুষদের ক্রিকেটে আজ লখনৌয়ের একানা স্টেডিয়ামে 3-ম্যাচের সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে আফগানিস্তান টসে জিতে ভারতকে প্রথমে ব্যাট করতে পাঠিয়েছে। শেষ পাওয়া খবর অনুযায়ী ভারত 2 ওভারে 1 উইকেট হারিয়ে 9 রান করেছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সন্ধ্যায় প্যারিস পৌঁছবেন। প্রধানমন্ত্রী আত্মনির্ভরতা এবং উদ্ভাবনের উপর ভিত্তি করে গত 1 দশকে ভারতের প্রতিরক্ষা ক্ষমতা বৃদ্ধির উপর আলোকপাত করেছেন। ফিফা ফুটবল বিশ্বকাপে আর্জেরিয়ার বিরুদ্ধে জয় দিয়ে অভিযান শুরু করেছে গতবারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। খবর শেষ হলো, এরপরই শুনুন স্থানীয় সংবাদ।

0: শিবিরে বিপুল জনসমাগমের কারণে এই শিবিরগুলির মেয়াদ আরও একদিন বাড়িয়েছে রাজ্য সরকার। আজকেই শিবির শেষ হওয়ার কথা ছিল, পরিবর্তে আগামীকাল পর্যন্ত এই কর্মসূচি চলবে বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে। পুরসভা ও পঞ্চায়েতগুলিকে রাজ্যের তরফে এই মর্মে নির্দেশিকা পাঠানো হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ দক্ষিণ চব্বিশ পরগনার ফলতার ফতেপুর ফুটবল মাঠে এক জনকল্যাণ শিবিরে যোগ দিয়ে 18 তারিখ পর্যন্ত জনকল্যাণ শিবিরের মেয়াদ বৃদ্ধির কথা ঘোষণা করেন। পাশাপাশি এলাকার জন্য একাধিক নতুন উন্নয়নমূলক প্রকল্পেরও ঘোষণা করেন তিনি। এর মধ্যে আছে ফলতায় নতুন মহিলা কলেজ ও ফায়ার ব্রিগেড তৈরি এবং ফলতা গ্রামীণ হাসপাতালের শয্যার সংখ্যা বৃদ্ধি। এছাড়া ফলতা মুক্ত বাণিজ্য কেন্দ্রে নতুন করে শিল্প প্রসারেরও আশ্বাস দেন মুখ্যমন্ত্রী। সরকারের বিভিন্ন কল্যাণমূলক প্রকল্পের উদ্বোধন উল্লেখ করে শুভেন্দু অধিকারী জানান, আয়ুষ্মান ভারত কর্মসূচিতে ব্যাপক সাড়া মিলেছে। এছাড়াও প্রধানমন্ত্রীর সূর্যঘর, মুফত বিজলি যোজনা, অন্নপূর্ণা ভাণ্ডার সহ অন্যান্য প্রকল্পেও যেভাবে বিপুল সংখ্যক মানুষ এগিয়ে আসছেন তারও উল্লেখ করেন তিনি। অন্নপূর্ণা ভাণ্ডারে এ পর্যন্ত 1 কোটিরও বেশি নাম নথিভুক্ত হয়েছে বলে মুখ্যমন্ত্রী জানান।
1: কোটি মানুষ এই আয়ুষ্মান ভারতের প্রকল্পের সুযোগ আপনারা পাবেন, যার 60% অর্থ মোদিজির নেতৃত্বে ভারত সরকার দেবে, 40% অর্থ পশ্চিমবঙ্গ সরকার এর সঙ্গে যুক্ত করবে। গ্রামে থাকা মানুষরা, স্বল্প রোজগার যারা করেন, প্রধানমন্ত্রী সূর্য ঘর প্রকল্পে সোলার আলোর জন্য ব্যবস্থা নিন। প্রধানমন্ত্রী সূর্য ঘরে আপনারা সাবসিডি বা ভর্তুকি পাবেন।
0: ফলতার আইন শৃঙ্খলা রক্ষায় কঠোর ব্যবস্থা গ্রহণের কথাও জানান মুখ্যমন্ত্রী। জাহাঙ্গীর খানের মুক্তির দাবিতে বেআইনি জমায়েত, রাস্তা অবরোধ ও প্রশাসনের কাজে বাধা দেওয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে তিনি স্পষ্ট নির্দেশ দেন, এই ধরনের হিংসাত্মক ঘটনায় যুক্ত প্রত্যেককে গ্রেপ্তার করতে হবে। উল্লেখ্য, জনকল্যাণ শিবিরগুলিতে এবার বিধবা ভাতা ও বার্ধক্য ভাতার আবেদনপত্র রাখারও নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। এই ভাতা আপাতত বন্ধ থাকলেও এ ব্যাপারে তিনি কেন্দ্রের সঙ্গে কথা বলবেন বলে গত সন্ধ্যায় নবান্ন থেকে জেলা শাসকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে আশ্বাস দেন। একই সঙ্গে কোনো অযোগ্য ব্যক্তি যাতে অন্নপূর্ণা যোজনার সুবিধে না পান তাও সুনিশ্চিত করতে হবে বলে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। শিবিরে প্রচণ্ড গরমে মানুষ যাতে অসুস্থ হয়ে না পড়েন সেই জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতেও বলা হয়েছে জেলা শাসকদের। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কলকাতা সফরের আগে মহানগরীকে নতুন রূপে সাজিয়ে তোলার লক্ষ্যে আয়োজিত স্বচ্ছতা সে স্বাগত অভিযানে সরাসরি অংশ নিচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি আজ সকালে বাগবাজারে মায়ের ঘাটে গঙ্গার পাড় সংলগ্ন এলাকায় পরিচ্ছন্নতা অভিযানে সামিল হন। সঙ্গে ছিলেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। ঝাঁটা হাতে তাদের গঙ্গার ঘাটের সিঁড়ি পরিষ্কার করতে দেখা যায়। সাংবাদিকদের শ্রী অধিকারী বলেন, স্বচ্ছ সুন্দর বাংলা গড়ে তুলতে রাজ্য সরকার প্রতিশ্রুতিবদ্ধ। দক্ষিণ চব্বিশ পরগনার ফলতাতেও এরপর মুখ্যমন্ত্রী এ ধরনের স্বচ্ছতা কর্মসূচিতে অংশ নিচ্ছেন। ভারতীয় মজদুর সংঘের উদ্যোগে কলকাতা পুরসভার পামার বাজার অঞ্চলে আজ সকালে সাফাই অভিযান কর্মসূচিতে সামিল হন ইঞ্জিনিয়ার ও কর্মীরা। এদিকে যোগ দিবস উপলক্ষে কলকাতায় প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে ইসকন কলকাতার উদ্যোগে আজ দুপুরে বাবুঘাটে গঙ্গার পাড় সাফাই কর্মসূচিতে সামিল হবেন ইসকন ভক্তরা। বেলা 2:30 থেকে সন্ধে 6:00 পর্যন্ত চলবে পরিচ্ছন্নতা অভিযান। সন্ধে গঙ্গা আরতির মধ্যে দিয়ে সমাপ্তি হবে কর্মসূচির। উল্লেখ্য, আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে 21 জুন কলকাতায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে আয়োজিত কর্মসূচির আগে শহর জুড়ে পরিচ্ছন্নতা ও সৌন্দর্যায়নের বার্তা দিতেই এই বিশেষ অভিযান শুরু করা হয়েছে। প্রধানমন্ত্রী কলকাতায় আন্তর্জাতিক যোগ দিবসের মূল অনুষ্ঠানে অংশগ্রহণের পাশাপাশি শনিবার তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবসের অনুষ্ঠানেও যোগ দেবেন। বিকশিত ভারত গ্রামীণ রোজগার ও আজীবিকা গ্যারান্টি মিশন বা ভিভিজি রামজি প্রকল্পে কাজ পাওয়ার জন্য পশ্চিমবঙ্গের বিভিন্ন জনকল্যাণ শিবিরে ভিড় জমাচ্ছেন সাধারণ মানুষ। নদিয়া জেলার কৃষ্ণনগর 1 নম্বর ব্লকের দেপাড়া বিষ্ণুপুর হাইস্কুলে জনকল্যাণ শিবিরে যোগদানকারী স্থানীয় বাসিন্দা রাজু সরকার আমাদের সংবাদদাতাকে জানালেন, এই প্রকল্পে কাজ পাওয়ার আশায় নতুন করে বুক বাঁধছেন তারা।
2: দীর্ঘদিন আমরা বাড়িতে বসেছিলাম কাজের অপেক্ষায়। এই নতুন সরকার আসার পর জি রামজি যে প্রকল্প মোদী সরকারের, সেই প্রকল্প নতুন করে চালু হয়। গ্রাম বাংলার যারা খেটে খাওয়া মানুষ তারা আশার আলো দেখছি।
0: রাজ্যে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে নতুন সরকার গঠনের পর বিধানসভার প্রথম অধিবেশন আগামীকাল বসতে চলেছে। সকাল 11:00 রাজ্যপাল আর এন রবির অভিভাষণের মধ্যে দিয়ে সূচনা হবে অধিবেশনের। প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহকে গ্রেপ্তার করা হয়েছে। কলকাতার ফুলবাগানে তার বাড়ি থেকে আজ সকালে প্রাক্তন মন্ত্রীকে গ্রেপ্তার করে কোচবিহার পুলিশ। আজ তাকে কোচবিহারে নিয়ে যাওয়া হবে। গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন জিটিএর মুখ্য কার্যনির্বাহী পদে আজ ইস্তফা

0: দিয়েছেন অনিত থাপা। তিনি যাহা চিনেন, পাহাড়ে শান্তি ও স্থিতিশীলতা বজায় থাকুক এবং মানুষের স্বার্থে উন্নয়ন হোক, সেই লক্ষ্যেই তাঁর এই সিদ্ধান্ত। তৃণমূল কংগ্রেস পরিচালিত বাঁকুড়া পুরসভার চেয়ারপারসন পদ থেকে ইস্তফা দিয়েছেন অলোকা সেন মজুমদার। বাঁকুড়া জেলা শাসকের কাছে আজ তিনি ইস্তফাপত্র জমা দেন। কেন্দ্রের এনডিএ সরকারের ১২ বছর পূর্তিতে আজ শুনবেন বিশেষ আলোচনা, অভ্যন্তরীণ ও বৈদেশিক নিরাপত্তার যুগ বদল ও ভবিষ্যতের চ্যালেঞ্জ। রাজ্য পুলিশের প্রাক্তন মহানির্দেশক অধীর শর্মার সঙ্গে কথা বলেছেন অভিরূপ ভট্টাচার্য। অনুষ্ঠানটি শুনবেন রাত ৯:৩০ থেকে ডিটিএইচ, গীতাঞ্জলি ও আকাশবাণী কলকাতার সোশ্যাল মিডিয়ায়। স্থানীয় সংবাদ শেষ হল, পরের খবর ৫:১০।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।
2: অলিভিয়া নার্সিং হোম, অলিভিয়া নার্সিং হোম দমদম নাগের বাজার। অপারেশন ছাড়াই পাইলস, ফিশার, ফিশুলা, ভেরিকোজ ভেইন থেকে সুস্থ হয়ে একদিনে বাড়ি ফিরুন। লেজার পদ্ধতির মাধ্যমে লেজার প্রসিডিউর করছেন প্রখ্যাত সার্জন ডাক্তার প্রসেনজিৎ চৌধুরী। যোগাযোগ ৯৮৩০৪৬৮১৩৬। আবারও বলি ৯৮৩০৪৬৮১৩৬, অলিভিয়া নার্সিং হোম।
1: আকাশবাণী কলকাতায় অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি। প্রচার তরঙ্গে এখন মহিলা মহল, উপস্থাপনায় সঙ্গীতা দত্ত।

0: দুপুর সাথে মহিলা মহলের প্রিয় শ্রোতা বন্ধুরা, কেমন আছেন সবাই? সকাল থেকে বেলা গড়িয়ে দুপুর, এখনও এই মুহূর্তেও আমি জানি আমরা বেশিরভাগ মানুষই কিন্তু মেসি ম্যাজিকে বুঁদ, কম বেশি আমরা শখ করি। আসলে এই সময়টাতে গোটা বিশ্ব ফুটবল জ্বরে আক্রান্ত, ব্যতিক্রম নই আমরাও, ভাবছেন তো? মহিলাদের আবার ফুটবলের ছোঁয়া। আসলে একটা সময় পর্যন্ত মানুষের ধারণা ছিল ফুটবল কেবলমাত্র পুরুষের সাম্রাজ্য, কিন্তু সেই ধারণাকে ভুল প্রমাণ করে বালাদেবী, শান্তি মল্লিক, অরুন্ধতী রেরা প্রমাণ করেছেন আমরাও পারি ফুটবল সাম্রাজ্যের সমান অংশীদার হতে। আজকের মহিলা মহল আমরাও পারি অনুষ্ঠান, আমার বন্ধুরা সকলেই তা জানেন। আজকের আমরাও পারি অনুষ্ঠানে আমরা আমাদের সঙ্গে পেয়েছি এমনই একজন মহিলাকে, এমনই একজন ব্যক্তিত্বকে, বাংলার গর্ব, ভারত মায়ের কৃতি সন্তান, প্রাক্তন মহিলা ফুটবলার অরুন্ধতী ডেকে। চলুন কথা বলি তার সঙ্গে। আকাশবাণী কলকাতার মহিলা মহলের আজকের আমরাও পারি অনুষ্ঠানে অরুন্ধতী দি, আপনাকে স্বাগত।
1: নমস্কার। কলকাতা আকাশবাণীর তরফ থেকে আমাকে কিছু বলার জন্য ধন্যবাদ।
0: দিদি, আজকের আলাপচারিতার একদম শুরুতেই একটু শুনব, দেশকে প্রতিনিধিত্ব করে ফুটবল পায়ে গিয়েছেন পৃথিবীর বিভিন্ন জায়গায়, প্রাক্তন মহিলা ফুটবলারদের পাশাপাশি আপনার মাথার মুকুটে আরো বেশ কিছু সোনার পালক বা আরো বেশ কিছু পরিচয় আপনার, সেগুলো একটু আপনার মুখ থেকেই শুনি না।
1: আইএফএ লীগ হতো আমাদের, আমি ইনকাম ট্যাক্সের হয়ে 5 বছর কলকাতা লীগ খেলেছি, 2 বছর মোহনবাগানের আমি লীগ খেলেছি, 97 হলদিয়াতে সিনিয়র ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে রিপ্রেজেন্ট করেছিলাম, মণিপুর টিমকে আমরা হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিলাম। এর সাথে সাথে আমি একটা বিদেশি খেলা খেলতাম যেটার নাম সেপাক ট্যাক্রো, এটা মালয়েশিয়ান ব্যাংককে বেশি খেলাটা প্রচলন, আমাদের সব স্টেটেই খেলাটা হয়। ওই খেলাটা যারা ফুটবল খেলে স্কিলার, স্কিল ভালো জানে, তারাই এই সেপাক ট্যাক্রো খেলাটা খেলতে পারবে, কেন এটার সাথে ফুটবলের একটা যোগ আছে। আমাদের প্র্যাকটিস হতো নেতাজি ইন্দো স্টেডিয়ামের ব্যাক সাইডে। 99 আমি প্রথম ন্যাশনাল গেমস করি মণিপুরে, আমরা সিলভার।

0: মেডেল পেয়েছিলাম, মণিপুর চ্যাম্পিয়ন হয়েছিল, বেঙ্গল সিলভার মেডেল পেয়েছিল। সেইখান থেকে বিগত আমি 20টা ন্যাশনাল সিপাকটাগ্রোর করি, 5টা ইন্ডিয়া করি। আমি 2000 সাল থেকেই আমি ইন্ডিয়াতে ডাক পাই, ব্যাংককে আমাদের কিংস কাপ হয়। 2002 সালে আমার ক্যাপ্টেনশিপ ছিল, সেই ক্যাপ্টেনশিপে আমার গোল্ড আছে। তারপরে 2016 সালে আমি ব্যাংককেই ইন্টারন্যাশনাল রেফারি পরীক্ষা দিতে যাই। আমাকে 2019 সালে চায়নায় এশিয়ান চ্যাম্পিয়নশিপে প্রথম ডাক পাই ইন্টারন্যাশনাল রেফারি করার জন্য। ন্যাশনাল ইন্টারন্যাশনালে রেফারি করি, তার সাথে সাথে আমি 2018 সালে কলকাতা পুলিশের দামিনী প্রজেক্টের ফুটবলের কোচ। সেখানে আমার 150 বাচ্চা আছে যাদেরকে আমি ট্রেন করি। আমি অল ইন্ডিয়া পুলিশ গেমেতে কেরালায় আমি রেফারি করে এসেছি। আমি 2টো ওয়ার্ল্ড কাপের রেফারি করেছি, একটা হায়দ্রাবাদের ওয়ার্ল্ড কাপ আর একটা পাটনার ওয়ার্ল্ড কাপে। তার মধ্যে হায়দ্রাবাদের ওয়ার্ল্ড কাপের ফাইনাল ম্যাচে আমি অ্যাসিস্ট্যান্ট রেফারি হিসাবে কাজ করেছি। আমি খেলা নিয়েই আর এই কোচিং নিয়েই আর রেফারি নিয়েই আমি থাকি অ্যাকচুয়ালি। আমার এইটাই খুব ভালো লাগে। মাঠে আমি যেমন রাজ্যের ও দলের হয়ে প্রতিনিধিত্ব করি, তেমনি মাঠের বাইরে নতুন প্রজন্মের মেয়েদের স্বপ্ন দেখতে এমন নিজেদের উপর বিশ্বাস রাখতে উৎসাহ দেওয়ার চেষ্টা করি। খেলাধুলা আমাকে শুধু একজন ফুটবলার বানায়নি, আমাকে শৃঙ্খলা, নেতৃত্ব এমন প্রতিকূল পরিস্থিতির সঙ্গে লড়াই করার শক্তি দিয়েছে। তাই আমি মনে করি আমার প্রতিটি পরিচয় একে অপরের সঙ্গে জড়িয়ে আছে।
1: দারুণ দারুণ। তা খেলার জগতে কিভাবে আসা, কত ছোটবেলা থেকে, প্রথম থেকে কি স্বপ্ন ছিল এই খেলার জগতে নিজেকে দেখবেন?
0: আমি ছোট বয়স থেকেই ফুটবলে এসেছিলাম, মনে হয় তখন ক্লাস 8-এ পড়ি। আমার এক জানাশোনা দাদা আমাকে কলকাতা মাঠে নিয়ে যায় ফুটবল শেখানোর জন্য, একদিন নিয়ে গেছিল। তারপর থেকে আমি নিজেই একা একা যেতাম। ধীরে ধীরে কোচ, পরিবার আর আশেপাশের মানুষের উৎসাহে খেলাটাকে আরো গুরুত্ব দিয়ে দেখতে শুরু করি। সময়ের সঙ্গে সঙ্গে যখন সাফল্য আসতে শুরু করলো, তখন বড় মঞ্চে রাজ্যের প্রতিনিধিত্ব করার স্বপ্ন দেখেছি। সেই স্বপ্ন আর ভালোবাসাই আজকের এগিয়ে যাওয়ার প্রেরণা দেয়।
1: আচ্ছা দিদি, খেলার দুনিয়ায় পথ চলতে এবং নিজেকে প্রতিষ্ঠিত হতে, তার থেকেও বলা ভালো আজকের এই জায়গায় আসতে, একজন মহিলা হিসেবে আপনাকে কি কি সমস্যা বা কি কি প্রতিবন্ধকতার মুখোমুখি হতে হয়েছে?
0: একজন মহিলা হিসাবে খেলাধুলার জগতে প্রতিষ্ঠিত হওয়ার পথে নানা ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে। শুরুতে সমাজের প্রচলিত ধারণা ছিল যে ফুটবল বা প্রতিযোগিতামূলক খেলাধুলা মেয়েদের জন্য নয়। অনেক সময় পর্যন্ত সুযোগ সুবিধা, প্রশিক্ষণ ও সমর্থনের অভাব ছিল। পড়াশোনা, পরিবার এবং খেলাধুলার মধ্যে ভারসাম্য বজায় রাখতে সহজ ছিল না। এছাড়া নিজেকে বারবার প্রণাম করতে হয়েছে যে একজন নারীও সমান দক্ষতা, পরিশ্রম ও নিষ্ঠার মাধ্যমে সাফল্য অর্জন করতে পারে। তবে পরিবার, কোচ ও সতীর্থদের সহযোগিতায় আর নিজের দৃঢ় মনোবল আমাকে এগিয়ে যেতে সাহায্য করেছে। প্রতিটি বাধাই আমার জন্য নতুন শিক্ষা ও শক্তি উৎস হয়ে উঠেছে।
1: আজকের আলাপচারিতার একেবারে শেষে এসে জানতে চাইবো, আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি?
0: আমার ভবিষ্যৎ পরিকল্পনা হলো নিজের দক্ষতাকে ক্রমাগত উন্নত করে সম্প্রচার ও যোগাযোগের ক্ষেত্রে একজন সফল পেশাজীবী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করা, এবং যে প্রতিষ্ঠানে কাজ করব তার উন্নয়নে সর্বোচ্চ অবদান রাখব।
1: আপনার স্বপ্নেরা ফুটবলের গতিতেই ছুটে চলুক বাস্তবায়নের পথে, এত ব্যস্ততার মধ্যেও আমাদেরকে এতক্ষণ সময় দেওয়ার জন্য। আকাশবাণী কলকাতার মহিলা বিভাগের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা।
0: নমস্কার।
1: কথা বললাম প্রাক্তন মহিলা ফুটবলার অরুন্ধতীদের সঙ্গে।

ফুটবল নিয়ে কথা বলতে গেলেই বাঙালির হৃদয় নিজের অজান্তেই গুনগুন করে ওঠে পুলক বন্দ্যোপাধ্যায়ের লেখা নচিকেতা ঘোষের সুরে, মান্নাদের কণ্ঠে সেই কালজয়ী গানটি। চলুন গানটি তাহলে একবার শুনেই ফেলি।

বছরের জমিদারি ঘুচে গিয়ে দেশ ছেড়ে পালিয়েছে ইংরেজ। নখ দাঁত ভাঙা এক মৃত সিংহ সেজে নেই, তার জারি চুরি নেই তেজ, তবু মানতে তো বাধা নেই।

কথা হলো, গান হলো, এবারে খুব সময় অল্প, চটপট করে বলে দিই এ মাসের চিঠির বিষয়। এ মাসের এক কলমে দুই নারীর বিষয় লীলা মজুমদারের লেখা মাকো উপন্যাস। সোনা এবং টিয়া নামের দুই বোনের এক অদ্ভুত কলের পুতুল মাকুকে উদ্ধারের দুঃসাহসিক অভিযান নিয়ে এই মানবিক গল্প। পাঠকের অনুভবে এই দুই চরিত্রের বৈপরীত্য, তাদের অন্তরের উপলব্ধি আমাদের লিখে পাঠান 150 শব্দের মধ্যে। কিভাবে লিখে পাঠাবেন? আমাদের মেইল আইডি mohilamahul.aircolkata@gmail.com। আর যদি মেইল না করে চিঠি লিখে পাঠান তাহলে আমাদের চিঠি পাঠানোর ঠিকানা এক কলমে দুই নারী, মহিলা মহল, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 1। চিঠি লিখুন অথবা মেইলি করুন। পাঠানোর শেষ তারিখ 23 জুন 2021।

মাসের আমার কলমের বিষয়, জুন মাসের আমার কলমের বিষয় ঝড় বৃষ্টির রাত্রি। একটা সময় ছিল যখন ঝড়ের সময় ঠান্ডা বাতাস উঠলে আমরা গল্প করতে বসতাম, প্রথমে হ্যারিকেন, তারপরে চার্জার লাইট, তারপরে ইনভার্টার। সময়ের সঙ্গে পরিবর্তন আমাদের গল্প করার সেই আবহ পাল্টে দিয়েছে, কিন্তু বদলায়নি ঝরা পাতার উড়ে যাওয়ার ইচ্ছে। আজও ইচ্ছে করে চা আর তেলে ভাজা নিয়ে জমে উঠুক ঝড় বৃষ্টির সন্ধের আসর, বাড়িতে হোক অথবা বাড়ির বাইরে। ঝড় বৃষ্টির সেই স্মৃতির গল্প আমাদের জানাতে লিখে পাঠান ঝড় বৃষ্টির রাত্রি এই শিরোনামে আপনার অভিজ্ঞতার কথা, শব্দ সংখ্যা 150। আর কিভাবে কোন ঠিকানায় লিখে পাঠাবেন সে ঠিকানা এতদিনে আপনাদের মুখস্থ, তবু আর একবার বলি, আমাদের চিঠি লিখে পাঠানোর ঠিকানা চিঠি না, আপনাদের মনের অনুভূতি লিখে পাঠানোর ঠিকানা mohilamahul.airkolkata@gmail.com। আর যদি মেইল না করে চিঠি লিখে পাঠান তাহলে আমাদের চিঠি পাঠানোর ঠিকানা আমার কলম, মহিলা মহল, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 1। চিঠি লিখুন অথবা মেইলি করুন, পাঠানোর শেষ তারিখ 23 জুন। আপনাদের চিঠি অথবা মেইলের প্রতীক্ষায় থাকব আমরা, আকাশবাণী কলকাতার মহিলা বিভাগ। আমার রোজকার বন্ধুরা জানেন বুধবারের মহিলা মহল খুব ছোট্ট সময়ের জন্যে, হোক না সময় অল্প, তবু তো বন্ধুর সঙ্গে কানে কানে দেখা পাই, তাই অধীর আগ্রহে আমরা অপেক্ষায় থাকি। তবে শুধু বুধবার নয়, সারাটা সপ্তাহই আপনাদের অপেক্ষায় থাকি আমরা। আপনারা সকলেই প্রচণ্ড গরমকে উপেক্ষা করে সুস্থ থাকুন, সতর্ক থাকুন, সাবধানে থাকুন। আর অবশ্যই আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গে দুপুর 1:45 মহিলা মহল এবং আকাশবাণী মৈত্রীতে বিকেল 4:05 মহিলাদের আসরের সঙ্গে থাকতে ভুলবেন না। কিন্তু আজকের মতো মহিলা মহল এ পর্যন্তই। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আপনাদের বন্ধু আমি সঙ্গীতা।

আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি এখন বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান প্রত্যাশা।

নমস্কার বন্ধুরা, প্রত্যাশা অনুষ্ঠানে আপনাদের সবাইকে আমরা স্বাগত জানাই। এই অনুষ্ঠান বহু বছর ধরে প্রয়াস করেছে সমাজে সচেতনতা আনার, নতুন লেখকদের লেখার সুযোগ করে দেওয়ার ও সমাজের পরিবর্তনের কাণ্ডারি হওয়ার। আমাদের আপনাদের সমবেত প্রচেষ্টা বিভিন্ন দিক থেকে মানুষকে করেছে সমৃদ্ধ, নারীদের ফিরিয়ে দিয়েছে তার হারানো সম্মান। আশা করি আমাদের এই প্রয়াস আপনাদের ভালো লাগছে। আমাদের প্রত্যাশা অনুষ্ঠানের ফোন নাম্বার পরিবর্তিত হয়েছে, আমাদের নতুন নাম্বার 8100750408100075।

0: 5040। আমাদের সাথে যোগাযোগ করতে, আপনাদের মতামত জানাতে, আপনাদের কেমন অনুষ্ঠান পছন্দ এই সমস্ত জানাতে আমাদের ফোন করুন 8100750040 এই নাম্বারে। আর হ্যাঁ, আপনাদের সমস্ত চিঠি, কবিতা বা নাটকও এখন থেকে আপনারা আমাদের এই নাম্বারে পাঠাতে পারেন। যদি আপনি চিঠি লিখতে চান তাহলে পাঠান 314 মহাত্মা গান্ধী রোড, কলকাতা 782। 314 মহাত্মা গান্ধী রোড, কলকাতা 782 এই ঠিকানায় আমরা আপনাদের চিঠি বা ফোনের অপেক্ষায় রইলাম। আজকে নাটকটি আমাদের লিখে পাঠিয়েছেন বিবেকনগর তেমাথানি পশ্চিম মেদিনীপুর থেকে অরিজিৎ দাস অধিকারী। আমরা ধন্যবাদ দিই অরিজিৎবাবুকে এই নাটক আমাদের লিখে পাঠানোর জন্য। নাটকটির নাম জাগো নারী জাগো। রাতে মেঘলার ঘরে কুপি জ্বলছে, মেঘলা রিমিকে পড়াচ্ছে।
1: মেঘলা, এত দেরি কেন? রান্না হবে কখন?
2: এই তো মা, জল আনতে গিয়েছিলাম, একটু লাইন ছিল।
3: সারাদিন শুধু অজুহাত, সংসার সামলাতে পারে না। আবার শুনেছি তুমি নাকি পড়াতে যাবে।
2: মানে আমি ভাবছিলাম গ্রামের মেয়েদের নিয়ে একটু পড়াশোনা শেখাই।
3: এই সব করে কি লাভ? মেয়েদের বেশি পড়াশোনা ভালো নয়, সংসারটাই ওদের আসল জায়গা।
4: আমাদের স্কুলের দিদিমণিরা বলেন শিক্ষাই মানুষের শক্তি।
3: চুপ, বড়দের কথায় কথা বলবি না।
2: মেয়েরা যদি শিখতে না পারে তবে সমাজ এগোবে কিভাবে?
3: সমাজ বদলানোর দায়িত্ব তোমার নয়, বুঝলে?
0: মেঘলা, তোমার লেখাপড়া এত ভালো ছিল শুনেছি, তুমি কেন থেমে গেলে?
2: বিয়ের পর আর সুযোগ পাইনি দিদি।
0: সুযোগ কেউ দেয় না বুঝেছ, তৈরি করে নিতে হয়। আগামী সপ্তাহে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর সভা আছে, তুমি আসবে?
2: আমি গেলে বাড়িতে অশান্তি হবে।
0: ভয়েই মানুষের সবচেয়ে বড় শত্রু। মনে রেখো, নারীকে আপন ভাগ্য জয় করিবার কেন নাহি দিবে অধিকার হে বিধাতা?
2: আমি চেষ্টা করব দিদি।
4: মা, তুমি স্কুলে পড়াতে যাবে?
2: যদি পারি মা।
4: তুমি গেলে গ্রামের সব মেয়েরা খুব খুশি হবে মা।
3: আবার পড়াশোনা এত রাতেও?
2: হ্যাঁ, আমি পড়াবো, শুধু নিজের জন্য নয়, গ্রামের মেয়েদের জন্য।
3: তুমি আমার কথা অমান্য করছো?
2: না, আমি শুধু নিজের অস্তিত্বটাকে বাঁচাতে চাই।
5: রঘু, মেয়েটা ভুল তো কিছু বলছে না, আমরাও তো পড়তে পারিনি, কত কষ্ট হয়েছে।
0: এক সপ্তাহ পরে পঞ্চায়েত ঘর, কয়েকজন মহিলা বসে, সঙ্গে কিছু পুরুষও আছে। আজ থেকে আমরা সেলাই এবং শিক্ষা কেন্দ্র শুরু করছি, এই দায়িত্বে থাকবে তোমাদের মেঘলা।
6: আমরা কি সত্যি কাজ শিখে রোজগার করতে পারবো দিদি?
2: অবশ্যই, নিজের পায়ে দাঁড়ানোর শক্তি আসল স্বাধীনতা।
6: কিন্তু আমাদের বাড়ির লোক রাজি হবে তো?
2: একদিন আমিও ভয় পেতাম, কিন্তু আজ বুঝেছি যে রাধে সে চুলও বাঁধে। নারীরা সংসারও সামলাতে পারে, সমাজও গড়তে পারে।
7: গ্রামের মেয়েদের উন্নতির জন্য পঞ্চায়েত সব রকম সাহায্য করবে।
0: কয়েক মাস পর গ্রামের মেলা, মেয়েদের তৈরি জিনিস বিক্রি হচ্ছে সেখানে।
8: আরে শুনছ বৃহস্পতির মা, আরে চলো চলো, গ্রামে মেলা বসেছে, দেখবে কত সুন্দর সুন্দর হাতের কাজ। ওই যে রঘুর বউ,

0: মেঘলা, ওর প্রচেষ্টায় গ্রামের বউদের নিয়ে কত সুন্দর সুন্দর হাতের কাজ করেছে জানো? পঞ্চায়েত ওদের বিভিন্নভাবে সাহায্য করছে। চলো চলো, তাড়াতাড়ি চলো। দেখছো মেঘলাদের জাগরণ কত সুন্দর কাজ করেছে, মেয়ে বউদের মোবাইল নেশাই কেটে গেছে। আরে রঘু ভাই, তোমার স্ত্রী তো একদম কামাল করে দিয়েছে।
1: হ্যাঁ, মেঘনা শুধু আমার স্ত্রী নয়, আজও গ্রামের গর্ব।
2: এই সাফল্য শুধু আমার নয়, প্রতিটি নারীর, যারা অপমান আর ভয় পেরিয়ে এগিয়ে যেতে চায়। নারী দুর্বল নয়, সুযোগের অভাবই তাকে পিছিয়ে দেয়। আজকের নারী শুধু সংসারের আলোর প্রদীপ নয়, সমাজের পথপ্রদর্শকও। নারী জাগরণ মানে সমাজের জাগরণ,
3: নারী জাগরণ মানে সমাজের জাগরণ। চিত্ত যেটা ভয়শূন্য।

0: অরিজিৎ দাস অধিকারীর লেখা নাটক জাগো নারী জাগো।
1: নমস্কার, আমি উত্তর চব্বিশ পরগনার শ্যামনগর থেকে নলিনী রঞ্জন মণ্ডল। আমার স্বরচিত কবিতার নাম বাংলার মুখ। ওই দেখা যায় ঘুঘুডাঙার মাঠ, মাঠ পেরিয়ে আছে নদীর ঘাট, তার ওপারে বিস্তৃত যে চর, ওই চরেতে আমার ছোট্ট ঘর। খড়ের ঘরে একটি মাটির দেওয়া, প্রাণ জুড়ানো দক্ষিণ খোলা হাওয়া, মাথার উপর মুক্ত নীলাকাশ, পায়ের নিচে ভরা সবুজ ঘাস, তমাল ডালে কোকিল কুহু তানে, মাতাল করে মিষ্টি মধুর গানে, উদাস করা নিঝুম দুপুর বেলা, মনে ভাসে কল্প সুখের ভেলা, স্বর্গে পাওয়া যায় না এমন সুখ, এটাই আমার বাংলা মায়ের মুখ।
2: স্বরচিত কবিতা পাঠ করছি আগরপাড়া থেকে কবি গৌতম দত্ত। কবিতার নাম শেষ ভোরে। বাইরে সকালের সূচি স্নিগ্ধ রোদ, ভেতরে হৃদয় জুড়ে তুমুল বৃষ্টিপাত, সেই জল দেখা যায় না থাকে অনুভবে, রোদের মাতনে মাতাল করা হাওয়ায় তোমাকেই খুঁজেছি নিজের অন্তঃপুরে। বাইরে রোদের তীব্রতা বেড়েছে, মনেও বেড়েছে গভীর অন্তঃসার শূন্যতা। যেদিন নিজের একটা নদী পাব আর বসে থাকবো তার পাশে বিকেলের হালকা হাওয়ায়, গোধূলির মায়াময় আলোক ঝর্ণায় ভেসে যেতে যেতে খুঁজবো সেই তোমাকেই, এ খোঁজের কোনো শেষ নেই। যদিও বা দেখা পাই তবে সেটা হবে শেষ দেখা বা শেষের শুরু। হৃদয়ের ভেতরের বৃষ্টি কমে এসেছে, টিপ টিপ করে ঝরছে, তুমি এসে দাঁড়িয়েছ মনের মুকুরে। তবে সেই তুমি কি আমার সেই তুমি যাকে দেখেছিলাম সেই শেষ ভোরে? নমস্কার
0: শ্রোতা বন্ধুরা, আমরা আমাদের অনুষ্ঠান শেষ করব শামসুজ্জামানের কণ্ঠে এই নজরুল গীতির মাধ্যমে।

কুটামালিকা, আনমনে খেলে চলে বালিকা, খুলে পরে মুকুটামালিকা, হরষিত পারাবারে উর্মি জাগে, হরষিত পারাবারে উর্মি জাগে, লাজে ছাড়।

0: শ্রোতা বন্ধুরা, আজ আমাদের সময় একদম শেষ। শুনতে ভুলবেন না, প্রতি বুধবার ও শনিবার ঠিক দুপুর 2:05 আপনাদের পছন্দের অনুষ্ঠান প্রত্যাশা।
1: আমাদের প্রত্যাশা অনুষ্ঠানের ফোন নাম্বার পরিবর্তিত হয়েছে। আমাদের নতুন নাম্বার 8100750040, 8100075040। আমাদের সাথে যোগাযোগ করতে, আপনাদের মতামত জানাতে, আপনাদের কেমন অনুষ্ঠান পছন্দ এই সমস্ত জানাতে আমাদের ফোন করুন 8100750040 এই নাম্বারে। আর হ্যাঁ, আপনাদের সমস্ত চিঠি, কবিতা বা নাটকও এখন থেকে আপনারা আমাদের এই নাম্বারে পাঠাতে পারেন। যদি আপনি চিঠি লিখতে চান তাহলে পাঠান 314 মহাত্মা গান্ধী রোড, কলকাতা 782। 314 মহাত্মা গান্ধী রোড, কলকাতা 782 এই ঠিকানায় আমরা আপনাদের চিঠি বা ফোনের অপেক্ষায় রইলাম।

0: শুনছিলেন বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান প্রত্যাশা।
1: কিউআর কোড স্ক্যান করো, 5000 টাকার ক্যাশব্যাক পাও। বাহ, দিনটা ভালোই।
2: Very light to moderate rainfall occurred over most places in Sikkim and Bihar, also Andaman and Nicobar Islands and Jharkhand. Gusty winds were recorded.

তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সমতল ভূমির। ওড়িশার বৌধে 42.6 ডিগ্রি সেলসিয়াস এবং পার্বত্য এলাকার সিকিমের ট্যাডংয়ে 29.8 ডিগ্রি সেলসিয়াস। বৃষ্টিপাতের পরিমাণ পানাগড় 9 সেন্টিমিটার, বর্ধমান 2 সেন্টিমিটার, কলাইগুন্ডা 1 সেন্টিমিটার, শ্রীনিকেতন 1 সেন্টিমিটার, শিউড়ি 1 সেন্টিমিটার, কুমারগ্রাম টি এস্টেট 13 সেন্টিমিটার, শঙ্কোষ টি এস্টেট 13 সেন্টিমিটার, নিউল্যান্ডস টি গার্ডেন 10 সেন্টিমিটার, ফালাকাটা 8 সেন্টিমিটার, চম্পাশাড়ি 4 সেন্টিমিটার, ধূপগুড়ি 4 সেন্টিমিটার, চেপান 4 সেন্টিমিটার, এএমএফইউ পুন্দিবাড়ি 3 সেন্টিমিটার, খেজুরিপাড়া 6 সেন্টিমিটার, জয়পুর 5 সেন্টিমিটার, পানপোষ 4 সেন্টিমিটার, ভাপুর 3 সেন্টিমিটার, তালচের 3 সেন্টিমিটার, মরুদা 3 সেন্টিমিটার, সোয়ামপাটনা 3 সেন্টিমিটার, বাড়িপদা 3 সেন্টিমিটার। আবহাওয়ার পূর্বাভাস, আগামী 48 ঘণ্টায় হালকা থেকে মাঝারি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কুচবিহার জেলার বেশিরভাগ জায়গায়, সেই সঙ্গে সিকিমেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে। হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের বাকি জেলাগুলির অনেক জায়গায় এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ, উত্তর চব্বিশ পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান জেলার কোনো কোনো জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বাকি জেলাগুলিতে বিহার ও ঝাড়খণ্ডে আগামী 7 দিনে বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা, গাঙ্গেয় পশ্চিমবঙ্গে দিনের তাপমাত্রা তেমন কোনো পরিবর্তন হবে না। আবহাওয়ার সতর্কবার্তায় জানানো হয়েছে আগামী 48 ঘণ্টায় ভারী থেকে অতি ভারী 7 থেকে 20 সেন্টিমিটারের মতো বৃষ্টিপাতের সম্ভাবনা জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলার দু একটি জায়গায়। 7 থেকে 11 সেন্টিমিটার ভারী বৃষ্টি হতে পারে বিহার, দার্জিলিং, কালিম্পং, কুচবিহার জেলার দু একটি জায়গায়। বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি ঘণ্টায় 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে ওড়িশার দু একটি জায়গার উপর দিয়ে। ঝড় বৃষ্টির সম্ভাবনা ঘণ্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া এবং বজ্রপাতের সম্ভাবনা আছে বিহার, ঝাড়খণ্ড, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ এবং হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের সবকটি জেলায়। বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ, উত্তর চব্বিশ পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর জেলার দু একটি জায়গায় তাপপ্রবাহ চলবে বিহার ও ওড়িশার দু একটি জায়গার উপর দিয়ে। গরম এবং আর্দ্র আবহাওয়া থাকবে ওড়িশা, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান এবং ঝাড়গ্রাম জেলায়। রাতে অত্যন্ত গরম অনুভূত হবে ওড়িশার দু একটি জায়গায়। কলকাতা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাস, আজকের আকাশ কিছুটা মেঘলা, বজ্রমেঘের দেখা মিলতে পারে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 36 ও 29 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকার সম্ভাবনা। আগামীকালও আকাশ মেঘলা থাকবে, হালকা বৃষ্টির সম্ভাবনা আছে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 36 ও 29 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। পশ্চিমবঙ্গের সমুদ্র উপকূলে যারা মাছ ধরতে যান তাদের জন্য জানানো হয়েছে আজকের জন্য কোনো সতর্কবার্তা নেই, তবে পশ্চিমবঙ্গ ও উত্তর ওড়িশা উপকূল বরাবর ঝোড়ো আবহাওয়া থাকবে 18 জুন থেকে 21 জুন পর্যন্ত। ঘণ্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে। ঝড়ের গতিবেগ বেড়ে ঘণ্টায় 60 কিলোমিটার পর্যন্ত হতে পারে। মৎস্যজীবী ভাইদের 18 থেকে 21 জুন পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের সমুদ্র উপকূলে যারা মাছ ধরতে যান তাদের জন্য জানানো হয়েছে আজ এবং আগামীকাল 17 এবং 18 জুন ঝোড়ো আবহাওয়া থাকবে উপকূল বরাবর। ঘণ্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে উত্তর আন্দামান সাগর এবং আন্দামান উপকূল বরাবর। ঝড়ের গতিবেগ বেড়ে ঘণ্টায় 60 কিলোমিটার পর্যন্ত হওয়ার সম্ভাবনা আছে, সে ব্যাপারে সকলকে সতর্ক করা হয়েছে। জলোচ্ছ্বাসেরও সম্ভাবনা রয়েছে।

0: আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে। আবহাওয়ার মধ্যাহ্নকালীন বিজ্ঞপ্তি শুনলেন। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
1: পায়ের জাদুতে কাঁপছে গোটা বিশ্ব, শুরু হয়ে গেছে ফুটবলের মহাযুদ্ধ, ফিফা ওয়ার্ল্ড কাপ 2026।
2: কার মাথায় উঠবে বিশ্ব সেরার মুকুট, কারা লিখবে নতুন ইতিহাস, প্রতিটি গোল, প্রতিটি ড্রিবলিং আর প্রতি মুহূর্তের টান টান উত্তেজনা নিয়ে তুমি কতটা আপ টু ডেট?
3: চিন্তা নেই, ফুটবল বিশ্বকাপের এই চরম উত্তেজনাকে তোমার হাতের মুঠোয় নিয়ে আসছে যুববাণী। যুববাণীর বিশেষ নিবেদন, ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ।
4: প্রতিদিনের ম্যাচে কোন দল কেমন খেললো,
5: ম্যাচের শেষে স্কোরলাইন কি বলছে,
6: কার ডিফেন্স ভাঙলো, কে করলো বাজিমাত,
2: প্রতিটা ম্যাচের ইনডেপথ রিভিউ এবং টান টান প্রিভিউ নিয়ে প্রতিদিনের নিয়মিত বুলেটিন।
3: কান রাখতে ভুলো না, প্রতিদিন বেলা 11:50 শুধুমাত্র গীতাঞ্জলি প্রচার তরঙ্গ এবং নিউজ অন AIR অ্যাপে।
1: তাহলে আর দেরি কেন, ফুটবল ফিভারে কাঁপতে থাকো যুববাণীর সঙ্গে, আর শুনতে ভুলো না
7: ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ।
0: আজকের পরবর্তী অনুষ্ঠান সম্পর্কে জানাই গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। একটু পরেই শুনবেন বাংলা আধুনিক গান। বিকেল 5:00 ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় অর্ক বন্দ্যোপাধ্যায়, বিদ্যার্থীদের জন্য 5:30 নবম শ্রেণীর জীবন বিজ্ঞান, আলোচনায় বিনোদিনী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা সঙ্গীতা দত্তমণ্ডল এবং দুই ছাত্রী। সাঁওতালি অনুষ্ঠান 6:05 থেকে 6:40 কৃষি কথার আসর, আউশ ধানের উন্নত চাষ পদ্ধতি, এ বিষয়ে মনোরঞ্জন জানার সাক্ষাৎকার নিয়েছেন সুব্রত চক্রবর্তী। সম্ভাবনাময় অ্যাভোকাডো চাষ ডক্টর কল্যাণ চক্রবর্তীর সাক্ষাৎকার নিয়েছেন সুব্রত চক্রবর্তী। সমীক্ষা 7:30, রাত 8:00 নানা রঙের গান, আইনি কথা 8:30 NDPS আইন নিয়ে আইনজীবী উপাসনা সাউয়ের সাক্ষাৎকার নিয়েছেন সুতপা চট্টোপাধ্যায়।

রাত নটায় শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শরদ বাজিয়ে শোনাবেন সিদ্ধার্থ ঘোষ। সাড়ে নটায় বিশেষ আলোচনা ধর্মী অনুষ্ঠান, প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের সংবাদ বিভাগ, বিষয় নিরাপত্তা অভ্যন্তরীণ ও বাহ্যিক। দশটায় বাংলা ছায়াছবির গান, সাড়ে দশটায় রবীন্দ্রসঙ্গীত শিল্পী অভিজিৎ দাস, দশটা পঁয়তাল্লিশে আধুনিক গান শোনাবেন সঙ্গীতা সান্যাল। অদিতি মুখোপাধ্যায়ের কণ্ঠে লোকগীতি রাত এগারোটায়, এগারোটা বেজে দশ মিনিটে শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে খেয়াল ঠুমরি ও দাদরা পরিবেশন করবেন বিদুষী অঞ্জনা নাথ। শুনলেন আজকের পরবর্তী অনুষ্ঠান সম্পর্কে। আধুনিক গান, প্রথমে মৃণাল চক্রবর্তী।

আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনের এখন সমাপ্তি। দ্বিতীয় অধিবেশন শুরু হবে বিকেল পাঁচটায়। স্টুডিওর ঘড়িতে এখন 3:05।

আকাশবাণী কলকাতা স্টুডিওর ঘড়িতে এখন 5:05। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশন শুরু হল। অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গ মিডিয়াম ওয়েভ 456.6 মিটারে অর্থাৎ 657 কিলোহার্টজে, আসানসোল রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.3 মেগাহার্টজে, বর্ধমান রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101.5 মেগাহার্টজে, বালুরঘাট রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101 মেগাহার্টজে, পুরুলিয়া ফারাক্কা রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্টজে, বাসন্তী কৃষ্ণনগর খড়গপুর মালদা রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 103.7 মেগাহার্টজে, DTH বাংলা পরিষেবা ও নিউজ অন AIR অ্যাপে। এখন ক্রীড়াঙ্গন। আপনাদের সঙ্গে অর্ক বন্দ্যোপাধ্যায়।

নমস্কার, ক্রীড়াঙ্গনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ স্টুডিওতে উপস্থিত আমি অর্ক বন্দ্যোপাধ্যায়, নিয়ে এসেছি দেশ বিদেশে বিভিন্ন খেলাধুলার খবরাখবর। আর এখন তো চলছে ফুটবলের মহাযজ্ঞ অর্থাৎ ফিফা ওয়ার্ল্ড কাপ 2026, তার অনেক কিছু খবর রয়েছে। আর্জেন্টিনার মেসির হ্যাট্রিক, এমবাপের দুটি গোল, এছাড়াও আরও অনেক অনেক খবর আপনাদের জন্য রয়েছে, অবশ্যই শুনতে থাকুন। আর আজকে মনে আছে তো কি, আজকে হচ্ছে বুধবার অর্থাৎ গুগলির দিন, আপনাদের জন্য রয়েছে আকর্ষণীয় কিছু কিছু প্রশ্ন, তাহলে শুনতে হবে আজকের অনুষ্ঠান। উপস্থিত অর্ক বন্দ্যোপাধ্যায়। এখন শুনে নিন এক নজরে আজকের স্পোর্টস হেডলাইন্স। এক নজরে মেসির হ্যাট্রিক, ম্যাচ জিতে বিশ্বকাপে স্বপ্নের শুরু আর্জেন্টিনার। নরওয়ে ঝড়ে হারল ইরাক, গোল করে এবং করিয়ে বিশ্বকাপ শুরু করল আর্লিং হ্যালান্ড।

0: জোড়া গোলে ইতিহাস এমব্যাপের, রুদ্ধশ্বাস থ্রিলারে সেনেগালকে হারিয়ে বিশ্বকাপ শুরু ফ্রান্সের। কঙ্গোর বিরুদ্ধে নেমে আজ বিশ্বকাপ শুরু করতে চলেছে পর্তুগাল। রোনাল্ডোর পর্তুগালের নিউক্লিয়াস সেই ব্রুনো ফার্নান্ডেজ। অন্য ম্যাচে আজ হ্যারির ইংল্যান্ডের বিরুদ্ধে বৃদ্ধ ঘোড়া মদ্রিচের ক্রোয়েশিয়া। চলছে ভারত বনাম আফগানিস্তান ম্যাচ। প্রথমে ব্যাট করতে নেমে ভারতের এখন স্কোর 46 ওভার শেষে 380 রান, 6 উইকেট হারিয়ে। ক্যাপ্টেন শুভমান গিল 154 রানে আউট হয়েছেন। উইকেট কিপার ঈশান কিশন করেছেন 125। উইমেন্স টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে আজ মুখোমুখি হতে চলেছে ভারত ও নেদারল্যান্ডস। ভারত ও আফগানিস্তানের মধ্যে আরও একটি ম্যাচ চলছে, যেটা ট্রাই নেশন এ ক্রিকেট সিরিজ, ত্রিদেশীয় সিরিজ, যেখানে ভারত, আফগানিস্তান এবং শ্রীলঙ্কার এ টিমরা খেলছে। সেখানে ভারত প্রথমে ব্যাট করতে নেমে 319 রান করেছে। এই মুহূর্তে 32.1 ওভারে আফগানিস্তান 198, 6 উইকেট হারিয়ে। জয়ের জন্য 122 রান প্রয়োজন। বার্লিন ওপেন ডাবলসে পরাজয় সেরেনা উইলিয়ামসের। জাতীয় অ্যাকোয়াটিক্স চ্যাম্পিয়নশিপের প্রথম দিনেই ভাঙল 8টি জাতীয় রেকর্ড।
1: অথস কাঁচের তলায়।
0: শুরুতেই আজকে যে খবর দেব তা হলো মেসির হ্যাট্রিক। মেসির হ্যাট্রিক ম্যাচ জিতে বিশ্বকাপে স্বপ্নের শুরু গতবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনার। 39 বছর বয়সে একজন ফুটবলার মাঠে নেমে কী কী করতে পারেন? হাতে গোনা কিছু সময় মাঠে থাকা, গোল দেওয়ার চেষ্টা করা, সব মিলিয়ে মেপে খেলা। কিন্তু সেই প্লেয়ার যদি হন লিওনেল মেসি, তাহলে তো আলাদা করে লিখতেই হয়, কারণ বলতেই হয়। এই কারণে 2026 সালের বিশ্বকাপে প্রথম ম্যাচে খেলতে নেমে মেসি করলেন হ্যাট্রিক মাত্র 39 বছর বয়স। তার তিনি যে বৃদ্ধ হয়ে যাননি তার প্রমাণ আরও একবার দিলেন। মেসির পা থেকে প্রথম গোল আসে 17 মিনিটে। আলজেরিয়ার গোলকিপার লুকা জিদান, যিনি ফ্রান্সের কিংবদন্তি প্লেয়ার জিনেদিন জিদানের পুত্র, নামে জিদান থাকলেও এখনও অনেক পথ তাকে পাড়ি দিতে হবে। মেসি তাকে গোল কিপিংয়ের একটি পাঠ দিলেন। ম্যাচের শুরুতেই দুই দলের গোল বাতিল হয় অফসাইডের জন্য। 5ম মিনিটে তিনি বিপক্ষের জালে বল বাড়ান, কিন্তু অফসাইডের কারণে সেটি বাতিল হয়ে যায়। এরপর আলজেরিয়াকেও একই ছবি দেখতে হয়, অফসাইডের কারণে বাতিল হয় গোল। এরপর 17 মিনিটে আসে ম্যাচের প্রথম গোল। মিডফিল্ড থেকে রদ্রিগো ডি পল বল বাড়িয়ে দেন মেসির কাছে। বল পেয়ে তিনি পরিচিত ভঙ্গিতে এগিয়ে যান এবং প্রায় 25 গজ দূর থেকে বাঁ পায়ের জোরালো শট নেন। লুকা জিদান দুহাত দিয়ে বল ধরার চেষ্টা করলেও তার হাতে ছুঁয়ে গোল হয়ে যায়। এটি ছিল আর্জেন্টিনার হয়ে লিওনেল মেসির 200তম ম্যাচ, এবং এই ম্যাচে প্রথম গোলটা ছিল তার জাতীয় দলের হয়ে 118তম এবং বিশ্বকাপের 14তম গোল। কিন্তু ওই 17 মিনিটেই মেসি দেখিয়ে দিয়েছিলেন আজকের দিনটা কেমন হতে চলেছে। দ্বিতীয়ার্ধের শুরুতেই প্রথমে বদল করেন আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি, মন্তিয়েলের জায়গায় নামান নাহুয়েল মলিনাকে। 55 মিনিটে দারুণ সুযোগ পান লাউতারো মার্টিনেস, কিন্তু লুকা জিদান তা আটকে দেন। 60 মিনিটে আসে দ্বিতীয় গোল, এবারও মেসি। অ্যালেক্সিস ম্যাকালিস্টারের বক্সের বাইরে থেকে শট নিয়ন্ত্রণ নিতে ব্যর্থ হন আলজেরিয়ার গোলরক্ষক। বলটা জিদানের গায়ে লেগে বেরিয়ে যায়। ফিরতি শটে গোল করে বল জালে জড়ান মেসি। এ সময় আলজেরিয়ার ডিফেন্ডারদের বুঝে ওঠার আগেই মেসি বলের কাছে চলে যান এবং ডান পায়ের শটে গোল করেন। মেসির হলো 15তম গোল। এই গোলে মেসি ছুঁয়ে ফেললেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনাল্ডো নাজারিওকে, যারও 15টি গোল সমস্ত বিশ্বকাপ মিলিয়ে। এরপর 6 মিনিট বাদে ফের সুযোগ পান মেসি। ম্যাচের 76 মিনিটে হ্যাট্রিক তুলে নেন তিনি দূরপাল্লার শটে গোল করে। এই হ্যাট্রিক করে মেসি বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতার তালিকায় শীর্ষে উঠলেন। দ্বিতীয় গোলটা তিনি রোনাল্ডো নাজারিওকে ছুঁয়ে ফেলেছিলেন। এরপর তৃতীয় গোল করে তিনি জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসেকে স্পর্শ করলেন 16তম গোল করে। এটা ছিল মেসির কেরিয়ারের প্রথম বিশ্বকাপ হ্যাট্রিক।

ফুটবল নিয়ে যখন কথা হচ্ছে, তাহলে আজকে বুধবার অর্থাৎ গুগলির রাউন্ড, সেটাও ফুটবল নিয়েই হবে, সেটা তো বলাই বাহুল্য।

0: আজকে গুগলির প্রথম প্রশ্ন, আজকে যেটা বোঝাই গেছে যে ফুটবল বিশ্বকাপ নিয়েই কিন্তু আজকের গুগলি রাউন্ড হতে চলেছে, তাই শ্রোতা বন্ধুরা আপনাদের কাছে অনুরোধ 0332213 1342 নম্বরে আপনারা ফোন করে চটপট উত্তরগুলো দিয়ে দিন। তো প্রথম প্রশ্ন শ্রোতা বন্ধুদের জন্য, বিশ্বকাপের ইতিহাসে একমাত্র ফুটবলার হিসেবে তিনি 3টি পৃথক বিশ্বকাপ ফাইনালে খেলেছেন এবং জিতেওছেন, কে তিনি? আরেকবার প্রশ্নটি করি, বিশ্বকাপের ইতিহাসে একমাত্র ফুটবলার হিসেবে তিনি 3টি পৃথক বিশ্বকাপ ফাইনাল খেলেছেন এবং জিতেওছেন, তিনি কে? প্রথম ফোন, নমস্কার। না শ্রোতা, হাতে খুব কম সময় শ্রোতা বন্ধু, চটপট উত্তর দিতে হবে। বিশ্বকাপের ইতিহাসে একমাত্র ফুটবলার তিনি 3টে পৃথক বিশ্বকাপ ফাইনাল খেলেছেন এবং জিতেওছেন, 0332213 1342 নম্বর। নমস্কার, হ্যালো।
1: হ্যালো, হ্যালো,
0: হ্যাঁ কে বলছেন? ব্রাজিলীয় প্লেয়ারই একদমই, তবে পেলে ঠিক নন, পেলে খেলতে পারতেন কিন্তু পেলে নন, অন্য একজন। নমস্কার, আমাদের নিয়মিত শ্রোতা, তিনি খুব ভালো উত্তর দেন এবং সঠিক উত্তর দেন, আজকেও তিনি সঠিক উত্তর দিয়েছেন, কাফু। কাফু 1994, 1998 এবং 2002 সালের এই 3টে বিশ্বকাপ ফাইনালি খেলেছেন এবং তিনি জিতেওছেন। তাহলে আমি পরবর্তী প্রশ্নে চলে যাই। আচ্ছা বলুন তো, বিশ্বকাপের এক ম্যাচে সর্বোচ্চ গোলের রেকর্ড কোন ম্যাচে, মানে কোন দুই দেশ যে ম্যাচটি খেলেছে একটি ম্যাচে সর্বোচ্চ, মানে সব থেকে বেশি সংখ্যক গোল একটি ম্যাচে হয়েছে, কোন ম্যাচ? নমস্কার, হ্যালো, নমস্কার,
1: নমস্কার,
0: হ্যালো,
1: হ্যালো।
0: শ্রোতা বন্ধুদের কাছে একটি অনুরোধ বারবারের মতন, যে আপনারা যখন ফোন করবেন আমাদের, তখন আপনাদের রেডিও সেটের ভলিউমটি একদম কমিয়ে দেবেন, না হলে আমরা শুধু আমাদেরই কথা শুনতে পাব। ফোন লাইনে বন্ধু, নমস্কার। না, উত্তরটি সঠিক নয়, জার্মান এবং ব্রাজিলের মধ্যে এই ম্যাচটি ছিল না, এই ম্যাচটি ছিল দুটি ইউরোপীয় দেশের মধ্যে, এটুকু আমি হিন্ট দিতে পারি। নমস্কার, হ্যালো, নমস্কার,
2: নমস্কার, আমি বর্ধমান থেকে প্রশান্ত ঠাকুর বলছি।
0: হ্যাঁ প্রশান্ত বাবু, আবার বলুন।
2: অস্ট্রিয়া সুইজারল্যান্ডের ম্যাচে হয়েছে 7-5।
0: আচ্ছা কোন সালে বলতে পারেন?
2: 1954,
0: 7-5 অস্ট্রেলিয়া এবং অস্ট্রিয়া এবং সুইজারল্যান্ড, 12টি গোল হয়েছে, একদম সঠিক উত্তর। আরও একবার প্রশান্তবাবু সঠিক উত্তর দিলেন, অস্ট্রিয়া এবং সুইজারল্যান্ডের মধ্যে 1954 সালে একটি ম্যাচ হয়েছিল যেখানে ম্যাচটি অস্ট্রিয়া জিতেছিল 7-5 গোলে সুইজারল্যান্ডকে হারিয়ে, এবং 7-5 অর্থাৎ 12টি গোল হয়েছিল একটি ম্যাচে। এটি ছিল আমাদের দ্বিতীয় প্রশ্ন, এবং এবার আসি আমাদের তৃতীয় প্রশ্নে। আচ্ছা এটা হচ্ছে, আমি কে বলতে হবে? আমি এমন একজন প্লেয়ার যে ওয়ার্ল্ড কাপের একটি এডিশনে গোল্ডেন বুট পায়, মানে একটি ওয়ার্ল্ড কাপে আমি গোল্ডেন বুট পাই, তবে আমার টিম নক আউট পর্যন্ত যেতে পারেনি। ওয়ার্ল্ড কাপের একটি ম্যাচে সর্বোচ্চ গোল করার রেকর্ডও আমার, আমি কে? আরেকবার প্রশ্নটি করি, আমি এমন একজন প্লেয়ার যে ওয়ার্ল্ড কাপের একটি এডিশনে আমি গোল্ডেন বুট পেয়েছি।

0: তবে আমার টিম নক আউট পর্যন্ত খেলতে পারেনি। ওয়ার্ল্ড কাপের একটি ম্যাচে সর্বোচ্চ ইন্ডিভিজুয়াল গোল করার রেকর্ডও আমার। আমি কে? শ্রোতা বন্ধু ফোন লাইনে। তাহলে দুটি ব্যাপার রয়েছে যেখানে নক আউট না খেলেও একজন প্লেয়ার তিনি কিন্তু গোল্ডেন বুট পেয়েছেন এবং সর্বোচ্চ গোলও করেছেন একটি ম্যাচে। কে সেই প্লেয়ার? নমস্কার। আপনি কে বলছেন? না, উত্তরটি সঠিক নয়। এটা বলতে পারি তৎকালীন ইউএসএসআর অর্থাৎ আপনার রাশিয়া এবং ইউক্রেনের একজন প্লেয়ার, রাশিয়ার হয়ে তিনি খেলেছিলেন। অনেকটা হিন্ট দিয়ে দিলাম, এবার আপনাদের উত্তরটি বলতে হবে। নমস্কার। তাহলে প্রশ্নটি ছিল হচ্ছে, আমি এমন একজন প্লেয়ার যিনি ওয়ার্ল্ড কাপে গোল্ডেন বুট পাই অর্থাৎ সর্বোচ্চ গোলের রেকর্ড আমি, সেই শিরোপা আমি পাই, তবে আমার টিম নক আউট পর্যন্ত যেতে পারেনি। নমস্কার।
1: নমস্কার।
2: নমস্কার।
0: হ্যাঁ, কে বলছেন?
1: রেডিওর
0: ভলিউমটি কমিয়ে নিন। না, আমি কিন্তু একটা হিন্ট দিয়ে ফেলেছি, রাশিয়ার ফুটবলার দিয়েগো মারাদোনা ছিলেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার, তবে তিনি রাশিয়ান ফুটবলার খুব একটা নাম তিনি করেননি, তবে এই রেকর্ডটি উনার নামে। নমস্কার, কে রয়েছেন? আর একটু সময় দেব, আর একটি ফোন কলের অপেক্ষা করব। একটু কঠিন প্রশ্ন হয়ে গেছে বুঝতে পারছি, তবে আমাদের শ্রোতা বন্ধুরা কিন্তু সমস্ত প্রশ্নের উত্তর সবসময় দিয়ে দেন। দেখা যাক কে এখন ফোন লাইনে। নমস্কার।
3: নমস্কার দাদা।
0: হ্যাঁ, কে বলছেন?
3: আমি সুব্রত মাল, গঙ্গাধরপুর, ধর্মতলা, হাওড়া থেকে।
0: বলুন সুব্রত বাবু।
3: এটা ওলেক সালেঙ্কো। সালেঙ্কো?
0: আচ্ছা, কোন সালে এই ঘটনাটি ঘটেছিল একটু বলতে পারবেন?
3: 94-এ।
0: একদম তাই, একদম সঠিক উত্তর সুব্রত বাবু, আপনিও একদম সঠিক উত্তর দিয়েছেন। উত্তরটি হচ্ছে ওলেক সালেঙ্কো, তৎকালীন রাশিয়ান ইউক্রেনিয়ান স্ট্রাইকার, 1994 সালের গোল্ডেন বুট উইনার। তিনি যুগ্মভাবে গোল্ডেন বুট পেয়েছিলেন, 6টি গোল করেছিলেন, এবং এই ম্যাচটি ছিল ক্যামেরনের বিরুদ্ধে, যেখানে এক ম্যাচে 5টি গোল করেছিলেন এই ওলেক সালেঙ্কো। আরও গুগলির বিভিন্ন প্রশ্ন নিয়ে ফিরব, তবে এখন আরও কিছু খেলার খবর।

গতকাল তো ছিল, আজই ছিল মেসি খেলা, আর্জেন্টিনার খেলা। আরেকটি ম্যাচ ছিল, সেটা হচ্ছে নরওয়ে বনাম ইরাক। বুধবার ভোর থেকে সকালটা একদম ফুটবল ভক্তদের কাছে গুরুত্বপূর্ণ ছিল। আর্জেন্টিনা তো জিতেই গেল, তবে অন্যতম গুরুত্ব ম্যাচ ছিল ইরাক বনাম নরওয়ে। বিশেষ করে বিশ্বকাপের অভিষেক ম্যাচে আর্লিং হ্যালান্ড কেমন খেলবেন সেটাই ছিল প্রশ্ন। দীর্ঘ 28 বছর পর বিশ্বকাপের মঞ্চে খেলতে নামল নরওয়ে, আর প্রত্যাবর্তনের এই ম্যাচেই রেকর্ড গড়ল তারা। ইরাককে 4-1 গোলে হারিয়ে বিশ্বকাপের প্রথমবার এক ম্যাচে 4 গোল তারা করল। অন্যদিকে ম্যাচের জোড়া গোল করলেন আর্লিং হ্যালান্ড, ফলে তিনি হলেন নরওয়ের প্রথম ফুটবলার যিনি বিশ্বকাপের এক ম্যাচে জোড়া গোল করে রেকর্ড গড়লেন। হ্যালান্ডের পারফরমেন্স সত্যিই ছিল অনবদ্য। তবে আরও একটি অনবদ্য পারফরমেন্সের কথা আপনাদের শোনাতেই হয়, সেই এমবাপ্পে। 2018 সালের সেই নায়ক ব্রাজিলকে আটকে দিয়েছিল মরক্কো। তারকাখচিত দল নিয়ে স্পেন গোল শূন্য ড্র করেছে কেপ ভার্দের বিরুদ্ধে, তাই ফ্রান্স বনাম সেনেগাল ম্যাচ নিয়ে একটা উন্মাদনার পারদ চড়েছিল ফুটবল প্রেমীদের মধ্যে। তবে অঘটন ঘটতে পারল না সাদিও মানের সেনেগালরা, 3-1 গোলে জিতে বিশ্বকাপের যাত্রা শুরু করল দিদিয়ে ডেশঁর ফ্রান্স। প্রথমার্ধে নিষ্প্রব থাকলেও দ্বিতীয়ার্ধে দুরন্ত কমব্যাক করল ফ্রান্স, জোড়া গোল করে ইতিহাস গড়লেন এমবাপ্পে। ফ্রান্সের ওই আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ গোলদাতা এখনই তারকা স্ট্রাইকার, পরিবর্ত হিসেবে নেমে 119 সেকেন্ডের মধ্যে গোল করে সুপার সাব হয়ে উঠলেন ব্র্যাডলে বার্কোলা। গোটা ম্যাচে দারুণ লড়াই করেও হারতে হলো সেনেগালকে, এবং হাড্ডাহাড্ডি থ্রিলারের সাক্ষী হয়ে থাকলো সমস্ত ফুটবল প্রেমীরা।

0: গোল করার সঙ্গে সঙ্গে কিন্তু এমবাপ্পে একটা সময়ের জন্য সর্বোচ্চ গোলদাতা ওয়ার্ল্ড কাপের হয়ে গেছিলেন। তবে মেসি, লিওনেল মেসি কিন্তু তার থেকে আর কিছু ঘন্টা পরেই সেই শিরোপা ছিনিয়ে নেন। এখন মেসি যুগ্মভাবে সর্বোচ্চ গোলদাতা মিরোস্লাভ ক্লোজের পাশাপাশি। এ সমস্ত ছিল যে ম্যাচগুলি হয়ে গেছে তার কথা। এখন বলবো আজকে যে অভিযান হতে চলেছে শুরু, তা হলো ডিআর কঙ্গোর বিরুদ্ধে আজকে নামতে চলেছে রোনাল্ডোর পর্তুগাল। মেসি তো খুব ভালো খেলেইছেন, কেমন খেলবেন রোনাল্ডো? জীবনের শেষ বিশ্বকাপে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো নামছেন অধরা স্বপ্ন পূরণে। এই বিশ্বকাপ ট্রফিটাই তার ক্যাবিনেটে নেই। 41 বছর বয়সেও স্বপ্নকে তাড়া করার ক্লান্তিহীন। 4 বছর আগে কোচ ফের্নান্ডো সান্তোসের সঙ্গে তার ইগোর লড়াই বহু চর্চিত। নকআউটে রোনাল্ডোই খেলতে দেননি সান্তোস, সেই সান্তোস এখন নেই। রোনাল্ডোর বন্ধু পেপেও নেই আর। নতুন কোচ রবার্টো মার্টিনেস, যিনি স্প্যানিশ, আবার CR7 নিয়ে কিন্তু তিনি ভীষণ ভালো কথা বলেন। ক্রিশ্চিয়ানোর যা ওয়ার্ক এথিক, তা চাইলে পরের বিশ্বকাপটাও খেলতে পারেন এমন কথাও তিনি বলেছেন। তবে আজকে কিন্তু ডিআর কঙ্গোর বিরুদ্ধে খেলতে নামা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো কতক্ষণ খেলবেন, কারণ তার এই সমস্ত ওয়ার্ম আপ এবং ফ্রেন্ডলি ম্যাচে কিন্তু খুব একটা ভালো পারফরমেন্স ছিল না। তবে ওই যে ওস্তাদের মার শেষ রাতে কথাতেই বলে, তিনি কিন্তু প্রত্যেকটা ওয়ার্ল্ড কাপে ভালো খেলেছেন। তো দেখা যাক এই ওয়ার্ল্ড কাপে তিনি কেমন খেলেন। তবে ব্রুনো ফার্নান্ডেস কিন্তু আজকে দেখার মতন থাকজন প্লেয়ার, কারণ তিনিই হচ্ছেন টিমের নিউক্লিয়াস, একটা বলা যায় সাপ্লাই লাইন। ব্রুনোর বিশ্বসেরা মিডফিল্ডারদের মধ্যে তিনি একজন। ম্যানচেস্টার ইউনাইটেডের তিনি ক্যাপ্টেনও। এবার প্রিমিয়ার লিগে 35টি ম্যাচে 9টি গোল এবং 21টি অ্যাসিস্ট তিনি করেছেন। জিতেছেন ফুটবল রাইটার্স অ্যাসোসিয়েশনের বর্ষসেরা ফুটবলারের পুরস্কার। তবে দেখা যাক ওয়ার্ল্ড কাপে ব্রুনো ফার্নান্ডেস কেমন পারফর্ম করেন। অন্য একটি হাই ভোল্টেজ ম্যাচে আজকে মুখোমুখি হতে চলেছে ইংল্যান্ড বনাম ক্রোয়েশিয়া। লড়াইটা হ্যারি কেন বনাম লুকা মডরিকে। আজ বিশ্বকাপে ইংল্যান্ড বনাম ক্রোয়েশিয়ার ম্যাচের কেন্দ্রবিন্দুতে এই দুই তারকা হ্যারি এবং মডরিচ। এই ম্যাচের আগে দুই টিমের কোচের গলাতেই এই দুই ফুটবলাররা দের নিয়ে একটা শ্রদ্ধা জ্ঞাপন আমরা শুনতে পেয়েছি। ইংল্যান্ড কোচ টমাস টুসেল বলেছেন, মাঝ মাঠে মডরিচের মতন বৈচিত্র্যময় ফুটবলার এই বিশ্বকাপে আর কেউ নেই। তবে অন্যদিকে ক্রোয়েশিয়ার কোচ জ্লাতকো দালিচের কথায়, হ্যারি কেন দুরন্ত ফর্মে রয়েছেন, ক্লাব ও দেশ সব জার্সিতেই তিনি সমান উজ্জ্বল। তাই এই সমস্ত ম্যাচ অর্থাৎ ইংল্যান্ড বনাম ক্রোয়েশিয়ার মধ্যে যে ম্যাচ ভারতীয় সময় রাত 1:30 হতে চলেছে এই ম্যাচ, এছাড়া আরও কিছু ম্যাচ রয়েছে যেখানে ঘানা নামবে পানামার সঙ্গে, এবং আগামীকাল উজবেকিস্তান নামবে হচ্ছে কলম্বিয়ার বিরুদ্ধে, এবং চেক রিপাবলিক নামবে সাউথ আফ্রিকার বিরুদ্ধে। এই সমস্ত হচ্ছে ওয়ার্ল্ড কাপের শিডিউল আজ এবং কালের। এবার ফিরে আসি আমাদের আরও যে প্রশ্নগুলি রয়েছে সেই প্রশ্নে, গুগলির প্রশ্নে। আমার পরবর্তী প্রশ্ন, বিশ্বকাপের ইতিহাসে দ্রুততম গোলটি কত সেকেন্ডে হয়েছিল? শ্রোতা বন্ধুরা ভালো করে শুনুন, বিশ্বকাপের ইতিহাসে দ্রুততম গোলটি কত সেকেন্ডে হয়েছিল? নমস্কার শ্রোতা বন্ধু, 03342-2213-1342 নম্বরে আপনারা ফোন করুন এবং উত্তরটি দিন, ওয়ার্ল্ড কাপ ইতিহাসে দ্রুততম গোলটি কত সেকেন্ডে হয়েছে এবং কে করেছে? নমস্কার।
1: নমস্কার,
0: হ্যালো। হ্যাঁ, কে বলছেন?
1: প্রশান্ত বাবু বলছি, বর্গে আছে এখন। 11 সেকেন্ডে।
0: হ্যাঁ প্রশান্ত বাবু, আপনি দুটি উত্তর দিয়েছেন, অন্য শ্রোতাদেরও সুযোগ দিন ফোন করার। আমি চাইবো আমাদের অনেকজন শ্রোতা বন্ধু রয়েছেন তাদের উত্তর নিতে। নমস্কার, হ্যালো। হ্যালো, হ্যাঁ কে বলছেন? হ্যালো,
1: হ্যালো,
0: হ্যাঁ শুনতে পাচ্ছি, কে বলছেন?
1: বর্ধমান থেকে বলছি।
0: হ্যাঁ
1: সুদর্শন ঘোষ।
0: বলুন সুদর্শন বাবু, উত্তরটা
1: হাসান
0: সুকুর। কত সেকেন্ডে গোল দিয়েছিলেন তিনি?

0: 11 সেকেন্ডে একদম সঠিক উত্তর দিচ্ছেন আপনি। হাসান সুকুর তুরস্কর স্ট্রাইকার, তিনি 11 সেকেন্ডে দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে 2002 সালে ওয়ার্ল্ড কাপের ফাস্টেস্ট গোলটি করেছিলেন। খুব ভালো, ধন্যবাদ। পরবর্তী প্রশ্ন, বিশ্বকাপ ফাইনালে হ্যাট্রিক করা একমাত্র খেলোয়াড় কে? ভালো করে প্রশ্নটি শুনবেন, গুগলির প্রশ্ন ভালো করে শুনতে হবে। বিশ্বকাপ ফাইনালে হ্যাট্রিক করা একমাত্র প্লেয়ারটি কে? চটপট উত্তর দিন। নমস্কার নমস্কার, হ্যালো, বিশ্বকাপ ফাইনালে হ্যাট্রিক করা প্লেয়ারটির নাম কি? হ্যালো, কে রয়েছেন?
1: হ্যালো,
0: হ্যাঁ, কে বলছেন?
1: বিশ্বকাপ ফাইনালে আজ পর্যন্ত হ্যাট্রিক শুনিনি আমি,
0: আপনি গুগলি ভেবে উত্তরটি দিয়েছেন, তবে উত্তরটি আপনার সঠিক নয়। উত্তরটি হ্যাঁ, ফাইনালে দুবার, আমি বলেছিলাম একটি প্লেয়ার, অ্যাকচুয়ালি দুজন প্লেয়ার ফাইনালে হ্যাট্রিক করেছেন। তা হলো 1966 সালে জুয়ো ফার্স্ট, তিনি 3টি গোল করেছিলেন এবং 4-2 গোলে জার্মানির বিরুদ্ধে তারা ম্যাচটি জিতেছিল, ইংল্যান্ড, একমাত্র ওয়ার্ল্ড কাপ 1966 সালে। এবং কিলিয়ান এমবাপ্পে 2022 সালে অর্থাৎ ফ্রান্সের হয়ে আর্জেন্টিনার এগেনস্টে হ্যাট্রিক করেছিলেন তিনি, তবে ম্যাচটি ড্র হয় এবং তারপর জিতে নেয় আর্জেন্টিনা। দুজন প্লেয়ার হ্যাট্রিক করেছিলেন, এই ছিল উত্তর। আরেকটি শেষ প্রশ্ন দিয়ে আজকের অনুষ্ঠান শেষ করব, এমন কোন দেশ যারা গ্রুপ স্টেজে একটি ম্যাচ জিততেও পারেননি অথচ বিশ্বকাপ জিতেছেন? ভালো করে শুনুন, এমন কোন দেশ যে গ্রুপ স্টেজে একটি ম্যাচও জিততে পারেনি অথচ বিশ্বকাপ জিতেছে, কোন দেশ? নমস্কার
1: নমস্কার,
0: হ্যালো
1: হ্যালো,
0: হ্যাঁ, কে বলছেন?
1: কে বলছেন?
0: আমারই কথা আমি শুনতে পাচ্ছি, আমিই বলছি। শ্রোতা বন্ধুরা, শেষ প্রশ্ন আমার হাতে, একদম সময় শেষ। কোন দেশ গ্রুপ স্টেজে একটিও ম্যাচ জিততে পারেনি কিন্তু বিশ্বকাপ জয়লাভ করে? হ্যালো
1: হ্যালো,
0: হ্যাঁ, কে বলছেন?
1: নমস্কার, আমি রাজু চ্যাটার্জি বলছিলাম।
0: হ্যাঁ বলুন বলুন।
1: হ্যাঁ, উত্তরটা হবে আমরা জাপান।
0: না, ভুল উত্তর, আমাদের সময় নেই তাই উত্তরটি আমাকে বলে দিতে হচ্ছে। উত্তরটি হচ্ছে ইতালি। 1982 সালে তারা একটিও গ্রুপ স্টেজের ম্যাচ জেতেনি অথচ তারা বিশ্বকাপটি জিতেছে। এই সমস্ত খবর নিয়েই এতক্ষণ গুগলির দারুণ প্রশ্নমালা নিয়ে এতক্ষণ উপস্থিত ছিলাম আমি অর্ক বন্দ্যোপাধ্যায়। পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই।

ক্রীড়াঙ্গন শেষ হল। উপস্থাপনায় ছিলেন অর্ক বন্দ্যোপাধ্যায়। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন নিরুদ্দেশ সম্পর্কিত ঘোষণা। অসীম গুড়িয়া, গ্রাম শিমুলপুর, ডাকঘর শিমুলপুর, থানা হাবড়া, জেলা উত্তর চব্বিশ পরগনা থেকে জানাচ্ছেন অমৃতা গুড়িয়া। গড়ন স্বাভাবিক, বয়স 17 বছর, উচ্চতা 5 ফুট, গায়ের রং শ্যামলা, মাতৃভাষা বাংলা। গত 11 মে 2026 তারিখ থেকে নিখোঁজ হয়েছেন। আনসার লস্করাটি চাকপাকুড়িয়া থানা টেকনো সিটি জেলা উত্তর চব্বিশ পরগনা থেকে জানাচ্ছেন তৌহিদ লস্কর, গড়ন মাঝারি, বয়স 13 বছর, উচ্চতা 4 ফুট 5 ইঞ্চি, গায়ের রং ফর্সা, মাতৃভাষা বাংলা। গত 2রা সেপ্টেম্বর 2021 তারিখ থেকে নিখোঁজ হয়েছেন। সুদীপ ধারা, হাতিয়ারা পশ্চিমপাড়া থানা ইকো পার্ক জেলা উত্তর চব্বিশ পরগনা থেকে জানাচ্ছেন প্রদীপ ধারা, গড়ন মাঝারি, বয়স 51 বছর, উচ্চতা 5 ফুট 5 ইঞ্চি, গায়ের রং কালো, মাতৃভাষা বাংলা। গত 18 মে 2026 কাঁকুড়গাছি অটো স্ট্যান্ড থেকে নিখোঁজ হয়েছেন। স্পেশাল সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, মিসিং পার্সন্স ব্যুরো, সিআইডি, পশ্চিমবঙ্গ পুলিশ, ভবানী ভবন, আলিপুর, কলকাতা 27 থেকে জানাচ্ছেন সুবীর কুমার সিনহা, গড়ন মাঝারি, বয়স 75 বছর, উচ্চতা 5 ফুট 8 ইঞ্চি, মাতৃভাষা বাংলা। গত 29 মে 2026 তারিখ 6/16 চিত্তরঞ্জন কলোনি, ডাকঘর যাদবপুর, থানা যাদবপুর, জেলা দক্ষিণ চব্বিশ পরগনা থেকে নিখোঁজ হয়েছেন। তাপস দাস, গ্রাম দক্ষিণ কাশিয়াবাদ, থানা ধোলাহাট, জেলা দক্ষিণ চব্বিশ পরগনা থেকে জানাচ্ছেন তৃষা দাস, স্বাভাবিক গড়ন, বয়স 14 বছর, উচ্চতা 4 ফুট 6 ইঞ্চি, গায়ের রং ফর্সা, মাতৃভাষা বাংলা। গত 11 মার্চ 2026 তারিখ থেকে নিখোঁজ হয়েছেন। স্পেশাল সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, মিসিং পার্সন্স ব্যুরো, সিআইডি, পশ্চিমবঙ্গ পুলিশ, ভবানী ভবন, আলিপুর, কলকাতা 27 থেকে জানাচ্ছেন মার্জিনা পারভিন, গড়ন স্বাভাবিক, বয়স 17 বছর, উচ্চতা 4 ফুট 10 ইঞ্চি, গায়ের রং ফর্সা, মাতৃভাষা বাংলা। গত 6 মার্চ 2026 তারিখ গ্রাম বসন্তপুর, থানা আউশগ্রাম, জেলা পূর্ব বর্ধমান, এই স্থান থেকে নিখোঁজ হয়েছেন। এদের সন্ধান জানাবার ঠিকানা মিসিং পার্সন্স ব্যুরো, সিআইডি, পশ্চিমবঙ্গ পুলিশ, ভবানী ভবন, আলিপুর, কলকাতা 27, অথবা মিসিং পার্সন্স স্কোয়াড, ডিটেকটিভ ডিপার্টমেন্ট, লালবাজার, পশ্চিমবঙ্গ পুলিশ, কলকাতা 1। নিরুদ্দেশ সম্পর্কিত ঘোষণা শুনলেন আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি।

0: এখন বিদ্যার্থীদের জন্য, বিদ্যার্থীদের জন্য অনুষ্ঠানে আজ শুনবেন দশম শ্রেণীর জীবন বিজ্ঞান বিষয়ে আলোচনা। সঙ্গে আছেন বিনোদিনী গার্লস হাই স্কুলের শিক্ষিকা সঙ্গীতা দত্ত মণ্ডল ও দুই শিক্ষার্থী।
1: আমি সৃজনী দাস।
2: আমি ইশিকা রয় চৌধুরী।
1: আজকে ক্লাসটা শুরু করব ক্লাস টেন এর জনন বা রিপ্রোডাকশন দিয়ে। জনন কি জিনিসটা ব্যাপারে তোমাদের কাছে কোনো স্বচ্ছ ধারণা কিছু আছে? জনন কি, জনন কেন হয়, জনন কি ধরনের বৈশিষ্ট্য?
2: জনন হলো একটা জৈবনিক প্রক্রিয়া যার মাধ্যমে একটি জীব নিজের আকৃতি এবং নিজস্বত্বা বজায় রাখার জন্য একটি অপত্য জীব সৃষ্টি করে থাকে।
1: একটা বা একাধিক, তাই তো? একটা কথাই কেউ বলতে পারবে?
2: বংশগতি,
1: বংশ বিস্তার করা। জননটা সেই পদ্ধতি যেই পদ্ধতিতে জীবেরা কি করে, বংশ বিস্তার করে। আমরা ক্লাস নাইনে যখন ফার্স্ট চ্যাপ্টারটা পড়েছিলাম তখন আমাদের সেখানে ফার্স্ট চ্যাপ্টারে কি ছিল, যে জীবনের কতগুলো বৈশিষ্ট্য ছিল, ধর্ম বা বৈশিষ্ট্য জীবদেহের সংগঠনে। সেখানে দেখবে আমরা আমাদের কতগুলো পুষ্টি, রেচন, বৃদ্ধি, শ্বসন, এইগুলোর সাথে সাথে জননটাও কিন্তু সেখানে আমরা বৈশিষ্ট্য হিসেবে পেয়েছিলাম। কিন্তু এই যে বললাম শ্বসন, রেচন বা আরে বৃদ্ধি, পুষ্টি, এগুলো যেমন প্রত্যেকটা জীবের ক্ষেত্রে কি হয়, অত্যাবশ্যকীয় একটা ধর্ম, অর্থাৎ হতেই হবে। যেমন ধর বৃদ্ধি কখন হয়, যদি পুষ্টি না হয় বৃদ্ধিটা আটকে যাবে, তাই তো? আবার জীবদেহে রেচন প্রক্রিয়া অবশ্যই দরকার। রেচন যদি প্রক্রিয়াটা কি না, অতিরিক্ত যখন দেহের মধ্যে যে সমস্ত পদার্থ দেহে ব্যবহার হয়ে যাওয়ার পরে যেগুলো অতিরিক্ত থাকে সেটা হচ্ছে আমাদের দেহের মাধ্যমে বাইরে বেরিয়ে যাওয়া, এটাও যদি না হয় তাহলে জীবদেহে অস্বস্তি শুরু হবে বা জীবদেহে নানা রকম সমস্যা তৈরি হতে পারে। তো এইগুলো হচ্ছে অত্যাবশ্যকীয় ধর্ম। জনন কিন্তু অত্যাবশ্যকীয় ধর্মের মধ্যে পড়ে না, তাই তো? বৈশিষ্ট্য অবশ্যই জীবদেহের একটা বৈশিষ্ট্য, কিন্তু জনন না হলে কি হবে? কেন অত্যাবশ্যকীয় বৈশিষ্ট্য বললাম না, কিন্তু একটা জীবের প্রধান বৈশিষ্ট্যর মধ্যে পড়ে, কেন বলছি না, জননের মাধ্যমে কিন্তু প্রত্যেকটা জীব তার নিজের অস্তিত্বকে জীব জগতে টিকিয়ে রেখেছে, ঠিক আছে? তাহলে জনন কাকে বলবো? জনন হচ্ছে সেই জৈবনিক প্রক্রিয়া বা জৈবিক পদ্ধতি যার ফলে জীব তার নিজের সত্তা এবং নিজের আকৃতি বিশিষ্ট অপত্য জীব তৈরি করতে পারে, সেই পদ্ধতিকে আমরা বলবো হচ্ছে জনন পদ্ধতি। এখানে দেখো বললো যে যে জৈবিক পদ্ধতিতে জীব নিজের সত্তা ও আকৃতি বিশিষ্ট অপত্য জীব সৃষ্টি করে, এবং আরেকটা কথা বলতে ভুলে গেলাম, যে সংখ্যা বৃদ্ধি করে, প্রজাতির মধ্যে সংখ্যা বৃদ্ধি করে, তাকে আমরা বলছি, সেই পদ্ধতিকে আমরা বলছি জনন। প্রত্যেকটা কথা ধরে ধরে দেখো, প্রথমে বলেছে কি,

একটা জৈবিক পদ্ধতি বা জৈবনিক ক্রিয়া। কেন জৈবিক পদ্ধতি বা জৈবনিক ক্রিয়া? তার কারণ হচ্ছে যেহেতু এটা জীবদেহের মধ্যে হয়, আমরা জ্বরের মধ্যে কিন্তু এই প্রক্রিয়া দেখতে পাই না, তাই জন্য একে বলছে জৈবনিক প্রক্রিয়া বা জৈবিক পদ্ধতি। তারপরে কি বলেছে যে জীব তার নিজের সত্তা বিশিষ্ট এবং আকৃতি বিশিষ্ট। নিজের সত্তা মানে নিজের যা যা বৈশিষ্ট্যগুলো রয়েছে ঠিক সেই বৈশিষ্ট্যগুলো থাকবে অপত্য জীবের মধ্যে, সেরকমই অপত্য জীব কিন্তু তৈরি করবে, ঠিক আছে? আকৃতিও তাই, যেমন একটা আম গাছ থেকে আম গাছই তৈরি হবে, তাহলে আকৃতিও আম গাছের মতোই হবে আর কি, না? এবং যেখানে এই পদ্ধতির দ্বারা সংখ্যা বৃদ্ধি করা হয়, যে কোনো প্রজাতির মধ্যে সংখ্যা বৃদ্ধি করার পদ্ধতিটাই হচ্ছে জনন। এই জননের কয়েকটি গুরুত্ব আছে বা প্রয়োজনীয়তা রয়েছে। কি না, জনন হলে কি হতো বা না হলে কি হতো, জননের গুরুত্বের প্রথম পয়েন্টটা হচ্ছে অস্তিত্ব বজায় রাখা। অস্তিত্ব বজায় রাখার কথাটি কি, অস্তিত্ব কথাটির অর্থ কি? অস্তিত্ব মানে টিকে থাকা, তাই তো? যখন আমরা ক্লাস টেনের অভিব্যক্তি পড়ব, তখন আমরা দুটো ওখানে থিওরি আছে যে ল্যামার্কের থিওরি, ডারউইনের থিওরি, সে ডারউইন বাদে পড়ব, ওখানে একটা পয়েন্ট রয়েছে যে অস্তিত্বের জন্য সংগ্রাম। আমরা এখনো পড়িনি সেটা, যখন পড়ব তখন আমরা অভিব্যক্তিতে দেখব যে অস্তিত্বের, ডারউইনবাদের মধ্যে অস্তিত্বের জন্য সংগ্রাম, অর্থাৎ অস্তিত্বের জন্য সংগ্রাম করতে প্রজাতির মধ্যে, জীবদের মধ্যে, প্রজাতির মধ্যে যে সদস্যরা রয়েছে তাদের মধ্যে সংগ্রাম করতে হয়, এবং যারা সেই সংগ্রামের মধ্যে টিকে গেল তারা টিকে গেল, আর যারা সংগ্রামটা করতে পারলো না তারা আস্তে আস্তে পৃথিবী থেকে অবলুপ্ত হয়ে যাবে। তো জননের মাধ্যমে কিন্তু প্রথম কথাই বলেছে অস্তিত্বকে টিকিয়ে রাখা বা বজায় রাখা। অর্থাৎ দেখো, জীবজগতে যে জনন পদ্ধতি রয়েছে, সেই যে জনন পদ্ধতির দ্বারা বংশগতির মাধ্যমে কিন্তু অস্তিত্বটা বজায় রাখে। যদি জনন না হয়, যদি ধরো কোনো প্রজাতির জনন বংশবিস্তার না হলো, একটা প্রজাতির বংশবিস্তার যদি থেমে গেল, তাহলে পরবর্তী বংশধার উৎপন্ন হবে না, পরবর্তী বংশধারা তৈরি হবে না, তাহলে সেই প্রজাতিটা আস্তে আস্তে, যে কটা প্রজাতির মধ্যে সদস্য রয়েছে সেই প্রজাতি আস্তে আস্তে অবলুপ্তির পথে যাবে, তাই তো? কিন্তু সেটা যদি জনন হতো, বংশবিস্তার হতো, সেটা সেই অস্তিত্বটা মানে সংকটের মধ্যে যেত না। তাহলে অস্তিত্বটাকে টিকিয়ে রাখা বা বজায় রাখা হচ্ছে জননের প্রধান কাজ, প্রথম শর্ত। দু নম্বর হচ্ছে সংখ্যা বৃদ্ধি। যখনই বংশবিস্তার হবে তখনই কিন্তু জনিত্রী দেহ থেকে কিন্তু অপত্যের সৃষ্টি হবে, অর্থাৎ একটা প্রজাতির মধ্যে যখনই জনন পদ্ধতিটা হবে তখনই কিন্তু তাদের মধ্যে কি হবে, প্রজাতির সংখ্যা, প্রজাতির মধ্যে সদস্যের সংখ্যা বৃদ্ধি পাবে। তাই জন্য দু নম্বর পয়েন্ট হচ্ছে সংখ্যা বৃদ্ধি। তিন নম্বরটা কি, ধারাবাহিকতা বজায় রাখা। এই ধারাবাহিকতা বজায় রাখা আর অস্তিত্ব বজায় রাখা অলমোস্ট কাছাকাছি। কেন? জননের মাধ্যমে জীব তার বংশানুক্রমিক ধারাকে বজায় রাখে, বংশানুক্রমিক ধারাকে বজায় রাখে বলেই তার অস্তিত্বটা টিকিয়ে রাখতে পেরেছে, তাই তো? চার নম্বর পয়েন্ট কি, জীবজগতে ভারসাম্য রক্ষা। জীবজগতে ভারসাম্য রক্ষা কথাটির অর্থ কি, জীবজগতে ভারসাম্য রক্ষা মানে কোনো একটা প্রজাতির মধ্যে জীবের মৃত্যু ঘটছে, কিন্তু তার বদলে যদি নতুন জীব তৈরি না হতো তাহলে কি হতো, তাহলে সেই প্রজাতির যেগুলো জীবগুলো মৃত্যু ঘটলো সেই জায়গাটা যদি ফুলফিল না হতো তাহলে সেই প্রজাতিটা আজকে অস্তিত্ব সংকটে ভুগত। কিন্তু সেটা যদি জনন বা বংশবিস্তার হতে থাকে বা তার বংশবিস্তারের ফলে যদি সংখ্যা বৃদ্ধি হতে থাকে, তাহলে সেই জীবজগতে ভারসাম্যটা যতগুলো মৃত্যু হচ্ছে সেই টাইপেরই ততগুলোই হতো, বা তার বেশি বা যাই হোক কম, কিন্তু সেই প্রজাতির সংখ্যাটা কিন্তু একই থাকছে, যার জন্য জীবজগতে সেই প্রজাতির কি হচ্ছে, ভারসাম্যটা বজায় থাকছে। তাহলে জনন কাকে বলে বুঝলাম, জননের প্রয়োজনীয়তা কি বা গুরুত্ব কি, জনন হলে কি হতো বা জনন যদি না হয় তাহলে কি হতো, ঠিক আছে? এরপরে হচ্ছে জননের পদ্ধতি। জনন প্রধানত দু প্রকার, একটা হচ্ছে যৌন জনন পদ্ধতি, একটা হচ্ছে অযৌন জনন পদ্ধতি। অযৌন জননটা কি না, অযৌন জনন পদ্ধতি হচ্ছে একটা জীব থেকে একাধিক জীবের সৃষ্টি, মানে একটা জীব জনিত্রী হিসেবে কাজ করবে এবং সেই জনিত্রী দেহ থেকে, জনিত্রী মাতৃকোষ থেকে একাধিক অপত্য তৈরি হবে। আর যৌন জনন কি, যৌন জনন হচ্ছে একটি অথবা দুটি জীবের প্রয়োজন, একটি অথবা দুটি জীবের প্রয়োজন। অযৌন জননের ক্ষেত্রে কি হয়, অযৌন জননের ক্ষেত্রে রেণু মাধ্যমে বংশবিস্তার হয়, কিন্তু যৌন জননের ক্ষেত্রে সেক্ষেত্রে কি হয়, গ্যামেট উৎপাদনের মাধ্যমে বংশবিস্তার ঘটে। তোমাদের দেখো মাধ্যমিকে কোশ্চেন আসে যে অযৌন জনন ও যৌন জনন পার্থক্য আসতে পারে, এবার তোরা দেখলি যে তাতে তিন নম্বর আছে। আমরা কি করি সাধারণত, আমাদের প্রবণতা কি থাকে যে যৌন জনন অযৌন জননের পার্থক্য এসছে, আমরা মাঝখানে একটা দাগ কাটলাম, দাগ কেটে যৌন জনন অযৌন জনন লিখলাম, লিখে পরপর পরপর আমরা তিন নম্বর আছে, তিনটে পার্থক্য কি চারটে পার্থক্য আমরা লিখে দিলাম। কিন্তু আমি বলবো যে সেটা না করে প্রথমে আমরা তিনটে কলাম কাটবো, প্রথমে বিষয় লিখব, তারপরে অযৌন জনন লিখব, তারপরে যৌন জনন লিখব। বিষয় কেন লিখলাম না, কোন কোন বিষয়গুলোর উপর ভিত্তি করে আমরা দুজনকে পার্থক্য করছি, ঠিক আছে? আবার এরকমও দিয়ে দিতে পারে যে বিষয় তুলে দিল, তখন হয়তো মার্কস

0: টু আছে, দুটো বিষয় তুলে দিল, ধরো অপত্য জনন প্রকৃতি কেমন হবে এবং জনিত জীবের সংখ্যা কেমন হবে, অজন জনন ও যৌন জননের পার্থক্য করো কিসের ভিত্তিতে, না অপত্য জনুর প্রকৃতি কিরকম হবে এবং জনিত জীবের সংখ্যা কিরকম হবে, বা জনিত জীবের সংখ্যা কিরকম এবং গ্যামেট উৎপাদনের পদ্ধতি, মানে এরকম দুটো বিষয় তোমাদের তুলে দেবে। যখন দুটো বিষয় তুলে দিচ্ছে তখন তোমাদের কোনো চিন্তা নেই, তোমরা বিষয় দুটো ধরে ধরে পাশাপাশি পার্থক্য লিখলে। যখন বিষয় তুলে দিচ্ছে না, যখন তিনের তিন নম্বর একটা দিয়ে দিল পার্থক্য, যে অজন জননের সাথে যৌন জননের কি পার্থক্য, তখন আমাদের কিন্তু মাথায় রাখতে হবে পুরো নম্বর পেতে গেলে আমরা বিষয়টাকে আগে উল্লেখ করব, তারপরে পার্থক্যের জন্য যৌন জনন অজন জনন বা অজন জনন যৌন জনন যে যেভাবে লিখবে সেভাবে মেনটেন করে লিখবে। তো যখন অজন জনন এবং যৌন জননের পার্থক্য হবে, তখন প্রথমে বলি যে জনিত্রী জীবের সংখ্যা, এই বিষয়টা কি, জনিত্রী জীবের সংখ্যা প্রথমে বলেছি যে অজন জননের ক্ষেত্রে কিন্তু একটি মাত্র জীব থেকে, একটি মাত্র জনিত্রী থেকে অসংখ্য অপত্য জীব সৃষ্টি হয়। সেক্ষেত্রে যৌন জননের ক্ষেত্রে কি বলবো পার্থক্য, না যৌন জননের ক্ষেত্রে আমরা প্রধানত দেখি দুটি জীবের দরকার, জনিত্রী জীব দুটি, কিন্তু কোনো কোনো সময় একটি জীবও প্রয়োজন হতে পারে, যার জন্য দেখবে বইতে লেখা আছে যে জনিত্রী জীবের সংখ্যা একটি বা দুটি যৌন জননের ক্ষেত্রে। সেটা কেন, না আমরা জানি যখন যৌন জনন হয় তখন সবসময় বিপরীত গ্যামেটের প্রয়োজন হয়, একটা পুং গ্যামেট একটা স্ত্রী গ্যামেট, ঠিক আছে, কিন্তু কখন একটি জীব দরকার হচ্ছে, যখন কিনা উন্নত উদ্ভিদ যারা সপুষ্পক উদ্ভিদ তাদের ক্ষেত্রে যৌন জনন হয়, আমরা জানি সপুষ্পক উদ্ভিদটা যদি স্বপরাগযোগ করে সেই ক্ষেত্রে কিন্তু একটি জীব হলেই যৌন জনন সম্ভব। কেন, না সেই ফুলটা উভলিঙ্গ হবে, সেই সপুষ্পক উদ্ভিদটা উভলিঙ্গ হবে, অর্থাৎ উভলিঙ্গ মানে হচ্ছে তাদের কি রয়েছে, পুংস্তবকও রয়েছে স্ত্রীস্তবকও রয়েছে, সুতরাং সেই ক্ষেত্রে সেখানে ওই পরাগ রেণুও পাবো, আবার আমরা স্ত্রীস্তবকের গর্ভমুণ্ডও পাবো, সুতরাং পরাগমিলনটা হয়ে যাবে। সেই জন্যই বলেছে যে জনিত্রী জীবের সংখ্যা একটি অথবা দুটি হতে পারে। দু নম্বর পয়েন্ট কি, না গ্যামেট উৎপাদন, আমরা জানি যে অজন জননের ক্ষেত্রে কোনোভাবেই গ্যামেট উৎপাদন হয় না, অজন জননের ক্ষেত্রে রেণুর মাধ্যমে বংশবিস্তার হয়, তাই তো, কিন্তু যৌন জননের একক হচ্ছে কে, না গ্যামেট। তিন নম্বর, মাইটোসিস এবং মিওসিসের উপর নির্ভরতা, অযৌন জননের ক্ষেত্রে কোনো মতেই মিওসিসের কোনো কোষ বিভাজনের প্রয়োজন নেই, শুধুমাত্র মাইটোসিস কোষ বিভাজন এখানে দেখা যায়, কিন্তু যৌন জননের ক্ষেত্রে কি হয়, যৌন জননের ক্ষেত্রে দুটো মাইটোসিস এবং মিওসিস উভয়ই দেখা যায়। কোথায় দেখা যায়, না তোমরা খুব ভালো করে জানো যখন রেণুস্থলী থেকে রেণু উৎপন্ন হয়, রেণুস্থলী থেকে রেণু উৎপন্ন হয়, রেণুস্থলীতে কত সংখ্যক ক্রোমোজোম থাকে, 2n সংখ্যক, যখন রেণু তৈরি হলো তখন কি হলো, সেটা n হয়ে গেল, তাহলে আমরা জানি মিওসিস হ্রাস বিভাজন, তার মানে রেণুস্থলী থেকে যখন রেণুতে পরিণত হচ্ছে তখন কিন্তু কি হয়, মায়োসিস হয়। আবার যখন আমরা দেখতে পাবো যখন জাইগোট থেকে অপত্য তৈরি হবে তখন কিন্তু মাইটোসিস কোষ বিভাজন দেখা যায়। লাস্ট পয়েন্ট কি, না অপত্য জনুর প্রকৃতি, আমরা অপত্য জনুর প্রকৃতি অজন জননের ক্ষেত্রে কি দেখব, না সে অনুরূপ কার মতো হবে, জনিত্রী জীবের মতো, অর্থাৎ জনিত্রী জীব যা যা বৈশিষ্ট্য বহন করবে অপত্য জীবগুলো সেই সেই বৈশিষ্ট্যই বহন করবে। কিন্তু যৌন জননের ক্ষেত্রে কি হয়, দুটো ভিন্ন ধর্মী গ্যামেট, তাহলে উভয় গ্যামেটের বৈশিষ্ট্যই থাকবে অপত্য জীবের মধ্যে, তাই জন্য হুবহু কিন্তু জনিত্রী জীবের বৈশিষ্ট্য সে বহন করবে না, তার মধ্যে নতুন বৈশিষ্ট্যর কিন্তু উদ্ভব হবে। ক্লিয়ার? এখানে তোমাদের কারোর কোনো প্রশ্ন আছে? কি প্রশ্ন আছে?
1: বলছি জননের প্রয়োজনীয়তা বা গুরুত্বে যদি তিন নম্বরে প্রশ্ন আসে তাহলে আমরা কোনগুলো লিখলে সুবিধা হয়?
0: এই যে দাদা বললাম যে অস্তিত্ব বজায় রাখা এক নম্বর পয়েন্ট, দু নম্বর হচ্ছে সংখ্যা বৃদ্ধি, ঠিক আছে, তা তিন নম্বর বললাম যে ধারাবাহিকতা বজায় রাখা, তারপরে জীব জগতে ভারসাম্য রক্ষা করা, এই। আর তোমরা যদি মনে করো যে জননের গুরুত্ব এসছে, জননের প্রয়োজনীয়তা এসছে, জনন কি প্রথমে বলে নিলাম, বলে নিয়ে তারপরে জননের গুরুত্বের পয়েন্টগুলো এক দুই তিন চার করে লিখলাম, ক্লিয়ার? আচ্ছা, এবার আসি পদ্ধতিতে, পদ্ধতি মানে অযৌন জনন পদ্ধতি আর যৌন জনন পদ্ধতি। আমরা এক্ষুনি পার্থক্যতে বলেছি যে অযৌন জননে কিন্তু গ্যামেট উৎপাদন হয় না, গ্যামেট উৎপাদন না হয়ে রেণু উৎপাদনের মাধ্যমে যে জনন সম্পন্ন হয় তাকে আমরা অযৌন জনন বলছিলাম, তাই তো? তাহলে সংজ্ঞাটা কি বলবো, না যে জনন প্রক্রিয়ায় গ্যামেট উৎপাদন ছাড়াই জনিত্রী জীবের দেহকোষ বিভাজিত হয় অথবা রেণু তৈরির মাধ্যমে অপত্য জীব সৃষ্টি হয় তাকে অযৌন জনন বলে। এখানে একটা কথা কি বললাম, যে জনিত্রী জীবের দেহকোষ বিভাজিত হয়ে, অর্থাৎ জনিত্রী জীব একটি, যখন সে একটির থেকে একাধিক বিভাজিত হয়ে গিয়ে একাধিক অপত্য জীব সৃষ্টি করবে দেহ থেকে, তখনও কিন্তু সেটা অযৌন জনন, আর রেণুর মাধ্যমেও কিন্তু অপত্য জীব সৃষ্টি হয়, দুটো পদ্ধতিতেই হয়। মাধ্যমিকে কোশ্চেন আসে, একটা বড় কোশ্চেন আসে, এই অযৌন জননের যে পদ্ধতি রয়েছে সেই পদ্ধতিগুলি ব্যাখ্যা করো।

0: এই অযৌন জননের পদ্ধতির মধ্যে পাঁচটি পদ্ধতি রয়েছে, পরপর বলছি। প্রথম পদ্ধতির নাম হচ্ছে বিভাজন। এই যে বিভাজন, এই বিভাজনটা দুভাগে হয়, কি না, একটা হচ্ছে দ্বিবিভাজন আর একটা বহু বিভাজন। এক্ষুনি আমি তোমাদের বলেছি যে জনিত্রী জীবের দেহকোষ বিভাজিত হয়ে, দ্বি কথাটির অর্থ কি, দ্বয়বহ্বর্ষী দ্বি কথাটির অর্থ হচ্ছে দুটো, অর্থাৎ একটি জনিত্রী জীব যখন কিনা কি হয়, কোষ বিভাজনের ফলে দুটি ভাগে বিভক্ত হয়ে দুটি অপত্য জীব সৃষ্টি করছে, তখন তাকে বলছি দ্বি বিভাজন। আর বহু বিভাজন মানে একটা জনিত্রী কোষ থেকে অনেকগুলো অপত্য জীবের সৃষ্টি। বোঝা গেল? তাহলে প্রথমে দ্বি বিভাজনটা আসি। দ্বি বিভাজন প্রধানত অ্যামিবার ক্ষেত্রে দেখা যায়। আমরা সবাই জানি যে অ্যামিবার কিন্তু কোনো নির্দিষ্ট আকার বা আকৃতি নেই। তো যখন অ্যামিবা একটা জনিত্রী কোষ হিসেবে যখন সে থাকে, তারপরে যখন কোষ বিভাজনটা শুরু হয়, তখন অ্যামিবার ভেতরে যে নিউক্লিয়াসটা থাকে, সেই নিউক্লিয়াসটা ডাম্বেল শেপ হয়ে যায়। ডাম্বেল শেপ মানে লম্বাকৃতি হয়ে যায়, এবং লম্বাকৃতি হয়ে গিয়ে দুটো আলাদা আলাদা নিউক্লিয়াসে পরিণত হয়। যে দুটো নিউক্লিয়াসে আলাদা আলাদা পরিণত হলো, তখন দুটো অপত্য জীব সৃষ্টি হলো। কিন্তু শুধু নিউক্লিয়াস গেলেই তো হবে না, নিউক্লিয়াসের সাথে সাথে কি করতে হবে, সাইটোপ্লাজমেরও বিভাজন হতে হবে। যেই নিউক্লিয়াসটা, নিউক্লিয়াসের বিভাজনটা শেষ হলো, সাথে সাথে সাইটোপ্লাজমও কিন্তু বিভাজিত হয়ে দুটো অপত্য কোষের মধ্যে চলে গেল। তাহলে একটা জনিত্রী কোষ থেকে আমরা কি পেলাম, একটা জনিত্রী কোষ থেকে আমরা দুটি অপত্য কোষ পেলাম। তাই জন্য একে বলা হচ্ছে দ্বি বিভাজন। ঠিক আছে, বহু বিভাজন কথাটির অর্থ কি, বহু মানে হচ্ছে
1: অনেক,
0: বহু মানে হচ্ছে অনেক। বহু বিভাজন কোথায় দেখা যায়, বহু বিভাজনের উদাহরণ হচ্ছে প্লাজমোডিয়াম। প্লাজমোডিয়ামটা আসলে কি, প্লাজমোডিয়াম
1: ম্যালেরিয়া রোগের মশকের দেহে অবস্থিত একটি ভাইরাস।
0: ভাইরাস কি, প্লাজমোডিয়াম কি, প্লাজমোডিয়াম জীবাণু, প্লাজমোডিয়াম প্রকৃতি কি, প্রোটোজোয়া, আদ্য প্রাণী, তাই তো, ভাইরাস নয়। তো প্লাজমোডিয়াম হচ্ছে, প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স আমরা নাম শুনেছি, তো ম্যালেরিয়া রোগের জীবাণু, তাই তো। তো সেই প্লাজমোডিয়ামের দেহে কিন্তু বহু বিভাজন দেখা যায়। কিরকম ভাবে দেখা যায়, না যখন মশার লালার মধ্যে, লালার সঙ্গে যে প্লাজমোডিয়ামের একটা দশা থাকে, অর্থাৎ মশাটা বহন করে নিয়ে এসছে, মশাটা লালা গ্রন্থির মধ্যে বা লালার মধ্যে প্লাজমোডিয়ামের কোন দশাটা, না স্পোরোজয়েড দশাটা থাকে, স্পোরোজয়েড দশা, সেই স্পোরোজয়েড দশা মশার লালার মধ্যে রয়েছে, সে কি করলো, একটা সুস্থ মানুষকে কামড়ালো। কামড়ানোর সাথে সাথে কি হলো, ওই মশার লালা, মশা তো নয় মশকই অ্যাকচুয়ালি, যাই হোক, ওই মশকের লালা থেকে ওই স্পোরোজয়েডটা কোথায় গেল, স্পোরোজয়েড দশাটা যেই সুস্থ মানুষটাকে কামড়েছে তার দেহে প্রবেশ করে গেল, তার রক্তে মিশলো, প্রধানত যকৃতে চলে যায়। ঠিক আছে, ওই স্পোরোজয়েডটা তখন কি হয়, স্পোরোজয়েডের মধ্যে তখন একাধিক নিউক্লিয়াস তৈরি হয়, কোষ বিভাজিত হয়ে। বোঝা গেল মশকের লালার মধ্যে কোন স্টেজটা ছিল, প্লাজমোডিয়ামের স্পোরোজয়েড দশাটা। সেই স্পোরোজয়েডটা যেই মানুষকে, একটা সুস্থ মানুষকে কামড়ালো, মশকিটা কি করলো, ওই স্পোরোজয়েড দশা, মশাটা যেই কামড়ালো, স্পোরোজয়েড দশাটা মানুষের রক্তে মিশলো, রক্তের কোথায় গেল, না যকৃতে গেল, এবং যকৃতে গিয়ে সে কি হলো, বৃদ্ধিপ্রাপ্ত হলো, এবং তার নিউক্লিয়াস সেখানে বারবার বিভাজিত হলো। এই দশাটাকে বলা হয় সাইজন্ট দশা, যে বারবার বিভাজিত হয়ে অনেকগুলো আমরা নিউক্লিয়াস পেলাম, তাকে বলা হচ্ছে, নিউক্লিয়াসকে বলা হচ্ছে সাইজন দশা। সাইজন দশাতেই বহু বিভাজনটা দেখা যায়। ঠিক আছে, এবং এই যে সাইজন দশায় যে বারবার যে নিউক্লিয়াসটা বিভাজিত হলো, বিভাজিত হওয়ার পরে কোন দশায় প্রচুর মেরোজয়েড তৈরি হলো, এবং এই মেরোজয়েডগুলো যখন তৈরি হলো, সেই মেরোজয়েডগুলো তখন আর থাকলো না, তখন সাইজন্টের বাইরের দিকে যে কোষপ্রাচীর সেটাকে বার করে, বিদীর্ণ করে সে বেরিয়ে চলে গেলো। এই পদ্ধতিটাকে বলা হয় কোন পদ্ধতি, সাইজোগনি। ক্লিয়ার, বোঝাতে পারলাম? তাহলে প্রথম অযৌন জননের পদ্ধতির মধ্যে প্রথম কি পেলাম, বিভাজন। বিভাজনের মধ্যে দুটি পেলাম, প্রথম হচ্ছে দ্বিবিভাজন, আর দু নম্বর হলো হচ্ছে আমাদের বহু বিভাজন। দ্বিবিভাজন হলো অ্যামিবার মধ্যে, আর বহু বিভাজন হলো প্লাজমোডিয়ামের মধ্যে। দু নম্বর হচ্ছে কোরকোদগম। কোরকোদগমকে আমাদের বলা হয় বাডিং বা কোরকোদগম। কোরকোদগমটা কি, আমাদের দুটো উদাহরণ রয়েছে, দুটো উদাহরণের মধ্যে কি রয়েছে, একটা ইস্ট আর একটা হচ্ছে হাইড্রা। আমরা জানি ইস্ট হচ্ছে একটা এককোষী ছত্রাক, বাইরের দিকে যে কোষপ্রাচীর, সেই কোষপ্রাচীরের দিকে কোনো সময় সেই কোষপ্রাচীরের দিক থেকে বালজ হয়ে ক্ষুদ্র কোরক তৈরি হয় বা বাট তৈরি হয়, ছোট ছোট বাট তৈরি হয়, এবং যখন ওই কোরকটা তৈরি হচ্ছে ইস্টের মাতৃদেহ থেকে, তখন কিন্তু ইস্টের দেহ থেকে নিউক্লিয়াসটা আস্তে আস্তে যাচ্ছে, খানিকটা সে ডাম্বেল শেপ হয়ে খানিকটা নিউক্লিয়াস ওখানে গেল, খানিকটা মাতৃদেহে থাকলো, তাহলে ইস্টের মধ্যেও নিউক্লিয়াস থাকলো, মাতৃদেহতে না কোরকটার মধ্যেও কিন্তু নিউক্লিয়াস পেলাম, এবং কোরকটা যখন মাতৃদেহের মধ্যে সংলগ্ন থাকে সেই অবস্থাতেই কিন্তু তখন কি হয়, মাতৃদেহ থেকে যখন সম্পূর্ণভাবে নিউক্লিয়াসটা পেয়ে গেল, সাইটোপ্লাজম পেয়ে গেল, তখন সে মাতৃদেহ থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়ে সম্পূর্ণভাবে কিন্তু সে স্বাধীনভাবে আরেকটা ইস্ট হিসেবে সে ওখানে বিচরণ করে। আবার কোনো কোনো সময় ওই কোরকটা বা বাটটা মাতৃদেহ থেকে খুললো না, খুলে পড়ে গেল না, মাতৃদেহ থেকে বিচ্ছিন্ন হলো না, কি হলো, ওই কোরকটা আবার বিভাজিত হলো,

বিভাজিত হয়ে ছোট ছোট ছোট ছোট কোরকের একেবারে লম্বা চেন তৈরি করলো, এবং বারবার যখন বিভাজিত হয়, কোরকের চেন তৈরি হয়, তখন তাকে বলা হয়, এই চেনটা যে ফর্মেশন হচ্ছে তখন তাকে বলে টরুলা দশাটাকে বলা হয় টরুলা দশা। এটা গেল ইস্টের ক্ষেত্রে বাডিং। তাই কোনো সময় ইস্টের কি হলো, কোনো সময় মাতৃদেহ থেকে খুলে পড়ে গেল, যখন সে পুরোপুরি নিউক্লিয়াসটা পেয়ে গেল মাতৃদেহের কোষ প্রাচীরের থেকে, সে একটা ছোট বাট তৈরি হলো, কোরক তৈরি হলো, এবং সে তখন সম্পূর্ণ নিউক্লিয়াস পেয়ে যাওয়ার পর সে সম্পূর্ণ নিজস্ব আলাদাভাবে মাতৃদেহ থেকে খুলে বিচ্ছিন্ন হয়ে পড়ে গিয়ে নিজে একটা আলাদা ইস্ট হিসেবে সে বিচরণ করছে, অথবা কোনো কোনো সময় সে খুলে পড়লোও না, টরুলা তৈরি করলো। ক্লিয়ার? এবার হচ্ছে হাইড্রা। হাইড্রা কি হয়? হাইড্রা দেহের বাইরের দিকে ঠিক একই রকমভাবে ইস্টের মতোই কিন্তু বাডিং হয়, মানে বালজ হয়ে গিয়ে কোরক তৈরি করে। এবং আমরা যদি হাইড্রাকে খুব ভালো করে দেখি, তাহলে হাইড্রা দেখবো মুখের চারপাশে কিন্তু কি আছে, কোরশিকা রয়েছে। কোরকটা যখন বড় হচ্ছে এবং কোরকটা যখন বৃদ্ধি পাচ্ছে, তখন তার মুখের চারিদিকে বেষ্টন করে তখন কি তৈরি হলো, কোরশিকাগুলো তৈরি হলো। কোরশিকাগুলো যেই তৈরি হয়ে গেল, তখন সে স্বাধীনভাবে মাতৃদেহকে খুলে পড়ে স্বাধীনভাবে একটা হাইড্রা হিসেবে সে আলাদা হয়ে গেল এবং অপত্য হাইড্রা তৈরি করলো। ক্লিয়ার? তো তিন নম্বর হচ্ছে খণ্ডীভবন। খণ্ডীভবন হচ্ছে ফ্র্যাগমেন্টেশন। খণ্ডীভবন কাকে বলে না, ফ্র্যাগমেন্টেশন। তার উদাহরণ কি, স্পাইরোগাইরা। আমরা আমাদের বাড়ির আশেপাশে যদি কোনো পুকুর থাকে, আমরা যদি ভালোভাবে লক্ষ্য করি পুকুরটাকে, দিনের বেলায় যত বেলা বাড়বে, যত তীব্রতা বাড়বে রোদের বা সূর্যের তীব্রতা বাড়বে, তখন দেখবো পুকুরগুলো কি হচ্ছে, পুকুরেরগুলো সবুজ সবুজ জল। তো যদি আমরা সেই রকম একটা সবুজ জলাশয় থেকে আমরা যদি একটুখানি জল কালেক্ট করতে পারি, তাহলে আমরা যদি ট্রান্সপারেন্ট কোনো জায়গায় আমরা রাখি, তখন দেখবো সরু সরু সুতোর মতো কিছু ঘুরে বেড়াচ্ছে। তো এই স্পাইরোগাইরাটা হচ্ছে একটা শৈবাল বা অ্যালগি, এরা ওই জলে থাকে এবং জলের মধ্যে সরু সুতোর মতো ঘুরে বেড়ায়, এবং যদি কোনো আঘাতজনিত কারণে তখন ওই সরু সুতোর মতো অংশটা কয়েকটি খণ্ডে বিভক্ত হয়ে গেল, এবং প্রত্যেকটা খণ্ড থেকে আবার নতুন করে একটা করে স্পাইরোগাইরা উৎপন্ন হবে। তাই জন্যই পদ্ধতিটার নাম হচ্ছে খণ্ডীভবন। একটা দেহের খণ্ড থেকে, যে কোনো জায়গা থেকে আবার নতুন করে আবার একটা নতুন কি তৈরি হলো, স্পাইরোগাইরা তৈরি হলো। বোঝা গেল? তাহলে দেহের খণ্ড থেকে তৈরি হচ্ছে সম্পূর্ণ, যে কোনো জায়গা থেকে আর তৈরি হচ্ছে, তাই জন্য নাম হচ্ছে খণ্ডীভবন। চার নম্বর পয়েন্ট হচ্ছে রেণু উৎপাদন। রেণু উৎপাদন কি? রেণু উৎপাদন প্রধানত দেখা যায় ছত্রাক এবং মশে। বাড়িতে যদি আমরা যে পাউরুটি খাই, আমরা সেই পাউরুটিটাকে যদি ফ্রিজের মধ্যে না রেখে, যদি ধরো দোকান থেকে কিনে আনার পর বাইরে ফেলে রাখলাম, দু তিন দিন ফেলে রাখার পর আমরা যদি সেই পাউরুটির একটা স্লাইসকে যদি খুব ভালোভাবে পর্যবেক্ষণ করি, তখন দেখবো কি না, সেখানে একটা একটা ছত্রাকের মতো আস্তরণ পড়েছে, তাই তো? এবং খুব ভালো করে যদি কাছে গিয়ে দেখি, তখন দেখবো যে মাথাটা একটুখানি আলপিনের মাথার মতো একটুখানি হলেও স্ফীত, আর বাকিটা সরু সরু, ভালো করে দেখতে হবে, সরু সরু হাইফির মতো অংশ। আমরা যদি তার উপরে হাত দিই, দেখবো আমাদের হাতের মধ্যে কিছু একটা গুঁড়ো গুঁড়ো লেগে আসছে। সেগুলো আসলে কি? সেগুলো আসলে হচ্ছে স্পোর বা রেণু। আমরা যে পাউরুটির ওপর যে ছত্রাকটা জন্মাতে দেখি, তার নাম হচ্ছে রাইজোপাস, ঠিক আছে? মাঝে মাঝে মিউকরও হয়। মিউকর আবার কোথায় হয়? মিউকর দিয়ে পচা শাকসবজি এ সমস্ত ফেলে রাখলাম, তা দুর্গন্ধ বেরোচ্ছে, তো এই সমস্ত মিউকর, রাইজোপাস ইত্যাদির মধ্যে এরকম কি হয় না, রেণু তৈরি হয়। রেণুগুলো ধারণ করে রাখে স্পোরাঞ্জিওফোর, তাদের বলা হয় স্পোরাঞ্জিওফোর, রেণু ধারকগুলোকে। আর মাথাটা একটুখানি হলেও কি হয়, স্ফীত আকৃতি হয়। স্ফীত আকৃতির যে গোল মাথা, তার মধ্যে অসংখ্য রেণু থাকে। তারা কি হয়, অনুকূল পরিবেশে ওই রেণুস্থলীগুলো ফেটে গিয়ে রেণুগুলো বাইরে পড়ে যায়, এবং সেখান থেকে আবার অপত্য, মানে যেখান থেকে যে রেণু থেকে যা হওয়ার, সেই অপত্য জীবগুলো আবার তৈরি হবে। তাহলে মিউকর, রাইজোপাস প্রভৃতি যে স্পোরাঞ্জিও রেণুর সাহায্যে কিন্তু অজনজনন সম্পন্ন করে। আর কি, ফাইটোপ্থোরা। ফাইটোপ্থোরা জুস্পোরের সাহায্যে বংশ বিস্তার করে। ফাইটোপ্থোরা কি? ফাইটোপ্থোরা হচ্ছে, এটাও এক ধরনের ছত্রাক, একে বলা হয় সিউডো ছত্রাক। এটা আলু গাছের একটা রোগ তৈরি করে, তার নাম হচ্ছে ধসা রোগ বা লেট ব্লাইট অফ পটেটো, ঠিক আছে, সেটার জন্য দায়ী। এরাও কিন্তু রেণুর সাহায্যে, এদেরও তাই, রেণুস্থলীগুলো একটুখানি হলো স্ফীত থাকে, এবং সেই রেণুস্থলীর থেকে অনুকূল পরিবেশে রেণুস্থলীগুলো ফেটে যায়, ফেটে গিয়ে অজস্র রেণু চারিদিকে ছড়িয়ে পড়ে এবং আবার নতুন করে সে ছত্রাক তৈরি করে, উৎপন্ন হয়, অপত্য জীব তৈরি হয়। আচ্ছা, আরেকটা বলি, পেনিসিলিয়াম কোথায় হয়? পেনিসিলিয়াম দেখবে লেবু অনেকদিন ধরে রেখে দিলে লেবুর গায়ে একটা সাদা সাদা মতো ছত্রাক মতো দেখতে পাওয়া যায়, ঠিক আছে? ওদের ওদের যে রেণুটা, তার সেটার নাম হচ্ছে কনিডিয়া। কনিডিও ফোরের ওপর থাকে এবং কনিডিয়া এদের সাহায্যে অজনজনন সম্পন্ন করে। লাস্ট হচ্ছে মস। মসের যে রেণুধর দেহ, সেখানেও কিন্তু রেণুস্থলী থাকে এবং রেণুস্থলীর মধ্যে রেণু উৎপন্ন হয়, সেই রেণুগুলো অনুকূল পরিবেশে আবার সেগুলো রেণুগুলো বিদীর্ণ হয়ে গিয়ে আবার নতুন করে অপত্য জীব সৃষ্টি করে। তাহলে কি কি পেলাম? প্রথমে পেলাম ছত্রাক, পেলাম কয়েকটা, যেমন মিউকর, তারপরে হচ্ছে রাইজোপাস, তারপরে ফাইটোপ্থোরা, পেনিসিলিয়াম, এদের পেলাম, আর পেলাম হচ্ছে মস। কোনো মসের নাম টাম জানিস?
মসের ইংলিশ নাম।

হচ্ছে ব্রায়োফাইটা, রিকশিয়া, মার্কেনশিয়া, পোগোনেটাম। তো এদেরও কিন্তু কি বললাম, এদের রেণুধর দেহের মধ্যে রেণুস্থলী থাকে এবং রেণুস্থলীর মধ্যে অজস্র রেণু থাকে, সেগুলো তারা নিজেরাই কিন্তু আবার অনুকূল পরিবেশে ওরা বিদীর্ণ রেণুস্থলী থেকে বিদীর্ণ হয়ে গিয়ে আবার নতুন করে কি হয় আবার অপত্য জীব তৈরি করে। এটা গেল চার নম্বর পয়েন্ট। শুধু মসই নয়, ফার্নেরও কিন্তু রেণু আছে। কোথায় থাকে না ফার্নের রেণু? আমাদের এখানে আমরা যে হ্যাবিটেটে থাকি, যে সমস্ত জায়গায় আমরা ফার্ন দেখতে পাই সাধারণত, সেই ফার্ন আমরা দু ধরনের চোখের সামনে দেখা যায়। একটা হচ্ছে টেরিস আর একটা হচ্ছে ড্রাইভ টেরিস। টেরিস আমরা তুলে নিয়ে এসে দেখতে পারবো যে সেই একদম পাতার যে মার্জিন, দুদিকের মার্জিন, সেখানে সোরাস হয়ে রয়েছে, মানে রেণুগুলো একসাথে মিলে থাকলে তাকে বলা হয় সোরাস, তাই তো? আর যদি ড্রাইভ টেরিস আনি, তাহলে ড্রাইভ টেরিসটা পাতার পেছন দিকে, পেছন দিকে যদি আমরা পাতাটাকে করি, তখন দেখবো কিডনি শেপ বা বিন শেপের কিন্তু কিছু রেণু, প্রচুর রেণু হয়ে রয়েছে। প্রথম অবস্থায় সেগুলো সবুজ সবুজ থাকে অপরিণত অবস্থায়, এবং যখন পরিণত হয়ে যাবে তখন সেটা পুরোপুরিভাবে বাদামি রঙের হয়ে যায়। তার ফার্নের দেহও কিন্তু আমরা রেণু দেখতে পাই, এদের দেহও রেণুস্থলীতে রেণু হয়, তাই তো? এবং রেণুধর দেহে যখন রেণুস্থলী থাকে, সেই রেণুস্থলীর মধ্যে অজস্র রেণু উৎপন্ন হচ্ছে, কারোর পাতার কিনারা ধরে হচ্ছে, কারোর পাতার পেছনে। তো ফার্নের সোরাস এখানে তোমাদের বইতে যে ছবিটা দেখিয়েছে সেটা হচ্ছে পাতার পেছনে হয়েছে, শিরার কক্ষে হয়েছে, একসাথে যে রেণুস্থলীর গুচ্ছ তাকে বলা হয় সোরাস, ঠিক আছে? যখন রেণুস্থলীগুলো ফেটে যায় বা বিদীর্ণ হয়ে যায় বা নষ্ট হয়ে যায় কোনো কারণে, তখন রেণুগুলো মুক্ত হয়, এবং রেণু যেই মুক্ত হয়ে গেল, আমরা জানি রেণুস্থলী থেকে যখন রেণু হয় তখন সেটা কি হয়ে যায়, লিঙ্গদর্জনতে পরিণত হয়ে যাবে, টুয়েন থেকে এনে চলে আসবে। তাহলে সেটাই হচ্ছে যে রেণুস্থলী যখন বিদীর্ণ হলো, রেণুগুলো যখন মুক্ত হলো, তখন কিন্তু রেণুগুলো যখন অঙ্কুরিত হবে, তখন অঙ্কুরিত হয়ে তখন লিঙ্গদর্জন বা লিঙ্গদর্জন সৃষ্টি করবে। এই যে রেণু, রেণু আবার দু প্রকার, চল রেণু হতে পারে আবার অচল রেণু হতে পারে। চল রেণু কাদের দেখা যায়? তোমাদের এক্ষুনি ফাইটোপথোরার কথা বলেছি, দেখো তার পাশে লেখা ছিল জুস্পোর, তাই তো? ফাইটোপথোরা, সেই ফাইটোপথোরাতে কিন্তু আমরা জুস্পোর দেখতে পাই, আর মিউকরে দেখা যায় অ্যাপ্লানোস্পোর। অ্যাপ্লানোস্পোর মানে হচ্ছে অচল রেণু, আর জুস্পোর মানে হচ্ছে সচল রেণু। হলো এটা চার নম্বর কি গেল না রেণু উৎপাদন। পাঁচ নম্বর হচ্ছে পুনরুৎপাদন বা রিজেনারেশন। পুনরুৎপাদন মানে আবার তৈরি হওয়া। আবার তৈরি হওয়া কাদের? না, আমাদের উদাহরণ রয়েছে প্ল্যানেরিয়া। প্ল্যানেরিয়া যেটা রয়েছে তাকে আমরা চ্যাপ্টা কৃমি বলি। এটা প্ল্যাটিহেলমিনথেস পর্ব, আমরা ক্লাস নাইনে পড়েছি বিভিন্ন পর্ব, সেই প্ল্যাটিহেলমিনথেস পর্বের মধ্যে পড়ে। এই প্ল্যানেরিয়ার পুনরুৎপাদন কি না, এই জীবটার যে কোনো অংশ কাটা গেলে, তোমাদের বইতে দেখো কাটা তিনটে অঙ্কর অংশ দেখিয়েছে, তো যে কোনো অংশ যদি কাটা যায়, প্রত্যেকটা অংশ থেকে কিন্তু আবার নতুন করে কি তৈরি হবে, সেই অপত্য জীবটা তৈরি হবে, ঠিক আছে? প্রত্যেকটা খণ্ডক থেকে আবার কিন্তু অপত্য প্ল্যানেরিয়া তৈরি হবে, তাই জন্যই বলছে পুনরুৎপাদন। শুধু প্ল্যানেরিয়ায় নয়, আমরা হাইড্রা, কেঁচো, তারপরে স্পঞ্জ, এদের থেকেও কিন্তু আমরা পুনরুৎপাদন পদ্ধতিটা দেখতে পাই। বোঝা গেল? তাহলে যদি মাধ্যমিকে কোশ্চেন আসে, তাহলে আমরা কী করবো, জনজনন পদ্ধতির মধ্যে যে পাঁচটা পদ্ধতি আমরা পেলাম, পরপর কিন্তু আমরা ব্যাখ্যা করব, ঠিক আছে? এখানে আরও একটা কথা বলে রাখি, যখন পরীক্ষার সময় তোমাদের মেনশান করে দেওয়া থাকবে না যে ছবি আঁকতে হবে, তাই তো? কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমরা যদি কিছুই না, ধর আমরা কোরকোদগম, খুব সহজ একটা ছোট্ট ইস্ট আঁকতে কতক্ষণ সময় লাগে, ইস্টের বার্ডিংটা দেখাতে কতক্ষণ সময় লাগে, কিছুই না, জাস্ট একটু দেখিয়ে দিলাম। আমি এবার দ্বিবিভাজন, জাস্ট একটা করে পাশে জায়গা রেখে সুন্দর আমরা এরকম কলাম করে লিখব। বাঁদিকের কলামে প্রথমে উদাহরণ লিখব, মাঝখানটাতে আমরা জনন কৌশলটা করলাম, আর ডান দিকে ছোট ছোট যতটুকু পারলাম সময়ের মধ্যে এঁকে দিলে একটু ভালো হয়। আচ্ছা, লাস্ট আরেকটা বলি, অঙ্গজ বিস্তার বা অঙ্গজ জনন। অঙ্গজ জনন মানে কি, কথাটার মধ্যেই দেখো তার সংজ্ঞাটা লুকিয়ে রয়েছে। অঙ্গজ জনন অর্থাৎ যে জনন প্রক্রিয়া যখন কোনো জীবদেহের অঙ্গ বা অঙ্গাংশ থেকে সম্পূর্ণভাবে, জনিত্রীর থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়ে সম্পূর্ণভাবে নতুন আবার অপত্য তৈরি হয়, তাকে বলছে আমরা অঙ্গজ বিস্তার বা অঙ্গজ জনন। এই অঙ্গজ জনন দুভাবে হয়, একটা প্রাকৃতিক অঙ্গজ জনন, একটা কৃত্রিম অঙ্গজ জনন। প্রাকৃতিক অঙ্গজ জনন কি না, প্রাকৃতিক অঙ্গজ জনন হচ্ছে আমরা চোখের সামনে যেগুলো দেখতে পাই, মূল থেকে, কাণ্ড থেকে, পাতা থেকে এগুলো। আর যেগুলো হচ্ছে যে কৃত্রিম অঙ্গজ জনন, তোমরা পড়েছো কলম, শাখা কলম, তারপরে হচ্ছে জোর কলম, তারপরে হচ্ছে মাইক্রোপ্রোপাগেশন বা অণুবিস্তার ইত্যাদি। প্রাকৃতিক অঙ্গজ জননের মধ্যে প্রথমেই আমরা হচ্ছে মূল। মূল কি, মূল কোনগুলো না, আমরা রাঙা আলু চিনি, লাল আলু যেটাকে বলি, বা শাক আলু। তা এদের কি হয়, এদের অস্থানিক, এদের মূলের মধ্যে অস্থানিক মুকুল সৃষ্টি হয়, এবং সেখান থেকে নতুন করে আবার কিন্তু অপত্য উদ্ভিদ উৎপন্ন হয়, প্রাকৃতিক উপায়ে হয়, সেই জন্য কিন্তু বলছে যে প্রাকৃতিক অঙ্গজ জনন। দু নম্বর হচ্ছে কাণ্ড। আমরা সবাই জানি যে আদা, তারপরে আলু, তারপরে হচ্ছে ওল, এরা সবাই মৃদগত কাণ্ড, আমরা পড়েছি তো। মৃদগত কাণ্ড মানে মাটির নিচে থাকে, তাই তো? তো এই ভূনিম্নস্থ কাণ্ড থেকেও কিন্তু মুকুল সৃষ্টি হয়, কিন্তু প্রাকৃতিক উপায়ে হয়। আরও আছে, যেমন ধর তোরা

কচুরিপানা দেখেছিস, কচুরিপানা যখন দেখবো তখন দেখবি যে কচুরিপানার যে অস্থানিক মূল যে তৈরি হচ্ছে, এদের যে ধাবকটা থাকে খর্ব ধাবক, সেগুলো খুব দেখবি স্ফীত হয় এবং গুচ্ছ আকারে দেখবি অস্থানিক মূল তৈরি হয়। কোনো কারণে সেই জায়গা বিদীর্ণ হয়ে গেল, সেখান থেকে কিন্তু আবার কচুরিপানা তৈরি হবে। অর্থাৎ এদের ওই ধাবকটাকে বলা হয় খর্ব ধাবক, জিনিসটা খুব ছোট এবং স্ফীত। আর কে না, তোমরা থানকুনি পাতা দেখেছো,

0: সেই অর্ধবায়ব কাণ্ডটা ধাবক বলা হয়। সেখান থেকেও কিন্তু নতুন করে আবার কি হয় না, উদ্ভিদ জন্মায় পাথরকুচি। আরেকটা গাছও আছে বিগোনিয়া, বিগোনিয়াটা হচ্ছে পাতা বাহার গাছ এক ধরনের। এদের কি হয়, পাতার পুরো কর্নারটা দিয়ে, পুরো পাতার মার্জিনটা দিয়ে কি হয়, অস্থানিক কি তৈরি হয়, অস্থানিক বা পত্রাশ্রয়ী মুকুল তৈরি হয়। প্রত্যেকটাই হচ্ছে প্রাকৃতিক অঙ্গজ জনন, প্রকৃতির দ্বারাই হচ্ছে, যেহেতু অঙ্গ থেকে হচ্ছে তাই এটার নাম হচ্ছে অঙ্গজ জনন। আজকে এই পর্যন্তই।
1: এতক্ষণ শুনছিলেন দশম শ্রেণীর জীবন বিজ্ঞান বিষয়ে আলোচনা, সঙ্গে ছিলেন বিনোদিনী গার্লস হাই স্কুলের শিক্ষিকা সঙ্গীতা দত্ত মণ্ডল ও দুই শিক্ষার্থী।
2: বিদ্যার্থীদের জন্য অনুষ্ঠানটি শেষ হলো।

আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 456.6 মিটারে অর্থাৎ 657 কিলোহার্টজে।

আজকের পরবর্তী অনুষ্ঠান গীতাঞ্জলি প্রচার তরঙ্গে 6:05 থেকে সাঁওতালি অনুষ্ঠান। 6:40 কৃষি কথার আসর, আউশ ধানের উন্নত চাষ পদ্ধতি এ বিষয়ে মনোরঞ্জন জানার সাক্ষাৎকার শুনবেন। সাক্ষাৎকার নিয়েছেন সুব্রত চক্রবর্তী। এরপর সম্ভাবনাময় অ্যাভোকাডো চাষ, ডক্টর কল্যাণ চক্রবর্তীর সঙ্গে কথা বলেছেন সুব্রত চক্রবর্তী। 7:30 সমীক্ষা, 8:00 নানা রঙের গান, 8:30 আইনি কথা, NDPS আইন নিয়ে আইনজীবী উপাসনা সাউয়ের সাক্ষাৎকার নিয়েছেন সুতপা চট্টোপাধ্যায়। 9:00 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন শরৎ, শিল্পী সিদ্ধার্থ ঘোষ। 9:30 বিশেষ আলোচনা ধর্মীয় অনুষ্ঠান, নিরাপত্তা অভ্যন্তরীণ ও বাহ্যিক, প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের সংবাদ বিভাগ। 10:00 বাংলা ছায়াছবির গান, 10:30 রবীন্দ্রসঙ্গীত, শিল্পী অভিজিৎ দাস। সঙ্গীতা সান্যালের কণ্ঠে আধুনিক গান 10:45। 11:00 শুনবেন লোকগীতি, শিল্পী অদিতি মুখোপাধ্যায়। 11:10 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে খেয়াল ঠুংরি ও দাদরা পরিবেশন করবেন বিদুষী অঞ্জনা নাথ। সঞ্চয়িতা প্রচার তরঙ্গে 6:30 ICC মহিলা T20 ক্রিকেট বিশ্বকাপের ভারত বনাম নেদারল্যান্ডসের খেলার ধারাভাষ্য শুনবেন হিন্দি ও ইংরেজিতে সঞ্চয়িতা প্রচার তরঙ্গের। পরবর্তী অনুষ্ঠানগুলি নিউজ অন AIR অ্যাপে। 6:30 গোল গুলশান, 7:10 আধুনিক গান, শিল্পী অদিতি মুখোপাধ্যায়। দর্পণ 7:30, 8:00 হিন্দি ছায়াছবির গান, 8:15 হরাইজন, 9:16 স্পটলাইট, 10:30 দীপা চন্দর উপস্থাপনায় পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, 11:10 হিন্দি ছায়াছবির গান। শুনলেন আজকের পরবর্তী অনুষ্ঠান সম্পর্কে। জানিয়ে দিই আবহাওয়ার খবর, আগামী 24 ঘন্টায় আকাশ কিছুটা মেঘলা থাকবে, কোথাও কোথাও বজ্রমেঘের দেখা মিলতে পারে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 36 ও 29 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকার সম্ভাবনা। গত

চব্বিশ ঘন্টায় সবচেয়ে বেশি তাপমাত্রা ছিল 36.4 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 2.6 ডিগ্রি বেশি। সবচেয়ে কম তাপমাত্রা ছিল 29.2 ডিগ্রি সেলসিয়াস, এটি স্বাভাবিকের থেকে 2.2 ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ছিল শতকরা 90% আর সর্বনিম্ন শতকরা 60%। গত চব্বিশ ঘন্টায় বৃষ্টি হয়নি। পশ্চিমবঙ্গের সমুদ্র উপকূলে যারা মাছ ধরতে যান তাদের জন্য সতর্ক বার্তায় জানানো হয়েছে, 18 জুন থেকে 21 জুন পর্যন্ত পশ্চিমবঙ্গ ও উত্তর ওড়িশা উপকূলে ঝোড়ো আবহাওয়া থাকবে। ঘন্টায় 40-50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে। কখনো কখনো ঝড়ের গতিবেগ বেড়ে ঘন্টায় 60 কিলোমিটার পর্যন্ত হতে পারে। মৎস্যজীবী ভাইদের 18 জুন থেকে 21 জুন সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। আবহাওয়ার খবর শুনলেন আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি, সাঁওতালি অনুষ্ঠান একটু পরেই।

আকাশবাণী কলকাতারিয়া গীতাঞ্জলি উচ্চেন্তাল মাখন পৌন সাই মুড়েগেল তুরুই গেটুডো তুরুই মিটারে হবে না তেহিঞা সান্তাড়ি আখড়া।

0: ᱟᱫᱚ ᱚᱱᱟ ᱠᱷᱚᱱᱟᱜ ᱫᱚ ᱡᱟᱹᱥᱛᱤ ᱵᱟᱹᱧ ᱯᱟᱲᱦᱟᱣ ᱫᱟᱲᱮ ᱠᱟᱣᱫᱟ ᱚᱲᱟᱜ ᱨᱮᱱᱟᱜ ᱜᱷᱟᱨᱚᱸᱡᱽ ᱵᱟᱵᱟ ᱛᱚ ᱦᱚᱯᱚᱱ ᱵᱮᱞᱟ ᱨᱮᱜᱮ ᱜᱩᱨ ᱠᱟᱱᱟᱭ ᱟᱨ ᱵᱟᱵᱟ ᱛᱚ ᱵᱟᱭ ᱯᱟᱲᱦᱟᱣ ᱦᱚᱪᱚ ᱟᱠᱟᱫᱤᱧᱟᱹ ᱚᱱᱟ ᱠᱷᱟᱹᱛᱤᱨ ᱛᱮ ᱤᱧ ᱫᱚ ᱚᱲᱟᱜ ᱨᱮᱜᱮ ᱢᱤᱱᱟᱹᱧᱟ ᱟᱨ ᱚᱲᱟᱜ ᱨᱮᱜᱮ ᱢᱤᱱᱟᱹᱧ ᱠᱷᱟᱹᱛᱤᱨ ᱛᱮ ᱤᱧ ᱫᱚ ᱚᱲᱟᱜ ᱨᱮᱜᱮ ᱢᱤᱱᱟᱹᱧᱟ ᱟᱨ ᱚᱱᱠᱟ ᱚᱵᱚᱥᱛᱷᱟ ᱨᱮ ᱵᱟᱹᱧ ᱞᱟᱦᱟ ᱫᱟᱲᱮ ᱠᱟᱣᱫᱟ
1: ᱢᱮᱱᱠᱷᱟᱱ ᱟᱢ ᱫᱚ ᱚᱲᱟᱜ ᱨᱮᱜᱮ ᱢᱮᱱᱟᱢᱟ ᱟᱨ ᱚᱲᱟᱜ ᱨᱮᱜᱮ ᱢᱮᱱᱟᱢᱟ ᱟᱨ ᱚᱲᱟᱜ ᱨᱮᱜᱮ ᱢᱮᱱᱟᱢᱟ ᱟᱨ ᱚᱲᱟᱜ ᱨᱮᱜᱮ ᱢᱮᱱᱟᱢᱟ ᱟᱨ ᱚᱲᱟᱜ ᱨᱮᱜᱮ ᱢᱮᱱᱟᱢᱟ ᱟᱨ ᱚᱲᱟᱜ ᱨᱮᱜᱮ ᱢᱮᱱᱟᱢᱟ ᱟᱨ ᱚᱲᱟᱜ ᱨᱮᱜᱮ ᱢᱮᱱᱟᱢᱟ ᱟᱨ ᱚᱲᱟᱜ ᱨᱮᱜᱮ ᱢᱮᱱᱟᱢᱟ ᱟᱨ ᱚᱲᱟᱜ ᱨᱮᱜᱮ ᱢᱮᱱᱟᱢᱟ ᱟᱨ ᱚᱲᱟᱜ ᱨᱮᱜᱮ ᱢᱮᱱᱟᱢᱟ ᱟᱨ ᱚᱲᱟᱜ ᱨᱮᱜᱮ ᱢᱮᱱᱟᱢᱟ ᱟᱨ ᱚᱲᱟᱜ ᱨᱮᱜᱮ ᱢᱮᱱᱟᱢᱟ ᱟᱨ ᱚᱲᱟᱜ ᱨᱮᱜᱮ ᱢᱮᱱᱟᱢᱟ ᱟᱨ ᱚᱲᱟᱜ ᱨᱮᱜᱮ ᱢᱮᱱᱟᱢᱟ ᱟᱨ ᱚᱲᱟᱜ ᱨᱮᱜᱮ ᱢᱮᱱᱟᱢᱟ ᱟᱨ ᱚᱲᱟᱜ ᱨᱮᱜᱮ ᱢᱮᱱᱟᱢᱟ ᱟᱨ ᱚᱲᱟᱜ ᱨᱮᱜᱮ ᱢᱮᱱᱟᱢᱟ ᱟᱨ ᱚᱲᱟᱜ ᱨᱮᱜᱮ ᱢᱮᱱᱟᱢᱟ ᱟᱨ ᱚᱲᱟᱜ ᱨᱮᱜᱮ ᱢᱮᱱᱟᱢᱟ ᱟᱨ ᱚᱲᱟᱜ ᱨᱮᱜᱮ ᱢᱮᱱᱟᱢᱟ ᱟᱨ ᱚᱲᱟᱜ ᱨᱮᱜᱮ ᱢᱮᱱᱟᱢᱟ ᱟᱨ ᱚᱲᱟᱜ ᱨᱮᱜᱮ ᱢᱮᱱᱟᱢᱟ ᱟᱨ ᱚᱲᱟᱜ ᱨᱮᱜᱮ ᱢᱮᱱᱟᱢᱟ ᱟᱨ ᱚᱲᱟᱜ ᱨᱮᱜᱮ ᱢᱮᱱᱟᱢᱟ ᱟᱨ ᱚᱲᱟᱜ ᱨᱮᱜᱮ ᱢᱮᱱᱟᱢᱟ ᱟᱨ ᱚᱲᱟᱜ ᱨᱮᱜᱮ ᱢᱮᱱᱟᱢᱟ ᱟᱨ ᱚᱲᱟᱜ ᱨᱮᱜᱮ ᱢᱮᱱᱟᱢᱟ ᱟᱨ ᱚᱲᱟᱜ ᱨᱮᱜᱮ ᱢᱮᱱᱟᱢᱟ ᱟᱨ ᱚᱲᱟᱜ ᱨᱮᱜᱮ ᱢᱮᱱᱟᱢᱟ ᱟᱨ ᱚᱲᱟᱜ ᱨᱮᱜᱮ ᱢᱮᱱᱟᱢᱟ ᱟᱨ ᱚᱲᱟᱜ ᱨᱮᱜᱮ ᱢᱮᱱᱟᱢᱟ ᱟᱨ ᱚᱲᱟᱜ ᱨᱮᱜᱮ ᱢᱮᱱᱟᱢᱟ ᱟᱨ ᱚᱲᱟᱜ ᱨᱮᱜᱮ ᱢᱮᱱᱟᱢᱟ ᱟᱨ ᱚᱲᱟᱜ ᱨᱮᱜᱮ ᱢᱮᱱᱟᱢᱟ ᱟᱨ ᱚᱲᱟᱜ ᱨᱮᱜᱮ ᱢᱮᱱᱟᱢᱟ ᱟᱨ ᱚᱲᱟᱜ ᱨᱮᱜᱮ ᱢᱮᱱᱟᱢᱟ ᱟᱨ ᱚᱲᱟᱜ ᱨᱮᱜᱮ ᱢᱮᱱᱟᱢᱟ ᱟᱨ ᱚᱲᱟᱜ ᱨᱮᱜᱮ ᱢᱮᱱᱟᱢᱟ ᱟᱨ ᱚᱲᱟᱜ ᱨᱮᱜᱮ ᱢᱮᱱᱟᱢᱟ ᱟᱨ ᱚᱲᱟᱜ ᱨᱮᱜᱮ ᱢᱮᱱᱟᱢᱟ ᱟᱨ ᱚᱲᱟᱜ ᱨᱮᱜᱮ ᱢᱮᱱᱟᱢᱟ ᱟᱨ ᱚᱲᱟᱜ ᱨᱮᱜᱮ ᱢᱮᱱᱟᱢᱟ ᱟᱨ ᱚᱲᱟᱜ ᱨᱮᱜᱮ ᱢᱮᱱᱟᱢᱟ ᱟᱨ ᱚᱲᱟᱜ ᱨᱮᱜᱮ ᱢᱮᱱᱟᱢᱟ ᱟᱨ ᱚᱲᱟᱜ ᱨᱮᱜᱮ ᱢᱮᱱᱟᱢᱟ ᱟᱨ ᱚᱲᱟᱜ ᱨᱮᱜᱮ ᱢᱮᱱᱟᱢᱟ ᱟᱨ ᱚᱲᱟᱜ ᱨᱮᱜᱮ ᱢᱮᱱᱟᱢᱟ ᱟᱨ ᱚᱲᱟᱜ ᱨᱮᱜᱮ ᱢᱮᱱᱟᱢᱟ ᱟᱨ ᱚᱲᱟᱜ ᱨᱮᱜᱮ ᱢᱮᱱᱟᱢᱟ ᱟᱨ ᱚᱲᱟᱜ ᱨᱮᱜᱮ ᱢᱮᱱᱟᱢᱟ ᱟᱨ ᱚᱲᱟᱜ ᱨᱮᱜᱮ ᱢᱮᱱᱟᱢᱟ ᱟᱨ ᱚᱲᱟᱜ ᱨᱮᱜᱮ ᱢᱮᱱᱟᱢᱟ ᱟᱨ ᱚᱲᱟᱜ ᱨᱮᱜᱮ ᱢᱮᱱᱟᱢᱟ ᱟᱨ ᱚᱲᱟᱜ ᱨᱮᱜᱮ ᱢᱮᱱᱟᱢᱟ ᱟᱨ ᱚᱲᱟᱜ ᱨᱮᱜᱮ ᱢᱮᱱᱟᱢᱟ ᱟᱨ ᱚᱲᱟᱜ ᱨᱮᱜᱮ ᱢᱮᱱᱟᱢᱟ ᱟᱨ ᱚᱲᱟᱜ ᱨᱮᱜᱮ ᱢᱮᱱᱟᱢᱟ ᱟᱨ ᱚᱲᱟᱜ ᱨᱮᱜᱮ ᱢᱮᱱᱟᱢᱟ ᱟᱨ ᱚᱲᱟᱜ ᱨᱮᱜᱮ ᱢᱮᱱᱟᱢᱟ ᱟᱨ ᱚᱲᱟᱜ ᱨᱮᱜᱮ ᱢᱮᱱᱟᱢᱟ ᱟᱨ ᱚᱲᱟᱜ ᱨᱮᱜᱮ ᱢᱮᱱᱟᱢᱟ ᱟᱨ ᱚᱲᱟᱜ ᱨᱮᱜᱮ ᱢᱮᱱᱟᱢᱟ ᱟᱨ ᱚᱲᱟᱜ ᱨᱮᱜᱮ ᱢᱮᱱᱟᱢᱟ ᱟᱨ ᱚᱲᱟᱜ ᱨᱮᱜᱮ ᱢᱮᱱᱟᱢᱟ ᱟᱨ ᱚᱲᱟᱜ ᱨᱮᱜᱮ ᱢᱮᱱᱟᱢᱟ ᱟᱨ ᱚᱲᱟᱜ ᱨᱮᱜᱮ ᱢᱮᱱᱟᱢᱟ ᱟᱨ ᱚᱲᱟᱜ ᱨᱮᱜᱮ ᱢᱮᱱᱟᱢᱟ ᱟᱨ ᱚᱲᱟᱜ ᱨᱮᱜᱮ ᱢᱮᱱᱟᱢᱟ ᱟᱨ ᱚᱲᱟᱜ ᱨᱮᱜᱮ ᱢᱮᱱᱟᱢᱟ ᱟᱨ ᱚᱲᱟᱜ ᱨᱮᱜᱮ ᱢᱮᱱᱟᱢᱟ ᱟᱨ ᱚᱲᱟᱜ ᱨᱮᱜᱮ ᱢᱮᱱᱟᱢᱟ ᱟᱨ ᱚᱲᱟᱜ ᱨᱮᱜᱮ ᱢᱮᱱᱟᱢᱟ ᱟᱨ ᱚᱲᱟᱜ ᱨᱮᱜᱮ ᱢᱮᱱᱟᱢᱟ ᱟᱨ ᱚᱲᱟᱜ ᱨᱮᱜᱮ ᱢᱮᱱᱟᱢᱟ ᱟᱨ ᱚᱲᱟᱜ ᱨᱮᱜᱮ ᱢᱮᱱᱟᱢᱟ ᱟᱨ ᱚᱲᱟᱜ ᱨᱮᱜᱮ ᱢᱮᱱᱟᱢᱟ ᱟᱨ ᱚᱲᱟᱜ ᱨᱮᱜᱮ ᱢᱮᱱᱟᱢᱟ ᱟᱨ ᱚᱲᱟᱜ ᱨᱮᱜᱮ ᱢᱮᱱᱟᱢᱟ ᱟᱨ ᱚᱲᱟᱜ ᱨᱮᱜᱮ ᱢᱮᱱᱟᱢᱟ ᱟᱨ ᱚᱲᱟᱜ ᱨᱮᱜᱮ ᱢᱮᱱᱟᱢᱟ ᱟᱨ ᱚᱲᱟᱜ ᱨᱮᱜᱮ ᱢᱮᱱᱟᱢᱟ ᱟᱨ ᱚᱲᱟᱜ ᱨᱮᱜᱮ ᱢᱮᱱᱟᱢᱟ ᱟᱨ ᱚᱲᱟᱜ ᱨᱮᱜᱮ ᱢᱮᱱᱟᱢᱟ ᱟᱨ ᱚᱲᱟᱜ ᱨᱮᱜᱮ ᱢᱮᱱᱟᱢᱟ ᱟᱨ ᱚᱲᱟᱜ ᱨᱮᱜᱮ ᱢᱮᱱᱟᱢᱟ ᱟᱨ ᱚᱲᱟᱜ ᱨᱮᱜᱮ ᱢᱮᱱᱟᱢᱟ ᱟᱨ ᱚᱲᱟᱜ ᱨᱮᱜᱮ ᱢᱮᱱᱟᱢᱟ ᱟᱨ ᱚᱲᱟᱜ ᱨᱮᱜᱮ ᱢᱮᱱᱟᱢᱟ ᱟᱨ ᱚᱲᱟᱜ ᱨᱮᱜᱮ ᱢᱮᱱᱟᱢᱟ ᱟᱨ ᱚᱲᱟᱜ ᱨᱮᱜᱮ ᱢᱮᱱᱟᱢᱟ ᱟᱨ ᱚᱲᱟᱜ ᱨᱮᱜᱮ ᱢᱮᱱᱟᱢᱟ ᱟᱨ ᱚᱲᱟᱜ ᱨᱮᱜᱮ ᱢᱮᱱᱟᱢᱟ ᱟᱨ ᱚᱲᱟᱜ ᱨᱮᱜᱮ ᱢᱮᱱᱟᱢᱟ ᱟᱨ ᱚᱲᱟᱜ ᱨᱮᱜᱮ ᱢᱮᱱᱟᱢᱟ ᱟᱨ ᱚᱲᱟᱜ ᱨᱮᱜᱮ ᱢᱮᱱᱟᱢᱟ ᱟᱨ ᱚᱲᱟᱜ ᱨᱮᱜᱮ ᱢᱮᱱᱟᱢᱟ ᱟᱨ ᱚᱲᱟᱜ ᱨᱮᱜᱮ ᱢᱮᱱᱟᱢᱟ ᱟᱨ ᱚᱲᱟᱜ ᱨᱮᱜᱮ ᱢᱮᱱᱟᱢᱟ ᱟᱨ ᱚᱲᱟᱜ ᱨᱮᱜᱮ ᱢᱮᱱᱟᱢᱟ ᱟᱨ ᱚᱲᱟᱜ ᱨᱮᱜᱮ ᱢᱮᱱᱟᱢᱟ ᱟᱨ ᱚᱲᱟᱜ ᱨᱮᱜᱮ ᱢᱮᱱᱟᱢᱟ ᱟᱨ ᱚᱲᱟᱜ ᱨᱮᱜᱮ ᱢᱮᱱᱟᱢᱟ ᱟᱨ ᱚᱲᱟᱜ ᱨᱮᱜᱮ ᱢᱮᱱᱟᱢᱟ ᱟᱨ ᱚᱲᱟᱜ ᱨᱮᱜᱮ ᱢᱮᱱᱟᱢᱟ ᱟᱨ ᱚᱲᱟᱜ ᱨᱮᱜᱮ ᱢᱮᱱᱟᱢᱟ ᱟᱨ ᱚᱲᱟᱜ ᱨᱮᱜᱮ ᱢᱮᱱᱟᱢᱟ ᱟᱨ ᱚᱲᱟᱜ ᱨᱮᱜᱮ ᱢᱮᱱᱟᱢᱟ ᱟᱨ ᱚᱲᱟᱜ ᱨᱮᱜᱮ ᱢᱮᱱᱟᱢᱟ ᱟᱨ ᱚᱲᱟᱜ ᱨᱮᱜᱮ ᱢᱮᱱᱟᱢᱟ ᱟᱨ ᱚᱲᱟᱜ ᱨᱮᱜᱮ ᱢᱮᱱᱟᱢᱟ ᱟᱨ ᱚᱲᱟᱜ ᱨᱮᱜᱮ ᱢᱮᱱᱟᱢᱟ ᱟᱨ ᱚᱲᱟᱜ ᱨᱮᱜᱮ ᱢᱮᱱᱟᱢᱟ ᱟᱨ ᱚᱲᱟᱜ ᱨᱮᱜᱮ ᱢᱮᱱᱟᱢᱟ ᱟᱨ ᱚᱲᱟᱜ ᱨᱮᱜᱮ ᱢᱮᱱᱟᱢᱟ ᱟᱨ ᱚᱲᱟᱜ ᱨᱮᱜᱮ ᱢᱮᱱᱟᱢᱟ ᱟᱨ ᱚᱲᱟᱜ ᱨᱮᱜᱮ ᱢᱮᱱᱟᱢᱟ ᱟᱨ ᱚᱲᱟᱜ ᱨᱮᱜᱮ ᱢᱮᱱᱟᱢᱟ ᱟᱨ ᱚᱲᱟᱜ ᱨᱮᱜᱮ ᱢᱮᱱᱟᱢᱟ ᱟᱨ ᱚᱲᱟᱜ ᱨᱮᱜᱮ ᱢᱮᱱᱟᱢᱟ ᱟᱨ ᱚᱲᱟᱜ ᱨᱮᱜᱮ ᱢᱮᱱᱟᱢᱟ ᱟᱨ ᱚᱲᱟᱜ ᱨᱮᱜᱮ ᱢᱮᱱᱟᱢᱟ ᱟᱨ ᱚᱲᱟᱜ ᱨᱮᱜᱮ ᱢᱮᱱᱟᱢᱟ ᱟᱨ ᱚᱲᱟᱜ ᱨᱮᱜᱮ ᱢᱮᱱᱟᱢᱟ ᱟᱨ ᱚᱲᱟᱜ ᱨᱮᱜᱮ ᱢᱮᱱᱟᱢᱟ ᱟᱨ ᱚᱲᱟᱜ ᱨᱮᱜᱮ ᱢᱮᱱᱟᱢᱟ ᱟᱨ ᱚᱲᱟᱜ ᱨᱮᱜᱮ ᱢᱮᱱᱟᱢᱟ ᱟᱨ ᱚᱲᱟᱜ ᱨᱮᱜᱮ ᱢᱮᱱᱟᱢᱟ ᱟᱨ ᱚᱲᱟᱜ ᱨᱮᱜᱮ ᱢᱮᱱᱟᱢᱟ ᱟᱨ ᱚᱲᱟᱜ ᱨᱮᱜᱮ ᱢᱮᱱᱟᱢᱟ ᱟᱨ ᱚᱲᱟᱜ ᱨᱮᱜᱮ ᱢᱮᱱᱟᱢᱟ ᱟᱨ ᱚᱲᱟᱜ ᱨᱮᱜᱮ ᱢᱮᱱᱟᱢᱟ ᱟᱨ ᱚᱲᱟᱜ ᱨᱮᱜᱮ ᱢᱮᱱᱟᱢᱟ ᱟᱨ ᱚᱲᱟᱜ ᱨᱮᱜᱮ ᱢᱮᱱᱟᱢᱟ ᱟᱨ ᱚᱲᱟᱜ ᱨᱮᱜᱮ ᱢᱮᱱᱟᱢᱟ ᱟᱨ ᱚᱲᱟᱜ ᱨᱮᱜᱮ ᱢᱮᱱᱟᱢᱟ ᱟᱨ ᱚᱲᱟᱜ ᱨᱮᱜᱮ ᱢᱮᱱᱟᱢᱟ ᱟᱨ ᱚᱲᱟᱜ ᱨᱮᱜᱮ ᱢᱮᱱᱟᱢᱟ ᱟᱨ ᱚᱲᱟᱜ ᱨᱮᱜᱮ ᱢᱮᱱᱟᱢᱟ ᱟᱨ ᱚᱲᱟᱜ ᱨᱮᱜᱮ ᱢᱮᱱᱟᱢᱟ ᱟᱨ ᱚᱲᱟᱜ ᱨᱮᱜᱮ ᱢᱮᱱᱟᱢᱟ ᱟᱨ ᱚᱲᱟᱜ ᱨᱮᱜᱮ ᱢᱮᱱᱟᱢᱟ ᱟᱨ ᱚᱲᱟᱜ ᱨᱮᱜᱮ ᱢᱮᱱᱟᱢᱟ ᱟᱨ ᱚᱲᱟᱜ ᱨᱮᱜᱮ ᱢᱮᱱᱟᱢᱟ ᱟᱨ ᱚᱲᱟᱜ ᱨᱮᱜᱮ ᱢᱮᱱᱟᱢᱟ ᱟᱨ ᱚᱲᱟᱜ ᱨᱮᱜᱮ ᱢᱮᱱᱟᱢᱟ ᱟᱨ ᱚᱲᱟᱜ ᱨᱮᱜᱮ ᱢᱮᱱᱟᱢᱟ ᱟᱨ ᱚᱲᱟᱜ ᱨᱮᱜᱮ ᱢᱮᱱᱟᱢᱟ ᱟᱨ ᱚᱲᱟᱜ ᱨᱮᱜᱮ ᱢᱮᱱᱟᱢᱟ ᱟᱨ ᱚᱲᱟᱜ ᱨᱮᱜᱮ ᱢᱮᱱᱟᱢᱟ ᱟᱨ ᱚᱲᱟᱜ ᱨᱮᱜᱮ ᱢᱮᱱᱟᱢᱟ ᱟᱨ ᱚᱲᱟᱜ ᱨᱮᱜᱮ ᱢᱮᱱᱟᱢᱟ ᱟᱨ ᱚᱲᱟᱜ ᱨᱮᱜᱮ ᱢᱮᱱᱟᱢᱟ ᱟᱨ ᱚᱲᱟᱜ ᱨᱮᱜᱮ ᱢᱮᱱᱟᱢᱟ ᱟᱨ ᱚᱲᱟᱜ ᱨᱮᱜᱮ ᱢᱮᱱᱟᱢᱟ ᱟᱨ ᱚᱲᱟᱜ ᱨᱮᱜᱮ ᱢᱮᱱᱟᱢᱟ ᱟᱨ ᱚᱲᱟᱜ ᱨᱮᱜᱮ ᱢᱮᱱᱟᱢᱟ ᱟᱨ ᱚᱲᱟᱜ ᱨᱮᱜᱮ ᱢᱮᱱᱟᱢᱟ ᱟᱨ ᱚᱲᱟᱜ ᱨᱮᱜᱮ ᱢᱮᱱᱟᱢᱟ ᱟᱨ ᱚᱲᱟᱜ ᱨᱮᱜᱮ ᱢᱮᱱᱟᱢᱟ ᱟᱨ ᱚᱲᱟᱜ ᱨᱮᱜᱮ ᱢᱮᱱᱟᱢᱟ ᱟᱨ ᱚᱲᱟᱜ ᱨᱮᱜᱮ ᱢᱮᱱᱟᱢᱟ ᱟᱨ ᱚᱲᱟᱜ ᱨᱮᱜᱮ ᱢᱮᱱᱟᱢᱟ ᱟᱨ ᱚᱲᱟᱜ ᱨᱮᱜᱮ ᱢᱮᱱᱟᱢᱟ ᱟᱨ ᱚᱲᱟᱜ ᱨᱮᱜᱮ ᱢᱮᱱᱟᱢᱟ ᱟᱨ ᱚᱲᱟᱜ ᱨᱮᱜᱮ ᱢᱮᱱᱟᱢᱟ ᱟᱨ ᱚᱲᱟᱜ ᱨᱮᱜᱮ ᱢᱮᱱᱟᱢᱟ ᱟᱨ ᱚᱲᱟᱜ ᱨᱮᱜᱮ ᱢᱮᱱᱟᱢᱟ ᱟᱨ ᱚᱲᱟᱜ ᱨᱮᱜᱮ ᱢᱮᱱᱟᱢᱟ ᱟᱨ ᱚᱲᱟᱜ ᱨᱮᱜᱮ ᱢᱮᱱᱟᱢᱟ ᱟᱨ ᱚᱲᱟᱜ ᱨᱮᱜᱮ ᱢᱮᱱᱟᱢᱟ ᱟᱨ ᱚᱲᱟᱜ ᱨᱮᱜᱮ ᱢᱮᱱᱟᱢᱟ ᱟᱨ ᱚᱲᱟᱜ ᱨᱮᱜᱮ ᱢᱮᱱᱟᱢᱟ ᱟᱨ ᱚᱲᱟᱜ ᱨᱮᱜᱮ ᱢᱮᱱᱟᱢᱟ ᱟᱨ ᱚᱲᱟᱜ ᱨᱮᱜᱮ ᱢᱮᱱᱟᱢᱟ ᱟᱨ ᱚᱲᱟᱜ ᱨᱮᱜᱮ ᱢᱮᱱᱟᱢᱟ ᱟᱨ ᱚᱲᱟᱜ ᱨᱮᱜᱮ ᱢᱮᱱᱟᱢᱟ ᱟᱨ ᱚᱲᱟᱜ ᱨᱮᱜᱮ ᱢᱮᱱᱟᱢᱟ ᱟᱨ ᱚᱲᱟᱜ ᱨᱮᱜᱮ ᱢᱮᱱᱟᱢᱟ ᱟᱨ ᱚᱲᱟᱜ ᱨᱮᱜᱮ ᱢᱮᱱᱟᱢᱟ ᱟᱨ ᱚᱲᱟᱜ ᱨᱮᱜᱮ ᱢᱮᱱᱟᱢᱟ ᱟᱨ ᱚᱲᱟᱜ ᱨᱮᱜᱮ ᱢᱮᱱᱟᱢᱟ ᱟᱨ ᱚᱲᱟᱜ ᱨᱮᱜᱮ ᱢᱮᱱᱟᱢᱟ ᱟᱨ ᱚᱲᱟᱜ ᱨᱮᱜᱮ ᱢᱮᱱᱟᱢᱟ ᱟᱨ ᱚᱲᱟᱜ ᱨᱮᱜᱮ ᱢᱮᱱᱟᱢᱟ ᱟᱨ ᱚᱲᱟᱜ ᱨᱮᱜᱮ ᱢᱮᱱᱟᱢᱟ ᱟᱨ ᱚᱲᱟᱜ ᱨᱮᱜᱮ ᱢᱮᱱᱟᱢᱟ ᱟᱨ ᱚᱲᱟᱜ ᱨᱮᱜᱮ ᱢᱮᱱᱟᱢᱟ ᱟᱨ ᱚᱲᱟᱜ ᱨᱮᱜᱮ ᱢᱮᱱᱟᱢᱟ ᱟᱨ ᱚᱲᱟᱜ ᱨᱮᱜᱮ ᱢᱮᱱᱟᱢᱟ ᱟᱨ ᱚᱲᱟᱜ ᱨᱮᱜᱮ ᱢᱮᱱᱟᱢᱟ ᱟᱨ ᱚᱲᱟᱜ ᱨᱮᱜᱮ ᱢᱮᱱᱟᱢᱟ ᱟᱨ ᱚᱲᱟᱜ ᱨᱮᱜᱮ ᱢᱮᱱᱟᱢᱟ ᱟᱨ ᱚᱲᱟᱜ ᱨᱮᱜᱮ ᱢᱮᱱᱟᱢᱟ ᱟᱨ ᱚᱲᱟᱜ ᱨᱮᱜᱮ ᱢᱮᱱᱟᱢᱟ ᱟᱨ ᱚᱲᱟᱜ ᱨᱮᱜᱮ ᱢᱮᱱᱟᱢᱟ ᱟᱨ ᱚᱲᱟᱜ ᱨᱮᱜᱮ ᱢᱮᱱᱟᱢᱟ ᱟᱨ ᱚᱲᱟᱜ ᱨᱮᱜᱮ ᱢᱮᱱᱟᱢᱟ ᱟᱨ ᱚᱲᱟᱜ ᱨᱮᱜᱮ ᱢᱮᱱᱟᱢᱟ ᱟᱨ ᱚᱲᱟᱜ ᱨᱮᱜᱮ ᱢᱮᱱᱟᱢᱟ ᱟᱨ ᱚᱲᱟᱜ ᱨᱮᱜᱮ ᱢᱮᱱᱟᱢᱟ ᱟᱨ ᱚᱲᱟᱜ ᱨᱮᱜᱮ ᱢᱮᱱᱟᱢᱟ ᱟᱨ ᱚᱲᱟᱜ ᱨᱮᱜᱮ ᱢᱮᱱᱟᱢᱟ ᱟᱨ ᱚᱲᱟᱜ ᱨᱮᱜᱮ ᱢᱮᱱᱟᱢᱟ ᱟᱨ ᱚᱲᱟᱜ ᱨᱮᱜᱮ ᱢᱮᱱᱟᱢᱟ ᱟᱨ ᱚᱲᱟᱜ ᱨᱮᱜᱮ ᱢᱮᱱᱟᱢᱟ ᱟᱨ ᱚᱲᱟᱜ ᱨᱮᱜᱮ ᱢᱮᱱᱟᱢᱟ ᱟᱨ ᱚᱲᱟᱜ ᱨᱮᱜᱮ ᱢᱮᱱᱟᱢᱟ ᱟᱨ ᱚᱲᱟᱜ ᱨᱮᱜᱮ ᱢᱮᱱᱟᱢᱟ ᱟᱨ ᱚᱲᱟᱜ ᱨᱮᱜᱮ ᱢᱮᱱᱟᱢᱟ ᱟᱨ ᱚᱲᱟᱜ ᱨᱮᱜᱮ ᱢᱮᱱᱟᱢᱟ ᱟᱨ ᱚᱲᱟᱜ ᱨᱮᱜᱮ ᱢᱮᱱᱟᱢᱟ ᱟᱨ ᱚᱲᱟᱜ ᱨᱮᱜᱮ ᱢᱮᱱᱟᱢᱟ ᱟᱨ ᱚᱲᱟᱜ ᱨᱮᱜᱮ ᱢᱮᱱᱟᱢᱟ ᱟᱨ ᱚᱲᱟᱜ ᱨᱮᱜᱮ ᱢᱮᱱᱟᱢᱟ ᱟᱨ ᱚᱲᱟᱜ ᱨᱮᱜᱮ ᱢᱮᱱᱟᱢᱟ ᱟᱨ ᱚᱲᱟᱜ ᱨᱮᱜᱮ ᱢᱮᱱᱟᱢᱟ ᱟᱨ ᱚᱲᱟᱜ ᱨᱮᱜᱮ ᱢᱮᱱᱟᱢᱟ ᱟᱨ ᱚᱲᱟᱜ ᱨᱮᱜᱮ ᱢᱮᱱᱟᱢᱟ ᱟᱨ ᱚᱲᱟᱜ ᱨᱮᱜᱮ ᱢᱮᱱ
2: লক্ষ্মী মান্ডি সাঁওতাল সুসার বেগর আর চেদ কম কামিয়া?
0: সাঁওতাল সুসার বেগর ইন্দো অনহড়িয়ে হো কানাই, অনড়িয়ে কই অলগিয়ে যখন যেমন পরিস্থিতি চালা অনকান পরিস্থিতি রে ইন্দো ওনা কো অল তালাতে হড় কো হুদিস কো নামা অনকান মানে অলগিয়ে আর কি বাংলাতে হই অলগিয়া আর সাঁওতালিতে হই অলগিয়া। সাঁওতালিতে তো বই মেনা তিনা আর বাংলাতে হো দো পত্রিকা করে অল কো উচেন কান তিনা।
2: সাঁওতাল সুসারিয়ে সাঁও সাঁওতে আমা আর মেটাং উপরুম আম দো অনড়িয়ে হো কানাম। আদো হই যে অনড়িয়ে কানাম আর অনড়হে অল রেনা সিরজন চেদ লেকারে আমা মনেরে ফোটেলেন তামা?
0: ওনা দো আলা হপন হপন গে তালে ওড়া আর দুলুব কানাই দা এদা নংকা ভাদর বঙ্গা দা এদা জিবির জিবির আর উনদো তালে দারে রে হিসি চেড়ে নিঞামে কো মেতে গি নিঞামে কো যে ওনটা কো তুকাই দা আগুই দা কো আর কো তুকাই দা বলন কানা কো উডুক কানা কো আদো উন রে গে মেটাং খাতা কলম এগু কেতিং অল কিয়া হিসি চেড়ে মেতে অনহড়ে অল লাগি চেষ্টা কিয়া চেষ্টা কি ইং অল কি ইং অনহড়ে অল কাতে ইং পড়াও কিদা ওনা অড় পড়াও কাতে নিয়েল দা তহে বেশ চেহারা গে গানো কান্তি আর উদু বড়া কো কানে যাহাই কো কাতে কো লিং চেকা হই কান্তি এন অনহড়ে ওনা অনহড়ে ইং অল কিয়া অল কি ইং হিসি চেড়ে আমগে নাপাই তাহেনাম চটরে দোলে কান্তাম চেহারা তুকে তালে দারে রে আলেয়া মা হপন কুম্ব অত্রে মেনা তালে ভাদর বঙ্গা হয় দাঁতে পাচে রাপুদ তালে জাপুদ আকাদাই মরে মাহা বাই নেলক কান বেড়া চুলহেরে মা দাঁত ঝারা কান লসট খাত খাত গোড়া রহর সাহান বনুক তালে বারসের মেনা চাউলে লাজা পাকার সাহান দো ক্ষয় গো দিয়াম চেলে হিসি চেড়ে আম নেলতে মনেতিং মেন গোদা মানমি বাং জানাম কাতে বাইন চড়েলেন চেদা হন ওকা অল কে আদো ওনা খোনা গে আরো অল বাড়া কে আর যখন যাহা পরিস্থিতি কো হইওয়া ই মনেয়া মানে অনহড়ে অল তালাতে হযদি নোয়া দিশু দিশ কথাই অল আডি হড় কো পড়া অনকা লেকাতে হম ওনা হম এটা সাঁওতা সুসার লেকাতে এ কামি কানা অনকা খোনা গে অল দো আয়াত তে গে অল হে আদিয়া।
2: আদো হয় যে অল এত হবেনা আদো নোয়া অল কো দো ওকা করে আমা ছাপা বাড়া কানা সে আম অল নিয়ে তিনা দাবি এম লাহা কানা
0: অল দো ছপাই কান্তিয়া তারসে আর জিমি অনহড়ে ওনা করে ছপাই কান্তিয়া পত্রিকা করে আর বাংলাতে অন্য কলম লিপিকা অদল বদল নিড় ওনা পত্রিকারে ছপাই কান্তিয়া যাহাই বাংহাটি মেদিনীপুর জেলানা যাহাই সাঁওতালি সাহিত্য মেনা দো ওনা সাঁওতে জপড়া মিনাইয়া
2: বাংলাতে হো সাঁওতালিতে হো বানার পার্সিতে গে আমা অল বেল দো ছাপা কান গিয়া অল এদাম। হয় সুসার কামি যহ যাহান এটকেটোড়ে কো অনকা কম নাম বাড়া কাদা
0: এটকেটোড়ে দো কামি লেখান দো নাসেনা এটকেটোড়ে দো নামক গিয়া বাং দো বাং কানা আদো এনা এটকেটোড়ে তালা থেকে কামি হইওয়া।
2: হয় সাঁওতাল সুসার কামি রে তিরলো কো দো উনক দো বাকো নেল নামোয়া আমলে তেহিন রে নাম আকা মিয়া আদো হয় তিরলো কো যে সাঁওতাল সুসার কামি রে তাইম সে রেগে মেনা কোয়া নোয়া রেনা অজে লেকাতে আম দো চে এ মনেয়া?
0: আদো ওনা না অজে লেকাতে প্রথম অজে তো কানা আবো দো কড়া হপনা শাসন রেগে তো আবো দো মেনা কাত বোনা উনকোয়া আইদারি রেগে আবো ঘারঞ দো নিয়ে ঘড়ি দো আর ওনা সাঁওতে আর আবো দমে আডি রকম এটকেটোড় হো মেনা দমে ইচ্ছে হো এখন বাবন আগু দাড়ে কাও দা যে ঘারঞ্জ রেনা কামি

আকাশবাণী কলকাতা গ্রামীণ সংবাদ পড়ছি বর্ণালী সিংহ। দীর্ঘ অপেক্ষার পর জলপাইগুড়ি জেলার মাটিয়ালি ব্লকে আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে 100 দিনের প্রকল্প এমজি নারেগার কাজ। নাগরাকাটা বিধানসভার বিধায়ক পুনা ভেংরা, মাটিয়ালির বিডিও সুমন্ত ভৌমিক সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা গতকাল এই প্রকল্পের কাজের সূচনা করেন। এলাকার নিকাশি ব্যবস্থার কাজ এই প্রকল্পের মাধ্যমে করা হবে। বিধায়ক পুনা ভেংরা বলেন, তৃণমূল কংগ্রেসের আমলে দুর্নীতির কারণে এই প্রকল্পের কাজ বন্ধ ছিল। রাজ্য বিজেপি সরকারের তরফে নাগরাকাটা বিধানসভায় প্রথম এই প্রকল্পের কাজ শুরু হয়েছে বলে জানান তিনি। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে দেশজুড়ে শুরু হয়েছে এইচপিভি টিকাকরণ কর্মসূচি। রাজ্য সরকারও ঘোষণা করেছে 14 বছর বয়সী কিশোরীদের বিনামূল্যে এই টিকা দেওয়া হবে। সেই প্রেক্ষিতে সরকারের উদ্যোগকে সমর্থন জানিয়ে নদিয়ার গয়েশপুরের আমরা গৌরব ফাউন্ডেশনের উদ্যোগে চাঁদমারি নগেন্দ্রবালা বালিকা বিদ্যালয়ে অনুষ্ঠিত হয় এইচপিভি ভ্যাকসিন বিষয়ক শিক্ষামূলক সচেতনতা শিবির। বিশেষজ্ঞরা টিকার উপকারিতা, জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধের ভূমিকা এবং টিকাকরণ নিয়ে প্রচলিত ভ্রান্ত ধারণা দূর করার বার্তা দেন। ছাত্রী ও অভিভাবকদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। বিশ্ব মরুকরণ ও খরা প্রতিরোধ দিবস উপলক্ষে আজ বাঁকুড়া রানীবাঁধ ব্লকের রাজাকাটা গ্রাম পঞ্চায়েতের বুধখিলা মৌজায় নবনির্মিত জল সংরক্ষণ কাঠামো ও পাকা সেচ খালের লোকার্পণ ও ভূমিপুজো সম্পন্ন হয়। পশ্চিমবঙ্গ সরকারের কৃষি দপ্তরের উদ্যোগে এবং প্রধানমন্ত্রী কৃষি সিঞ্চাই যোজনার অধীনে খরা মোকাবিলা এবং স্থানীয় কৃষকদের চাষবাসের সুবিধার্থে এই প্রকল্প এক অনন্য ভূমিকা পালন করবে বলে আশা এলাকাবাসীর। অনুষ্ঠানে হাজির ছিলেন রাজ্যের মন্ত্রী তথা রানীবাঁধ বিধানসভার বিধায়ক ক্ষুদিরাম টুডু। পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম 2 নম্বর ব্লকের বয়াল 1 গ্রাম পঞ্চায়েতের প্রধান নির্বাচিত হলেন বিজেপির পঞ্চায়েত সদস্য রাধাকান্ত দাস। উল্লেখ্য, বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম আসনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী পবিত্র কর এই গ্রাম পঞ্চায়েতের বিজেপির পঞ্চায়েত সদস্য ছিলেন। পবিত্র করের স্ত্রী শিউলি কর এই বয়াল 1 গ্রাম পঞ্চায়েতের প্রধান ছিলেন। নির্বাচনের ফল ঘোষণার পর একে একে পদত্যাগ করেন পবিত্র কর ও শিউলি কর। গ্রাম পঞ্চায়েত প্রধানের সেই শূন্যস্থানে আজ বসলেন রাধাকান্ত দাস। পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট ব্লকের কোলা 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রিয়াঙ্কা সি হালদার ও উপপ্রধান সোমনাথ ভৌমিক গতকাল পদত্যাগ করেছেন। পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের নতুন সভাধিপতি ও সহকারী সভাধিপতি নির্বাচন হবে আগামী 22 জুন সোমবার। রাজ্যে নতুন সরকার গঠনের পর পদত্যাগ করেছেন জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক ও সহকারী সভাধিপতি সুভাষিনী কর। মালদার ইংরেজবাজার ব্লকের কোতোয়ালি গ্রামের কাজলদিঘি এলাকায় কাটমানির টাকা ফেরতের দাবিতে আবাস যোজনার সুপারভাইজারের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখান স্থানীয় আদিবাসী বাসিন্দারা। তাদের অভিযোগ, আবাস যোজনার দ্বিতীয় কিস্তির টাকা পাওয়ার ক্ষেত্রে তাদের কাছ থেকে অতিরিক্ত অর্থ দাবি করে যোজনার সুপারভাইজার প্রদীপ হালদার। মালদার মহদীপুর স্থলবন্দর এলাকায় সীমান্ত বাহিনী ও শুল্ক দপ্তরের যৌথ অভিযানে কয়েক লক্ষ টাকার নিষিদ্ধ কফ সিরাপ উদ্ধার হয়েছে। স্টোন চিপস বোঝাই লরির মধ্যে লুকিয়ে এই কফ সিরাপ বাংলাদেশে পাচারের চেষ্টা করা হচ্ছিল। আত্মসমর্পণ করেছেন মাওবাদী জঙ্গি সংগঠনের নেত্রী পুষ্পা। কলকাতা পুলিশের কমিশনার অজয় কুমার নন্দ

0: আজ সাংবাদিক বৈঠক করে এখবর জানান। পুলিশ জানায়, মাওবাদী মিশির বেসরার দলের সদস্য ছিলেন পুষ্পা। গ্রামীণ সংবাদ শেষ হল, এর পরের খবর শুনবেন সন্ধে 7:35।
1: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গ মিডিয়াম ওয়েভ 456.6 মিটারে অর্থাৎ 657 কিলোহার্টজে, আসানসোল রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.3 মেগাহার্টজে, বর্ধমান রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101.5 মেগাহার্টজে, বালুরঘাট রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101 মেগাহার্টজে, পুরুলিয়া ফারাক্কা রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্টজে, বাসন্তী কৃষ্ণনগর খড়গপুর মালদা রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 103.7 মেগাহার্টজে, DTH বাংলা পরিষেবায় ও নিউজ অন AIR অ্যাপে। কৃষিকাজের জন্য জল হওয়ার খবর, আগামী 24 ঘণ্টায় হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কুচবিহার, উত্তর দিনাজপুর জেলার বেশিরভাগ জায়গায়। হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের বাকি জেলাগুলিতে, হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পুরুলিয়া ও বাঁকুড়া জেলার কোন কোন জায়গায়। আবহাওয়া সতর্কবার্তায় জানানো হয়েছে, আগামী 24 ঘণ্টায় ভারী থেকে অতি ভারী 7-20 সেন্টিমিটার বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলার দু একটি জায়গায়। 7-11 সেন্টিমিটার ভারী বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং, কালিম্পং এবং কুচবিহার জেলায়। বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি ঘণ্টায় 40-50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলার দু একটি জায়গার উপর দিয়ে পূর্ব পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পুরুলিয়া এবং বাঁকুড়া জেলার দু একটি জায়গার উপর দিয়ে। ঝড় বৃষ্টি বজ্রপাত ঘণ্টায় 30-40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের বাকি জেলাগুলির উপর দিয়ে। গরম এবং আর্দ্র আবহাওয়া চলবে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান এবং ঝাড়গ্রাম জেলার কোনো কোনো জায়গায়। কৃষিকাজের জন্য জল হওয়ার খবর শুনলেন, এখন শুরু হচ্ছে কৃষি কথার আসর।
2: গ্রামবাংলার শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। বন্ধুরা, মোটামুটি গ্রামীণ এলাকায় যে সমস্ত কৃষক বন্ধুরা মূলত যারা থাকেন, তারা তো চাষের প্রস্তুতি নিয়েই ফেলছেন এক প্রকার। এই সময় যে ধান চাষ করতে চলেছেন রাজ্যের বিভিন্ন প্রান্তে যে সমস্ত কৃষক বন্ধুরা, তারা প্রথাগতভাবে যেমন দীর্ঘদিন ধরে চাষ করে আসছেন সেভাবে তো করেন, আবার কিছু কিছু সচেতন কৃষক বন্ধু যারা রয়েছেন, প্রত্যেকে একটু আমাদের অনুষ্ঠানগুলো শোনেন, যারা সেই সমস্ত কৃষক বন্ধুরা উন্নত ধান চাষ কীভাবে করবেন সে ব্যাপারে বিভিন্ন পরামর্শ মেনে আপনারা চাষ করলে আশা করি আপনারা ভালো ফলন পেতে পারবেন। ঠিক ধরেছেন, আজকের আমরা এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আমরা আলোচনা করতে চলেছি আউশ ধানের উন্নত চাষ পদ্ধতি। আর এ ব্যাপারে বিস্তারিত জানাতে আমরা আমাদের মধ্যে আমন্ত্রিত অতিথি হিসেবে পেয়েছি বাঁকুড়া ধান্য গবেষণা কেন্দ্রের অর্থনৈতিক উদ্ভিদবিদ ডক্টর মনোরঞ্জন জানা। ডক্টর জানা, আপনাকে আকাশবাণীতে স্বাগত, নমস্কার।
3: নমস্কার।
2: যে কথা বলছিলাম যে, এবং আমাদের কৃষক বন্ধুরা তো চাষে প্রস্তুতি নিচ্ছেন, তবে তার আগে যদি একটু আমি একটু প্রাথমিক পর্যায়ে যাচ্ছি যে আমাদের এই পশ্চিমবঙ্গের জল আবহাওয়াতে কত ধরনের ধান চাষটা হয়ে থাকে যদি একটু সংক্ষেপে বলেন।
3: কত প্রকার বলতে, এখানে কোন কোন সিজনে কোন কোন ভাবে চাষ করা হয় সেটার মধ্যে হচ্ছে আউশ ধান 2, আমন ধান 3, বোরো ধান। এই আউশ ধানটা এই মুহূর্তে শুরু করা যেতে পারে, তার কারণ হচ্ছে এটির বীজতলা ফেলার সময়টি হচ্ছে বৈশাখ থেকে জ্যৈষ্ঠ মাসের শুরুতে, এবং বৈশাখ থেকে জ্যৈষ্ঠ মাসের মধ্যে বোনা ধান করার জন্য এটা প্রযোজ্য। তারপর হচ্ছে রোয়া ধানের বীজটা ফেলার জন্য বৈশাখ থেকে জ্যৈষ্ঠ মাসের মধ্যে ফেলতে হবে, এবং সেটা আশ্বিনের মধ্যে কাটতে হবে, 15-ই আশ্বিনের মধ্যে কাটতে হবে। এবারে বোরো ধান, যেটাকে আমরা সামার রাইস বলি, সেটা আমরা অগ্রহায়ণ মাসের শুরুতে এবং পৌষ মাসের মধ্যে আমাদের ফেলতে হবে, এবং হারভেস্টিং করতে হবে বৈশাখ মাসের মধ্যে। এই তিন প্রকার ধানের সিজনটাকে আমরা
2: মোটামুটি আমাদের এখানে পশ্চিমবঙ্গে হয়ে থাকে আর কি। বেশ, তাহলে এই যে আউশ ধানের কথা, আমাদের এই সময়, এই সময় যেহেতু আমাদের আউশ ধানের একটা উপযুক্ত সময় এসে গেছে, পশ্চিমবঙ্গে মূলত কোন কোন জেলাতে আউশ ধানের

0: মানে বেশি পরিমাণে ব্যাপক পরিমাণের চাষটা হয়ে আসে?
1: হ্যাঁ, সেটা বলি, আগে সেটা যে পরিমাণ ছিল তার থেকে একটু হলেও জমির পরিমাণটা একটু কমেছে, তাহলেও
0: আগে যে পরিমাণে ধান চাষ হতো
1: তার
0: তুলনায় কমেছে, আর
1: একটু কমেছে। তার কারণ হচ্ছে আউশ ধান চাষ কমার পিছনে কারণও রয়েছে, সেটা হচ্ছে কি, বৃষ্টির যে সময় আসার কথা ছিল সেই সময় বৃষ্টি আসছে না। অর্থাৎ গ্লোবাল ওয়ার্মিং এর ফলে যে এই যে সময়ের পরিবর্তনের ফলে চাষিরা তখন অন্যভাবে ওনাদের অন্য ক্রপকে ধরতে যাওয়ার জন্য এই চাষের প্রতি একটু হলেও দূরে সরে যাচ্ছেন। কিন্তু আমাদের তা সত্ত্বেও আমাদের 150,000 হেক্টর জমি কিন্তু আমাদের আউশ ধান চাষ হয়। তার মধ্যে থেকে হচ্ছে উত্তরবঙ্গে বলি, জলপাইগুড়ি, দার্জিলিং, মালদা, মুর্শিদাবাদ, নদিয়া ডিস্ট্রিক্টে আউশ ধান চাষ হয়। আবার দক্ষিণবঙ্গে পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া এবং উত্তর চব্বিশ পরগনায় ও আউশ ধান হয়ে থাকে।
0: বেশ, আচ্ছা, মোটামুটি তো একটা জায়গার কথা বলেন কোথায় কোথায় ভালো হয় সে কথাটা বললেন। এবারে আমরা একেবারে যদি জাতের কথায় চলে আসি, তাহলে একটা উন্নত জাতের তো প্রয়োজন। আমরা যে কথাটা বারবার বলি কৃষক বন্ধুদের, উন্নত জাত নির্বাচন করুন, সেক্ষেত্রে আউশ ধানের ক্ষেত্রে কি উন্নত জাত রয়েছে?
1: আউশ ধানের ক্ষেত্রে আমরা মোটামুটি দুটো ভাগ করেছি, এক হচ্ছে জলদি জাতের ধান, আর একটা হচ্ছে মাঝারি জলদি জাতের ধান আমরা নির্বাচন করব। তার কারণ হচ্ছে জলদি জাতের ধান হচ্ছে 100 থেকে 120 দিনের মধ্যে যদি কোনো জাত আমরা নির্বাচন করতে পারি, যেমন মুক্তশ্রী, অন্নদা, পুষ্প, নরেন্দ্র 97, অমলা, অঞ্জলি, সুকুমার, এই ধানগুলি হচ্ছে প্রযোজ্য জলদি জাতের
0: ক্ষেত্রে।
1: আবার মাঝারি জলদি জাতের ক্ষেত্রে হবে কি, ললাট, শতাব্দী, IR-64, IR-36, খিতিস, রত্না, DRR-55, 56, 53, 54, এগুলো রয়েছে।
0: আচ্ছা, এই যে মাঝারি জাতের কথা যেটা বলছেন, এদের ডিউরেশনটা কতটা?
1: 120 থেকে 125 দিনের জাত।
0: বেশ, এই দুটো জাতই মূলত উন্নত জাত,
1: এই সময়ে করলে খুব লাভ উপযোগী হয়।
0: আর এই যে বোনার পদ্ধতি, একটা সময় আমরা দেখতাম যদি একটু প্রাচীন দিকে ফিরে যাই, তখন একটা বোনার ধরন ছিল, এখন আবার বোনার ধরনও পাল্টেছে। এই সময় যারা চাষ করতে চলেছেন তারা কিরকম ধরনের চাষ বা বোনার পদ্ধতি অবলম্বন করলে ভালো মানে ফলন পেতে পারবেন?
1: এই বোনা ধানের একটা তো জাত নির্বাচন তো করতেই হবে, জলদি জাত এবং মাঝারি জলদি জাত। এবং এই জলদি জাত আর মাঝারি জলদি জাত করার আগে আমাদের জমি তৈরি করাটা একটা বড় কাজ। যেমন যে কথা আপনি বললেন, প্রাচীন দিনের কথা বলছিলেন, কারণ আমিও দেখেছি, আমার ছোটবেলায় দেখেছি জমিতে একটা লাঙলের চাষ দেওয়ার পরে ধান বুনে দেওয়া হতো, ধানের গাছ বড় হওয়ার পরে আবার ওই জমিতেই লাঙল চালিয়ে দিয়ে গাছকে উল্টে দেওয়া হতো এদিক সেদিক করে, তারপরে বাকি সময়ে রেস্ট সময়ে মানুষ গিয়ে ওটাকে সোজা করে দাঁড় করিয়ে দিয়ে আসা হতো, তাতে ভালো ফলন পাওয়া যেত। কিন্তু এখনকার দিনে হচ্ছে ওই সিস্টেমটা এখন হলেও যথেষ্ট কমে গেছে, কম হলেও এখন যেটা হচ্ছে যে জমি তৈরি করার পরে একবার বা দুবার লাঙল চালানো বা পাওয়ার টিলার দিয়ে চাষ দেওয়ার পরে যেটা উইডটাকে বা আগাছাকে দমন করে ওই ধানের বীজটাকে ছড়িয়ে দেওয়া হয়, ছড়িয়ে দিলে ওই গাছ ধীরে ধীরে ধীরে ধীরে বৃদ্ধি হতে থাকে এবং ওর যে ফলন হয় তাতে তুলনামূলক লাভজনক।
0: বেশ, আপনি এ প্রসঙ্গে আসার আগে একটা কথা বলছিলেন যে জমি তৈরি, আমরা যাই চাষ করি না কেন প্রত্যেক ক্ষেত্রে একটা জমি তৈরিটা ভাইটাল পার্ট, এক্ষেত্রে যদি জমি তৈরির কিছু পরামর্শ দেন কৃষক বন্ধুদের জন্য।
1: জমি তৈরি করার ফলে হচ্ছে কি, এখনকার দিনে আমরা লাঙলে বলদ গরু দিয়ে লাঙল দিয়ে আমরা চাষ করার সে সময়টা খুবই কম হয়ে গেছে,
0: এখন আর দেখা যায় না বলতে গেলে,
1: দেখা যায় না, ফলে এখন সময়ের অতুলনীয় অভাব মানে বা অভাবের ফলে পাওয়ার টিলার এখন যান্ত্রিকভাবে ওটা চাষ করা হয়, অর্থাৎ পাওয়ার টিলার মাধ্যমে খুব তাড়াতাড়ি করে জমিটাকে এক কর্ষণ দেওয়ার পরে দ্বিতীয় কর্ষণ করার ফলে যাতে আমাদের দেখতে হবে যাতে উইড বা আগাছা যাতে নাশ হয়ে গেছে এবং মাটিটা যেন লেভেল এবং মিহিদানার মতন যদি হয়ে থেকে থাকে, তাহলে আমরা যাকে আমরা ইংরেজিতে বলি ব্রডকাস্ট বা ছড়িয়ে বীজ বুনিয়ে দিতে পারি ওখানে, ওটাকে বলে বোনা চাষ। ওই বুনে দেওয়ার মাধ্যমে আমরা কিন্তু ফলন তুলনামূলক লাভ হয় চাষির। তার কারণ হচ্ছে ওই চাষে আপনার শ্রমিক কম লাগে, জলের যে খরচ সেটা কম দিতে হয় এবং তুলনামূলক নাইট্রোজেন এবং অন্যান্য সারের প্রয়োজনীয়তা কম হয় এবং রোগ পোকা রোধ হওয়ার ফলে চাষি ভাইদের লাভ হয়, ফলে

0: ডাইরেক্ট সিডেড রাইস করাটা বা বোনা ধান চাষ করাটা খুবই লাভজনক। আরেকটা আছে রোয়া ধান। রোয়া ধান চাষ করতে গেলে আপনাকে সিড বেড তৈরি করতে হবে, সরু লম্বা কাদানো জমি আপনাকে তৈরি করতে হবে, যেখানে এ মাথা থেকে সে মাথা পর্যন্ত হাত পায় এবং সেই কাদানো জমি সমান করে এবারে আপনাকে বীজটিকে অঙ্কুরোদ্গম করতে হবে। বীজ যখন অঙ্কুরোদ্গম হওয়ার পরে ওই কাদানো জমির উপরে আপনাকে ছড়িয়ে দিতে হবে, ছড়িয়ে অর্থাৎ কল করে ওটাকে ছড়িয়ে দেওয়া হয়। ছড়িয়ে দেওয়ার পরে ওই গাছটি ধীরে ধীরে বড় হতে থাকে। এবার এই বড় হতে গিয়ে এক থেকে মানে প্রথম দিন থেকে অর্থাৎ 24-26 দিনের মাথায় ওই চারাটা যদি তুল নিয়ে গিয়ে আমরা যদি রুইয়ে দিতে পারি বা রোয়া পদ্ধতিতে যদি অবলম্বন করতে পারি, একটা করে কাঠি রুইলে একটা গাছ থেকে আপনার একটা হিল তৈরি হবে, অর্থাৎ 8-10 বেনিকেল বা কাঁচি বেরোবে, গুচ্ছি বেরোবে।
1: কিন্তু এই গ্রাম বাংলার দিকে যে সমস্ত চাষি বন্ধুরা চাষ করেন সেখানে কাউকেই দেখা যায় না যে একটা করে গাছে নিয়ে সেখানে বসাতে, কম বেশি 4-5 করে গাছ বসিয়ে দেন।
0: এর পিছনে একটা কারণ রয়েছে, কারণ হচ্ছে ওনারাও ব্যস্ত, ফলে হচ্ছে কি ওনারা যেহেতু সময় দিতে পারলে ওনারা যদি কম দিনের জাত অর্থাৎ 16 যদি ওনারা 24 দিনের চারাটা যদি একটি করে যদি গাছ লাগান 15 25 দূরত্বে যদি উনি লাগান তাহলে উনি ভালো ফলন পাবেন, কারণ একটা করে গাছ থেকে একটা করে হিল হবে। তখনই যখন ওই জমিতে জলের উচ্চতা থাকবে 2-3 ইঞ্চ,
1: আচ্ছা
0: এর বেশি হবে না, কারণ জলের যত প্রেশার বাড়বে টিলার বেরোনোর বা শাখা প্রশাখা বেরোনোর ক্ষমতা তত কমে যাবে, অর্থাৎ যে একটা হিল বা যেটাকে ঝাড় বলা হয় ওইটা হবে না। ফলে জলের চাপ যাতে কম হয় তাই 2-3 ইঞ্চ পর্যন্ত জল থাকতে হবে জমিতে, তাহলে এটা সম্ভব। আর সেই জায়গায় বলছেন 3-4 করে হিল, যদি বেশি যদি 24-28 দিনের ওপরে যদি বেশি দিনের চারা যদি রোপণ করতে যাই তাহলে আমাকে 3-4 মানে প্ল্যান্ট লাগাতেই হবে একটা হিলে, তাহলে কি আমার ওই একটা লাগালে যেটা কম দিনে হতো তার সমতুল্য এই ধান পেতে পারবো না, না হলে এটা সম্ভব নয়।
1: মানে যে জমিতে বেশি পরিমাণে জল দাঁড়াচ্ছে তাদের ক্ষেত্রে বোধ হয়, কারণ আমি ব্যক্তিগতভাবে কৃষক বন্ধুদের সঙ্গে কথা বলেছি যে তাদেরকে বললাম যে আপনারা তো একটা বারবার আমাদের কৃষি বিজ্ঞানী যারা তারা তো বলেন যে একটি করে চারা বা খুব বেশি হলে দুটো লাগাতে পারেন, কিন্তু আপনারা তো দেখছি 4-5 করে লাগাচ্ছেন।
0: হ্যাঁ সেটা খাতে
1: তারা বলছেন যে আমরা অত রিস্ক নিতে পারি না, আমাদের জমিতে জল দাঁড়ায় প্রচুর, একটা গাছ সেটা যদি আবার উঠে কখনো চলে যায় ভেসে যায় বা সেটা হবে কিনা নিশ্চয়তা নেই, সেই জন্য এরকম 5-6 করেই গাছ একসঙ্গে বসিয়ে
0: লাগাই। ওইটা ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করতে হবে যে আপনার জলটা সবে যখন শুরু হয় বা জলটা ধীরে ধীরে জমিতে হয়েছে যখন, তখনই যদি আপনার চারা গাছটি যদি 16-24 দিনে যদি চারা হয়ে গিয়ে থাকে তাহলে আপনি তুলে নিয়ে এসে একটা করে গাছ লাগালে ওই একটা করে হিল হবে, সেটা হচ্ছে যেখানে 10 উপরেও আপনার 5 পাবেনই।
1: আচ্ছা
0: কিন্তু আপনার জল যখন বেশি হয়ে যাবে তারপরে যদি আপনি রুইতে যাবেন বলেন তাহলে কিন্তু আপনার ওই 5 পরিমাণ কমে গিয়ে 5-6 এসে দাঁড়াবে।
1: মানে মূল জমিতে যখন 2-3 ইঞ্চি জল থাকবে তবে এটা
0: সম্ভব, তা নালে নয়।
1: এবং
0: জল যখন বেড়ে যাবে তখন আপনি যদি আবার চারাটা যদি নিয়ে আসেন তখন আপনার একটা চারা থেকে ওই পরিমাণ পেতে গেলে আপনাকে 3-4।
1: আচ্ছা বীজতলা থেকে যেখান থেকে যে ওই অঙ্কুরিত করা হচ্ছে সেখান থেকে বেড়ে উঠছে, সেটা কি কোনো একটা নির্দিষ্ট সময় রয়েছে যে ধরুন যত মাসের ধানটা ডিউরেশন হবে সেই তত সপ্তাহের বীজতলা যেগুলো বলেন আরো বিভিন্ন রকম কৃষকে যারা রয়েছেন কৃষক বন্ধুরা বা কৃষি বিজ্ঞানী যারা রয়েছেন তারা এই পরামর্শটা দেন, সেটা কতটা ঠিক?
0: সেটা হচ্ছে কি আমরা আউশ ধান করতে গেলে আমরা কম দিনের অর্থাৎ জলদি জাতের এবং মাঝারি জলদি জাতের জাত নির্বাচন করতে হবে, অর্থাৎ কমসে কম 1-125-30 দিনের জাতকে আমাদের নির্বাচন করতে হবে। এর বেশি জাতকে যদি নির্বাচন করেন তাহলে আপনি যেদিনকে লাগাবেন তারপরে কাটতে যাওয়ার সময় অর্থাৎ হারভেস্টিং পিরিয়ডে আপনার জল জমে যাবে, বর্ষার জল জমে থাকলে তখন আপনি ওইটা কেটে ঘরে নিয়ে আসতে পারবেন না,
1: তার মানে ফসলটা নষ্ট হয়ে যাবে। 120-125 দিন যদি ধরি, চার মাসের সেটা যাত্রা হলো, সেক্ষেত্রে কি তাহলে ওই যে বীজতলা সেখানে কি 4 যে গাছগুলো ছোট ছোট যেগুলো বসাবে মূল জমিতে সেই 4 ব্যবধানে তুলে বসাতে পারেন?
0: অবশ্যই, কারণ হচ্ছে এই আউশ ধানকে বলা হয় ইংরেজিতে বলে অটাম রাইস, আর আরেকটা নাম দেওয়া আছে শরৎকালীন ধান, অর্থাৎ যখন দুর্গাপূজা হবে ঠিক তার আগে এই ধানটা কেটে নেওয়া হয় বলে একে শরৎকালীন ধান বলা হয়, অর্থাৎ তার পূর্বে যাতে ধানটি পেকে যায় জমিতে এবং সেটা সেই অবস্থা তাকে কেটে নিয়ে ঘরে আনা হয় তার জন্য একে আউশ ধান বলা হয়।
1: বেশ বেশ, এবারে বীজতলা তো হলো মূল জমি।

0: কথা তো বলেন কেমনভাবে তৈরি করবেন, কিন্তু যেটা একটা ভাইটাল প্রশ্ন থেকেই থাকে, কৃষক বন্ধুরা কোথাও থেকে বীজ সংগ্রহ করছেন?
1: এই বীজটা চাষি ভাইরা যে যেখান থেকেই আনুন না কেন, যদি উনি কিনে আনেন দোকান থেকে, ভালো কথা, তাহলে উনি বাড়িতে উনি একটু রোদে শুকিয়ে দেবেন, যেটা আমাদের অবশ্যই এনে একটু শুকিয়ে নেওয়া উচিত। অর্থাৎ সে যে বীজটা এনে যে দোকান থেকে নিলেন, ওই দোকানদার কোথা থেকে এনে রেখেছেন রেখেছেন সেটা তার কোনো কিছু ময়েশ্চার কন্টেন্ট কতটা আছে, তার জন্য হচ্ছে কি একটু রোদে সেটা শুকিয়ে দিতে হয়। শুকিয়ে দেওয়ার পরে আপনাকে ওইটাকে এবারে জলে এক বালতি জল নিয়ে তাতে বীজটা ঢেলে দিতে হয়। ঢেলে দেওয়ার পরে যেটা আগড়া বলে বা চ্যাপি বা যেটা হচ্ছে ফোঁপা ধান বা চিটে ধান, বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে প্রচলিত, তো ওই ধানটা ওপরের দিকে ভাসতে থাকে, জলের উপরে ভাসলে ওই ধানটাকে আস্তে আস্তে সরিয়ে সরিয়ে দিতে হবে। এবার নিচের দিকে যে ধানটা আছে সলিড বা ভারী ধান সেটা নিচে পড়ে থাকবে, ওই ধানটাকে তুলে নিয়ে একটু রোদে আরেকটু শুকিয়ে দিতে হবে। শুকিয়ে দেওয়ার পরে ওর গায়ে যে জল ছিল সেইটাকে শুকে যাওয়ার পরে ওকে দিতে হবে কি কার্বন ডাইঞ্জিম 50% WP বা ব্যাভিস্টিন নামে বাজার থেকে পাওয়া যায়, সেটা 2 গ্রাম প্রতি লিটার জলে ওকে গুলিয়ে দিতে হবে, দিয়ে ধানটাকে শোধন করতে হবে। এবার শোধন করানোর পরে তাকে শুকিয়ে দিতে হবে।
0: আচ্ছা, 2 গ্রাম প্রতি লিটার জলে কার্বন ডাইঞ্জিম মেশাবেন, মিশে সেই যে ধানগুলো শুকাচ্ছিলেন, শুকানো সেই শুকনো জাত যে ধানগুলো সেগুলো ওই জলের মধ্যে কি আবার দেবেন?
1: হ্যাঁ, সেই জলের মধ্যে ওই ধানটাকে মানে ভিজিয়ে নিতে হবে, গুলিয়ে নিতে হবে। তখন ওর গায়ে ওই কার্বন ডাইঞ্জিম বা ব্যাভিস্টিন যে ওষুধটি সেটা তার গায়ে লাগলে তখন হচ্ছে কি বীজবাহিত কোনো যদি রোগ বা অসুখ থেকে
0: সংক্রমণ থেকে থাকে সেগুলো ঠিক হয়ে যাবে,
1: সেটা আর অতিবাহিত হয় না।
0: ঠিক ঠিক। এবারে বীজ শোধন হলো, বীজ তোলার কথা তো বললেন আপনি, এবার বীজ তোলা থেকে এবার যখন মূল জমিতে নিয়ে যাচ্ছেন কৃষক বন্ধুরা, সেক্ষেত্রে কি ধরনের সতর্কতা অবলম্বন করবেন?
1: এবারে বীজ তোলা থেকে মূল জমিতে নিয়ে যাওয়ার জন্য বীজ তোলা থেকে যখন তুলবেন অবশ্যই বীজ তোলাটা থাকতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন, অর্থাৎ স্বাস্থ্যবান চারাকে আমাকে নিতে হবে। স্বাস্থ্যবান চারার মধ্যে যদি কোনো আগাছা থাকে তাকে সরিয়ে দিতে হবে। এবং আমরা দেখে থেকে থাকি সেটা হচ্ছে অনেক সময় বীজতলা দিয়ে তুলতে গেলে গাছ ছিঁড়ে যায় বা কটকট করে কেটে যায় বা ওঠে না, শিকড় অনেক কষ্ট হয়, মাটি এক গাদা উঠে চলে আসে। তো আমি অবশ্যই চাষি ভাইদের বলবো ওখানে প্রতি লিটার জলে 5 গ্রাম থেকে 20 গ্রাম যদি জল ইউরিয়া যদি ওর জল ওই জলে 1 লিটার জলে যদি মিশিয়ে যদি সিড বেডে যদি স্প্রে করে দেওয়া হয় 7 দিন পূর্বে, বীজ তোলার 7 দিন পূর্বে, তাহলে গাছের যে গোড়া যেমন মাটিও নরম হবে এবং গাছের গোড়া এগিয়ে যাবে নাইট্রোজেনকে নেওয়ার জন্য, তখন হচ্ছে কি ওর গাছটা তুলতে খুব নরম সহজে গাছটা উঠে আসবে, চারা তোলাটা খুব সোজা হবে। এবার এই চারাটাকে নিয়ে ও যখন চাষি ভাই যখন তার জমিতে মূল জমিতে লাগাবে, যেহেতু এখানে নাইট্রোজেন একটু হলেও টাচ হয়েছে, ফলে ওখানে গেলে খুব তাড়াতাড়ি গাছটি যে আমার লাগানোর পরে যে হলুদ যে হয়ে যায় সেটি হবে না, খুব তাড়াতাড়ি করে রিকভারি হয়েছে, সবুজ আকার ধারণ করতে থাকবে এবং তাড়াতাড়ি করে তার পাশকাটি এবং শিকড় ছাড়তে থাকবে।
0: এটা খুব একটা ভালো পরামর্শ দিলেন। আমাদের কৃষক বন্ধুদের ক্ষেত্রে মাঠে এটা প্রায় দেখা যায় যে বীজ তোলা থেকে তোলার সময় প্রচুর পরিমাণে মাটি উঠে আসছে, তুলতে গিয়ে শিকড় কেটে যাচ্ছে,
1: জলের প্রয়োজন হয় বা কেটে যায়,
0: এগুলো থাকে। এটা তাহলে মোটামুটি ইউরিয়াটা দিলেই
1: হ্যাঁ
0: এক সপ্তাহ
1: বেশি নয়, 5 গ্রাম থেকে 20 গ্রাম মতন প্রতি লিটার জলে যদি ওটা যদি স্প্রে দিয়ে ওটা যদি স্প্রে করে দেওয়া হয় তাহলে ওটা খুব উপকারী লাগে।
0: এটা আশা করি আমাদের শ্রোতা বন্ধু যারা শুনছেন, যে সমস্ত কৃষক বন্ধুরা দীর্ঘদিন ধরে চাষ করেন তারা বুঝতে পারলেন, একটা উপকারী টিপস আপনাদের জন্য রইল। এবারে জমিতে তো নিয়ে গেলেন, চারাও রোপণ করলেন, এখন বিভিন্ন রকম ভাবে তো রোপণ করতেই পারেন, নানান রকম ম্যানুয়ালি করতে পারেন, মেশিনেও দিয়ে করতে পারেন। এরপরে জমিতে সার প্রয়োগের ব্যাপার কোন সময় করবেন?
1: জমি তৈরি করার পূর্বে যদি আমি জমিতে যদি একটু নাইট্রোজেনাস যদি কিছু ফার্টিলাইজার আমরা সাধারণত দিই না, আমরা তখন নাইট্রোজেন ঘটিত কোনো সার সাধারণত দিই না, কিন্তু আমরা ওই সময় দেওয়া উচিত যে সিঙ্গেল সুপার ফসফেট,
0: আচ্ছা SSP,
1: SSP ওটা অবশ্যই দেওয়া উচিত।
0: সেটা কোন সময়? গাছটা ওখানে লাগানোর পর,
1: গাছ জমি তৈরি করার সময় যদি, মই দেওয়ার আগে যদি সিঙ্গেল সুপার ফসফেট দিয়ে দেওয়া হয় তাহলে খুব লাভজনক।
0: সেটা পরিমাণটা কি রকম?
1: পরিমাণটা হচ্ছে বিঘা প্রতি আপনি যদি 6 কিলো যদি আপনি দিতে পারেন তাহলে উপকারে। এবার এতে লাভটা কি হবে সেটা হচ্ছে কথা, আপনার ওই জমিতে যদি কোনো আগাছা যদি মাটির সঙ্গে যদি
0: থেকে থাকে
1: জড়িয়ে গিয়ে থাকে তাহলে ওইটা পচে যাবে বা নষ্ট হয়ে যাবে, এবং মাটি খুব নরম হয়ে যাবে, হদহদে হবে।

0: এবং মানে মাটি খুব মসৃণ হয়ে উঠবে।
1: আচ্ছা,
0: এবং সাধারণত যে ক্ষতিকারক যে পোকাগুলো সেগুলো ওই জমিতে বেশি থাকবে না, সরে যাবে। তো ফলে এতে ধান চাষ করলে খুব লাভজনক বা লাভদায়ক।
1: তার মানে বীজতলা আমাদের পোঁতার আগেই জমি একেবারে শেষ পর্যায়ে, যখন ফাইনাল মইটা টেনে দিচ্ছেন, সেই সময়
0: তখনই একটা
1: বিঘা প্রতি ৬ কেজি SSP প্রয়োগ করতে হবে
0: প্রয়োজন। এবার হচ্ছে

0: সে নাইট্রোজেন বা যে কোনো সারকে সে গ্রহণ করতে পারে। কিন্তু আমরা ওই সময় আমরা দিয়ে থাকি নাইট্রোজেন স্যার বিঘা প্রতি 6 কিলো দিয়ে থাকি। তারপরে হচ্ছে ওখানে আমরা সিঙ্গেল সুপার ফসফেটটা যদি আমরা তার ডবল, অর্থাৎ 6 কিলো যদি বিঘা প্রতি আমরা যদি ইউরিয়া দিই, তাহলে আমরা যদি ডবল সিঙ্গেল সুপার ফসফেট দিই, তাহলে ওই সময়টা সিঙ্গেল সুপার ফসফেটের কাজটা হচ্ছে যে গাছকে খুব রসালো করে দেবে।
1: আচ্ছা,
0: গাছকে খুব রসালো করে দেবে এবং শিকড়টা খুব তাড়াতাড়ি লম্বা হবে এবং সারকে খুব তাড়াতাড়ি দেবে, এবং যেহেতু মাটি নরম হয়ে যাওয়ার ফলে মানে খুব তাড়াতাড়ি করে রুটটা বিভিন্ন জায়গায় চলাচল করে তার খাদ্য সে গ্রহণ করতে পারবে। এটা সিঙ্গেল সুপারফসফেট করবে। আর ইউরিয়া কী করবে, গাছকে দীর্ঘায়িত হতে বা লম্বা হতে সাহায্য করবে এবং মানে সবুজ আকার ধারণ করতে সুবিধা হবে। এই জন্য আমরা ওই সময় ইউরিয়া
1: 21 দিন পরে
0: এটা আমরা দিয়ে থাকি। তারপরে আমরা আবার ঠিক ভেজিটেটিভ ফেজ পরে যখন রিপ্রোডাক্টিভ যখন আমাদের ফল আসার আগে, তখন আমরা একটা পটাশ এবং সিঙ্গেল সুপার ফসফেট প্রয়োজন ভিত্তিক দেবো, তা না হলে সিঙ্গেল সুপার ফসফেট দেবো না, সেখানে দেবো পটাশ এবং ইউরিয়া।
1: এটা কি দ্বিতীয় চাপান সারে?
0: দ্বিতীয় চাপান সারে, অর্থাৎ ইউরিয়া যদি আমি বিঘা প্রতি 6 কিলো দিই, তাহলে আমার পটাশ আমি দেবো 2 থেকে 3 কিলো বিঘা প্রতি।
1: আচ্ছা,
0: মিশিয়ে
1: এরপরে আর কিছু দেওয়ার প্রয়োজন নেই?
0: প্রয়োজন ভিত্তিক, যেহেতু আর্লি ডিউরেশন অর্থাৎ
1: কম সময়ে
0: জলদি যাতে ধান, অর্থাৎ এই দুটো সময় দিতে দিতেই দেখা যাবে ও রিপ্রোডাক্টিভ ফেজে চলে আসবে, তখন আর প্রয়োজন হয় না। যদি প্রয়োজন হয় তখন আরেকবার আপনি নাইট্রোজেন ঘটিত এবং আরেকবার পটাশ ঘটিত যদি প্রয়োজন হয় তখন দেবেন প্রয়োজন হলে। কিন্তু ফুল এসে যাওয়ার সময় যদি দেন তাহলে বিঘ্নিত হবে তার মানে দেরি হতে, মানে ম্যাচিওর হতে, মানে ফলন পাকতে বা কাটতে দেরি হবে, যার জন্য ওই সময় কিন্তু দেওয়ার উচিত নয়।
1: তার মানে আমরা তাহলে প্রথম চাপান সার প্রয়োগ করছি 21 দিন পরে,
0: তার
1: কতদিন পরে দ্বিতীয় চাপান সার?
0: 44 থেকে 48 দিনের মধ্যে অবশ্যই দিতে হবে।
1: বেশ, এটা দ্বিতীয়। আর যদি প্রয়োজন সাপেক্ষে যদি হয় তাহলে ফুল আসার আগে
0: আগে
1: সেটা কতদিন আগে?
0: সেটা হচ্ছে আপনার 70 থেকে 72 দিনে।
1: বেশ, সেই সময় দেওয়া যেতে পারে
0: পারে। কিন্তু এইখানে একটু চাষি ভাইদের উদ্দেশ্যে একটা বলে নিই, একদম সহজ উপায়, আমি ওনাদের নিজেদেরকে হিসেব করে নেওয়ার জন্য বলবো, যদি কোনো গাছের বয়স বীজ ফেলা থেকে কাটা পর্যন্ত যদি 120 দিন যদি হয়, অর্থাৎ 120-র অর্ধেক 60, তার সঙ্গে 10 যুক্ত করলে হচ্ছে 70 দিন, অর্থাৎ 70 দিনের মাথায় তার লাস্ট পর্বে বা লাস্ট নোডে প্যানিকেল বা সিসের উঁকি মারে, বাট সেটা আমরা চোখে দেখতে পাই না। সেই উঁকি মারা থেকে যখন বাইরে প্রবেশ করে, যেদিনকে বাইরে সিস আসে আর যেদিনকে ম্যাচিওর হয়, ওইটা টোটাল হচ্ছে 30 দিন লাগে। অর্থাৎ 120 থেকে 30 দিন বাদ দিলে বাকি থাকছে কত? 90 দিন। অর্থাৎ আমি কিন্তু 70 দিনে মাথায় দেখেছি ওখানে লাস্ট পর্বে উঁকি মারতে, আর 90 দিনে মাথায় সিস বেরিয়ে আসে। এই 90 থেকে 70 দিনে মাথায় পর্যন্ত আসতে যে 20 দিন সময় লাগে, ওই 20 দিন কিন্তু ও সুপ্ত অবস্থায় ভেতরে থাকে।
1: আচ্ছা,
0: ভেতরের দিকে থাকে, কেউ বাড়তে থাকে, বাট ওকে আমরা দেখতে পাই না। টোটাল দিন হচ্ছে এইটা। অর্থাৎ এই যে থোড় আসবে, কবে আসবে, আপনারা এইটা হিসাব করে নিতে পারবেন। অর্থাৎ 120 দিন থেকে আপনি তার অর্ধেক করুন 60 দিন, তার থেকে 10 দিন যোগ করলে সেই দিনকে প্রথম থোড় তার গাছে শুরু হয়,
1: সেটা আমরা দেখা না পেলেও ওই সময়
0: আসে, আর সেই সময়ের পূর্বে আপনাকে 60টি দিয়ে দিতে হবে,
1: মানে ওই 70 দিনের
0: মাথায়।
1: বেশ, বাহ, খুব সুন্দর একটা হিসেব বোঝালেন আমাদের কৃষক বন্ধুদের। আচ্ছা, মূলত সার প্রয়োগের তো ব্যাপার হলো, এবার গাছ তো বেড়ে উঠছে, সেই সময় কিছু পরিচর্যা তো করতেই হয়, সেগুলো কি করবেন?
0: সেই পরিচর্যা করতে হচ্ছে কি, আমাদের যে মেন যে জিনিসটা দরকার সেটা হচ্ছে আগাছা যেন জমিতে না থাকে, আগাছাটাকে সরিয়ে দিতে হবে। যার জন্য আমাদের হচ্ছে আগাছা নাশক, যদি আমরা বিউটাক্লোর 50 EC 335 মিলিলিটার বিঘা প্রতি 60 লিটার জলে যদি গুলে আমরা যদি স্প্রে করি, তাহলে আমাদের লাভবান হবো বা চাষিভাইরা লাভবান হবে। তারপর হচ্ছে প্রেটিলাক্লোর, সেটা হচ্ছে 50 EC 135 মিলিলিটার বিঘা প্রতি 60 লিটার জলে যদি গুলে ওটা দেওয়া হয়, তাহলে আগাছাটা নাশ হবে। এবং আর এরপরে যেটা হবে করতে হবে ওনাদেরকে, সেটা হচ্ছে ওনাদেরকে মানে যে সার প্রয়োগ করার পরে একটা হাত বাছাই করতে, অর্থাৎ হাত নেড়ানি যেটা করে, অর্থাৎ রো টু রো বা গাছের গোড়ায় চারিদিকে এদিক সেদিকে হাতটাকে নাড়িয়ে দিতে হয়, যাতে আগাছাও যাতে তুলে দেওয়া যায় এবং ওটা নাড়িয়ে দিলে কি সারটা মাটির সঙ্গে গুলে গিয়ে শিকড়ে চারিদিকে ওটা পেতে পারবে। এই করাটা খুবই প্রয়োজন। এবং

0: ওপরে যাতে জল যাতে 3-4 ইঞ্চ থাকে সেইটার জন্য বন্দোবস্ত করতে হবে। যদি বেশি ওই সব বর্ষা শুরু যদি হয়ে গিয়ে জল বেশি থাকে তাহলে জলটাকে বাইর করে দেওয়ার জন্য বন্দোবস্ত,
1: জল নিষ্কাশনেরও ব্যবস্থা
0: বন্দোবস্ত রাখতে হবে।
1: ঠিক আছে, বেশ। এবারে তো একটা সার প্রয়োগ বা পরিচর্যার ব্যাপারটা হলো, জমিতে আবার কিছু কিছু তো কীটনাশকের প্রয়োজন আছে, বিভিন্ন পোকামাকড়ের আক্রমণ ঘটতে পারে, এই সময়গুলোতে কী ধরনের রোগ পোকার আক্রমণ হয় আর তাদের কী ধরনের কীটনাশক প্রয়োগ করবেন সেক্ষেত্রে?
0: সেটা হচ্ছে আমরা দেখে থাকি পাতা মোড়া, মাজরা পোকা, পাতার মাছি, ভেপু পোকা, এগুলো সাধারণত ধানের গাছে আসে এবং এইটার জন্য আমরা সাধারণত বলে থাকি ইমানেকটিন বেনজাইড এবং এর সঙ্গে কাট আপ হাইড্রোক্লোরাইড 1 কিলো 300 গ্রাম বিঘা প্রতি যদি বুনে দেওয়া হয় তাতে এটা কিন্তু লাভবান হবে। তারপর হচ্ছে ট্রাইফ্রুমেজোল পাইরিন 0.5 মিলিলিটার প্রতি লিটার জলে যদি ওটা গুলে যদি দেওয়া হয় তাতে কি হবে, শ্যামা পোকা, সাদা পিট শোষক পোকা ওগুলো নাশ হবে।
1: বেশ, এবারে তাহলে মোটামুটি আমাদের পরিচর্যা, ধান গাছ বেড়ে উঠল, ফুল ফল ধরেছে, আমাদের কাটার প্রায় সময় হয়ে এসেছে, তাই আমাদের 120 দিন বা 25 দিনের যে জাত চাষ করেছি আমরা সেই সময় কাটবো। এবার যদি একটু ফলনের হিসেবটা বলেন, যে উন্নত জাতের কথা বলেন, সেক্ষেত্রে আমাদের কৃষক বন্ধুরা ফলন কেমন পাবেন?
0: এটা হচ্ছে কি, আমরা সাধারণত দেখে থাকি যে যে যত দিনের তার তেমন ফল, অর্থাৎ অল্প দিনের হলে অল্প ফল, একটু বেশি মাঝারি জলদি জাত হয় তার একটু বেশি ফলন, যে লেট ডিউরেশন বা বেশি দিনের হলে তাহলে একটু বেশি ফলন, এইটা হিসাব করে
1: একটা ধন্দে পড়ে গেল,
0: ধন্দে পড়ে গেলাম। এই জন্য এই জলদি আর মাঝারি জলদি জাতের মধ্যেও অনেক ভালো ধান আছে, জাত আছে, যে জাতটাকে নির্বাচন করতে হবে যে আমার বেশি ফলন পেতে পারবো, অর্থাৎ লেট ডিউরেশন থেকেও বেশি পেতে পারবো এবং তাড়াতাড়ি আমি ঘরে ঢোকাতে পারবো। তার জন্য হচ্ছে কথা, আমরা অবশ্যই শতাব্দী, বন্দনা, DRR 56, DRR 52 এই সব ধানগুলো আমরা যদি চাষ করি তাহলে আমরা মোটামুটি 6 টন পার হেক্টর আমরা ইল্ড পাবই পাবো।
1: আচ্ছা, তার মানে 7.5 বিঘাতে
0: আমরা
1: 6 টন ধান
0: পেতে পারি।
1: আমাদের অনুষ্ঠানের একেবারেই শেষে চলে এসেছি। আজকে আমরা আলোচনা করছিলাম যে এই সময় আউশ ধানের উন্নত চাষ পদ্ধতি, আর খুব সুন্দরভাবে কিছু কিছু টিপস আপনি যেগুলো দিলেন আশা করি আমাদের কৃষক বন্ধুরা খুব উপকৃত হবেন, আপনার একদম খুব সহজভাবে বুঝিয়ে দিলেন। এ ব্যাপারে এতক্ষণ আমাদের সঙ্গে কথা বললেন বা আপনাদেরকে পরামর্শ দিলেন বাঁকুড়া ধান্য গবেষণা কেন্দ্রের অর্থনৈতিক উদ্ভিদবিদ ডক্টর মনোরঞ্জন জানা। ডক্টর জানা, আপনাকে অনেক ধন্যবাদ, আজকের মতো আপনাকে নমস্কার জানাই।
0: নমস্কার সকল চাষি ভাইদের।
1: বেশ, আর এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আপনাদের বন্ধু সুব্রত চক্রবর্তী। সবাই ভালো থাকুন, আবার কথা হবে অন্য কোনো দিন। নমস্কার।

0: বন্ধুরা, আজ আমরা আলোচনা করব এমন একটি আনকমন বিষয় নিয়ে। আনকমন এই কারণে, হয়তো নাম আপনারা অনেকেই শুনেছেন কিন্তু দেখা বা তার স্বাদ গ্রহণ করা এখনো পর্যন্ত অনেকের সৌভাগ্য হয়ে ওঠেনি। এবং এটি একটি বিদেশি ফল, বলতে গেলে আমাদের দেশে নানান রকমভাবে বহু যুগ আগে কোনোভাবেই এসেছিল, সে হতে পারে বণিকদের মাধ্যমে। এবারে আসি আসল কথায়, ফলটির নাম অ্যাভোকাডো। আশা করছি এবারে আপনারা নিশ্চয়ই মনে করতে পারছেন ফলটির চেহারাটা, অনেকেই দেখেছেন, আবার কেউ কেউ হয়তো খেয়েও থাকতে পারেন, কিন্তু অধিকাংশ মানুষই জানেন না এর গুণাগুণ কি আর কোথায় চাষ হয়। আর আজকের আমরা যেখানে বসে আলোচনা করছি, আমাদের এই ভারতবর্ষ বা আমাদের এই দেশ, আমাদের রাজ্যের বিভিন্ন প্রান্তে যদি কথা বলি পশ্চিমবঙ্গের, সেখানে কি আদৌ সম্ভব এই অ্যাভোকাডো চাষ করা, সেই ব্যাপারটা নিয়ে আমরা আজকের আলোচনা করব। আমাদের রাজ্যে অ্যাভোকাডোর সম্ভাবনাময় চাষ, আর এ ব্যাপারে বিস্তারিত জানানোর জন্য আমরা আমাদের মধ্যে আমন্ত্রিত অতিথি হিসেবে পেয়েছি বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অফ ফ্রুট সায়েন্সের অধ্যাপক ডক্টর কল্যাণ চক্রবর্তী। ডক্টর চক্রবর্তী, আপনাকে আকাশবাণীতে স্বাগত।
1: নমস্কার।
0: আর সঙ্গে রয়েছে আমি সুব্রত চক্রবর্তী। শুরুতে যে কথা বলছিলাম যে এটি একটি বিদেশি ফল, বিদেশি বলতে মূলত আমেরিকার দিকেই তো এর বোধহয় উৎপত্তি স্থল, এবং এখন তো আমেরিকা প্রথম স্থানে রয়েছে অ্যাভোকাডোর উৎপত্তিতে। যদি বলি যে বর্তমানে বাজারে খুব একটা যে দেখা যাচ্ছে তা নয়, কিন্তু এর এই যে অপ্রতুলতা, এটা কেন?
1: অ্যাভোকাডো এই ফলটি ভারতীয় ফল নয়। এর বিজ্ঞানসম্মত নাম থেকেই তার প্রকাশ, পার্সিয়া আমেরিকান। পার্সিয়া আমেরিকানের মধ্যে

0: আমেরিকার কথা আছে, যদি ভারতীয় ফল হতো, যেমন আমের ক্ষেত্রে ম্যাঞ্জিফেরা ইন্ডিকা,
1: ইন্ডিকা
0: ভারতীয় ফল বোঝা যায়, অর্থাৎ আমাদের ভারতবর্ষের ফল নয়, কোথাকার ফল, মধ্য আমেরিকা, সেন্ট্রাল আমেরিকার, বিশেষ করে মেক্সিকো এবং সন্নিহিত যে স্টেট বা রাজ্যগুলো রয়েছে বা রাষ্ট্রগুলো রয়েছে, সেটি হচ্ছে অ্যাভোকাডোর আদিবাসভূমি।
1: আচ্ছা,
0: এই আদিবাসভূমি থেকে নানান সময়ে ইউরোপীয় বণিকেরা, আপনি আলোচনা করলেন, ইউরোপীয় বণিকেরা বিশেষ করে স্পেনীয়রা, তারা এই ফলটিকে পৃথিবীর অন্য অঞ্চলে ছড়িয়ে দেয়। তাদের যে দেশ দক্ষিণ স্পেনে ছড়ায় প্রায় 1600 শতাব্দীর একেবারেই প্রথম দিকে, তারপরে জ্যামাইকা বা ক্যারিবিয়ান সাগরের অন্যান্য দেশগুলোতে ছড়ায়, এমনকি ছড়িয়ে দেয় তারা আমেরিকা যুক্তরাষ্ট্রের অন্যান্য দেশে, বিশেষ করে ক্যালিফোর্নিয়া, এবং ছড়িয়ে দেয় ফ্লোরিডাতে। তো ভারতবর্ষে এটিকে মাখন ফল, বাটার ফ্রুট নামে বলা হয় ইংরেজিতে, বাংলাতে মাখম বা মাখন, মখমলের মতো নরম যেহেতু তার শাঁস,
1: এবং কিছুটা দেখতে কিন্তু প্রায় ওই রকমই।
0: হ্যাঁ,
1: এর যে শাঁসটা সেটা দেখতে একেবারে মাখনের মতোই,
0: মাখনের মতোই। তো মেক্সিকো এর সেন্টার অফ অরিজিন, সারা বিশ্বের যত অ্যাভোকাডো বিশ্ববাজারে আসে তার কিন্তু একটা সিংহভাগ মেক্সিকো থেকে আসে, অর্থাৎ যত উৎপাদন হয়, যতটা রপ্তানি হয়, দুটো ক্ষেত্রেই মেক্সিকো এগিয়ে রয়েছে।
1: আচ্ছা,
0: ভারতীয় ফল না হওয়ার জন্য যেটি হয় যে ভারতবাসী সেটি দেখেননি, তবে ইদানিং তো বিশ্বায়নের যুগ, সারা বিশ্বে সব কিছুই সহজলভ্যতা আছে, এমনকি উপযুক্তভাবে টাকা দিলে বাঘের দুধও পাওয়া যায়।
1: এটা তো মোটামুটি হলো, কিন্তু বর্তমানে আস্তে আস্তে বিশেষ করে ভারতের বাজারে এই ফলের চাহিদাটা বাড়ছে, তার কি বিশেষ কোনো কারণ রয়েছে?
0: তার কারণ রয়েছে এর পুষ্টিগুণ।
1: আচ্ছা,
0: আমি আগেই বললাম যে মাখন ফল, বাংলায় একটি প্রবাদ আছে, প্রবাদটি এরকম, তিল তিসি তাল মাখানা, খাই জোয়ানে হয় মর্দানা, অর্থাৎ তার পুষ্টি লাভ হয়, তার গায়ে গতরে জোর হয়। তো যেখানে সেন্টার অফ অরিজিন মেক্সিকো এবং সন্নিহিত অঞ্চল, সেখানকার লোকসংস্কৃতির মধ্যেও কিন্তু, এবং এটাকে ফার্টিলিটি ফুড, ফার্টিলিটি বুস্টিং ফ্রুট, অর্থাৎ এই যে পুরুষ এবং নারীর যে যৌন ক্ষমতা বৃদ্ধি করে বলে একটি ধারণা আছে, লোকসংস্কৃতিতে বিশ্বাস আছে এবং তার বাস্তবতাও রয়েছে। এই যে অ্যাভোকাডো ফলটা, এটা মেক্সিকোর একটা স্থানীয় ভাষা থেকে এসছে, অওয়াকাট, যার ইংরেজি পরিভাষা হবে টেস্টিক্যাল, অর্থাৎ একটা পুরুষ যৌনাঙ্গের একটি অংশ থেকে, অংশের মতো তার সাদৃশ্যতা আছে। সেই জন্য বিশ্বাস করা হয় লোকসংস্কৃতিতে যে এই ফলটি শ্বাস খেলে তার যৌন যে বৈশিষ্ট্য সেটি হলো প্রকট হবে এবং সন্তানের জন্ম দেবে, সবল স্বাস্থ্যবান সন্তানের জন্ম দেবে। এছাড়াও এই ফলের মধ্যে যা আছে, খুব রিচ ইন ফ্যাট, অর্থাৎ স্নেহজাতীয় পদার্থ খুব বেশি আছে, প্রায় অনেক সময় দেখতে পাই যে 30% মতো স্নেহ পদার্থ আছে, এমনকি প্রোটিন সেটিও প্রায় 4% মতো আছে, আপেলে যেই পরিমাণ প্রোটিন আছে তার প্রায় 3-3.5 গুণ প্রোটিন আছে।
1: আচ্ছা,
0: আর কার্বোহাইড্রেটের পরিমাণ কম আছে, আর যে ফ্যাট যেটা আছে, এই ফ্যাটটা হচ্ছে মনো আনস্যাচুরেটেড ফ্যাট। এই ফ্যাটটার বৈশিষ্ট্য এইরকম যে এই ফ্যাট যদি আমরা গ্রহণ করি, কোলেস্টেরলের সমস্যা হবে না, ব্লাড প্রেশারের সমস্যা থাকবে না, এমনকি কার্বোহাইড্রেট কম থাকার জন্য ডায়াবেটিক, মধুমেহ রোগীদের জন্যও কিন্তু উপযুক্ত। ক্যালোরি মূল্য যথেষ্ট, ক্যালোরি মূল্য এই কিরকম দেখা যাচ্ছে যে 100 গ্রাম যদি ফল গ্রহণ করি তাহলে সেখানে 245 ক্যালোরি শক্তি মেলে। এছাড়া নানান ভিটামিন এ, বি কমপ্লেক্স, ভিটামিন ই, ফোলিক অ্যাসিড, এমনকি বিভিন্ন যে অ্যান্টিঅক্সিডেন্ট যেটা ক্যান্সার প্রতিরোধী, যার গুণ আছে, বিভিন্ন খনিজ লবণ বিশেষ করে কপার, আয়রন, পটাশিয়াম, ক্যালসিয়াম প্রভূত পরিমাণে আছে।
1: এই সমস্ত শিশুদের ক্ষেত্রেও তো এটা খুবই উপকারী,
0: মানে বাড়ন্ত বাচ্চাদের জন্য খুবই প্রয়োজন, একেবারে শিশুকে না দেওয়াই ভালো, তবে বাড়ন্ত বাচ্চা এবং তরুণ কিশোর যুবকদের জন্য যথেষ্ট ভালো এর পুষ্টিমূল্যর জন্য এটি গ্রহণ তারা করতে পারে।
1: বাহ, আচ্ছা, এই যে গাছটা মোটামুটি আমাদের এদিকে খুব বেশি সংখ্যক তো দেখা

0: যায় না, হয়তো আপনাদের বিশ্ববিদ্যালয়ে আপনারা রোপণ করেছেন আপনারা জানেন, কিন্তু আমি একটু চাইবো আমাদের শ্রোতা বন্ধুদেরকে যদি একটু গাছটার বর্ণনা একটু জানাতে পারতাম, কেমন তার স্বভাব বা কেমন ধরনের ফল ফুল কি হয়।
1: প্রথম হচ্ছে এটি একটি চিরহরিৎ নাতিশীতোষ্ণ বৃক্ষ জাতীয় গাছ।
0: আচ্ছা,
1: এর উচ্চতা হতে পারে চাষযোগ্য জায়গাতে আমি যা দেখেছি যে 4 মিটার থেকে 6.5 মিটার, আরও দীর্ঘমেয়াদী গাছের আরও হয়তো বেশি হবে। তো গাছের একটা কাণ্ড কাষ্ঠল হবে, সবসময় পাতা থাকবে এবং বছরে 2 থেকে 3টে কিস্তিতে নতুন পাতা
0: গজাবে,
1: পত্রপল্লব বিকশিত হয়।
0: আচ্ছা,
1: আর গাছটি ছড়ানো একটু স্প্রেডিং টাইপের, পাতাগুলো যথেষ্ট বড়, পাতাটা অনেকটা উপবৃত্তাকার। এর পুষ্পমঞ্জরি গাছের বা তার শাখার ডগার আগায় হয়। এটি একটি বেরি টাইপের ফল দেয়, ফলটা দেখতে সবুজ, কখনো পার্পল বা বেগুনি কালার, ফলের আকার অনেকটা গোলক বা উপগোলকের মতো, কখনো ডিম্বাকৃতি। আর এর একটি বিশেষ বৈশিষ্ট্য আছে, অ্যাভোকাডো ফুল ফোটার একটা সিকোয়েন্স আছে, তো তার উপরে ভিত্তি করে 2 ধরনের অ্যাভোকাডোর জাত পরিলক্ষিত হয়, ফ্লাওয়ারিং টাইপ এ আর ফ্লাওয়ারিং টাইপ বি। ফ্লাওয়ারিং টাইপ এ কি হবে, যে প্রথম দিন সকালবেলায় তার কার্যকারী স্ত্রী অঙ্গটা সেটা সম্পূর্ণ হলো, বিকালবেলায় ফুলটা বন্ধ থাকবে, পরের দিন গিয়েও সকালবেলায় ফুলটা বন্ধ, আবার বিকেলে তার কার্যকরী পুরুষ যে অঙ্গ সেটা আবার অ্যাক্টিভ হবে। আর ফ্লাওয়ার টাইপ বির ক্ষেত্রে উল্টো, প্রথম দিন সকালে বন্ধ, প্রথম দিন বিকেলের দিকে তার কার্যকরী স্ত্রী অঙ্গ সক্রিয় থাকে, দ্বিতীয় দিনে আবার প্রথম দিকে কার্যকরী পুরুষ সক্রিয় থাকে এবং বিকেল দিকে বন্ধ থাকে। সেই জন্য অ্যাভোকাডো যখন চাষ হয় তখন মিশ্র এই জাত নেওয়া হয়, যাতে আর কি ফ্লাওয়ার টাইপ এ এবং ফ্লাওয়ার টাইপ বি দুটো মিশ্রিতভাবে, মানে 1:1 বা 2:1 এই অনুপাতে রাখতে হবে, যাতে পরাগ মিলন সম্ভব হয়।
0: আর যে আপনি বল কি মূলত মানে এই রকম এই প্রকার ভেদগুলোই চাষ হয় সচরাচর আমাদের দেশে?
1: আমাদের দেশে বলে নয়, সারা বিশ্বের ক্ষেত্রেই আমরা বলতে পারি যে অ্যাভোকাডোর ক্ষেত্রে 3টি প্রকার ভেদ রয়েছে, যাকে ইংরেজিতে বলে রেস।
0: আচ্ছা,
1: তো রেসটা কিরকম, এক ধরনের হচ্ছে ওয়েস্ট ইন্ডিয়ান রেস, অর্থাৎ ওয়েস্ট ইন্ডিজ দেশের কাছাকাছি সেই অঞ্চল থেকে প্রাপ্ত যে তার যে গাছ তার উপযুক্ত গাছ। 2 নম্বর হচ্ছে মেক্সিকান টাইপ, 3 নম্বর হচ্ছে গুয়াটেমালান টাইপ। এর মধ্যে যেটা ওয়েস্ট ইন্ডিয়ান টাইপ, এটা ট্রপিক্যাল অর্থাৎ ক্রান্তীয় অঞ্চলের লাগানোর উপযুক্ত, যেটা খুব বেশি শীত সহ্য করতে পারে না। আবার যেটা মেক্সিকান টাইপ সেটি হচ্ছে সেমি ট্রপিক্যাল, যেটা খুব ঠান্ডা সহ্য করতে পারে। আবার যেটা গুয়াটেমালান টাইপ সেটা একটু মাঝারি, সেটা সাব ট্রপিক্যাল বা উপক্রান্তীয় অঞ্চলে লাগানোর উপযুক্ত, তার যে শীত সহ্য করার মাত্রা এই দুটোর মাঝামাঝি।
0: আচ্ছা,
1: তো এছাড়াও আমরা দেখছি যে অ্যাভোকাডোর যে বিভিন্ন জাত বৈচিত্র্য রয়েছে, তো জাত বৈচিত্র্যর ক্ষেত্রে আমরা আগে ভারতবর্ষে তো এটা খুব পুরনো ফল নয়, প্রায় 200 বছর আগে শ্রীলঙ্কা থেকে এখানে এসেছিল বলে আমরা জানতে পেরেছি রেকর্ডে, এবং ওলন্দাজ বণিকেরা এনেছিল বলে ধারণা করা হয়। পরে দেখা যায় যে প্রায় আজ থেকে 100 বছর আগে ব্রিটিশদের সহায়তায় শ্রীলঙ্কা থেকে এখানে আসছে, অর্থাৎ শ্রীলঙ্কায় যে অ্যাগ্রোক্লাইমেটিক যে বৈশিষ্ট্য, কৃষি আবহাওয়ার যে গুণাগুণ, তারই সদৃশ্য আবহাওয়া দেখতে পাওয়া যায় দক্ষিণ ভারতের কোনো কোনো অঞ্চলে এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে। দক্ষিণ ভারতের মধ্যে কর্ণাটক, কেরালা, তামিলনাড়ু এবং মহারাষ্ট্র, এইসব জায়গায় হচ্ছে আমাদের ভারতবর্ষের ট্র্যাডিশনাল অ্যাভোকাডো গ্রোয়িং জোন। এছাড়াও আমরা দেখছি যে হিমালয়ের পাদদেশে 600 থেকে 800 কিংবা 1600 বা 2000 মিটার উচ্চতা পর্যন্ত পর্বতের অনুচ্চ পাহাড়ে সেখানে অ্যাভোকাডো চাষ হচ্ছে। উত্তর পূর্ব ভারতে হচ্ছে, সিকিমে জৈবিক পদ্ধতিতে অ্যাভোকাডো চাষ হচ্ছে, এইসব জায়গাতে আমরা দেখেছি যে
0: মূলত আমাদের অল ওভার ইন্ডিয়াতে যেখানে যেখানে চাষ হচ্ছে সেই কথা। কিন্তু আমরা চাইছি যে আমাদের রাজ্যে পশ্চিমবঙ্গে কি এই অ্যাভোকাডো চাষ করার সম্ভাবনা রয়েছে বা হতে পারে? আমাদের এখানে জল আবহাওয়া কেমন সারা দেশের সঙ্গে তুলনামূলকভাবে যদি আমরা বলি?
1: অবশ্যই সম্ভব, তার কারণ ভারতবর্ষকে আমরা বলছি আসমুদ্র হিমাচল এরকম একটা দেশ। আসমুদ্র হিমাচল একমাত্র ভারতের রাজ্য যেটা পশ্চিমবঙ্গে দৃশ্য,

0: দক্ষিণ দিকে এখানে রয়েছে,
1: হ্যাঁ দক্ষিণ দিকে বঙ্গোপসাগর তার পা ধুইয়ে দিচ্ছে, উত্তর দিকে তার মাথায় মুকুট পরিয়ে দিচ্ছে হিমালয়, রয়েছে পশ্চিম সীমান্ত বঙ্গে আমরা দেখছি যে মালভূমি অঞ্চল, আমাদের এখানে দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গের কিছু কিছু জায়গায় নবীন এবং পুরাতন পলিমাটি অঞ্চল, দক্ষিণ চব্বিশ পরগনা এবং হলো পূর্ব মেদিনীপুরে দেখছি আমরা সমুদ্র উপকূলবর্তী লবণাক্ত অঞ্চল, এই যে পাঁচ থেকে ছটা অ্যাগ্রোক্লাইমেটিক জোন, এখানে যে বৈচিত্র্য আছে, এখানে বললাম যে তিনটে রেস, যেটা যে অঞ্চলের জন্য, ট্রপিক্যালের জন্য যেটা, সাব ট্রপিক্যালের জন্য, সেমি ট্রপিক্যালের জন্য, অর্থাৎ আমাদের এই রাজ্যে কিন্তু মাটি এবং তার আবহাওয়াগত যে বৈশিষ্ট্য, যথেষ্ট বৈচিত্র্য রয়েছে, সেখানে এটি অবশ্যই সম্ভব আমি বিশ্বাস করি। আমাদের এখানে এরকম একটি ট্রায়ালও বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের মোহনপুরে হচ্ছে, অর্থাৎ নদিয়া জেলাতে হচ্ছে 2023 সালে আইসিআর এর অর্থানুকূল্যে এরকম একটা ট্রায়াল শুরু হয়েছে। সেখানে বিভিন্ন ভ্যারাইটি, বিশেষ করে আরকা সুপ্রিম এবং আরকা কুর্গ রবি, এছাড়া টিকেডি দক্ষিণ তামিলনাড়ুর একটা ফল গবেষণা কেন্দ্র থেকে উদ্ভূত একটা জাত, সেটি কিন্তু এখানে লাগানো হয়েছে।
0: আর সেগুলোর ফল কি অবস্থায় রয়েছে?
1: 2023 সালে এটি রোপণ করা হয়েছে, প্রথম বছর যে ফুল এসেছিল, যেহেতু কলমের চারা প্রথম বছরেই ফুল চলে এসেছিল, গাছের স্বাস্থ্য যাতে খারাপ না হয় আমরা ফুলটা ভেঙে দিয়েছি, এবছরও আসবে, তো এবছরও ভেঙে দিতে হবে, একটা দুটো হয়তো রাখতে পারি ফ্রুটের,
0: গাছের স্বাস্থ্যের কথা ভেবে,
1: হ্যাঁ গাছের স্বাস্থ্যের কথা ভেবে ভেঙে দিচ্ছি, কিন্তু দু একটা তার ভ্যারাইটিটা কেমন হচ্ছে, ফলের ওজন আকার কেমন হচ্ছে সেটা দেখবার জন্য। মোটামুটি থার্ড ইয়ার থেকে ফোর্থ ইয়ারে আমরা এর ফ্লাওয়ারিংটাকে রাখবো, এবং চার বছর পর থেকে কিন্তু কমার্শিয়ালি অর্থনৈতিকভাবে কিন্তু আমরা ফলন পেতে পারি।
0: বেশ, তাহলে এই যে আপনি আপনার কথা থেকেই উঠে এলো যে চারা বসিয়েছেন বা তার থেকে চারা তৈরি করার যে ব্যাপারটা রয়েছে, যদি অ্যাভোকাডোর আমাদের পশ্চিমবঙ্গের রাজ্যে তার সম্ভাবনা থেকে থাকে, চারা কিভাবে তৈরি করবেন বা বীজ থেকে কি চারা তৈরি করা যায়?
1: আমি বলবো বীজ থেকে চারা তৈরি করা উচিত নয়, তার কারণ বীজের চারা যেমন মা তার তেমন ছা হয় না।
0: আচ্ছা,
1: তাহলে ট্রু টু দি টাইপ বা মায়ের বৈশিষ্ট্য সম্পন্ন চারা কিসে হয় না? অঙ্গজ জনন পদ্ধতিতে, ভেজিটেটিভ প্রপাগেশনে। তো আমরা দেখেছি যে গুটি কলম করে অথবা বার্ডিং বা কলিকলম করে, গ্রাফটিং বা জোর কলম করে চারা তৈরি হতে, বার্ডিংয়ের ক্ষেত্রে টি বার্ডিং, প্যাচ বার্ডিং, সিল বার্ডিং, এগুলো বার্ডিংয়ের নাম, যারা চারাকুশলী নার্সারিম্যান তারা বোঝেন, তারা জানেন, কৃষকেরাও পরিচিত। জোর কলম গ্রাফটিংয়ের ক্ষেত্রে ভিনিয়ার গ্রাফটিং একটা বিশেষ ধরনের গ্রাফটিং, ক্লেফট গ্রাফটিং বা ফাটল জোর, এরকমভাবে কিন্তু চারা তৈরি করতে হয়। সেক্ষেত্রে বীজ, বীজের চারা তৈরি করার পরে পছন্দের যে পরশাখি তার ডাল কেটে এনে তার মধ্যে জুড়ে দিতে হবে, অর্থাৎ যে বীজের চারার যে একেবারে গুরুত্ব নেই তা কিন্তু নয়, সেটা কমার্শিয়ালি সরাসরি বীজ থেকে চারা তৈরি করে ফল দেবার জন্য নয়, বীজ থেকে চারা তৈরি করে তার উপরে কলম করে চারা তৈরি করবার জন্য বীজের উপযোগিতা কিন্তু আছে।
0: মানে বীজ থেকে চারা করলে সময়টা বেশি লাগছে গাছের ফল আসার বা ফুল আসার?
1: বীজ থেকে যদি আমি চারা নিই তাহলে 5 থেকে 6, কখনো 7 বছর সময় লাগে ফল আসতে।
0: আচ্ছা, আর কলমে, কলমের ক্ষেত্রে,
1: কলমের ক্ষেত্রে তো দ্বিতীয় বছরেই চলে আসবে, কিন্তু আমি গাছের স্বাস্থ্য ভেবে নিইনি, কিন্তু থার্ড ইয়ার ফোর্থ ইয়ার থেকে আমি নিতে পারবো।
0: তাহলে আমাদের যে সমস্ত শ্রোতা বন্ধুরা বা কৃষক বন্ধুরা যারা শুনছেন, যদি কেউ আগ্রহী হন, সেক্ষেত্রে তাদের কি সাজেস্ট করবেন যে কলমের চারাই লাগান?
1: একদম, কলমের চারা, জোর কলমের চারা, কলি কলমের চারা, এমনকি গুটি কলমের চারা, ইয়ার লার্নিং এর চারাও ব্যবহার করতে পারেন।
0: বেশ, এবার চারা সংগ্রহ করলেন, এবার এর যে বসানোর পদ্ধতি, রোপণ পদ্ধতি বা আরও মোটামুটি তার পরিচর্যা যেগুলো রয়েছে, সার, সেচ, সেগুলো কীরকম হবে?
1: রোপণ পদ্ধতি বলতে, এতদিন আমরা দেখেছি যে দক্ষিণ ভারতের কথাই বলি, সেখানে তো কফি বাগিচার মধ্যে সাথী ফসল হিসাবে চাষ করা হয়েছে, সেখানে প্রায় 8 থেকে 12 মিটার দূরত্ব দেওয়া হয়েছে, তবে আমি বলবো যে অর্থকরী ফসল নেওয়ার জন্য 6 মিটার বাই 6 মিটার দূরত্বে চারা লাগানো উচিত, এবং সেক্ষেত্রে বিঘাপ্রতি প্রায় 37টি গাছ লাগানো যাবে। গাছ লাগাতে হবে বর্ষার প্রথম দিকে, জুলাই, জুন জুলাই মাসে বা আগস্ট সেপ্টেম্বর মাসে লাগানো যেতে পারে, এবং সেক্ষেত্রে কলমের চারা আমাকে লাগাতে হবে তার যে মাড বল বা তার যে মাটির যে গোল অংশটা সেটা যাতে ভেঙে না যায়।

0: সেটা যাতে মাটির লেভেলে হয় সেটা দেখতে হবে। আর যেটা করতে হবে যে শুকা মরশুমে যেন জলের বন্দোবস্ত করা যায়, যাতে কোনোভাবে জল না জমে, ওয়াটার লগিং না হয়। তার জল জমলে রুট রট অর্থাৎ হলো শেকড় পচা রোগ দেখতে পাওয়া যায়। লাগানোর পরে একটু শেড নেট দিয়ে ঢাকা দিতে হবে, খুঁটি দিয়ে বেঁধে দিতে হবে। আর যেটা করতে হবে যে প্রথম থেকেই জৈব সার লাগানোর আগে সাফিসিয়েন্ট মাত্রায় জৈব সার ব্যবহার করতে হবে। তারপরে এছাড়াও একটা সারের হিসেব আছে, প্রথমে 1-3 বছর 40-30-35 গ্রাম প্রত্যেকটা গাছে NPK নাইট্রোজেন ফসফেট পটাশ দিতে হবে। 4-6 বছরে 75-35 এবং 60 গ্রাম NPK দিতে হবে। পরে 7-10 বছরে 135-125 গ্রাম প্রত্যেকটা প্ল্যান্টে NPK দিতে হবে। এবং 10 বছরে যখন বেশি হয়ে যাবে সেক্ষেত্রে 345-165 গ্রাম NPK প্রত্যেকটা গাছে দিতে হবে। এটাকে ক্যালকুলেশন করে দিতে হবে, ইউরিয়া কতটা লাগবে, সিঙ্গেল সুপার ফসফেট কতটা লাগবে, ইউরিয়াটা পটাশ, তার একটা আলাদা হিসেব আছে, যা সবাইরা জানেন।
1: এবারে বিভিন্ন রকম আপনি যে সারের হিসেব দিলেন সেইভাবে আমাদের হয়তো কৃষক বন্ধুরা পরিচর্যা করছেন, যেহেতু এটা বৃক্ষ জাতীয় উদ্ভিদ তাই এর তো আগাছা নিয়ন্ত্রণের কোনো ব্যাপার ট্যাপার কিছু নেই, মোটামুটি একটু দেখভাল করতে হয় ভালোভাবে এবং জল নিকাশি ব্যবস্থাটা ভালো থাকা দরকার, তবে পর্যাপ্ত জল দিতে হবে, এটাই তো।
0: আগাছার জন্য আমাদের মালচিং বা লাগানোর জন্য যদি ট্রপিক্যাল অঞ্চলে ক্রান্তীয় অঞ্চলে করি সেচের বন্দোবস্ত কিন্তু করতে হবে, এমনকি লাগানোর পরে একদিন অন্তর অন্তর সেচ দেওয়ার দরকার হতে পারে। কোনো কোনো জায়গাতে আমি এমনও করতে পারি গাছের গোড়ার কাছে কোনো একখানা কলসির মধ্যে ঢাকনা দেওয়া, তার মধ্যে জল রাখতে পারি।
1: বা যারা বিঘাতে চাষ করবেন এবং নির্দিষ্ট দূরত্বে গাছ লাগাবেন তাদের ক্ষেত্রে ওই ডিপ ইরিগেশনও তো ব্যবস্থা।
0: হ্যাঁ, ডিপ ইরিগেশন হতে পারে, অর্থাৎ বিন্দু পাতি সেচ, অনেক সময় ফোয়ারা ইরিগেশন বা স্প্রিংকলার ইরিগেশনও হতে পারে। যারা গরিব মানুষ তারা যদি করতে চান, আমার তো মনে হয় এই মাটিতে কিছু যেই তাল বা খেজুর রসের যে হাড়ি, তার হলো 3 ভাগ মাটির নিচে থাকবে, 1 ভাগ জিগে থাকবে, তার মধ্যে জল দিয়ে একটা সরা দিয়ে যদি ঢাকা দেওয়া হয় তাহলে দেখা যাবে যে চুঁয়ে চুঁয়ে জল তার শিকড়ের মধ্যে প্রবেশ করবে। এটা করা যেতে পারে, খরচ কম।
1: আমাদের সময় শেষ, আমরা আজকের আলোচনা করছিলাম পশ্চিমবঙ্গের সম্ভাবনাময় অ্যাভোকাডো চাষ। এ বিষয়ে বিস্তারিত জানানোর জন্য আমাদের মধ্যে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অব ফ্রুট সায়েন্সের অধ্যাপক ডক্টর কল্যাণ চক্রবর্তী। ডক্টর চক্রবর্তী, আপনাকে অশেষ ধন্যবাদ এত সুন্দরভাবে একটা আনকমন ফল নিয়ে আমাদের কৃষক বন্ধু বা শ্রোতা বন্ধুদেরকে বুঝিয়ে বলার জন্য। আজকের আপনাকে নমস্কার জানাই।
0: নমস্কার।
1: আর সঙ্গে ছিলাম আমি আপনাদের বন্ধু সুব্রত চক্রবর্তী। সবাই ভালো থাকুন, আবার কথা হবে অন্য কোনো দিন অন্য কোনো অনুষ্ঠানে। নমস্কার।
2: কৃষি কথার আসর এখানেই শেষ হল। প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ।
3: আসুন একে অন্যকে শেখাই পথ নিরাপত্তার নিয়ম। নিরাপদ থাকি, বাঁচাই অন্যের জীবন। গাড়ি চালানোর সময় সেলফোনে কথা বলা বিপজ্জনক, নজর থাকুক পথে, নিরাপত্তা থাক সাথে।
4: গরমে শরীরের যত্ন নিন, অপ্রয়োজনে রোদে বেরোবেন না, বিশেষ করে দুপুর 12-3টের মধ্যে বাইরে না বেরোনোই ভালো। কেউ সানস্ট্রোকে আহত হয়েছে বুঝতে পারলে তাকে এনে শুইয়ে দিন ছায়ার মধ্যে, তুলনামূলকভাবে ঠান্ডা জায়গায়। শরীরের তাপমাত্রা স্বাভাবিক মাত্রায় আনতে ভেজা কাপড় দিয়ে তার শরীর মুছে দিন, সম্ভব হলে জলের ছিটে দিন। যোগাযোগ করুন চিকিৎসকের সঙ্গে।

আকাশবাণী কলকাতা সমীক্ষা। শিরোনাম এ শুধু গানের দিন, লিখেছেন রঞ্জন সেন। একটা জনপ্রিয় বাংলা আধুনিক গানে প্রশ্ন তোলা হয়েছিল, এত সুর আর এত গান যদি কোনোদিন থেমে যায় তাহলে মানুষ গায়ককে ভুলে যাবেন কি না। সুর এভাবেই হয়ে ওঠে মানুষের আত্মপরিচয়, নিজস্ব আইডেন্টিটি, নিজের আবেগ অনুভূতিকে প্রকাশ করার এক বিশুদ্ধ মাধ্যম। আনন্দ হোক বা দুঃখ, আবেগ হোক বা উচ্ছ্বাস, আমরা তার কাছে বারবার ফিরে যেতে চাই। একটা দেশের সংস্কৃতি এবং ইতিহাসকে জানতেও গান বাজনা খুবই গুরুত্বপূর্ণ। যেমন, একবার বিদায় দে মা ঘুরে আসি, আমি হাসি হাসি পড়ব ফাঁসি, দেখবে ভারতবাসী। এই গানটা আমাদের মনে করিয়ে দেয় স্বাধীনতা সংগ্রামের এক বিশেষ পর্বের কথা, যখন দেশকে ভালোবেসে ফাঁসির দড়িকে আলিঙ্গন করতেন বিপ্লবীরা। এইভাবেই গান হয়ে ওঠে আমাদের জীবনের এক অবলম্বন। বিস্ময় হোক বা আনন্দ, দুঃখ হোক বা বিভ্রান্তি, সব কিছুতেই আমাদের ভিতর থেকে কেউ যেন গেয়ে ওঠে, আর কতকাল আমি রব দিশাহারা। মানুষের মরমে পৌঁছনোর এর থেকে কোনো সহজ রাস্তা এখনো আবিষ্কৃত হয়নি। বিশ্ব সঙ্গীত দিবস গান ভালোবাসা মানুষের এক অন্তরঙ্গ উদযাপন। রবীন্দ্রসঙ্গীত থেকে র্যাপ, কাওয়ালি থেকে ব্লুজ, আধুনিক গান থেকে শাস্ত্রীয় সঙ্গীত, সব মিলিয়ে এ যেন গানের এক বিচিত্র পসরা হাজির হয় গান ভালোবাসা মানুষের দরবারে। 1982 সালের 21 জুন ফ্রান্সে প্রথম ফেথ দেলা মিউজিক বা বিশ্ব সঙ্গীত দিবস হিসেবে দিনটি পালনের সূচনা। পৃথিবীর নানান প্রান্তে বিভিন্ন ধরনের সাংগীতিক অনুষ্ঠানের আয়োজন হয় এই দিনে। গান বাজনার পাশাপাশি সঙ্গীত শিল্পী, সুরকার, গীতিকার, বাদ্যযন্ত্রীদের সম্মান জানানো হয় এই দিন। বছরভর আমরা দিনটির অপেক্ষা করি, এ লগন গান শোনাবার। এ যেন সুরে ভেসে যাওয়ার আনন্দের এক মহাভোজ। ভাষা দেশকালের ঊর্ধ্বে উঠে সঙ্গীতের মাধ্যমে বিশ্বের শান্তি ও সম্প্রীতি ছড়ানো এই উৎসবের মূল বার্তা। গান হতে হবে মুক্ত, সংশয়হীন, এই ভাবনাকে সামনে রেখে বিশ্বের দেশগুলির মানুষ যোগ দেয় গানের এই উদযাপনে। সরকারি বেসরকারি উদ্যোগে নানা দেশে হয় বহু অনুষ্ঠান। এখন যুক্তরাজ্য এবং জাপান সহ বিশ্বের 120 দেশের 700 বেশি শহরে একই দিনে পালিত হয় দিনটি। গানের একটা আলাদা জোর রয়েছে, সুরের মধ্যে দিয়ে কোনো কথা সব থেকে সহজে প্রবেশ করে আমাদের মরমে। সঙ্গীতের এই শক্তি মানুষকে যুগ যুগ ধরে গানের কাছে টেনে এনেছে। সুর আর বাণীর মধ্যে দিয়ে গান মানুষকে বুঝিয়ে দিতে পারে কোনো জটিল তত্ত্ব। আইনি অনুশাসন, কঠোর নিষেধাজ্ঞা বা আদেশ যে কাজটা করতে পারে না, গান সহজেই করে ফেলতে পারে সেই কাজ। মনোবিজ্ঞানীরা বলেন, একসঙ্গে গান গাওয়া ও শোনা স্ট্রেস কমায়, যোগাযোগ বাড়ায় বিভিন্ন জনগোষ্ঠীর মধ্যে, তারা অন্যদের বুঝতে শেখে। প্রাণ খোলা এবং সংশয়হীন সঙ্গীতের আওয়াজকে সামনে রেখে বিশ্বের বহু দেশ যোগ দিয়েছিল এই আন্দোলনে। এখন তা প্রকৃত অর্থে এক আন্তর্জাতিক উদযাপন।

0: সাংগীতিক বিনিময় যা সুরের বন্ধনে বেঁধেছে বিশ্বের মানুষজনকে। বিশেষ করে নবীন শিল্পীদের জন্য তা হয়ে উঠছে এক বিশ্ব মঞ্চ। বহু অনামী শিল্পী এই দিনেই রাস্তায় গান গেয়ে ভাইরাল হয়েছেন। বিস্ময়ে তাই জাগে আমার গান, এর মতোই বিশ্ব সঙ্গীত দিবস আজ গান ভালোবাসা মানুষের এক স্বতঃস্ফূর্ত উদযাপন। কে জানে, 2026-এর বিশ্ব সঙ্গীত দিবসে আমরা হয়তো AI দিয়ে তৈরি গানের সঙ্গে লোকগানের যুগলবন্দিও দেখব। সমীক্ষা শেষ হল, এটি লিখেছেন রঞ্জন সেন।
1: এখন সংবাদ।

আকাশবাণী, খবর পড়ছি অনিন্দ্য চট্টোপাধ্যায়। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ফ্রান্সের এভিয়ানে G7 সম্মেলনের ফাঁকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করবেন। তিনি আজ অন্তর্ভুক্তিমূলক ও সুস্থায়ী অর্থনৈতিক বৃদ্ধি বিষয়ক G7 এর আলোচনায় অংশ নিয়ে সবকা সাথ সবকা বিকাশের ভাবনা ব্যাখ্যা করেন। G7 ভুক্ত দেশের শীর্ষ নেতারা আন্তর্জাতিক স্থিতিশীলতা, নিরাপত্তা সহযোগিতা এবং আন্তঃসীমান্ত সংঘবদ্ধ অপরাধ মোকাবিলা সংক্রান্ত ঘোষণা অনুমোদন করেছেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং জানিয়েছেন, 2025-26 অর্থবর্ষে ভারতের বার্ষিক প্রতিরক্ষা উৎপাদন সর্বকালের সর্বোচ্চ 1,78,000 কোটি টাকায় পৌঁছেছে। পশ্চিমবঙ্গ বিধানসভায় বাজেট অধিবেশনের আগে রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত আজ দিল্লিতে নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান অশোক লাহিড়ির সঙ্গে বৈঠক করেছেন। উত্তরপ্রদেশের বাদাময়ু জেলায় আজ দুপুরে উঝানি এলাকায় একটি ট্রাক্টরের সঙ্গে এক ই রিক্সার মুখোমুখি সংঘর্ষে অন্তত 6 মহিলা নিহত। বিশ্বকাপ ফুটবলে আজ ভারতীয় সময় রাত 10:30 পর্তুগাল কঙ্গোর মুখোমুখি হবে। আসছে বিস্তারিত খবরে। ফ্রান্সের এভিয়ানে চলতি G7 শীর্ষ সম্মেলনে আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সকলের কল্যাণে সুষম অন্তর্ভুক্তিমূলক ও স্থিতিশীল অর্থনৈতিক বৃদ্ধি ত্বরান্বিত করা বিষয়ক এক গুরুত্বপূর্ণ অধিবেশনে ভাষণ দিয়েছেন। প্রধানমন্ত্রী উন্নয়নশীল দেশগুলির অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানগুলিকে বিশেষ কর্মপদ্ধতি বা ব্যবস্থা গড়ে তোলার উপর গুরুত্বারোপ করেন। তিনি আফ্রিকা, ল্যাটিন আমেরিকা এবং প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্রগুলিকে সংযুক্ত করার লক্ষ্যে বিভিন্ন সংযোগ স্থাপক প্রকল্পেরও প্রস্তাব দেন। এছাড়া তিনি ইম্প্যাক্ট বা সংযোগ ও বাণিজ্য ত্বরান্বিত করার লক্ষ্যে আন্তর্জাতিক অংশীদারিত্বমূলক উদ্যোগ গঠনের পরামর্শ দিয়েছেন। এর মাধ্যমে G7 এর পুঁজি, ভারতের মেধা এবং গ্লোবাল সাউথ বা উন্নয়নশীল বিশ্বের মালিকানা সত্ত্ব ও অংশীদারিত্বের সমন্বয় ঘটানো সম্ভব হবে। অধিবেশন চলাকালীন প্রধানমন্ত্রী মোদী সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস সবকা প্রয়াস এর মূল মন্ত্রের উপর ভিত্তি করে ভারতের অগ্রগতির কাহিনীও তুলে ধরেন। এই অধিবেশনে G7 এর সদস্য ও সহযোগী দেশগুলির পাশাপাশি আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF ও OECD-র শীর্ষ প্রতিনিধিরা অংশগ্রহণ করেছেন। আজ সন্ধ্যায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রী বহুপ্রতীক্ষিত দ্বিপাক্ষিক বৈঠকে বসবেন। উল্লেখ্য, 2025 সালের ফেব্রুয়ারিতে ওয়াশিংটন ডিসিতে সর্বশেষ সাক্ষাতের পর এই দুই নেতার মধ্যে এটি প্রথম সরাসরি বৈঠক। ফ্রান্সের এভিয়েনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জার্মান চ্যান্সেলর ফ্রাইডরিক মাসের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। সমাজ মাধ্যমের এক বার্তায় তিনি বলেছেন, বাণিজ্য, বিনিয়োগ, প্রতিরক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি করার বিষয়ে তারা আলোচনা করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এভিয়েনে ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও কোস্তা এবং ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ফন ডার লিয়েনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আঞ্চলিক ও বৈশ্বিক নানা বিষয় নিয়ে মতবিনিময় করেন তারা। শান্তি, স্থিতিশীলতা, সমৃদ্ধি ও সুস্থায়ী উন্নয়নকে সমর্থন করে বহুপাক্ষিক বিশ্বব্যবস্থা গড়ে তোলার প্রতি তাদের যৌথ প্রতিশ্রুতিও তারা পুনর্ব্যক্ত করেন। G7 দেশভুক্ত নেতারা আন্তর্জাতিক স্থিতিশীলতা, নিরাপত্তা সহযোগিতা এবং আন্তঃসীমান্ত সংঘবদ্ধ অপরাধ দমনের প্রচেষ্টার উপর গুরুত্ব দিয়ে বেশ কয়েকটি ঘোষণা গ্রহণ করেছেন। এক বিবৃতিতে নেতারা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমলে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্পাদিত চুক্তিটিকে স্বাগত জানান। তারা এই চুক্তিকে আঞ্চলিক উত্তেজনা হ্রাস এবং ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখার একটি সুযোগ হিসেবে অভিহিত করেন। এছাড়া তারা হরমুজ প্রণালীতে নিরাপদে নৌ চলাচলের গুরুত্বের উপর জোর দেন এবং আঞ্চলিক নিরাপত্তা জোরদার করার পদক্ষেপগুলিকে সমর্থন জানান। আরেকটি ঘোষণায় G7 ভুক্ত দেশগুলি মাদক পাচারের বিরুদ্ধে কার্যক্রম জোরদার করার প্রতিশ্রুতি দিয়েছে। তারা মাদক পাচারকে জাতীয় নিরাপত্তা, জনস্বাস্থ্য এবং অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য ক্রমবর্ধমান হুমকি হিসেবে চিহ্নিত করেছে। সহযোগী দেশ ব্রাজিল ও দক্ষিণ কোরিয়া এই উদ্যোগকে সমর্থন জানায়। নেতারা উল্লেখ করেন, মাদক পাচারকারী নেটওয়ার্কগুলি ক্রমশ অত্যাধুনিক হয়ে উঠছে, তারা দুর্নীতি, সহিংসতা ও অবৈধ অর্থপ্রবাহকে উস্কে দিচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আত্মনির্ভরতা এবং উদ্ভাবনের উপর ভিত্তি করে গত এক দশকে ভারতের প্রতিরক্ষা ক্ষমতার উল্লেখযোগ্য বৃদ্ধির উপর আলোকপাত করেছেন।

0: সমাজ মাধ্যমে শ্রী মোদী ভারত কীভাবে আকাশ, ভূমি এবং সামুদ্রিক প্রতিরক্ষা ক্ষমতা বৃদ্ধি করেছে তা ব্যাখ্যা করেন। দেশের নিরাপত্তায় আত্মনির্ভরতা ও দেশীয় প্রযুক্তিতে উৎপাদিত প্রতিরক্ষা সামগ্রীর বিকাশের কথাও প্রধানমন্ত্রী পোস্টে জানিয়েছেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং জানিয়েছেন, 2025-26 অর্থবর্ষে ভারতের বার্ষিক প্রতিরক্ষা উৎপাদন সর্বকালের সর্বোচ্চ 1,78,000 কোটি টাকায় পৌঁছেছে। সমাজ মাধ্যমে এক বার্তায় তিনি বলেন, গত অর্থবর্ষের তুলনায় উৎপাদন এবছর 15.6% বৃদ্ধি পেয়েছে। তিনি আরও জানান, 2013-14 অর্থবর্ষের 4,746 কোটি টাকার তুলনায় দেশীয় প্রতিরক্ষা উৎপাদন প্রায় 4 গুণ বৃদ্ধি পেয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ নতুন দিল্লিতে এক বৈঠকে জাতীয় সাইবার ক্রাইম হেল্পলাইন 1930-র কাজ পর্যালোচনা করেন এবং এটিকে ঢেলে সাজানোর কাজ আধিকারিকদের নির্দেশ দেন। অভিযোগ জানানোর প্রক্রিয়া সহজ করার লক্ষ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা ও বহুভাষিক সহায়তা ব্যবস্থা ব্যবহারের জন্য তিনি আধিকারিকদের নির্দেশ দেন। প্রতিটি কলের যথাযথ ও চূড়ান্ত সুরাহা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সংস্থাগুলিকে বিভিন্ন রাজ্যের সঙ্গে নিবিড়ভাবে কাজ করার নির্দেশ দেওয়ার পাশাপাশি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করার ফলে উদ্ভূত অভিযোগগুলির সমাধানের জন্যও তিনি নির্দেশ দিয়েছেন। কেন্দ্রীয় সরকার জানিয়েছে, মণিপুরে নিরাপত্তা বাহিনী রাজ্য জুড়ে বিদ্রোহ দমন ও আইন শৃঙ্খলা রক্ষার স্বার্থে অভিযান জোরদার করেছে। এদিন 3 জন জঙ্গিকে গ্রেপ্তার এবং 26টি অবৈধ বাংকার ধ্বংস করা হয়েছে। ধৃত জঙ্গিরা নিষিদ্ধ ঘোষিত পিপলস লিবারেশন আর্মি এবং এর রাজনৈতিক শাখা রেভলিউশনারি পিপলস ফ্রন্টের সক্রিয় সদস্য বলে শনাক্ত করা হয়েছে। তাদের ইম্ফল পশ্চিম জেলার বিভিন্ন স্থান থেকে গ্রেপ্তার করা হয়। নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান অশোক কুমার লাহিড়ির সঙ্গে আজ নতুন দিল্লিতে পশ্চিমবঙ্গের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত এক বৈঠকে মিলিত হন। বাজেট পেশের আগে পশ্চিমবঙ্গের অর্থনীতি, বিনিয়োগ, কর্মসংস্থান সৃষ্টি এবং বিকশিত পশ্চিমবঙ্গ গড়ে তোলার রূপরেখা নিয়ে আলোচনা করেন তাঁরা। পাশাপাশি পশ্চিমবঙ্গের বাজেটকে আরও বাস্তবমুখী ও জনকল্যাণমূলক করে তোলার লক্ষ্যে নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান ডক্টর দাশগুপ্তকে পরামর্শ দেন বলে খবর। পশ্চিমবঙ্গের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত এরপর কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি রাজ্যের অর্থনীতির বিষয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে অবহিত করেন। উল্লেখ, আগামীকাল পশ্চিমবঙ্গ বিধানসভায় বাজেট অধিবেশন শুরু হবে। বাজেট পেশ আগামী 22 জুন। কেন্দ্রের এনডিএ সরকারের 12 বছর পূর্তিতে আজ শুনবেন বিশেষ আলোচনা, অভ্যন্তরীণ ও বৈদেশিক নিরাপত্তার যুগ বদল ও ভবিষ্যতের চ্যালেঞ্জ। রাজ্য পুলিশের প্রাক্তন মহানির্দেশক অধীর শর্মার সঙ্গে কথা বলেছেন অভিরূপ ভট্টাচার্য। অনুষ্ঠানটি শুনবেন আজ রাত 9:30 থেকে 10টা গীতাঞ্জলি ডিটিএইচ ও আকাশবাণী সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। উত্তরপ্রদেশের বনাইউ জেলায় আজ দুপুরে উজানি এলাকায় একটি ট্রাক্টরের সঙ্গে এক ই রিক্সার মুখোমুখি সংঘর্ষে অন্তত 6 জন মহিলা নিহত হয়েছেন, আহত 3 জন। বনাইউর জেলাশাসক অবনীশ রায় আকাশবাণী সংবাদকে বলেছেন, একই পরিবারের 9 জন মহিলা নিমন্ত্রণ স্বার্থে অন্য একটি গ্রামে যাওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে। তিনি বলেন, ই রিক্সাটি একটি ট্রাক্টরকে এড়ানোর চেষ্টা করার সময় বিপরীত দিক থেকে আসা অপর একটি ট্রাক্টরের সঙ্গে সেটির সংঘর্ষ হয়। দুর্ঘটনার সঙ্গে জড়িত 2টি ট্রাক্টরই পুলিশ আটক করেছে বলে তিনি জানিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন তিনি। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও এই দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। ক্ষতিগ্রস্তদের সব ধরনের সহায়তা প্রদানের জন্য আধিকারিকদের নির্দেশ দিয়েছেন তিনি। কেরালামে বর্তমানে বন্ধ আইটি প্রতিষ্ঠান এক্সালজিক সলিউশনস প্রাইভেট লিমিটেডের মালিক এবং বিরোধী দলনেতা পিনারাই বিজয়নের মেয়ে বিনা টি আজ কোচিতে এনফোর্সমেন্ট নির্দেশালয় ইডির সামনে হাজিরা দিয়েছেন। কোচিন মিনারেলস অ্যান্ড রুটাইল লিমিটেড এবং এক্সালজিকের মধ্যে সন্দেহজনক আর্থিক লেনদেন মামলায় তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। এর আগে বিনা টির বাসভবন থেকে বেশ কিছু নথি বাজেয়াপ্ত করার পাশাপাশি তার প্রাথমিক জবানবন্দিও রেকর্ড করে ইডি। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণমন্ত্রী শিবরাজ সিং চৌহান এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী ভূপেন্দ্র যাদব শস্যের অবশিষ্টাংশ ব্যবস্থাপনা এবং ফসলের নাড়া পোড়ানোর দীর্ঘস্থায়ী সমস্যা সমাধান নিয়ে আলোচনার লক্ষ্যে এক উচ্চ পর্যায়ের বৈঠকে পরিহত করেন। গতকাল নতুন দিল্লিতে আয়োজিত এক বৈঠকে শ্রী চৌহান বলেন, নাড়া পোড়ানোর ফলে পরিবেশই শুধুমাত্র দূষিত হয় না, নষ্ট হয় মাটির উর্বরতা। ছোটখাটো কীট পতঙ্গ মারা পড়ে পৃথিবীর ভারসাম্য লঙ্ঘিত হয়। তিনি বলেন, চলতি বছরে বিভিন্ন রাজ্যে এ সংক্রান্ত একাধিক উদ্যোগ নেওয়া হচ্ছে। এর মধ্যে রয়েছে 46,000-এর বেশি শস্যের অবশিষ্টাংশ ব্যবস্থাপনা যন্ত্র বিতরণ, 910টি কাস্টম হায়ারিং কেন্দ্র স্থাপন সহ নানা কর্মসূচি। সুপ্রিম কোর্ট আজ সাইবার অপরাধীদের পরজীবী হিসেবে ব্যাখ্যা করেছে। শীর্ষ আদালত স্পষ্ট জানিয়েছে, এদের সঙ্গে কঠোরভাবে মোকাবিলা করা হবে। ভারতের প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি ভি মোহনার বেঞ্চ বিভিন্ন রাজ্যে দায়ের হওয়া মামলাগুলি একসঙ্গে জড়ো করার আবেদনের শুনানির সময় এই মন্তব্য করেন। আদালত বলেছে, সাইবার অপরাধের শিকার হওয়া বহু মানুষ সারা দেশে ছড়িয়ে রয়েছেন। শীর্ষ আদালত আরও বলেছে, এই ধরনের অপরাধীদের কারাগারে রাখা সমাজের স্বার্থে অত্যন্ত গুরুত্বপূর্ণ। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে শান্তি চুক্তি চূড়ান্ত হওয়ার পর বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম আজ সামান্য বেড়েছে। ব্রেন্ট ক্রুড তেলের দাম 0.6% বেড়ে $79.46 হয়েছে। অন্যদিকে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট 0.8% বৃদ্ধি পেয়ে $76.69 হয়েছে। ওমানে অবস্থিত ভারতীয় দূতাবাস নিশ্চিত করেছে এমটি সেতাবেলা জাহাজের উপর হামলায় প্রাণ হারানো দুই ভারতীয় নাগরিকের মৃতদেহ দেশে ফিরিয়ে আনা হয়েছে। দূতাবাসের এক সোশ্যাল মিডিয়া পোস্টে জানানো হয়েছে আদিত্য শর্মা ও শিবানন্দ চৌরাসিয়ার মরদেহ ভারতে নিয়ে আসা হয়েছে। শোকের এই মুহূর্তে শোকসন্তপ্ত পরিবারগুলির প্রতি গভীর সমবেদনা ও সংহতি প্রকাশ করেছে দূতাবাস। ফিফা ফুটবল বিশ্বকাপে আজ পর্তুগাল কঙ্গোর বিরুদ্ধে খেলবে। হিউস্টন স্টেডিয়ামে খেলা শুরু হবে রাত 10:30। অন্য খেলায় ইংল্যান্ড ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে। ডালাস স্টেডিয়ামে খেলা শুরু হবে রাত 1:30। অন্যদিকে আলজেরিয়ার বিরুদ্ধে জয় দিয়ে অভিযান শুরু করেছে গতবারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ক্যানসাস সিটি স্টেডিয়ামে আজ তারা 3-0 হারিয়ে দেয় আলজেরিয়াকে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ফ্রান্সের এভিয়েনে G7 সম্মেলনের ফাঁকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করবেন। তিনি আজ অন্তর্ভুক্তিমূলক ও সুস্থায়ী অর্থনৈতিক বৃদ্ধি বিষয়ক G7 এর আলোচনায় অংশ নিয়ে সবকা সাথ সবকা বিকাশের ভাবনা ব্যাখ্যা করেন। G7 ভুক্ত দেশের শীর্ষ নেতারা আন্তর্জাতিক স্থিতিশীলতা, নিরাপত্তা সহযোগিতা এবং আন্তঃসীমান্ত সংঘবদ্ধ অপরাধ মোকাবিলা সংক্রান্ত ঘোষণা অনুমোদন করেছেন। খবর শেষ হলো, এর পর খবর শুনবেন 7:50।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। এখন পরবর্তী কয়েকটি অনুষ্ঠান সম্পর্কে ঘোষণা। রাত 8:00 নানা রঙের গান, 8:30 আইনি কথা, NDPS আইন নিয়ে আইনজীবী উপাসনা সাউয়ের সাক্ষাৎকার শুনবেন, সাক্ষাৎকার গ্রহণে সুতপা চট্টোপাধ্যায়। নটায় শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন শরদ, শিল্পী সিদ্ধার্থ বোস। 9:30 বিশেষ আলোচনাধর্মী অনুষ্ঠান নিরাপত্তা, অভ্যন্তরীণ ও বাহ্যিক, প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের সংবাদ বিভাগ। 10:00 বাংলা ছায়াছবির গান, রবীন্দ্রসঙ্গীত 10:30 শুনবেন অভিজিৎ দাসের কণ্ঠে। 10:45 আধুনিক গান পরিবেশন করবেন সঙ্গীতা সান্যাল। লোকগীতি শুনবেন অদিতি মুখোপাধ্যায়ের কণ্ঠে 11:00। রাত 11:10 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন খেয়াল, ঠুমরি ও দাদরা, শিল্পী বিদুষী অঞ্জনা নাথ। শুনলেন পরবর্তী কয়েকটি অনুষ্ঠান সম্পর্কে ঘোষণা।
2: পায়ের জাদুতে কাঁপছে গোটা বিশ্ব, শুরু হয়ে গেছে ফুটবলের মহাযুদ্ধ, ফিফা ওয়ার্ল্ড কাপ 2026।
3: কার মাথায় উঠবে বিশ্ব সেরার মুকুট, কারা লিখবে নতুন ইতিহাস, প্রতিটি গোল, প্রতিটি ড্রিবলিং আর প্রতি মুহূর্তের টান টান উত্তেজনা নিয়ে তুমি কতটা আপ টু ডেট?
4: চিন্তা নেই, ফুটবল বিশ্বকাপের এই চরম উত্তেজনাকে তোমার হাতের মুঠোয় নিয়ে আসছে যুববাণী। যুববাণীর বিশেষ নিবেদন, ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ।
5: প্রতিদিনের ম্যাচে কোন দল কেমন খেললো,
6: ম্যাচের শেষে স্কোরলাইন কি বলছে,
7: কার ডিফেন্স ভাঙলো, কে করলো বাজিমাত,
3: প্রতিটা ম্যাচের ইনডেপথ রিভিউ এবং টান টান প্রিভিউ নিয়ে প্রতিদিনের নিয়মিত বুলেটিন।
4: কান রাখতে ভুলো না, প্রতিদিন বেলা 11:50 শুধুমাত্র গীতাঞ্জলি প্রচার তরঙ্গ এবং নিউজ অন AIR অ্যাপে।
7: তাহলে আর দেরি কেন, ফুটবল ফিভারে কাঁপতে থাকো যুববাণীর সঙ্গে, আর শুনতে ভুলো না
8: ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।
9: গরমে শরীরের যত্ন নিন, অপ্রয়োজনে রোদে বেরোবেন না, বিশেষ করে দুপুর 12-3 মধ্যে বাইরে না বেরোনোই ভালো। রোদে বেরোতে হলে বা কাজ করতে হলে অবশ্যই টুপি বা ছাতা ব্যবহার করুন, প্রয়োজনে ভেজা কাপড় ব্যবহার করে আর্দ্র রাখুন ঘাড়, গলা, মুখ ও অন্যান্য অঙ্গকে। সানস্ট্রোকে আহত হয়েছে বুঝতে পারলে তাঁকে এনে শুইয়ে দিন ছায়ার মধ্যে, তুলনামূলকভাবে ঠান্ডা জায়গা।

0: শরীরের তাপমাত্রা স্বাভাবিক মাত্রায় আনতে ভেজা কাপড় দিয়ে তাঁর শরীর মুছে দিন। সম্ভব হলে জলের ছিটে দিন। যোগাযোগ করুন চিকিৎসকের সঙ্গে।
1: স্থানীয় সংবাদ বিজ্ঞাপনের পরে।
2: আমার যে ছোট ভাই আছে না, খুবই দুষ্টুমি করে। কলেজে পড়ার সময় মার্কশিট ফটোশপ করে বাবাকে দেখাতো। কাল আমি দেখি ইলেকট্রিক বিল জিরো। ভেবেছি ঠিক ফটোশপ করেছে, না হলে জিরো বিল কি করে সম্ভব? প্রশ্ন করতেই বলল,
3: দাদা সবই ওপরওয়ালার দয়া, সোলার প্যানেল আছে না?
2: আমি বললাম, ও এটা ঠিক কাজ। পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনা, যুক্ত হতে রেজিস্টার করুন pmsuryaghar.gov.in।

0: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি বর্ণালী সিংহ। এখনকার বিশেষ বিশেষ খবর। জেলায় জেলায় জনকল্যাণ শিবিরগুলির মেয়াদ আরও একদিন বাড়ানো হয়েছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ও নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান অশোক কুমার লাহিড়ীর সঙ্গে বৈঠক শেষে রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত বলেছেন, কেন্দ্রের সঙ্গে সহযোগিতার পথেই চলবে রাজ্য সরকার। রাজ্যের আইন শৃঙ্খলা ব্যবস্থার পরিকাঠামো আধুনিকীকরণের লক্ষ্যে রাজ্য সরকার রাষ্ট্রীয় রক্ষা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে এক সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে। রাজ্য সরকার দুর্গাপুজোকে বিশ্বমানের উৎসব হিসেবে তুলে ধরার পরিকল্পনা নিয়েছে। রেল স্টেশন ও সংলগ্ন এলাকা থেকে উচ্ছেদের ওপর জুন মাসের শেষ পর্যন্ত স্থগিতাদেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কলকাতা সফরের আগে মহানগরীকে সাজিয়ে তোলার অভিযানে আজ গঙ্গার কয়েকটি ঘাটে পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়। আসছি বিস্তারিত খবরে। জেলায় জেলায় জনকল্যাণ শিবিরগুলিতে জনসমাগমের কারণে এর মেয়াদ আরও একদিন বাড়িয়েছে রাজ্য সরকার। আগামীকাল 18 তারিখ পর্যন্ত এই কর্মসূচি চলবে বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে। পুরসভা ও পঞ্চায়েতগুলিকে রাজ্যের তরফে এই মর্মে নির্দেশিকা পাঠানো হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ দক্ষিণ চব্বিশ পরগনার ফলতার ফতেপুর ফুটবল মাঠে এক জনকল্যাণ শিবিরে যোগ দেন। সেখানেও মুখ্যমন্ত্রী আগামীকাল পর্যন্ত জনকল্যাণ শিবিরের মেয়াদ বৃদ্ধির পাশাপাশি এলাকার জন্য একাধিক নতুন উন্নয়নমূলক প্রকল্পের কথা ঘোষণা করেন। মুখ্যমন্ত্রী বলেন, আগামী বাজেটে রাজ্যের সরকারি কর্মচারী, যুবক ও কৃষিজীবী মানুষের জন্য বিভিন্ন ধরনের কর্মসূচি ঘোষণা করা হবে।
1: আগামী 22 তারিখে রাজ্য বাজেট আছে, সেখানে যুবকদের জন্য, সরকারি কর্মচারীদের জন্য, আমাদের শিক্ষিত চাকরি প্রার্থীদের জন্য আমাদের আরো আরো অনেক কর্মসূচি আপনারা দেখতে পাবেন। অন্নদাতা ভগবান কৃষক যারা আছেন, কৃষকদের জন্য, তাদের জন্য আমরা কর্মসূচি নিতে চলেছি।
0: ফলতার আইন শৃঙ্খলা রক্ষায় কঠোর ব্যবস্থা গ্রহণের কথাও জানান মুখ্যমন্ত্রী। উল্লেখ্য, এই জনকল্যাণ শিবিরগুলিতে এবার বিধবা ভাতা, বার্ধক্য ভাতার আবেদনপত্র রাখার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। বর্তমানে এই ভাতা আপাতত বন্ধ থাকলেও এ ব্যাপারে কেন্দ্রের সঙ্গে কথা বলবেন বলে গত সন্ধ্যায় নবান্ন থেকে জেলা শাসকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে আশ্বাস দেন তিনি। নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান অশোক কুমার লাহিড়ীর সঙ্গে আজ নতুন দিল্লিতে রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত এক বৈঠকে মিলিত হন। রাজ্য বিধানসভার অধিবেশনে বাজেট পেশের আগে পশ্চিমবঙ্গের অর্থনীতি, বিনিয়োগ, কর্মসংস্থান সৃষ্টি এবং বিকশিত পশ্চিমবঙ্গ গড়ে তোলার রূপরেখা নিয়ে এই বৈঠকে আলোচনা হয়। এছাড়াও রাজ্যের বাজেটকে আরও বাস্তবমুখী ও জনকল্যাণমূলক করে তোলার লক্ষ্যে নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান রাজ্যের অর্থমন্ত্রীকে পরামর্শ দেন বলে জানা গেছে। এদিকে রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত আজ কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের সঙ্গেও সাক্ষাৎ করেন। তিনি রাজ্যের অর্থনীতি বিষয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে অবহিত করেন বলে জানা গেছে। রাজ্যে বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পে সুবিধা কিভাবে পাওয়া সম্ভব সে বিষয়েও আলোচনা হয়। বৈঠকের পর অর্থমন্ত্রী জানান, কেন্দ্রের সঙ্গে সংঘাত নয়, সহযোগিতার পথেই চলতে চায় নতুন সরকার। রাজ্যের বাজেট প্রসঙ্গে অর্থমন্ত্রী জানান, এবারে বাজেটে শিল্প, বিনিয়োগ, কর্মসংস্থান এবং উৎপাদন বাড়ানোর উপর বিশেষ জোর দেওয়া হবে।
2: অন্য সরকার, গত সরকার, গত 50 বছরে যে ধরনের শাসন পশ্চিমবঙ্গ মানে এক্সপিরিয়েন্স করেছে, সেই তুলনায় আমরা হচ্ছি প্রো বিজনেস গভর্নমেন্ট। পুরোপুরিভাবে মানুষ যাতে রোজগার করতে পারে, শিল্প যেমন বাড়তে পারে, এইগুলোর ওপর একটা অনেক নজর। আর ভাতার রাজনীতি, হ্যাঁ কিছু দরকার হয়তো এখন আছে, আমরা কতগুলো প্রতিশ্রুতি দিয়েছিলাম সংকল্পপত্রে, সেই প্রতিশ্রুতিগুলো আমরা মোটামুটি রেখেছি। কিন্তু সামনের দিনে আমাদের লক্ষ্য হবে যে পশ্চিমবঙ্গকে একটা আধুনিক প্রোগ্রেসিভ অর্থনীতি কিরমভাবে তৈরি করা যায় সেটাই দেখতে হবে।

0: রাজ্যের আইনশৃঙ্খলা ব্যবস্থার পরিকাঠামোর আধুনিকীকরণ ও প্রযুক্তি নির্ভর করে তুলতে পশ্চিমবঙ্গ সরকার ও রাষ্ট্রীয় রক্ষা বিশ্ববিদ্যালয়ের মধ্যে আজ এক সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে রাজ্য পুলিশের মহানির্দেশক সিদ্ধিনাথ গুপ্তা এবং বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস চ্যান্সেলর কল্পেশ এইচ ওয়ান্দ্রা এই চুক্তিতে স্বাক্ষর করেছেন। চুক্তির আওতায় রাজ্য পুলিশ ও কলকাতা পুলিশের কর্মীদের জন্য সাইবার অপরাধ তদন্ত, ডিজিটাল ফরেন্সিক, কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর নজরদারি, সন্ত্রাস দমন, উপকূলীয় নিরাপত্তা, মানব পাচার বিরোধী অভিযান এবং ড্রোন পুলিশিং এর মতো বিভিন্ন বিষয়ে পাঠ্যক্রমের মাধ্যমে প্রশিক্ষণ দেওয়া হবে। পরে মুখ্যমন্ত্রী জানান, রাজ্য পুলিশের নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা আনা হবে এবং সমস্ত থানাকে পর্যায়ক্রমে এক এক দুই জরুরি পরিষেবার আওতায় আনার পরিকল্পনা নেওয়া হয়েছে। সংশোধিত নাগরিকত্ব আইন সিএএ পোর্টালে আবেদনকারীদের জন্য নাম নথিভুক্ত করতে কোনো সমস্যা হবে না বলে কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর জানিয়েছেন। আজ নদিয়ায় সাংবাদিকদের তিনি জানান, নাগরিকত্বের আবেদন করার সময় পুরনো নথি লাগবে না, তবে নাগরিকত্বের শংসাপত্র পাওয়ার সময় প্রয়োজনীয় নথি জমা দিতে হবে। সিটিজেনশিপ সার্টিফিকেট নিয়ে যে সমস্যা রয়েছে সে বিষয়ে কেন্দ্র ও রাজ্যের মধ্যে আলোচনা হয়েছে এবং খুব শীঘ্রই তা মিটে যাবে বলে মন্ত্রী জানান।
1: যারা সিএ অ্যাপ্লিকেশনটা করছে, অ্যাপ্লিকেশন করলে তারা পোর্টালে নাম তুলতে পারবেন, এটা নিয়ে সমস্যা হবে। রাজ্যে এবং কেন্দ্রে এটা নিয়ে আলোচনা হয়েছে, আমি মনে করি অতি দ্রুত এর সমাধান হবে। না, সিএ তে অ্যাপ্লিকেশনের জন্য ওখানে ডকুমেন্টস তো লাগছে না, ওটা সার্টিফিকেট পাওয়ার সময় লাগছে, সিএ তে অ্যাপ্লিকেশনে লাগছে না।
0: রাজ্য সরকার দুর্গাপুজোকে বিশ্বমানের উৎসব হিসেবে তুলে ধরার পরিকল্পনা নিয়েছে। রাজ্যের পর্যটন মন্ত্রী শঙ্কর ঘোষ আজ কলকাতায় এক সাংবাদিক বৈঠকে জানান, দুর্গোৎসবকে কেন্দ্র করে বাংলার পর্যটনকে বিশ্বমানচিত্রে তুলে ধরার কথা ভাবা হচ্ছে। মুখ্যমন্ত্রী ও কেন্দ্রীয় সরকারের অনুমোদন সাপেক্ষে এই বিষয়ে কাজ শুরু হবে। দুর্গাপুজোর কার্নিভাল বিষয়ে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে আলোচনা হবে এবং মুখ্যমন্ত্রী এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। খবর শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শুনতে পাবেন ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। রেল স্টেশন এবং সংলগ্ন এলাকা থেকে উচ্ছেদের ওপর আপাতত জুন মাসে শেষ পর্যন্ত স্থগিতাদেশ জারি করেছে কলকাতা হাইকোর্ট। বিচারপতি হিরণময় ভট্টাচার্যের বেঞ্চ আজ এই স্থগিতাদেশ দিয়েছে। এই বিষয়ে দায়ের হওয়া 25টি মামলার শুনানির পর বিচারপতি তাঁর পর্যবেক্ষণে জানান, রেল সংলগ্ন জায়গায় উচ্ছেদের নোটিশ দেওয়া হলেও তা রেলের জমি কিনা সেই বিষয়ে প্রশ্ন রয়েছে, তাই এইসব জায়গার বিষয়ে তথ্য যাচাই করে রেলকে রিপোর্ট দিতে হবে। বালিগঞ্জ, যাদবপুর, ডানকুনি সহ যেসব স্টেশনে রেল উচ্ছেদের নোটিশ দেওয়া হয়েছে জুন মাসের শেষ পর্যন্ত তা কার্যকর করা যাবে না বলে বিচারপতি তাঁর নির্দেশে জানিয়েছেন। হকার উচ্ছেদের প্রতিবাদে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জি আজ কলকাতার ধর্মতলা থেকে সুবোধ মল্লিক স্কোয়ার পর্যন্ত মিছিলে অংশ নেন। তার সঙ্গে দলের নেতা কুণাল ঘোষ, বৈশানোর চট্টোপাধ্যায়, দোলা সেন সহ অন্যান্যরাও এই মিছিলে অংশগ্রহণ করেন। পুনর্বাসন ছাড়া কোনো হকারকে উচ্ছেদ করা যাবে না বলে মিছিল থেকে দাবি তোলা হয়। বন্যা, নদী ভাঙন ও সেচ পরিকাঠামো দীর্ঘমেয়াদী উন্নয়নের 5টি প্রকল্পের জন্য রাজ্য সরকার কেন্দ্রের কাছে 17,800 কোটি টাকার বরাদ্দ চেয়েছে। কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রককে পাঠানো চিঠিতে সংশ্লিষ্ট প্রকল্পগুলির সম্ভাব্য ব্যয়, কেন্দ্র ও রাজ্যের অংশীদারিত্ব, উপকৃত জেলার সংখ্যা এবং বর্তমান পরিস্থিতির বিস্তারিত তথ্য দেওয়া হয়েছে। এইসব প্রকল্পের জন্য কেন্দ্রের কাছে একাধিকবার আবেদন সত্ত্বেও অর্থ বরাদ্দ মেলেনি। এ সংক্রান্ত আবেদনের চিঠির প্রতিলিপিও দেওয়া হয়েছে। কেন্দ্র রাজ্য সমন্বয়ের নতুন পরিবেশে প্রকল্পগুলি অনুমোদন এবং অর্থ বরাদ্দ প্রক্রিয়া দ্রুত হবে বলে আশা করা হচ্ছে। প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহকে গ্রেপ্তার করা হয়েছে। কলকাতার ফুলবাগানে তাঁর বাড়ি থেকে আজ সকালে প্রাক্তন মন্ত্রীকে গ্রেপ্তার করেছে কোচবিহার পুলিশ। এরপর তাঁকে কোচবিহারে নিয়ে যাওয়া হয়। উল্লেখ্য, উদয়ন গুহের বিরুদ্ধে 2021 সালে নির্বাচন পরবর্তী হিংসাসহ একাধিক অভিযোগ রয়েছে। কলকাতা পুরসভা তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর সুশান্ত ঘোষকে আজ পুরী থেকে গ্রেপ্তার করা হয়। বেশ কিছুদিন ধরে তিনি ফেরার ছিলেন, তাঁর বিরুদ্ধে তোলাবাজি ও হুমকির অভিযোগ রয়েছে। কলকাতা পুলিশের একটি দল তাকে গ্রেপ্তার করে। সুশান্ত ঘোষের গাড়ি চালককে কিছুদিন আগে উড়িষ্যা থেকে গ্রেপ্তার করা হয়। তৃণমূল কংগ্রেস নেতা ও বিধাননগর পুর নিগমের প্রাক্তন চেয়ারম্যান সব্যসাচী দত্তের 5টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট বাজেয়াপ্ত করেছে পুলিশ। দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে কয়েকদিন আগে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার ফ্ল্যাট থেকে কয়েক লক্ষ টাকার সোনা কেনার রসিদ পাওয়া গেছে। বাজেয়াপ্ত 5টি অ্যাকাউন্টে জমা 3,70,00,000 টাকার উৎস কী তা অনুসন্ধান করা হচ্ছে। বাঁকুড়া ও সোনামুখীর পর আজ বিষ্ণুপুর পুরসভার পুরপ্রধান গৌতম গোস্বামী ও উপপুরপ্রধান মহাবীর আগরওয়াল পদত্যাগ করেছেন। বিষ্ণুপুরের মহকুমা শাসকের কাছে তাঁরা নিজেদের পদত্যাগপত্র জমা দিয়েছেন। অন্যদিকে পূর্ব মেদিনীপুরের মহিষা দল পঞ্চায়েত সমিতির সভাপতির পদ থেকে ইস্তফা দিয়েছেন তৃণমূল কংগ্রেসের শিউলি দাস। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কলকাতা সফরের আগে

0: অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ও নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান অশোক কুমার লাহিড়ীর সঙ্গে বৈঠক শেষে রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত বলেছেন, কেন্দ্রের সঙ্গে সহযোগিতার পথেই চলবে রাজ্য সরকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কলকাতা সফরের আগে মহানগরীকে সাজিয়ে তোলার অভিযানে আজ গঙ্গার কয়েকটি ঘাটে পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়। খবর শেষ হলো, এর পরের খবর শুনবেন 8:10 খেলার খবর।
1: यार कोई ऐसी लाइफ इंश्योरेंस पॉलिसी बताओ जिसमें कम प्रीमियम हो, बोनस भी अच्छा मिले और भरोसे वाला भी हो।
2: TLI है ना,
3: सरकारी कर्मचारी के साथ साथ सभी प्रोफेशनल, ग्रेजुएट और डिप्लोमा होल्डर्स ले सकते हैं PLI पॉलिसी का फायदा और साथ में पोस्टल डिपार्टमेंट का भरोसा भी। अपने नजदीकी पोस्ट ऑफिस से आज ही संपर्क करें या लॉग इन करें indiapost.gov.in पर।
4: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। এখন নানা রঙের গান। প্রথমে অতুল প্রসাদের গান শুনবেন হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে।

অতুল প্রসাদের গান শুনলেন হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে। এখন রজনীকান্তের গান, শিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায়।

আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গে শুনছেন নানা রঙের গান। এখন দ্বিজেন্দ্র গীতি সমবেত কণ্ঠে।

0: শুরু হচ্ছে আইনি কথা, উপস্থাপনা সুতপা চট্টোপাধ্যায়, প্রযোজনা রৌলিনা সেনগুপ্ত।
1: শুরু হচ্ছে অনুষ্ঠান আইনি কথা। সবাইকে নমস্কার এবং স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের আইনি কথা। প্রতি বুধবার গীতাঞ্জলি প্রচার তরঙ্গে রাত 8:30 আমরা হাজির হই এই অনুষ্ঠানে। আর এই অনুষ্ঠানে আমরা প্রতিদিনই চেষ্টা করি কোনো নির্দিষ্ট বিষয়ে কোনো বিশিষ্ট আইনজীবীর কাছ থেকে সেই বিষয় সম্পর্কে একটু ভালোভাবে জেনে নেওয়া, যে জায়গাটায় কিছু ধোঁয়াশা আছে সেই ধোঁয়াশাগুলোকে একটু পরিষ্কার করে নেওয়া, একটু স্বচ্ছ করে নেওয়া এবং আপনাদের দরবারে তা পৌঁছে দেওয়া, সেই উদ্দেশ্য নিয়েই আমাদের এই আইনি কথা অনুষ্ঠান। আজকের এই আইনি কথা অনুষ্ঠানে আমরা আমাদের মধ্যে পেয়েছি আইনজীবী উপাসনা সাউকে। আপনাকে নমস্কার এবং স্বাগত আমাদের এই অনুষ্ঠানে। আজ আপনার কাছে আমরা যে বিষয় নিয়ে জানতে চাইব তা হলো মাদক বিরোধী আইন। এবার মাদক বিরোধী আইন এর কথা আমরা জানি, প্রায়শই আমরা বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখি যে মাদক পাচার করতে গিয়ে এতজন ধৃত, তারপরে কখনো হয়তো বিমানবন্দরে বা অমুক জায়গায় বা বিভিন্ন মাধ্যমে মাদক পাচার হচ্ছিল, সেই সব খবরগুলো বিভিন্ন সংবাদ মাধ্যমে আমরা দেখতে পাই। কিন্তু এই যে মাদক বিরোধী আইন, শুধু তো পাচার নয়, এই মাদক বিরোধী যে একটি আইন আছে সেই আইনের ব্যাপ্তি তো আরো অনেক বেশি, আরো অনেক জায়গাগুলোকে ত্রুটিমুক্ত করার চেষ্টা করে এই মাদক বিরোধী আইন। তো প্রথম আমি আপনার কাছে একটু সংক্ষেপে খুব সহজ করে আমাদের শ্রোতা বন্ধুদের জন্য জানতে চাইব, মাদক বিরোধী আইন কি?
2: মাদক বিরোধী আইন হচ্ছে NDPS।
1: NDPS,
2: হ্যাঁ, NDPS পুরো নাম হচ্ছে নার্কোটিক্স ড্রাগস অ্যান্ড সাইকোট্রপিক সাবস্টেন্স অ্যাক্ট।
1: নার্কোটিক ড্রাগস অ্যান্ড সাইকোট্রপিক্স সাবস্টেন্স অ্যাক্ট, এটা হচ্ছে NDPS, এই মাদক বিরোধী আইন। বেশ,
2: এটি 1985 পাস হয়েছিল।
1: আচ্ছা, এবার এই আইনে কি কি বলা আছে, মানে কি কি এই আইনের আওতায় পড়ছে, বা আমি যদি জিজ্ঞেস করি যে 1985 এই যে NDPS আইন বা মাদক বিরোধী আইন চালু হলো, এটা চালু হওয়ার কারণ কি ছিল, মানে প্রধান উদ্দেশ্য কি ছিল, কি কি পারপাস সার্ভ করবে এই আইন?
2: এর মেন উদ্দেশ্য হচ্ছে চিকিৎসা বা বৈজ্ঞানিক ছাড়া যে কোনো মানে ইউজের জন্য মাদক ও সাইকোট্রপিক পদার্থের চাষ, উৎপাদন, ক্রয় বিক্রয় হয় তাকে নিষিদ্ধ করা। মানে যেটা মাদক আছে এটা শুধু এর চাষ হবে শুধু মেডিকেল অ্যান্ড সায়েন্টিফিক পারপাস জন্য, এর বাইরে যদি লোক ভাবে এটা চাষ হচ্ছে তো এটা তো ইউজ হবে, এটা ইউজ হবে কিন্তু ইউজ হবে শুধু চিকিৎসা বা সায়েন্টিফিক পারপাস জন্য, আর অন্য কোনো পারপাস জন্য ইউজ হবে না।
1: আচ্ছা, অর্থাৎ মাদক যে চাষ হবে বা তার প্রয়োগ হবে সেটা শুধুমাত্র গবেষণার কাজে এবং চিকিৎসার কাজে, এছাড়া আর কোনো কাজে মাদক ব্যবহার করা যাবে না, এটা নিষিদ্ধ করা হয়েছে। তার মানে আমরা নিশ্চিতভাবেই কিছুটা আমরা বুঝি, তবু আমরা বলছি যে এই চিকিৎসা বিজ্ঞান বা বিজ্ঞানের অগ্রগতিতে গবেষণার কাজ ছাড়াও নিশ্চয়ই মাদক কোনোভাবে ব্যবহার বলবো না অপব্যবহার হচ্ছিল, সেই অপব্যবহারগুলো কোন জায়গায় হচ্ছিল, কোন জায়গাটাকে আটকাতে চাইল এই আইন?
2: অনেক ইউথরা আছে যারা ভাবে মেন্টাল প্রেশার হয়ে গেছে, ওরা কি করে মাদক পদার্থ গ্রহণ করা স্টার্টিং করে দিচ্ছে, তার অপেক্ষা ওদের কি হয়, পড়াশোনাতে মন লাগে না, কাজের খারাপ ফল হয়, সরকার দেখছে কি আমার তো পুরো মানে ফিউচারটা নষ্ট হয়ে যাচ্ছে, দেশের ভবিষ্যৎ খারাপ হয়ে যাচ্ছে, সেই জন্য মানে সরকার চাইছে কি আমাদের ফিউচারটা সেফ হোক, সেই জন্য এই আইনটা তৈরি করা হয়েছে। আর চিকিৎসা ছাড়া এই মাদক পদার্থটা ইউজ হয় মেকআপ প্রোডাক্টে, ইউজ হয় কোনো কোনো মেকআপ প্রোডাক্টে।
1: আচ্ছা, প্রসাধনের কাজেও এই মাদকের সামান্য পরিমিত একটা ব্যবহার আছে। আচ্ছা, এই যে আইনটা আপনি বললেন NDPS আইন, যেটি 1985 থেকে চালু হয়েছিল, সেই আইন কেন প্রণয়ন হয়েছিল সেটা তো আমরা দেখলাম, বা এবার যদি আমরা বলি যে এই আইনের

0: আওতায় এমন কিছু ঘটনাকে বা অ্যাক্টিভিটিকে অপরাধ বলে চিহ্নিত করা হচ্ছে, যে এই এই বিষয়গুলো হলে তাকে আমরা একটু অপরাধমূলক কাজ বলবো, এবং সেই অপরাধও নিশ্চয়ই একটি দুটি নয়, তারও নিশ্চয়ই একটা ভাগ আছে, যে এইটা হলে অপরাধ, এটা হলে অপরাধ, এটা হলেও অপরাধ এই জায়গাটা, এবং তখন এই আইনের আওতায় আসবে, সেই জায়গাটা একটু শুনি।
1: জব্দ করা মাদক পরিমাণের উপর এটা ভাগ করা হয়েছে,
0: মানে জব্দ করা অর্থাৎ বাজেয়াপ্ত মাদকের পরিমাণের উপরে এই ভাগটা হয়েছে, কিরকম শুনি।
1: এটি তিনটি ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে ক্ষুদ্র পরিমাণ, যেটি মিনিমাম কোয়ান্টিটি যদি মাদকগুলো পাওয়া গেছে তার জন্য হচ্ছে হালকা শাস্তি, মানে কিছু বছরের বা ছ মাসের জেল বা একটু কিছু ফাইন। পরে হচ্ছে বাণিজ্যিক পরিমাণ, এর সব থেকে বেশি, মানে কমার্শিয়াল কোয়ান্টিটির জন্য এটা হচ্ছে সশ্রম কারাবাস হবে, তারপরে জরিমানা হবে 1,00,000 থেকে 2,00,000 টাকা বা দুটাও হতে পারে। আর থার্ড হচ্ছে মধ্যবর্তী পরিমাণ, এটা কিছু কোয়ান্টিটি ডিসাইড আছে না, এটা হচ্ছে ক্ষুদ্র পরিমাণ থেকে বেশি আর বাণিজ্যিক পরিমাণ থেকে কম, মানে মেনলি তিনটা ডিভাইড করা হয়েছে, ক্ষুদ্র পরিমাণ, বাণিজ্যিক পরিমাণ আর মধ্যবর্তী পরিমাণ।
0: আচ্ছা বেশ, মোটামুটি যখন মাদক উদ্ধার হবে কারুর কাছ থেকে বা কোনো অনেক লোকের কাছ থেকে, গোষ্ঠীর কাছ থেকে, কতটা মাদক উদ্ধার হলো তার উপরে নির্ভর করবে সাজার পরিমাণ, সেইভাবেই তার একটা শ্রেণী বিভাগ হয়, যে অল্প পরিমাণে হয়েছে নাকি মাঝারি পরিমাণে হয়েছে নাকি এত বেশি পরিমাণে হয়েছে যে বোঝা যাচ্ছে এটা দিয়ে বাণিজ্যিক কাজে অর্থাৎ ব্যবসা করা হবে, এটা দিয়ে বিক্রির করা হতে পারে, তার উপরে নির্ভর করে শাস্তি।
1: আমি আর একটা কথা বলছি, এটা আলাদা আলাদা মাদকের জন্য আলাদা আলাদা পরিমাণ নিশ্চিত করা হয়েছে, যেভাবে হচ্ছে উদাহরণ হিরোইন জন্য অল্প পরিমাণ হচ্ছে 5 গ্রাম আর বাণিজ্যিক পরিমাণ হচ্ছে 250 গ্রাম, যদি এর থেকে কেউ বেশি কারো কাছে পাওয়া যায় তাদের ওদের উপর মানে কোর্ট কিছু করতে পারে। আর নেক্সট হচ্ছে গাঁজা, যেটা মোস্টলি লোক শুনে, গাঁজা নামটা শুনে এটা ইউথ বেশি এসব খায়, তো গাঁজার জন্য হচ্ছে অল্প পরিমাণ 1 কেজি আর ম্যাক্সিমাম হচ্ছে মানে বাণিজ্যিক পরিমাণ কমার্শিয়াল জন্য 20 কেজি, এর থেকে বেশি কারো কাছে পেলে তো 1 থেকে 2 লাখ টাকা ফাইন হবে, তারপরে কারাবাস হবে।
0: আচ্ছা বেশ, মাদকের প্রকারভেদে অপরাধের পরিমাণ সেটা নির্ধারণ হয় আমরা বুঝলাম আমাদের আজকের আমন্ত্রিত আইনজীবী উপাসনা সাউয়ের কাছ থেকে। আজকের এই আইনি কথা অনুষ্ঠানে, যা আপনারা প্রতি বুধবার গীতাঞ্জলি প্রচার তরঙ্গে রাত 8:30 শুনতে পান, সেই অনুষ্ঠানের আজকের বিষয় মাদক বিরোধী আইন। এবারে আমরা আপনার কাছে জানতে চাইব যে মাদক বিরোধী আইন তো হলো, চালুও হয়ে গেছে, কার্যকর হয়ে গেছে, কিন্তু এই যে মাদক বিরোধী যে আইন, তার প্রয়োগ ঠিক মতন হচ্ছে কিনা বা তার অপপ্রয়োগ হচ্ছে কিনা, এইটা দেখবার জন্য, নজরদারি করার জন্য কি কেউ আছে, কোনো সংস্থা আছে?
1: হ্যাঁ, এটা দেখার জন্য একটা সংস্থা আছে, তার নাম হচ্ছে নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো, একে শর্ট ফর্মে বলা হয় NCB। এটা 1986 সালে এস্টাবলিশড হয়েছে, 1985তে আইন হয়েছে তৈরি, তারপরে এটা কন্ট্রোল করার জন্য 1986 সালে তৈরি হয়েছে, 1 বছর পর
0: NCB, নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো।
1: এটা হচ্ছে প্রধান গোয়েন্দা বা প্রয়োগকারী সংস্থা, যা মাদক প্রচারের বিরুদ্ধে লড়াই করার জন্য তৈরি হয়েছে, এটা রেসপন্সিবল, মানে এটাই উত্তরদায়ী, মানে ও মাদক কন্ট্রোল করার জন্য।
0: আচ্ছা বেশ, এবারে যে মাদকের ব্যবহার তো ঠিক আছে, ব্যবহার মানব কল্যাণেই হবে, কিন্তু যে অপব্যবহার হয় সেই অপব্যবহার আটকাতে প্রাতিষ্ঠানিক যে সংস্থাগুলো আছে তারা কি কি স্টেপ নিতে পারে?
1: মানে 3 tiers process আছে, প্রাথমিক হচ্ছে শনাক্তকরণের জন্য সচেতনতা অভিযান, মানে ওদেরকে একটা ক্যাম্পেইন তৈরি করতে হবে, তারপরে অ্যাওয়ারনেস প্রোগ্রাম চালাতে হবে, ওরা মানে যে স্টার্টিং করছে এত অ্যাওয়ার করা হবে কি লোক ভেবে যাবে কি হ্যাঁ এসব করার ভালো নয়, মাদক গ্রহণ করা ভালো নেই। সেকেন্ডলি হচ্ছে কঠোর ক্যাম্পাস, মানে যদি কেউ ধরা পড়েছে কি এই ইউথ বা কেউ মাদক গ্রহণ করছে তাদের উপর স্ট্রিক্ট মনিটরিং কি ওদের উপর করতে হবে, কি কিছু ফাইন দিতে হবে বা জেল খাটতে হবে, ওদের মনে ভয় হয়ে যাবে, ওদেরকে দেখে অন্য কেউ এইসব গ্রহণ করবে না। আর থার্ডলি হচ্ছে দুর্

0: প্রবল ব্যক্তিদের জন্য প্রতিষ্ঠানকে কাউন্সিলিং সহায়তা করতে হবে, যেটা মানে কি একটা ইন্ডিভিজুয়াল জন্য কি ওরা মানে কি এত ফেসে গেছে এই চক্রে যে ওরা বাইরে আসতে পারছে না, তো ইন্ডিভিজুয়াল এক একজনের উপরে কাজ করতে হবে, কাউন্সিলিং করতে হবে।
1: বেশ, অর্থাৎ মানে মুদ্দা যেটা কথা যে মাদক সেবনের বিরুদ্ধে প্রচার করতে হবে এবং একটা সাহায্যের হাত, বন্ধুত্বের হাত বাড়িয়ে দিতে হবে, সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে, যে সে তার জীবন থেকে যেন মাদক থেকে দূরে সরে আসতে পারে বা তার জীবন থেকে মাদককে দূরে সরিয়ে দিতে পারে। এবারে আমরা এনডিপিএস আইনের কথা বললাম, এটা কবে চালু হয়েছে বা কী উদ্দেশ্যে চালু হয়েছে সব আমরা জানলাম, যে তাকে পর্যবেক্ষণ করার জন্য, দেখাশুনো করার জন্য যে কাজ ঠিকঠিক মতন হচ্ছে কি না সেই জন্যও একটি সংস্থা এনসিবি তৈরি হলো, সবই ঠিক আছে। কিন্তু একটা বিষয় তো খুব আমরা জানি যে এই এনডিপিএস আইনে যখন কাউকে আটক করা হয় তাহলে তার জামিন পাওয়াটা খুব কঠিন হয়ে যায়, এইটা আমরা খুব জানি যে ও বাবা ওকে এনডিপিএসে ধরেছে তাহলে তো হয়ে গেল আর, কিন্তু এই জিনিসটা কেন কেন এতটা কঠিন, এটা এতটা কড়াকড়ির কি প্রয়োজন বলে আপনার মনে হয়?
0: এটা হচ্ছে আমাদের যে আইন আছে এনডিপিএস আইনের 37 ধারা, এর অনুযায়ী এই অপরাধগুলো আমলযোগ্য মানে কগনিজেবল। এর মধ্যে কি হয়, আগে কোর্ট সেটা দেখবে না মানে কি ওয়ারেন্ট পাস হয়েছে নাকি হয়নি, ডাইরেক্ট পুলিশ গিয়ে যদি পুলিশ কোথাও থেকে শুনে নিয়েছে কি এদের বাড়িতে বা কোনো স্থানে মাদক পদার্থ আছে, ওরা ডাইরেক্টে গিয়ে অ্যারেস্ট করে নেবে, কিছু ওয়ারেন্ট দরকার নেই। আর এটা মানে জামিন যোগ্য নয়, এটা নন বেলেবল, শাস্তি পাওয়া মানে বেল পাওয়া অনেক খুব কঠিন। আমরা কোর্টেই দেখি এনডিপিএস এত ধরা পড়েছে, এত ধরা পড়ে কতদিন থেকে কেসটা চলছেই চলছে। যদি কোর্ট জামিন দেয় তখন দেখবে কি জামিন দেওয়ার আগে আদালতকে নিশ্চিত হতে হবে কি আসামির নির্দোষ হওয়ার পিছনে যুক্তিসঙ্গত কারণ আছে। হ্যাঁ, যদি কোর্ট ভাববে কি যে আসামি নির্দোষ আছে মানে ভুল করে মাদক গ্রহণ করছে, তখন কোর্ট ওকে জামানত দেবে। আর এটাও মানে কিছু কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন রাখবে কি পরে এইসব কিছু হবে না।
1: বেশ, এবারে এই যে সাজা যখন হয় অর্থাৎ জেল হয়, সেই জেল যে হচ্ছে সেক্ষেত্রেও নিশ্চয়ই তার কাছ থেকে কতটা মাদক পাওয়া গেছে বা কিছু সেই পরিমাণ একটা ভূমিকা নেয়, সেক্ষেত্রে যে মাদকের পরিমাণ কিভাবে ভাগ হয়। একটা তো আমরা দেখলাম যে শুরুতে আপনি বললেন যে মাদক কার কাছে কতটা পাওয়া গেছে সেই অনুযায়ী তার অপরাধের শ্রেণীবিভাগ হচ্ছে, অপরাধের মাত্রা ঠিক হচ্ছে, তেমনি যে শাস্তি অর্থাৎ জেলের মেয়াদ ঠিক হওয়ার সময়ও এই মাদকের পরিমাণ বিষয়টা নিশ্চয়ই একটা গুরুত্ব রাখে।
0: হ্যাঁ, এইটা তো গুরুত্ব রাখে, এটাও কই সেম তিনটি ভাগ বিভাজিত করা হয়েছে। আমি বলে দিচ্ছি কত বছর জেল হবে বা কত ফাইন হবে, আমি সেটা পুরো ডিটেলসে বলে দিচ্ছি। যদি অল্প পরিমাণ পাওয়া গেছে তো 1 বছর পর্যন্ত জেল বা 10,000 পর্যন্ত জরিমানা বা উভয়ই, মানে কোনো একটা হলে হবে। আর যদি আদালত দেখবে কি অনেক করা হচ্ছে তখন দুটোই মানে বোধ করে দেবে। তারপরে হচ্ছে আপনার বাণিজ্যিক পরিমাণ, এর মধ্যে হচ্ছে 10 থেকে 20 বছর জেল প্লাস 1 থেকে 2 লাখ টাকা জরিমানা। এখানে অপশন নেই কি এটা মানে জেল খাটতে হবে বা টাকা দিতে হবে, এখানে দুটাও, হ্যাঁ দুটোই দিক করতে হবে। তারপরে হচ্ছে আপনার মধ্যবর্তী পরিমাণ, আমি তো কোয়ান্টিটিগুলো বলে দিয়েছি, সুদ্র থেকে একটু বেশি আর বাণিজ্যিক থেকে কম, 10 বছর পর্যন্ত জেল এবং 1 লাখ পর্যন্ত জরিমানা।
1: আচ্ছা বেশ, এই যে আমরা দেখছি এনডিপিএস আইন, বারবারই যে কথা বলছি এনডিপিএস আইন অর্থাৎ মাদক বিরোধী একটি আইন, সেই আইনটা চালু হলো, তার পর্যবেক্ষণের জন্য এনসিবি হলো মানে নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো হলো, কিন্তু এই যে ব্যুরোর অফিসার তাদের কি পাওয়ার দেওয়া আছে, তাদের কি ক্ষমতা দেওয়া আছে, তারা কে কে করতে পারে?
0: এটা নার্কোটিক্স যেটা আইন আছে ওদের 42 ধারা এটা দেওয়া হয়েছে কি অফিসারদের ওয়ারেন্ট ছাড়াই যে কোনো বাড়ি বা স্থানে প্রবেশ, তল্লাশি এবং মাদক বাজেয়াপ্ত করার ক্ষমতা দেয় যদি তাদের সন্দেহ সঠিক মনে হয়। মানে যদি ওদের সন্দেহ হয় কি কোনো বাড়ি বা স্থানে মাদক পদার্থ আছে, তো ওদের কিছু মানে কিছু ওয়ারেন্ট না থাকলে, কিছু নোটিশ না থাকলে তো ওদের বাড়িতে তল্লাশির জন্য

0: দিতে পারে, যেভাবে রেড হয় না, ডাইরেক্টলি কিছু নোটিশ দেয় না, এমনি রেড করে দেয়, সেই রকমে অফিসাররা তল্লাশি নিতে পারে।
1: আচ্ছা, বেশ। আচ্ছা, আপনার এতদিনের কাজের অভিজ্ঞতা থেকে আপনি কি দেখেন যে এই যে NDPS আইন, তার তো একটা দৃষ্টিভঙ্গি আছে, যারা মাদক আসক্ত তাদেরকে এই আইন কি চোখে দেখে, তাদেরকে কি অপরাধী মনে করে নাকি ভুক্তভোগী মনে করে?
0: এরা তো মেনলি মানে ভুক্তভোগী আছে, এরা তো নিজে শিকার হয়েছে।
1: হ্যাঁ,
0: এরা তো মানে ইনডাইরেক্টলি কি হয়েছে, নিজের হার্ম করছে না, তো নিজে শিকার হয়েছে, তো এরাকে ভুক্তভোগী মনে করি। এমনি এই আইনের 64 এ ধারাতেই দেওয়া আছে কি আসক্তদের জেলের যাওয়ার পরিবর্তে চিকিৎসা নেওয়ার সুযোগ দেয়, মানে এই আইনের 64 এ ধারাও তো বলা গেছে ওদেরকে জেলে পাঠানো থেকে ভালো হয় কি ওদেরকে মানে নর্মাল করা যায়। সেই জন্য
1: আসলে যারা ওই ব্যবসায়িক মাত্রায় বাণিজ্যিক মাত্রায় নিজের কাছে রাখেন বা অন্যভাবে কিছু সংগ্রহ করেন, তাদের ক্ষেত্রে বলা যায় যে তারা বৃহত্তর একটা অংশের ক্ষতি করছেন, কিন্তু যারা নিজেরা সেবন করছেন তারা তো অন্যের ক্ষতি কিছু করছেন কিনা থেকেও নিজের একটা বিরাট সর্বনাশ করছেন।
0: সেই জন্য তো এদেরকে মানে ভুক্তভোগী ভিকটিম বলা হয়েছে।
1: ঠিক তাই। এবারে এই যে বাণিজ্যিক পরিমাণ যে অবৈধ মাদক, তা যদি কারুর কাছে পাওয়া যায় তাহলে তার শাস্তি কী হতে পারে? আপনি শাস্তির কথা বলেছেন বেশ কিছু এর আগেও আমরা জানছি, তবু আমি একেবারে এই যে বাণিজ্যিক পরিমাণে যে অবৈধ মাদক যদি কারুর কাছে পাওয়া যায় তাহলে তার কী শাস্তি হতে পারে?
0: বাণিজ্যিক পরিমাণ তো শুনতেই মানে মনেই হচ্ছে কি অনেক বেশি কোয়ান্টিটি। এর জন্য কঠোর শাস্তি হয় তো 10-20 বছর জেল, তারপরে সশ্রম কারাদণ্ড হয়, আর বড় অঙ্কের জরিমানা মানে 10-20 লাখ পর্যন্ত জরিমানা।
1: বেশ, আমার এই জায়গাটায় কথা বলতে বলতে একটা বিষয় একটু জানতে ইচ্ছে করছে। ধরুন একজন মানুষ, তার সেই অর্থে কোনো টাকা পয়সা নেই, কিন্তু তেমন কোনো অর্থ তার সঙ্গতি নেই, কিন্তু তার জেল এবং জরিমানা দুটোই হয়েছে, তাহলে জেল তো তিনি যেমনভাবে খাটলেন, যে জরিমানা হলো সেই জরিমানা যদি তিনি দিতে না পারেন সেক্ষেত্রে কিভাবে কোর্ট তার কাছ থেকে সেই জরিমানা আদায় করে?
0: সেটা তো কোর্ট দেখবে, ওদের মানে কি মানে ফাইন্যান্সিয়াল স্ট্রাকচারগুলো দেখবেন।
1: হ্যাঁ,
0: তারপরে কিছু না কিছু যদি হয় না, অনেক টাইমে আপনি দেখবেন কি কারাবাসে কিছু কাজ দিয়ে দেয় কি ওদের থেকে টাকা ওসুল করা হয়, সেই রকমই কিছু করবে কোর্ট।
1: মানে প্রত্যেক অপরাধী যারা শাস্তি পান, যারা জেল জীবন যাপন করেন, তাদের সেখানে কিছু কাজ করতে হয়, তাদের জন্য কিছু কাজ সেখানে নির্ধারিত করে দেওয়া হয়, এবং সেই কাজ তাদের শাস্তির অঙ্গ বলা যেতে পারে, আবার নাও বলা যেতে পারে, কারণ একেবারে অলস কর্মহীন দিন যাপন করা তো মানুষের জন্য একটা বিরাট বড় মানসিক শাস্তি, সেই মানসিক শাস্তিটা থেকে অব্যাহতি দিতেই কিছুটা কাজ তাদের দেওয়া হয়। এবং হ্যাঁ, একজন মানুষ যিনি শ্রম দিতে পারেন, কিছু উৎপাদনের ক্ষমতা আছে, উৎপাদন মানে এক্ষেত্রে ধান চাষ, আলু চাষ বা ওরকম কিছুর কথা বলা হচ্ছে না, মানে তার কর্মক্ষমতা রয়েছে, তিনি কর্মক্ষমতার মাধ্যমে কিছু উৎপাদন করতে পারেন, এবং শুধু তাকে যে তিনি শ্রম দেবেন তাই নন, সেই শ্রম দেওয়ার পাশাপাশি সেই শ্রমের জন্য তাকে পারিশ্রমিকও দেওয়া হয়, যেটি তার অর্জন, সেই পারিশ্রমিক থেকে তার জরিমানার টাকাটা নিয়ে নেওয়া হয়, এটাই আপনি বলতে চাইছেন, তাই তো?
0: একদম একদম।
1: বেশ, তাহলে এবার আমরা একটু, এতক্ষণ তো বলছিলাম যে বাণিজ্যিকভাবে সংরক্ষণ বা বাণিজ্যের কথা, যদি কেউ পাচার করছেন, এমনটা দেখা যায় যে পাচার করতে গিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় বা এক দেশ থেকে আরেক দেশে তিনি পাচার করছেন, সেই পাচার করার ক্ষেত্রে এই সময় যদি কেউ ধরা পড়েন, মানে সেই বিষয়টা আপনি একটু বলুন যে অবৈধ পাচার এই বিষয়টাকে কিভাবে এই আইন আমাদের বলছে, বিশ্লেষণ করছে।
0: সরকারি নিয়মের বাইরের অবৈধ মাদক চাষ, অর্থায়ন, লুকিয়ে রাখা বা বিক্রি করাকে অবৈধ পাচার বোঝায়। যদি কেউ মানে চিকিৎসা বা বৈজ্ঞানিক এই দুটা পয়েন্ট থেকে আর অন্য মানে কোনো পারপাস দিয়ে এইসব মানে মাদকের উৎপাদন করে বা স্মাগলিং করে, অর্থায়ন করে, তখন একে অবৈধ বলা ঘোষিত হয়, সেই জন্য ধরা পড়ে, তখন এদেরকে আদালতে পেশ করা হয়, জরিমানা দিতে হবে, কারাবাসে থাকতে হবে।
1: তরুণ সমাজ, তাদের মধ্যে যে মাদকের

0: ব্যবহার, সেই ব্যবহার বলবো না অপব্যবহার, সেই অপব্যবহার রোধ করতে তরুণ সমাজ কিভাবে এগিয়ে আসতে পারে?
1: দেখুন, আমরা তরুণ সমাজরা তরুণদেরকে বেশি বোঝে। মা বাবা যত আমাদেরকে বুঝবেন না, আমার বন্ধুরা আমাদেরকে তত বুঝে। সেই জন্য তরুণরা কি করবে, সচেতনতা বাড়াতে পারে আমাদের, অবৈধ বিক্রির কথা জানাতে পারে এবং কঠিন সময়তে বন্ধুত্বের পাশে দাঁড়াতে পারে। দেখুন কি হয়, অ্যাওয়ারনেস যত আমার মা বাবা সোশ্যাল মিডিয়াতে যত অ্যাক্টিভ থাকে না, আমরা তরুণ সমাজরা বেশি অ্যাক্টিভ থাকি। আমরা কিছু যদি ক্যাম্পেইন করি বা কিছু প্রচার প্রসার করি সোশ্যাল মিডিয়াতে, তো লোক দেখবে, অ্যাওয়্যার হবে কি হ্যাঁ এইসব মাদক গ্রহণ করাগুলো ভালো নেই। তো সেই জন্য আমরা একটা মানে অ্যাওয়ারনেস করতে পারি। তারপরে অবৈধ বিক্রির কথা, যদি আমি জানতে পেরেছি কি হ্যাঁ এখানে কিছু ইলিগাল মানে ড্রাগসের কিছু কাজ হচ্ছে, তো আমি গিয়ে মানে পুলিশকে জানাতে পারি, এসব করতে পারি। আর বন্ধুদের কাছে একটা বন্ধুকে সব থেকে ভালো মানে ভাবে বোঝাতে পারে কি হ্যাঁ এসব ভালো নয়। তো সেই জন্য বন্ধুরা বন্ধুদের পাশে দাঁড়াতে পারে।
0: ঠিক তাই। আসলে এই মুহূর্তে রেডিওর ও প্রান্তে আপনারা যারা আছেন, তাদের সবার কাছে আমাদের এটা বক্তব্য, এই প্রসঙ্গে আলোচনা ক্রমে যা উঠে এলো তা হলো যে মাদক বিষয়টি তো ওই যে কোথাও ব্যবহার তো তাকে বলতে পাচ্ছি না, তা অপব্যবহার, এবং সেই অপব্যবহার সেই ব্যক্তির ক্ষতি করে। এরপর ব্যক্তি থেকে এক থেকে দুই, দুই থেকে দশ, দশ থেকে পঞ্চাশ, এভাবে ছড়িয়ে যায়, একটা বৃহত্তর অংশের ক্ষতি করতে পারে। কিন্তু যখনই আপনার নজরে আসছে, আপনি কোনোভাবে জানতে পারছেন যে কেউ মাদক নিচ্ছেন, হতে পারে তিনি এখন অল্প পরিমাণে নিচ্ছেন, কিন্তু এমন কোনো নিশ্চয়তা নেই যে আগামীকাল তিনি অনেকটা পরিমাণে নেবেন কি না, বা আজ তিনি একা নিচ্ছেন, এর কোনো নিশ্চয়তা নেই যে আগামীকাল তাকে দেখে তার পাশের মানুষ, তার খুব কাছের মানুষ, তিনি প্রভাবিত হবেন কি না। কাজে ওই এক থেকে দুই, দুই থেকে কুড়ি, কুড়ি থেকে দুশো সংখ্যাটা যেন এমনভাবে ছড়িয়ে যেতে না পারে। তাই যখনই আপনাদের নজরে আসবে, আপনাদের শ্রবণে আসবে এমন কোনো কথা, রুখে দাঁড়ান, একটু সবাইকে জানানোর চেষ্টা করুন, প্রতিরোধের চেষ্টা করুন। আইন তো অনেক পরে, তারও আগে কিন্তু আমরা, আমাদের আশপাশটাকে ভালো রাখার জন্য আমাদের একটা বিরাট বড় দায়িত্ব আছে, সেই দায়িত্বটার কথা কিন্তু ভুলে গেলে হবে না। এবারে আমি আবার একটু আপনার কাছে আসব। আইনজীবী উপাসনা সাউ আজ আমাদের মধ্যে আছেন এই প্রতি বুধবারের আইনি কথা অনুষ্ঠানে। যেমন প্রতিদিন আমরা কোনো বিশেষজ্ঞ, কোনো একটি বিষয় নিয়ে, নির্দিষ্ট বিষয় নিয়ে আমরা আপনাদের কাছে আসি, তেমনি আমাদের মাঝখানে আমন্ত্রিত হয়ে আসেন বিভিন্ন আইনজীবীরা। আজ এসছেন আইনজীবী উপাসনা সাউ, মাদক বিরোধী আইন প্রসঙ্গে। তার কাছ থেকে আমরা কিছু অস্পষ্টতা, কিছু অস্বচ্ছতা আছে যে জায়গাগুলোতে, সেই জায়গাগুলো একটু পরিষ্কার হয়ে নিতে, স্বচ্ছ হয়ে নিতে। এবারে আমি ধরুন কোনো অফিসের কথা যদি ধরি, কোনো বড় কোনো কোম্পানি বা ফ্যাক্টরি, সেই অফিসগুলোর, সেই প্রতিষ্ঠানগুলোর তো একটা দায়িত্ব আছে যে কিভাবে তারা তাদের সেই অফিস বা প্রতিষ্ঠানকে মাদক মুক্ত রাখতে পারে, এর জন্য তাদের কী কী করণীয় উচিত বলে মনে হয়?
1: দেখুন, ফার্স্টলি হচ্ছে মানে টার্মস অ্যান্ড কন্ডিশন রাখতে হবে নিজের জন্য, কি যদি আমাদের অফিসে কেউ কাজ করছে তো সে মাদক গ্রহণ করবে না, ওদেরকে আগে বন্ড পেপারে সাইন করিয়ে দেবা, সেটাই সব থেকে ভালো। তারা একদম কঠোর নীতি তৈরি করতে হবে, তারপরে সচেতনামূলক আলোচনা করতে পারে এবং স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা করতে পারে। স্বাস্থ্য মানে হেলথ চেকআপ পুরো করে নেবে কি মাদক গ্রহণ করছে কি না, যদি কেউ গ্রহণ করে তাকে ইমিডিয়েট অ্যাকশন নেওয়া হবে। এমনি হয় না যা অফিসে কাজ করছে, কাজ করার পরে ওদের অ্যাডিকশন হয়ে গেছে মাদক নেওয়ার, তখন কি হবে, ওদেরকে যদি অফিসের লোক জানতে পেরেছে তখন ওরা ওদেরকে উপর জরিমানা নিতে পারে বা কিছু স্ট্রিক্ট অ্যাকশন, এভাবে স্ট্রিক্ট অ্যাকশন নেবে কি ওদেরকে দেখে আর যে অফিসের কাজ করে লোক কলিগসরা ওরা এইসব মাদক গ্রহণ করবে না।
0: বেশ, এবারে একটু জানতে চাই যে মাদক অপব্যবহারের জন্য ভারতে কি সরকারি কোনো হেল্পলাইন আছে?
1: হ্যাঁ, সরকার একটি ভারতীয় টোল ফ্রি নম্বর চালায়, আপনারা নোট ডাউন করে নেবেন নম্বরটা, 1444 1446 1446।

0: এটা
1: অর্থাৎ 1 4 4 4 6,
0: এটা নশা মুক্তি ভারত অভিযানের জন্য, মানে ওরাই এটা নাম্বার প্রোভাইড করেছে, টোল ফ্রি নাম্বার, একটা অভিযান চলাচ্ছে, নশা মুক্তি অভিযান,
1: নেশা মুক্তি অভিযান একটি প্রকল্প আছে, তার কথা আপনি বলছেন।
0: হ্যাঁ, এরা ড্রাগস নিচ্ছে তাদের উপর কাউন্সিলিং করে।
1: আচ্ছা বেশ, এবারে এই যে মাদকের অপব্যবহার, তার অপব্যবহার আটকাতে মানসিক স্বাস্থ্য কর্মসূচি তো একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু অত্যন্ত যে গুরুত্বপূর্ণ এটা আমরা জানি, কিন্তু ঠিক কেন গুরুত্বপূর্ণ, কতটা গুরুত্বপূর্ণ আপনি একটু যদি বিস্তারে বলেন আমাদের।
0: দেখুন কি হয়, মানসিক চাপ থেকে বাঁচার জন্য মাদক নেয়, সেটা ওরা মানে বুঝে নিজে এত মেন্টাল প্রেশার হয়ে গেছে কি আমরা মাদক গ্রহণ করবো, ওরা এটাও ভাবে না কি মানে মাদক গ্রহণ করা আমাদের হেলথের জন্য খারাপ। মানসিক স্বাস্থ্য কর্মসূচি জীবনের সমস্যা মোকাবিলার শেখায়, মানে ওদের বোঝায় কি মানে যেটা আমি মানে ড্রাগস নিচ্ছি এটা মেন্টাল মানে মেন্টাল পিস থেকে মানে যেটা মেন্টাল ডিসঅর্ডার হচ্ছে ওর থেকে ভালো আছে কি আমি ড্রাগসটা নেব, ওরা ভাবে, কিন্তু এটা তো সঠিক নয়। সেই জন্য একটা এটা বলে দিই কি কি ওদের লক্ষণ আছে, সেটা বলে দিই যে মাদক নেয়, অচমকা মেজাজ পরিবর্তন, মানে কি হয়েছে ওদের যদি একটা গ্রুপ সার্কেলে থাকে কথা বলতে বলতে সাডেন ওদের মুড চেঞ্জ হয়ে যাবে বা ওর ইমোশনাল হয়ে যাবে, রেগে যাবে। আর যে স্টুডেন্টরা আছে ওরা কি হয় পড়াশোনাতে মন লাগে না, ব্যাড রেজাল্ট হয়, কাজে খারাপ ফল হয়, এবং আপনার আশেপাশে কেউ এইরকম লোক থাকে তো আপনি দেখবেন এরা কি হয় সামাজিক অনুষ্ঠান থেকে এড়িয়ে চলে, মানে আপনি দেখবেন কি কোনো পূজা বা পান্ডাল আছে তো ওরা আমাদের সাথে মেশাবে না, ওরা নিচে কোনাতে একটা অন্ধকার গলিতে গিয়ে কিছু ড্রাগস নিচ্ছে, মাদক নিচ্ছে, তো আপনারা ভেবে যাবেন। ওদের কি হয় মোস্টলি দেখবেন চোখটা পুরো রক্ত রক্ত জমার মতন লাল লাল চোখ দেখতে হবে।
1: আচ্ছা বেশ, আমরা অনেক অনেক কিছু জানলাম, কিন্তু তবু মনে হচ্ছে যেন অনেক কিছু জানা হলো না। হ্যাঁ, সেসব জানবার জন্য নিশ্চয়ই আমরা আবারও কোনো দিন আপনাকে আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানাবো, আপনি আপনার মূল্যবান সময় থেকে আমাদের আসবেন, একটু জানাবেন সেই বাকি কথাগুলো। আজ এখানেই শেষ করি আইনি কথা অনুষ্ঠানে। আজ আপনারা শুনলেন মাদক বিরোধী আইন প্রসঙ্গে কিছু কথা। আমাদের আমন্ত্রণে উপস্থিত ছিলেন আইনজীবী উপাসনা সাউ, আপনাকে অনেক ধন্যবাদ এবং নমস্কার।
0: নমস্কার, থ্যাংক ইউ।

0: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
1: আসুন একে অন্যকে শেখাই পথ নিরাপত্তার নিয়ম। নিরাপদ থাকি, বাঁচাই অন্যের জীবন। পথ নিরাপত্তা আমাদের দায়িত্ব। আপনার চলাচল যেন সড়কের নিরাপত্তা ব্যাহত না করে। গাড়ি চালানোর সময় সেলফোনে কথা বলা বিপজ্জনক। নজর থাকুক পথে, নিরাপত্তা থাক সাথে।

এখন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান শুনবেন শরদ, রাগ শ্যাম কল্যাণ, শিল্পী

0: এতক্ষণ শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শ্যাম কল্যাণ রাগে শুনলেন শরদ, শিল্পী সিদ্ধার্থ ঘোষ। শিল্পীকে তবলায় সহযোগিতা করলেন অনির্বাণ দাশগুপ্ত। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভ 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে। এখন বিশেষ আলোচনা ভিত্তিক অনুষ্ঠান নিরাপত্তা, অভ্যন্তরীণ ও বাহ্যিক, প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের সংবাদ বিভাগ।
1: কেন্দ্রের এনডিএ সরকারের 12 বছর পূর্তিতে শুনবেন বিশেষ আলোচনা, অভ্যন্তরীণ ও বৈদেশিক নিরাপত্তার যুগ বদল এবং ভবিষ্যতের চ্যালেঞ্জ। রাজ্য পুলিশের প্রাক্তন মহানির্দেশক অধীর শর্মার সঙ্গে কথা বলছেন অভিরূপ ভট্টাচার্য।
2: আমাদের আজকের আলোচনার বিষয় অভ্যন্তরীণ ও বৈদেশিক নিরাপত্তায় গত 12 বছরে ভারত সরকারের সাফল্য। আজকে আমার সঙ্গে আলোচনায় রয়েছেন রাজ্য পুলিশের প্রাক্তন মহানির্দেশক শ্রী অধীর শর্মা। তার সম্পর্কে বলতে গেলে শুধু রাজ্য পুলিশের প্রাক্তন মহানির্দেশক বলে খুব কম বলা হয়। তিনি রাজ্য পুলিশ, কলকাতা পুলিশের প্রধানের দায়িত্ব পালন করার পাশাপাশি কারা বিভাগের যে নিরাপত্তা বাহিনী তার প্রধানের দায়িত্ব পালন করেছেন। কেন্দ্রীয় ডেপুটেশনে থাকার সময় ইন্দো টিবেটিয়ান বর্ডার পুলিশের দায়িত্বে ছিলেন, রেল পুলিশের দায়িত্ব পালন করেছেন, কেন্দ্রীয় আধাসামরিক বাহিনী সিআরপিএফের দায়িত্বে ছিলেন একটা সময়। তার পাশাপাশি তিনি আফ্রিকার দেশ মোজাম্বিকেও রাষ্ট্রসংঘের শান্তি মিশনের অংশ হিসেবে সেখানে গিয়েছেন, সেখানে আইন শৃঙ্খলা রক্ষায় কাজ করেছেন। অধীরবাবু, আপনাকে আকাশবাণী স্টুডিওতে স্বাগত জানাই।
3: নমস্কার।
2: আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে কেন্দ্রের বিজেপি সরকারের গত 12 বছরের নিরাপত্তা ক্ষেত্রগুলিতে কী ধরনের চ্যালেঞ্জ ছিল এবং কী কী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে অভ্যন্তরীণ এবং বৈদেশিক নিরাপত্তাকে মজবুত করতে। তো প্রথমেই যেটা আপনার কাছে জানতে চাইব যে গত 12 বছরে ভারতের অভ্যন্তরীণ ও বৈদেশিক নিরাপত্তার যে সামগ্রিক চিত্র সেটাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন?
3: আমি তো জুলাই 2022 রিটায়ার করেছি, তো আমি এই যে আপনি সময়সীমা নিয়েছেন তো তার মধ্যে হয়তো 8 থেকে 9 বছর পশ্চিমবঙ্গ সরকারের মধ্যে চাকরি করেছি। আর যেটা আপনার ওভারঅল মূল্যায়ন করতে বলেছেন, তা আমি 2-3টা জিনিস হাইলাইট করতে চাইব। আমাদের দেশে একটা তো আভ্যন্তরীণ সুরক্ষার ক্ষেত্রে মানে ইনসিডেন্টস অফ টেরর এগুলো আগেও ছিল, মানে 2014 আগেও ছিল, 2014 পরেও কিছু কিছু ক্ষেত্রে হয়েছে, কিন্তু তখন রেসপন্সগুলো খুব একটা কোঅর্ডিনেটেড থাকতো না। এখন যেটা হয়েছে, আমাদের যেখানে টেরর ইনসিডেন্টগুলো হয়েছে তার খুব কোহেসিভ ওয়েতে আমাদের স্টেট যে বিভিন্ন এজেন্সি আছে, তারপরে মানে কেন্দ্রীয় সরকারের অধীনে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি আছে, ইন্টেলিজেন্স ব্যুরো আছে, এদের মধ্যে যেহেতু কোঅর্ডিনেশন এখন অনেক বেশি হচ্ছে, যার জন্য অনেকগুলো টেরর ইনসিডেন্টগুলো দেখবেন এখন কমে গেছে। আর অনেক বছর তো দেখবেন কোনো বড় টেরর ইনসিডেন্ট হচ্ছে না। মানে টেরর বলতে আমি বলছি যেগুলো বড় শহরগুলোতে ব্লাস্ট হতো, মুম্বাই, হায়দ্রাবাদ, জয়পুর, আহমেদাবাদ, ইভেন বারাণসী, লখনউ, এই সব শহরগুলোতে অনেকগুলো টেরর ইনসিডেন্ট আপনি দেখবেন 2014 আগে হয়েছে। 2014 পরেও 2-3টা বড় ইনসিডেন্ট হয়েছে, পাহলগাম হতে পারে, পুলগামা হতে পারে, কিন্তু তার রেসপন্সটা আলাদা ছিল। আর একটা জিনিস যেটা আমি বলবো, কেন্দ্রীয় সরকার আর রাজ্য সরকারের বিভিন্ন পুলিশ অর্গানাইজেশনস আছে, তাদের মধ্যে একটা সমন্বয়, তাদের মধ্যে একটা কোঅর্ডিনেশন করার জন্য একটা ফোরাম আছে, DGNIG কনফারেন্স। তো এর আগে আমরা দেখতাম যে ওটা দিল্লিতেই হতো শুধু, আর প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া উনি হয়তো একদিন আসতেন, কিন্তু এখন ওইটাকে ডিসেন্ট্রালাইজ করে বিভিন্ন রাজ্যের রাজধানী অথবা অন্য কোনো জায়গাতে করা হয়। আর আমাদের দেশে যিনি হোম মিনিস্টার, প্রধানমন্ত্রী, ওনারা খুব ক্লোজলি ইনভলভড থাকেন, তো তাতে আমার মনে হচ্ছে যে অনেক কোঅর্ডিনেশন ইস্যুসগুলো ভালোভাবে সর্ট আউট হচ্ছে। নেক্সট আমি বলবো, লেফট উইং এক্সট্রিমিজম একটা বড় চ্যালেঞ্জ হয়ে উঠে এসেছিলো ইন দ্য লাস্ট 25 ইয়ার্স ও সো। বিভিন্ন রাজ্য লেফট উইং এক্সট্রিমিজম অথবা মাওবাদী সমস্যা থেকে আফেক্টেড হয়ে গেছিলো, অধ্যুষিত হয়ে গেছিলো, বাট স্লোলি দিস প্রবলেম হ্যাজ বিন হ্যান্ডেলড। আমি কিছু কিছু রাজ্যের নাম নিচ্ছি, যেমন অন্ধ্রপ্রদেশ ছিল, তারপরে ছত্তিশগড়, মহারাষ্ট্রের একটা অংশ, তারপরে উড়িষ্যা, ঝাড়খণ্ড, সেকশন অফ বিহার, ইভেন ওয়েস্ট বেঙ্গল। আমরা দেখতে পেরেছি যে ছত্তিশগড় ওয়াজ দ্য লাস্ট ওয়ার্স্ট এফেক্টেড স্টেট, সেখানেও আমরা দেখছি যে এখন মাওবাদী সমস্যাটা অনেকটা কন্ট্রোল করে দেওয়া হয়েছে। আর যারা মানে মাওবাদী এলাকার মধ্যে অনেকেই আর্মড স্কোয়াড ছিল, তাদের সংখ্যা বলো অনেক কমে গেছে, অনেকে সারেন্ডার করেছে, অনেকে আবার এনকাউন্টারে মারাও গেছে। তো এটা ইন্টারনাল সিকিউরিটির ক্ষেত্রে। এক্সটার্নাল ক্ষেত্রে আমরা দেখেছি যে দু তিনটা ইনসিডেন্ট যখন হলো, পার্টিকুলারলি
2: পহেলগাঁও,
3: পাঠানকোট, পুলওয়ামা, তো এর আগে আমাদের একটা মানে একটা ন্যাশনাল ডক্ট্রিন মতন ছিল না যে আমরা কী করব। এর আগে আমরা মুম্বাই টেরোরিস্ট অ্যাটাক হলো, তো একজনই শুধু আজমল কাসাব ধরা পড়েছিল। তো আমরা দেখলাম যে ওর ইন্টারোগেশন রিপোর্ট ভিত্তিতে বিশাল ডোজিয়ার করে দেওয়া হলো, ডিপ্লোম্যাটিক চ্যানেল দিয়ে এগুলো চেষ্টা

0: agroology money to put the blame on those who had trained these 10 terrorists who entered Mumbai and killed more than 170. Kintu eibar amra mane there has been a very cohesive response, national response, both after Pathankot, Balakot strikes, and even we have seen Operation Sindoor was a response to these terror incidents sponsored across the country. So these are the changes I will mane
1: operation sidur er kotha apni bolchilen ami operation sidur er kotha bishesh bhabe bolbo karona etai samprotiktomo ebong ei rokom je kothor barta je sontrasbader biruddhe apni Ajmal Kasab er kotha bollen shei shomoy amra dekhechilam je ekta diplomatic way te puro byapar ta ke handle korar chesta mane kutnoitik samadhan khojar chesta korechilo totkalin sarkar kintu ekhon ei je chokhe chok rekhe jobab dewa operation sidur er shomoy jeta dekhalo je er shonge kono alochona hote pare na এই যে নির্দোষ আমাদের কয়েকজন নাগরিক প্রাণ হারালেন তার বদলে আমরা পাকিস্তানের জঙ্গি ঘাঁটিগুলোকে যদি এবং খুব ট্যাকটিক্যালি কৌশলগতভাবে যে প্রথম দফাতে তাদের ইনফ্রাস্ট্রাকচার বা সিভিল লাইফের ওপর কোনো রকম আক্রমণ না করে শুধুমাত্র সন্ত্রাসবাদী ঘাঁটিগুলোকে আক্রমণ করা এবং একটা স্পষ্ট বার্তা দেওয়া, আপনি এটাকে কিভাবে ব্যাখ্যা করবেন? আন্তর্জাতিক মহলে ভারতের সম্পর্কে তো একটা বার্তা গেল, এটা যদি একটু বলেন।
0: আমাদের আগে চেষ্টা ছিল যে ডিপ্লোম্যাটিক্যালি আমরা কথাবার্তা বলে যদি এগুলো কমিয়ে দিই অথবা পাকিস্তান ইন পার্টিকুলার তাদের সঙ্গে একটা আন্ডারস্ট্যান্ডিংয়ে আসা যায় যে আমাদের যে ডিসপিউট আছে সেগুলো আমরা অ্যাক্রস দ্য টেবল শর্ট আউট করবো, কিন্তু এটা যখন হলো না, মানে পার্টিকুলারলি ইন প্রেজেন্ট গভর্নমেন্টস রেজিম অলসো দে ওয়াজ অ্যান অ্যাটেম্পট, ইভেন পাঠানকোটে যখন আমাদের অ্যাটাক হয়েছিল তখন ওরা বললো যে আমরাও কিছু লোক আমাদের পাঠাবো, আমরা তো করিনি, দে ওয়ার অ্যালাউড বাট নাথিং হ্যাপেন্ড, মানে ওদের লোকগুলোকে চিহ্নিত করে অথবা ওদের যে টেররিস্ট অর্গানাইজেশন যেগুলো আছে তাদের লোককে মানে ওদের আইন অনুযায়ী ধরে যদি ট্রায়াল করা হতো তাও বোঝা যেত, কিন্তু দেন একটা ন্যাশনাল পলিসি তখনই তৈরি করা হলো যে ঠিক আছে যদি এটা হয় আর আমরা যদি প্রিলিমিনারি আমাদের ইনকোয়ারিতে যদি পেয়ে যাই যে পিপল আর ইনভলভ ফ্রম অ্যাক্রস দ্য বর্ডার অ্যান্ড দে আর পার্ট অফ এনি টেরার অর্গানাইজেশন অর দে আর ফলোয়ার্স অফ এনি টেরার অর্গানাইজেশন, অ্যান্ড আগে যেটা আমি বললাম মনে হয় একটু সিনার্জি কম ছিল আমাদের ইন্টেলিজেন্স অর্গানাইজেশন আমাদের ডিফেন্স ফোর্সেস অ্যান্ড পলিটিক্যাল লিডারশিপ, এই তিনটাই মেইনলি রেসপন্স অথবা যদি আমাদের ইউজ অফ ফোর্স করতে হয় তো এইটা আমরা অফ সিন্দুরে বিশেষ করে দেখলাম যখন আমাদের তরফ থেকে স্ট্রাইকগুলো নেওয়া হলো, তো ওইখানে প্রেসিশন স্ট্রাইক প্রথমবার আমরা দেখলাম যেগুলো আমাদের টার্গেট ছিল সেখানেই আমরা আমাদের যে মিলিটারি অ্যাসেটস ছিল এয়ারফোর্স অ্যাসেটস ছিল মিসাইল ছিল ওখান থেকে অ্যাট্যাক করলাম, অ্যান্ড যেগুলো টেরার অর্গানাইজেশন ছিল দে মে বি ইন সিভিলিয়ান এরিয়াস বাট দে ওয়ার বেসিক্যালি টেরার অর্গানাইজেশনস, তো সেইগুলোতে অ্যাট্যাক করা হলো, অ্যান্ড হোয়েনএভার ফ্রম অ্যাক্রস দ্য বর্ডার ওরা যখন মিসাইল অথবা অন্য ইকুইপমেন্টগুলো ফায়ার করলো উই ওয়ার এবল টু হ্যান্ডেল দেম, উই ওয়ার এবল টু টেক কাউন্টার মেজার্স যাতে ওরা আমাদের মানে ক্ষতি না করতে পারে। ইভেন বালাকোট স্ট্রাইক, বালাকোট ইজ ভেরি ভেরি প্রিসাইস ইন্টেলিজেন্স রিলেটেড, অল দো আওয়ার এয়ারফোর্স আন্ডারটুক দ্য অপারেশন
1: একদম,
0: বাট আমাদের যে এজেন্সিগুলো আছে তারা খুব কারেক্ট প্রিসাইস ইনফরমেশন কালেক্ট করে রেখেছিলো যে এই এলাকাতেই টেরর অর্গানাইজেশন তারা মানে থাকে অথবা তারা ওখান থেকে অপারেশন মানে টেরর স্ট্রাইকগুলো লঞ্চ করে, সো উই অনলি টার্গেটেড দোজ কাইন্ড অফ লোকেশনস, অ্যান্ড দ্যাট ইজ ওয়াই এটা নিয়ে ইন্টারন্যাশনাল ফোরামগুলোতেও কেউ বলতে পারলো না যে আমরা অন্যায়ভাবে কাউকে মানে যেখানে হয়তো শুধু সিভিলিয়ানরা থাকে সেখানে আমরা অ্যাটাক করছি এগুলো কেউ বলতে পারলো না।
1: পাকিস্তান চেষ্টা করেছিল একটা ওদের মতো করে একটা রূপ দেওয়ার কিন্তু সেটা বোধহয় খুব একটা গ্রহণযোগ্য হয়নি কোথাও,
0: দ্যাট ইজ অলসো ট্রু, ওরা মানে অনেক কিছু সাজিয়ে
1: চেষ্টা করেছিল। দুটো বিষয় এখানে আছে যে একটা হচ্ছে যে প্রতিবেশী দেশগুলো যেরকম পাকিস্তানের সঙ্গে এই যে সম্পর্ক বা চীনের সাথে আমাদের দুটো ঘনিষ্ঠ প্রতিবেশী রাষ্ট্র, এটা সুসম্পর্ক বজায় রাখা প্রতিবেশী আবার তাদের হাত থেকে নিরাপদ থাকা, এই দুটোই তো ইন্টারন্যাশনাল সিকিউরিটির প্রসপেক্ট, তো এখানে ভারসাম্য রক্ষা করতে গেলে আমাদের নিরাপত্তা ব্যবস্থা, আপনার এতদিনের অভিজ্ঞতা আপনার মনে হয় যে কী ধরনের স্ট্র্যাটেজি নেওয়াটা সবথেকে ভালো যে দুটো জিনিসই যাতে বজায় থাকে, মানে প্রতিবেশীর সাথে সুসম্পর্ক বজায় থাকলো আবার আমাদের একটা বার্তাও পরোক্ষে দেওয়া হলো যে আমরা দুর্বল নই, সুতরাং আমাদেরকে সবসময় খোঁচা দিলে বা আমাদের উপর আক্রমণ করলে আমরা কিন্তু হাত গুটিয়ে মেনে নেব না।
0: দেখুন আপনি দুটো দেশেরই যে কথা বললেন, তো আমি ITBP-তে একটা ব্যাটালিয়ন কমান্ড করেছি লাদাখ, তো দ্যাট ইজ এ বর্ডার গার্ডিং ফোর্স, তিব্বত যেটা আগে ছিল আগে একটা মানে আন্ডার চাইনিজ ইনফ্লুয়েন্স, পরে ওটা তো চায়না ওদের মধ্যে, তো ওখানে আমরা ইন্ডো টিবেটান বর্ডার ফোর্স মারফতে আমাদের বর্ডারগুলোর

0: রক্ষা করি। আর আপনি জানেন পাকিস্তান আর বাংলাদেশ বর্ডারে আমাদের বর্ডার সিকিউরিটি ফোর্স আছে। তো নর্মালি 1962 ওয়ার পরে চায়নার সঙ্গে আমাদের কোনো ফুল ফ্লেজ ওয়ার হয়নি, তো ওটা আমরা কোল্ড বর্ডার বলতে পারি। অলদো ইন 2020 গালওয়ান বলে যে জায়গা আছে সেখানে চাইনিজ ট্রুপ সঙ্গে আমাদের ট্রুপের মারপিট হয়েছিল, বেসিক্যালি নট এক্সচেঞ্জ অফ ফায়ার বাট ওরা ভায়োলেন্টলি অ্যাটাক করেছিল, তো ওখানে কিছু ক্যাজুয়ালটি হয়েছিল, আমাদেরও হয়েছিল, ওরা তো স্বীকার করে না, ওদেরও হয়েছিল। আগেন উইথ বিএসএফ আর্লিয়ার একটা সিচুয়েশন ছিল যে পাক রেঞ্জার্স অথবা পাক আর্মি ওই দিক থেকে ফায়ার করতো, আমরাও ফায়ারিং করতাম, পার্টিকুলারলি ওয়েস্টার্ন বর্ডার। তো পরে একটা চুক্তি হয়েছে, ওরা বুঝে গেছে যে আমরাও ফায়ার করবো। তো এই দুটো দেশের মধ্যে আমাদের এখন বড় সমস্যা পাকিস্তানের সঙ্গেই হয়, ওরা কনভেনশনাল ওয়ারফেয়ার 1971 যুদ্ধের পরে যখন হেরে গেল, 1999 ওরা কারগিল করে চেয়েছিল আরেকটা গোলমাল পাকাতে, বাট উই ওয়ার এবল টু ইভিক্ট দেম। তো নাও দে হ্যাভ আন্ডারস্টুড যে কনভেনশনাল ওয়ারফেয়ারে আমরা পারবো না, তো এটাকে এখন বলা হয় অ্যাসিমেট্রিক ওয়ারফেয়ার। তো ওরা আইদার থ্রু অ্যাক্টস অফ টেরোরিজম ওর এই যে বিভিন্ন রকম লস্করগুলো আছে, বিভিন্ন অর্গানাইজেশন,
1: টেরোরিস্ট যে অর্গানাইজেশনগুলো,
0: মিলিশিয়া, তো সেগুলো অর্গানাইজেশন মারফতে এখানে মানে আভ্যন্তরীণ যে ইন্টারনাল সিকিউরিটি সিস্টেমকে ডিস্টেবিলাইজ করার চেষ্টা করে। এটাতে আমাদের দু তিনটা এজেন্সির রোল থাকে, যে বর্ডার গার্ডিং ফোর্সেস আছে তাদের রোল হয়ে যাচ্ছে যাতে ওই দিক থেকে ইললিগাল ইনফিল্ট্রেশনগুলো না হয়, অথবা ওই দিক থেকে প্র্যাকটিক্যালি আর্মস, অ্যামিউনিশন অ্যান্ড এক্সপ্লোসিভস, বিকজ প্র্যাকটিক্যালি পুলওয়ামাতে যে হলো দ্যাট ওয়াজ আরডিএক্স উইচ ওয়াজ ইউজড টু র্যাম ইন টু ভেহিকল ক্যারিং সিআরপিএফ জওয়ানস গোয়িং ফ্রম শ্রীনগর টুয়ার্ডস জম্মু, মানে আদার সাইড অফ দ্য বর্ডার থেকে আর্মস, অ্যামিউনিশন, এক্সপ্লোসিভস এগুলো যাতে না ঢুকতে পারে। সেকেন্ডলি যেগুলো আমাদের দেশের যে পুলিশ অথবা অন্য সিকিউরিটি এজেন্সি আছে ওইগুলোর কাজ হয়ে যাচ্ছে যে সময় মতন এই ধরনের মডিউল এরকম গ্রুপগুলোকে ডিটেক্ট করে ওদেরকে আইনের মতন ব্যবস্থা নেওয়া। এইগুলো তো আমার মনে হয় ইম্প্রুভমেন্ট হয়েছে, নাম্বার অফ মডিউলস, স্লিপিং সেলস যেগুলো আমরা বলি, এগুলো ধরা পড়ার রেটটাও অনেক বেড়েছে ইন দ্য লাস্ট 12 ইয়ার্স। আগেও ধরা পড়তো কিন্তু অনেকবার হতো যে ইনসিডেন্টটা ঘটে গেছে, ব্লাস্ট হয়ে গেছে, তারপরে অ্যাজ পার্ট অফ ইনভেস্টিগেশন জানা যেত যে না কিছু লোক অলরেডি একটা কোনো শহরে ধরুন একটা সেল, পাঁচজন সাতজনের সেল বানিয়ে,
1: স্লিপার সেল বলে,
0: কারেক্ট। বাট নাও বিফোর দে ক্যান গিভ দিস কাইন্ড অফ ইনসিডেন্ট, দে ক্যান ব্রিং সাচ ইনসিডেন্ট ইন টু প্র্যাকটিস, দিস পিপল আর গেটিং রাউন্ডেড আপ, দিস পিপল আর গেটিং অ্যারেস্টেড। আমরা রিসেন্টলি আর একটা দেখেছিলাম, একটা যে হোয়াইট টেরিয়র মডিউল বলা হলো, ওই লাল কিলার পাশে যেটা একটা ব্লাস্ট
1: ব্লাস্ট করা,
0: ফরিদাবাদ বেসড যে গ্রুপ ছিল, ইন উইচ
1: সাকি রকম মডেল অনেক
0: ডক্টরস
1: গাড়িতে বিস্ফোরক রেখে,
0: রাইট। সো বাট দে ওয়ার নট এবল টু আন্ডারটেক এনি মেজর টেরিস্ট ব্লাস্ট, অনলি ওয়ান ইনসিডেন্ট, একটা লোক গাড়িতে করে লাল কিলার পাশে রানিং ট্রাফিক অবস্থাতেই নিজের গাড়িটাই ব্লাস্ট করলো, নিজে মরলো আর কিছু লোক মারলো। তো আই থিঙ্ক দ্য টাইমলি প্রিভেনশন রেট হ্যাজ গোন আপ ইন দ্য লাস্ট 12 ইয়ার্স, যার জন্য একটা কম্বিনেশন অফ ফ্যাক্টার্স আছে, and there is a strong political will also on the part of the government not to allow such kind of incidents to happen, and it makes a difference. Je agency gulo ache jara actually kaj kore tader ekta jokhon clarity thake je na amader upor theke bola hocche je eigulo ke atkate hobe, eigulo ke mane je those who are troublemakers tader ke age theke arrest korte hobe, to tar theke ekta level of motivation bere jay.
1: Ekdom ডোকলাম এবং গালোয়ান দুটোই আপনি বললেন, দুটো ইনসিডেন্টের কথা, এই দুটো ইনসিডেন্ট যে ঘটলো চায়নার সাথে, দুটো যদিও যুদ্ধ হয়নি বা সেরকম কোনো কিছু ক্যাজুয়ালিটিস হয়েছে বা সেরকম কিছু হয়নি, কিন্তু তারপরে কি ভারতের এই যে কৌশলগত অবস্থান এটাকে কিছু পরিবর্তন এসেছে, মানে আফটার ডোকলাম অ্যান্ড গালোয়ান?
0: ডোকলামটা আগে হয়েছিল, দিস ওয়াজ মে 2017, ইস্টার্ন সেক্টরে আমাদের সিকিম বর্ডারে ডোকলাম হয়েছিল, বাট অলদো আমরা যেটা বলি আইবল টু আইবল কনফ্রন্টেশন হয়েছিল, বাট নো এক্সচেঞ্জ অফ ফায়ার অর নো ইভেন ফিজিক্যাল স্কাফলিং টুক প্লেস, ওয়ের এজ গালওয়ান টুক প্লেস ইন লাদাখ ইন অর অ্যারাউন্ড June 2020। তো ওখানে ফিজিক্যাল ধস্তাধস্তি হওয়ার পরে বিকজ চাইনিজ ওয়ার ওয়েল প্রিপেয়ার্ড। আর একটা জিনিস বলে দিই, আমাদের ইন্ডো চায়না ওয়ার পরে বিভিন্ন রাউন্ড অফ নেগোসিয়েশনস হয়েছে, তো সে অ্যাবাউট 1993 থেকে আমাদের অনেকগুলো রাউন্ড অফ টক্স হওয়ার পরে একটা মোটামুটি আন্ডারস্ট্যান্ডিং আছে যে সিন্স ইমিডিয়েট এক্সচেঞ্জ অফ ফায়ার লিডস টু ফুল স্কেল অফ ওয়ার, তো আমরা বর্ডারে ওয়েন আই ওয়াজ কমান্ডিং দ্য ব্যাটালিয়ন, তো আমরা পেট্রোল, আর্মস, অ্যামিউনিশন দিয়েই করতাম, বাট উই ওয়ার নেভার using the firearms, even if Chinese patrol

0: औषधी चले আসতো তো দ্যাট কন্ডিশন দ্যাট আন্ডারস্ট্যান্ডিং রিমেইনস ইভেন নাও তো সেই সূত্রেই গালওয়ানতে আওয়ার সোলজার্স আর নট প্রিপেয়ার্ড টু ওপেন ফায়ার অ্যান্ড ওয়ের এজ দে ওয়ার প্রিপেয়ার্ড উইথ দিস আয়রন ব্যাটস অ্যান্ড রডস তো যখন একটা কনফ্রন্টেশন একটা স্কাফলিং আরম্ভ হলো দে অ্যাট্যাকড আওয়ার পিপল ইনক্লুডিং ওয়ান কর্নেল র্যাঙ্ক অফিসার দ্য কমান্ডিং অফিসার হি ওয়াজ অলসো ইনজোর্ড অ্যান্ড লেটার অন হিজ অলসো সাকাম টু ইঞ্জারিস তারপরে the level of force we increased in Ladakh where we foresaw mane amra amader je mone holo je ekhane conventional warfare jodi proyojon ashe to we should not be taken unaware
1: prochur beshi shongkhay
0: shena motayan kora holo and even negotiations gulo age mane core commander lieutenant general level e kintu age flag meeting gulo hoto na jeta ekhon kora hoy flag meeting okhane Now, Chinese side also understood that we will not take it lying. Ora jodi attack kore, then conventional warfare amra, we will not be giving them a walkover like they think in 1962. So, eta ekta esche difference. Doklam, they very well understood. Doklam also, jokhon holo, eta Eastern Command, Kolkata theke, Eastern Command, okhan theke eta tackle kora hoyechilo. So, since we took a very tough stand, so they knew that they cannot easily... ওভারওয়েলম আস তো এইটা বুঝে যাওয়ার পরে দেখবেন অরুণাচল প্রদেশ সিকিম এই বর্ডারে আমাদের সমস্যা নেই তারপর থেকে টাচউড লাস্ট 8-9 ইয়ার্স
1: মানে একটা স্পষ্ট বার্তা পৌঁছে গেছে যে ভারত চুপচাপ মেনে নেবে না সেরকম ভাবে যেভাবে প্রশ্ন করা হবে উত্তরটাও সেরকম ভাবেই পাওয়া যাবে
0: আমরা প্রস্তুত থাকবো
1: প্রস্তুত
0: উত্তর দিতে প্রস্তুত আমরা একদম একদম আমরা ঝগড়া করতে যাব না কিন্তু কেউ যদি আমাদের সঙ্গে ঝগড়া করতে আসে তাহলে আমরাও তার সব উত্তর দেব
1: একদমই কিন্তু এটা তো হলো আপনার হচ্ছে সেনা মোতায়েন করা যে ব্যাপারগুলো আছে সেটা তো একটা দিক কিন্তু এখন বর্তমান সময়ে দাঁড়িয়ে যেটা একটা বিরাট ব্যাপার হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার তো এই যে সীমান্তে যে পরিকাঠামো সেটা বর্ডার রোডস বলুন মানে রাস্তা বলুন বা অন্যান্য এই যে কাঁটা তারায় বেড়া দেওয়া এটসেট্রা যে ব্যাপারগুলো রয়েছে এটাতে ১২ বছরে মানে আপনি কি পরিবর্তন দেখছেন যে ১২ বছর আগের থেকে ১২ বছর পরে বা এক্সাক্ট ১২ বছর না হলেও এই যে সময়সীমার মধ্যে কি সাম্প্রতিককালে কি পরিবর্তন হয়েছে
0: এটাও তো উন্নতি অনেক বেশি হয়েছে পার্টিকুলারলি আই উইল গিভ এক্সাম্পল অফ লেয়িং ডাউন অফ রেলওয়ে ট্র্যাকস জম্মু অ্যান্ড কাশ্মীরে আপনি জানেন অনেকদিন আগেকার প্রজেক্ট কিন্তু এখনই ওটা রূপায়ণ হতে আরম্ভ করেছে উই হ্যাভ বিন এবল টু টেক রেলওয়ে লাইন আপ টু শ্রীনগর অ্যান্ড তারও আগে মানে জম্মু টু শ্রীনগর আগে থ্রু রোড শুধু আপনি বলুন নর্মাল লোক অথবা সেনাবাহিনী বলুন অথবা ইভেন সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্সেস মুভমেন্টটা হতো নাও রেলের নেটওয়ার্ক হয়ে যাওয়াতে আমাদের অনেক সুবিধা হবে অ্যান্ড নর্থ ইস্টার্ন ইন্ডিয়াতেও আমরা যেটা দেখছি এখন আসামে গুয়াহাটির উপরে ব্রিজ করে দেওয়া হয়েছে অরুণাচল প্রদেশ ইজ এ ভেরি কি স্টেট ফর আস রিগার্ডিং বর্ডার উইথ টিবেট অর চায়না তো ওখানেও মানে অনেক কিছু হাইওয়েসের মারফতে চেষ্টা করা হচ্ছে যাতে কানেকটিভিটিটা বেটার হয়ে যায় এই ছাড়া চায়না আরেকটা পলিসি নিয়েছে নর্থ ইস্টার্ন মানে ওদের পার্ট অফ টিবেট দে আর মেকিং ডিউয়াল পারপাস অর ডিউয়াল ইউজ দে আর প্রিপেয়ারিং ইনফ্রাস্ট্রাকচার অফ উইচ ক্যান বি ইউজ অ্যাজ ডিউয়াল ইউজ ডিউরিং টাইমস অফ ওয়ার ভিলেজগুলোকে এমনভাবে ডেভেলপ করছে যাতে যদি যুদ্ধের পরিস্থিতি হয় তাহলে সেম ভিলেজ ধরুন একটা কংক্রিট তৈরি করা বাড়ি থাকলে দিস ক্যান বি ইউজড অ্যাজ এ বাঙ্কার তো উই হ্যাভ নট গোন টু দ্যাট এক্সটেন্ট বাট উই আর অলসো ডেভেলপিং আওয়ার ভিলেজেস ইন দ্য বর্ডার এই পলিসিটা আগে অতটা ছিল না 1962 ওয়ার পরে আমরা বেসিক্যালি একটা অর্গানাইজেশন তৈরি করলাম বিআরও বর্ডার রোডস অর্গানাইজেশন তো বিআরওই প্র্যাকটিক্যালি বিভিন্ন ওই সব বর্ডার এলাকাতে রাস্তাগুলো বানাতো এখন দ্যাট রেসপন্সিবিলিটি হ্যাজ অলসো বিন টেকেন বাই মিনিস্ট্রি অফ রোড ট্রান্সপোর্ট অ্যান্ড হাইওয়েজ আমি রিসেন্টলি জম্মুতে গিয়েছিলাম তো আমি দেখলাম যে জম্মু টু শ্রীনগর যে হাইওয়ে ইট ইজ বিং মেড ইট ইজ এক্সপ্যান্ডেড ওখানে একটা যে টানেল করে দেওয়া হয়েছে ইন পীর পাঞ্জাল রেঞ্জেস সো দ্যাট ফ্যাসিলিটেটস সো উই আর ডেফিনেটলি পেয়িং অ্যাটেনশন টু ডেভেলপিং আওয়ার রোড নেটওয়ার্ক অ্যান্ড অলসো দ্য রেলওয়ে নেটওয়ার্ক আর এর জন্য প্র্যাকটিক্যালি বাজেটারি অ্যালোকেশন বাড়ানো হয়েছে অ্যান্ড এজ এ ন্যাশনাল পলিসি উই আর পারসুইং দিস
1: সীমান্তে যে পরিকাঠামো মানে সড়ক রেলওয়ে পরিকাঠামো এটা তো অবশ্যই প্রয়োজন কারণ আর সেখানে লজিস্টিক্যাল সাপোর্ট যে সেনাবাহিনী যাক বা তাদের রসদ পৌঁছানো হোক অস্ত্রশস্ত্র পৌঁছানো বা হঠাৎ কোনো বৈদেশিক আক্রমণ হয়ে গেলে সেখানে এটা তো খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় অবশ্যই কিন্তু এখন আরেকটা চ্যালেঞ্জ আমার যেটা মনে হয় যে সীমান্তবর্তী রাজ্যগুলোর ক্ষেত্রে বিশেষ করে যেরকম আমাদের পশ্চিমবঙ্গ বা আপনি জম্মু কাশ্মীরের কথা বললেন রাজস্থান আছে এখানে আরেকটা বড় চ্যালেঞ্জ হচ্ছে মানে যেটা আমরা বহু বছর বছর ধরে এবং কেন্দ্রীয় সরকার এটা নিয়ে বহুদিন ধরে সরব, সেটা হচ্ছে অবৈধ অনুপ্রবেশ। এই যে

0: সীমান্ত থেকে অন্য প্রতিবেশী রাষ্ট্র থেকে মানুষ চলে আসছেন এখানে, এসে তারা এখানে থাকছেন, কাজকর্ম করছেন, এবং হয়তো রাজনৈতিকভাবে বা কোনোভাবে তারা এখানকার যে নাগরিক পরিচয়পত্রগুলো কোনোভাবে জোগাড় করে নিচ্ছেন, এবং তারা নাগরিক যে সুযোগ সুবিধাগুলো যেগুলো আমাদের দেশের নাগরিকদের পাওয়ার কথা তারা সেগুলোও পাচ্ছেন। এবং যেটা সবথেকে বড়, যে এই সীমান্তবর্তী রাজ্যগুলোর বা শহরগুলোর জনবিন্যাস বদলে যাচ্ছে, মানে বিপুল মানুষের চাপ তৈরি হচ্ছে। তো এই ব্যাপারে এখন কেন্দ্রীয় সরকারের যে সাম্প্রতিক পদক্ষেপ, বা আমি যদি খুব স্পেসিফিক্যালি বলি যে আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সম্প্রতি সরকার পরিবর্তন হওয়ার পরে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের যে পদক্ষেপ, এটা কতটা আপনার মনে হয় যে আমাদেরকে এই বিপদ থেকে বাঁচাতে পারে?
1: দেখুন, তাহলে একটু আমাকে একটু ব্যাকগ্রাউন্ডে যেতে দিন, বিকজ আমাদের দেশটা যখন ভাগ হলো ব্রিটিশ ইন্ডিয়া থেকে, দুটো ডোমিনিয়ন তৈরি হলো, পাকিস্তান অ্যান্ড ইন্ডিয়া। তো মেইনলি টু প্রভিন্সেস ওয়ার ডিভাইডেড, একটা পাঞ্জাব, একটা বেঙ্গল। বেঙ্গলের ক্ষেত্রে যেটা আমাদের অসুবিধা হলো, আই থিঙ্ক ভেরি ভেরি লার্জ স্কেল লিঙ্গুইস্টিক অ্যাজ ওয়েল অ্যাজ ইথনিক সিমিলারিটি উইথ হোয়াট ওয়াজ আর্লিয়ার ইস্ট পাকিস্তান অ্যান্ড হোয়াট ইজ নাও বাংলাদেশ। আরেকটা কথা বলি, যে দেশটা যখন ভাগ করা হলো, তো র্যাডক্লিফ লাইন ড্র করে, একটা ম্যাপের উপরে লাইন ড্র করে বলে দেওয়া হলো যে এটা ইস্ট পাকিস্তান, এটা ইন্ডিয়া। এখন ন্যাচুরাল কোনো বর্ডার ছিল না, কিন্তু ওটার উপরে আমরা, আমার এখনও মনে আছে, আমি অ্যাডিশনাল এসপি মালদা ছিলাম, 1993 দেখেছি ল্যান্ড অ্যাকুইজিশন কাজ আরম্ভ হলো প্র্যাকটিক্যালি ফেন্সিং করার জন্য।
0: হ্যাঁ হ্যাঁ,
1: কিন্তু ওই কাজটা কমপ্লিট হলো না, যেহেতু আমি বললাম বর্ডারটা এমন কিছু নেই, একটা হিল রেঞ্জ আছে, একটা নদী আছে, যে ওই পার্টটা ইস্ট পাকিস্তান আর এখন বাংলাদেশ হয়ে গেলো, এটা ভারত হয়ে গেলো। তো দের আর লার্জ এরিয়াস উইচ হ্যাভ টু বি ফিজিক্যালি ফেন্সড। এবার লেভেল অফ ডিপ্লয়মেন্টটাও একটু বাড়াতে হয়, বিকজ ডেন্সিটি অফ পপুলেশন অনেক বেশি আছে, ওয়েস্ট বেঙ্গলও বেশি আছে, ওইদিকে বাংলাদেশেও বেশি আছে। তো ওই দিক থেকে এদিকে লোক আসা, আর যেহেতু লিঙ্গুইস্টিক অ্যান্ড ইভেন এথনিক সিমিলারিটি আছে, যার জন্য লোকগুলোকে চিহ্নিত করা,
0: দেখে চেনাটা মুশকিল।
1: তো এইগুলো বড় চ্যালেঞ্জ, যেটা আমি মনে করি পাঞ্জাবের ক্ষেত্রে একটু কম আছে, যেহেতু ওখানে মানে কিছুটা বর্ডারটাও ন্যাচুরাল আছে, অ্যান্ড প্র্যাকটিক্যালি ট্রান্সফার পপুলেশনটা পাঞ্জাবে একটু বেশি ছিল। রাজস্থান আগেন ইজ এ মোস্টলি ডেজার্ট, গুজরাট ইজ এ অলসো। তো সেই ক্ষেত্রে বাংলার একটু চ্যালেঞ্জগুলো অন্যরকম ছিল। তো বর্ডার ফেন্সিং ফেজ ইজ নাও অনেক ক্রিটিক্যাল ফেজ, বিকজ যেগুলো গ্যাপ আছে ওইগুলো গ্যাপগুলো পূরণ করতে এখন ফোকাস পুরোটাই আছে। আমি আশা করি ওগুলো গ্যাপগুলো পূরণ করে দেওয়া হয়। আর এইছাড়া মডার্ন গ্যাজেটস অ্যান্ড ইকুইপমেন্ট, মানে সবসময় 24 ঘন্টা, এমনিতে তো বিএসএফের লোক পাহারা দেয়, টাহল দেয়, কিন্তু এছাড়াও বিভিন্ন গ্যাজেট আছে, মানে ইট মে বি ফর্ম অফ রাডার, ইট মে বি ফর্ম অফ নাইট ভিশন ডিভাইসেস, এইগুলো এখন আরও বেশি করে ইকুইপ করা হবে, করা হয়ে গেছে। কিন্তু আই ওয়াজ রিসেন্টলি রিডিং আওয়ার হোম মিনিস্টার স্টেটমেন্ট, উনি নর্থ ইস্টার্ন রিজনে শিলংয়ে মিটিং করেছেন, তো হি ইজ অলসো সেজ দ্যাট দ্য এন্টায়ার রিজন, পার্টিকুলারলি তিনটা স্টেটের উনি নাম নিয়েছেন, ত্রিপুরা, আসাম অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল, এখানে কিছু কিছু গ্যাপ এখনও আছে, যেগুলো কমপ্লিট করা হবে, ক্লোজ করা হবে, সো দ্যাট দিস ইলিগাল মাইগ্রেশনস অর ইনফিল্ট্রেশনস দে আর ব্রট ডাউন অ্যান্ড দে ক্যান বি ফুল্লি কন্ট্রোলড।
0: আচ্ছা, এবার একটু অন্যদিকে যাই, পাকিস্তান চীনের কথা তো শুনলাম, এখন যেটা সবথেকে বড় কথা যে ইরানে যে পরিস্থিতি চলছে এবং রাশিয়া ইউক্রেন যুদ্ধ, এটা তো সারা বিশ্বের কাছে একটা বড় চ্যালেঞ্জ এবং ভারতের কাছেও একটা বড় চ্যালেঞ্জ। তো এই যে ভারতের যে ভারসাম্যপূর্ণ কূটনীতি, ভারত কিভাবে এটা বজায় রাখছে এই অস্থির সময়টার মধ্যে?
1: অ্যাকচুয়ালি এটা নিয়েও অনেকে হয়তো সমালোচনা করে, বাট আমরা যে পলিসি নিয়েছি, আমরা বলি যে আমরা স্ট্র্যাটেজিক অটোনমি ফলো করছি, আমাদের ন্যাশনাল ইন্টারেস্ট, আমাদের যেটা ওন ইন্টারেস্ট ওইটাই আমরা দেখব। আমরা যে কোনো ইউএসএর ক্যাম্প জয়েন করে নেব, আমরা যে অন্য একটা ক্যাম্প জয়েন করে নেব, আমাদের ইরান সঙ্গেও ভালো সম্পর্ক আছে, আমাদের ইউএসএর সঙ্গেও সম্পর্ক আছে, অথবা রাশিয়ার সঙ্গেও সম্পর্ক আছে, ইউক্রেনের সঙ্গেও সম্পর্ক আছে, বিকজ উই আর নট ইন ওয়ান ক্যাম্প অর ওয়ান গ্রুপ অর আনাদার। আমি তো মনে করি যে এই ছাড়া আমাদের উপায় নেই, উই আর নট, লেটস অলসো অ্যাকসেপ্টেড, উই আর নট এ সুপার পাওয়ার, উই আর নট এ ওয়ার্ল্ড পাওয়ার। তো আমরা যে একেবারে নিজের মতন একটা পলিসি নিয়ে চলবো সেটাও করা সম্ভব না, বাট উই হ্যাভ টু মেনটেন গুড রিলেশনস। আর কারেন্ট জিও পলিটিক্যাল এখন যে সিনারিও, আমরা বাইরের দেশ থেকে অয়েল ইম্পোর্ট করি, আমরা গ্যাস ইম্পোর্ট করি, তো সেই ক্ষেত্রে আমাদের যে কারেন্ট পলিসি আছে সেটাই মেনে আমরা আমাদের ইন্টারেস্টগুলো পারসিউ করছি। আর এইটাই ইভেন কামিং ইয়ার্স দিস ইজ হাউ আই সি, যেহেতু ইউনাইটেড নেশনস এখন খুব একটা উইক ইন্টারন্যাশনাল বডি হয়ে গেছে, আগে কোনো জায়গাতে যুদ্ধ আরম্ভ হলে ইউনাইটেড নেশনস সিকিউরিটি কাউন্সিলে কেউ প্রস্তাব মুভ করতো, তারপরে যুদ্ধবিরাম হয়ে যেত, কিন্তু এখন দেখা যাচ্ছে যে ইউনাইটেড নেশনসকে কেউ মানছে না, ইন পার্টিকুলার।

0: রেগুলারলি আমি দেখলাম হামাস যখন অ্যাটাক করলো ইসরায়েল, তারপরে ইসরায়েল ওদের উপরে অ্যাটাক করলো গাজাগুলোতে, তো ইউনাইটেড নেশনস সেক্রেটারি জেনারেল ওয়াজ নট অ্যালাউড ইভেন টু গো টু দ্যাট এরিয়া বাই ইসরায়েল। ইভেন ইউক্রেন রাশিয়া ওয়ারতে দের ইজ নো রোল অফ ইউনাইটেড নেশনস। অ্যান্ড লাস্টলি যেটা এখনও চলছে, মানে ইউএসএ অ্যান্ড ইসরায়েল অন ওয়ান সাইড অ্যান্ড ইরান অন আদার সাইড, সো দের ইজ নো ডিসকাশন ইন ইউনাইটেড নেশনস সিকিউরিটি কাউন্সিল অর জেনারেল অ্যাসেম্বলি।
1: প্রায় শেষের দিকে পৌঁছে গেছি আমাদের আলোচনা, তো দু তিনটে ছোট ছোট বিষয় আপনার কাছে একটু জেনে নিতে পারবো। তো আমি যেটা জানি যে আগামী দশকে আমরা যদি বলি যুদ্ধ নীতি, মানে রণনীতি যাকে বলে, বা কৌশলগত অনেক পরিবর্তন হয়ে গেছে মানে কয়েক দশকের মধ্যে, বিশেষ করে প্রযুক্তিগত দিক থেকে, তো আপনার কি মনে হয় যে আগামী দশকে ভারতের সামনে নিরাপত্তার ক্ষেত্রে সব থেকে বড় চ্যালেঞ্জ কি হতে পারে? এক হচ্ছে সাইবার যুদ্ধ, দুই হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা, আরেকটা হচ্ছে এই যে ড্রোন টেকনোলজি, নাকি ইনফরমেশন মানে তথ্যযুদ্ধ যাকে বলে, এটার মধ্যে কোনটা সব থেকে বড় চ্যালেঞ্জ ভারতের সামনে?
0: দেখুন, আমি বলবো প্রত্যেকটাই চ্যালেঞ্জ। লাকিলি আমরা কিছু জিনিস মানে সময় থাকতেই সতর্ক হয়ে গেছি, যেরকম নেচার অফ ওয়ারফেয়ার হ্যাজ চেঞ্জ, এটা বোঝা গেল ইউক্রেন অ্যান্ড রাশিয়া ওয়ার থেকে, যেখানে ড্রোনস ওয়ার ইউজ ইন লার্জ নাম্বারস। ইভেন ইসরায়েল ক্লেম করতো যে আয়রন ডোম আছে, বাট হামাস যেভাবে ওদের উপর অ্যাটাক করলো, এখানে ইভেন অফ সিন্দুরে দেখা গেলো আমাদের পাকিস্তানের সঙ্গে যে লিমিটেড দু তিন চার দিনের যুদ্ধ হলো, নো কান্ট্রি ক্রস দ্য ইন্টারন্যাশনাল বর্ডার, আমাদের যুদ্ধ বিমানগুলো আমাদের দেশ থেকে মিসাইলগুলো ফায়ার করেছে, ওরাও ফায়ার করলো কিন্তু আমরা ওটা আটকাতে পারলাম। আমাদের হাতে যেহেতু S-400 বলে যে মিসাইল সিস্টেম ছিল, দ্যাট প্রুভ ভেরি ইফেক্টিভ, প্লাস আমাদের নিজস্ব কিছু ডেভেলপ করার DRDO যেগুলো, অ্যান্ড উই ড্রু লেসন্স। আমরা এখন যেটা আপনি বলছেন সুদর্শন চক্র, এটা ইন ফিউচার আমাদের এটা ইমপ্লিমেন্ট করতে হবে, বিকজ আগেন রাশিয়া ইউক্রেন যুদ্ধ থেকে বোঝা যাচ্ছে যে এখন শুধু মিলিটারি টার্গেটগুলো নেই, এখন এনার্জি ইনস্টলেশনগুলোকেও টার্গেট করা হয়। ধরুন আপনার অয়েল রিফাইনারি আছে, মানে এনার্জি যেগুলো বড় পাওয়ার স্টেশন, তো ওখানেও আপনাকে সিকিউর রাখার জন্য ডিফেন্সিভ সিস্টেমগুলো আনতে হবে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স পার্টিকুলারলি হ্যাজ অলসো বিকাম ভেরি ইম্পর্টেন্ট। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অনেকটা এখন মানে যেদিকে যাচ্ছে, ইট উইল ডিসরাপ্ট ইনফরমেশন ওয়ারফেয়ার। অলরেডি আমাদের মানে আর্মড ফোর্সেস মধ্যে এই উইংগুলো ক্রিয়েট করে দেওয়া হয়েছে, বিকজ আগেন অনেক কিছু এখন কম্পিউটার দিয়ে সঞ্চালিত করা হয়, পাওয়ার স্টেশনস, ইলেকট্রিক সাপ্লাই লাইন্স, ওখানে যদি কেউ হ্যাকিং করে আপনার পুরো পাওয়ার সিস্টেমগুলোকে, পাওয়ার গ্রিড
1: হচ্ছে মিস ইনফরমেশন। আর একটা জায়গা যেটা আমরা ইয়ের সময় দেখলাম, যে সময় পাকিস্তানের সাথে ভারতের দ্বন্দ্বের সময়, যে ভুল খবরকে ইন্টারনেট ব্যবহার করে বা ছবি, এই কৃত্রিম বুদ্ধিমত্তা ছবি তৈরি করে ছড়িয়ে দেওয়া যে ভারতের এই এই জায়গা আমরা ধ্বংস করে দিই, এবং এক শ্রেণীর মানুষ সেগুলোকে চোখ বন্ধ করে বিশ্বাস করে নেয়। তো সুতরাং এটা নির্দ্বিধায় একটা বড় চ্যালেঞ্জ, এবং সম্ভবত আমার মনে হয় অধীরবাবু, এখন এই চ্যালেঞ্জটা যতক্ষণ না পুরোপুরি আমাদের সামনে আসছে, এটাকে মোকাবিলা করা খুব কঠিন। আর আমাদের হাতে সময় বেঁচে নেই, সে কারণে শেষ একটা প্রশ্ন করে আমি এই আজকের আলোচনা শেষ করব। সেটা হচ্ছে, একজন প্রাক্তন DGP হিসেবে যদি গত 12 বছরের নিরাপত্তা নীতিকে একটি মাত্র বাক্যে আপনাকে আমি মূল্যায়ন করতে বলি, আপনি কি বলবেন?
0: আমি বলবো যে আমাদের এখন সেলফ কনফিডেন্স আছে, আমরা এখন যে কোনো পরিস্থিতি মোকাবেলা করার জন্য আমাদের মধ্যে একটা ন্যাশনালিস্টিক ভিউ পয়েন্টও আছে, যে হ্যাঁ ঠিক আছে, আমরা একটা দেশ হিসাবে, একটা ন্যাশনাল স্টেট হিসাবে মোকাবেলা করতে প্রস্তুত আছি, আর সেটা ইন্টারনাল চ্যালেঞ্জ হোক আর অথবা এক্সটার্নাল চ্যালেঞ্জ। আর এটা না হলে কোনো দেশের স্বাধীনতা আমি বলবো না, সভরেন্টি রক্ষা করা যায় না।
1: একদমই, একটি সার্বভৌম রাষ্ট্র হিসেবে ভারত যে কোনোভাবেই দুর্বল নয়, বরং যে কোনো চ্যালেঞ্জের চোখে চোখ রেখে মোকাবিলা করতে প্রস্তুত, গত 12 বছরে কিন্তু এই বার্তা শুধুমাত্র আমাদের প্রতিবেশীরা নয়, গোটা বিশ্বের কাছে পৌঁছে গেছে। অনেক ধন্যবাদ অধীরবাবু, আপনাকে। আমাদের সঙ্গে ছিলেন রাজ্য পুলিশের প্রাক্তন মহানির্দেশক অধীর শর্মা, ধন্যবাদ।
0: ধন্যবাদ।
2: কেন্দ্রের NDA সরকারের 12 বছর পূর্তিতে শুনলেন বিশেষ আলোচনা, অভ্যন্তরীণ ও বৈদেশিক নিরাপত্তার যুগ বদল এবং ভবিষ্যতের চ্যালেঞ্জ। রাজ্য পুলিশের প্রাক্তন মহানির্দেশক অধীর শর্মার সঙ্গে কথা বলেছেন অভিরূপ ভট্টাচার্য। শব্দ সম্পাদনায় সাধনা দাস বসু।
3: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।

এখন বাংলা ছায়াছবির গান। প্রথমে সাগরিকা ছায়াছবির গান, প্রথম গানটি আলপনা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে।

সাগরিকা ছায়াছবির গান শুনলেন সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে। এখন সাত ভাই চম্পা ছায়াছবির গান শুনবেন আরতি মুখোপাধ্যায়, তরুণ বন্দ্যোপাধ্যায় এবং সহশিল্পীদের কণ্ঠে।

0: তিনি গুন গুন করে ওই মনের ভ্রমর, কেন সারাদিন গুন গুন করে ওই মনের ভ্রমর, আমি জানি
1: তুমি জাদুকর।
0: না না।

0: শোন শোন শোন রে সখী, সদাগর বলছে ওকি, হায় রে হায় হায়।
1: ওর ঝুলি কোথায়? সব দাম নেই তো মাথায়।
0: হায় রে হায় হায়।

আজ ঝুমুর ঝুমুর তোলে, আমি চাই না কিছুই মন সদার দাম যে তাহলে, আমি চাই না কিছুই মন সদার দাম যে তাহলে।

আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গে শুনছেন ছায়াছবির গান। এখন ছুটি ছায়াছবির গান প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে।

ছুটি ছায়াছবির গান শুনলেন প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে। এখন আরতি মুখোপাধ্যায় এবং সুবীর সেনের কণ্ঠে কলঙ্ক ছবির গান।

কলঙ্ক ছায়া ছবির গান শুনলেন আরতি মুখোপাধ্যায় এবং সুবীর সেনের কণ্ঠে। এখন হৈমন্তী শুক্লার কণ্ঠে বন্দী বলাকা ছায়াছবির গান।

সাগর পাঠিয়েছিলাম মস্ত বরণে। দোষী সাগর পাঠিয়েছিলাম মস্ত বরণে। সাগর শান্ত হলো।

বন্দিবলা কা ছায়াছবির গান শুনলেন হৈমন্তী শুক্লার কণ্ঠে। এতক্ষণ শুনছিলেন বাংলা ছায়াছবির গান।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী অভিজিৎ দাশ।

আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন আধুনিক গান, শিল্পী সঙ্গীতা সান্যাল। প্রথম গানটির গীতিকার জটিলেশ্বর মুখোপাধ্যায়।

আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। প্রথমে খেয়াল শুনবেন মালকোষ রাগে, পরে মাঝখা মাঝ ঠুমরি এবং সবশেষে মিশ্র পিলু দাদরা। শিল্পী বিদুষী অঞ্জনা নাথ। শিল্পীকে সহযোগিতা করবেন তবলায় অসিত জানা এবং হারমোনিয়ামে হিরণময় মিত্র। প্রথমে মালকোষ রাগে ঠুম খেয়াল, পরে মিশ্র প্রথমে মালকোষ রাগে খেয়াল, পরে মাঝখামাঝ ঠুমরি এবং সবশেষে মিশ্র পিলু দাদরা।

Sama ma ga da da ma ga sa ni ni sa ga ga sa sa ni sa ga ga sa ni da.

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন 18 জুন 2026 বৃহস্পতিবারের গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের অনুষ্ঠান পরিচিতি। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনে সকাল 6টায় সুভাষিত অনুষ্ঠানে শুনবেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের রচনা থেকে পাঠ। 6টা বেজে 5 মিনিটে সঙ্গীতাঞ্জলি। আজকের চাষবাস 6টা বেজে 30 মিনিটে শুনবেন কৃষি সুপারিশ। 6টা বেজে 40 মিনিটে আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে ডায়াবেটিক গ্যাংগ্রিন প্রাণঘাতক, এ বিষয়ে বলবেন ডাক্তার রানা ভট্টাচার্য। 6টা বেজে 45 মিনিটে প্রাত্যহিকী, উপস্থাপনায় সুতপা চট্টোপাধ্যায় ও দেবজ্যোতি লাহিড়ী। 7টা বেজে 45 মিনিটে রবীন্দ্রসঙ্গীত শুনবেন স্বদেশ চট্টোপাধ্যায়ের কণ্ঠে। 8টায় জানা অজানা কথিকা ভারতের ভূগর্ভে জ্বালানির মানচিত্র, শুনবেন প্রথম পর্ব। 8টা বেজে 5 মিনিটে নজরুল গীতি, শিল্পী কণিকা মজুমদার। 8টা বেজে 20 মিনিটে উত্তরণ, অনুষ্ঠানটি বাইরে থেকে রেকর্ড করে আনা হয়েছে, দৃষ্টিতে বিশেষভাবে সক্ষম ঝুলন মুখোপাধ্যায়ের সাক্ষাৎকার। সাক্ষাৎকার গ্রহণে অরুশ্রী চট্টোপাধ্যায়, শুনবেন সাক্ষাৎকারের দ্বিতীয় পর্ব। 8টা বেজে 30 মিনিটে শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে খেয়াল পরিবেশন করবেন অমৃতা সরখেল। 9টায় বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানে। 9টা বেজে 30 মিনিটে গানে গানে অনুষ্ঠানের শেষ অংশ। 10টায় লাইভ ফোন ইন অনুষ্ঠান গানের ভেলা, উপস্থাপনায় শর্মিষ্ঠা সরকার। বেলা 11টায় যুববাণীর অনুষ্ঠান বেরিয়ে পড়ি, উপস্থাপনায় অন্বেষা চট্টোপাধ্যায় ও সৌরিক ঘোষ। আধুনিক গান সালমা সমাজপতির কণ্ঠে, শুনবেন 12টায়। 12টা বেজে 15 মিনিটে শুনবেন দোতারা, শিল্পী সৌমেন্দু দাস। 12টা বেজে 33 মিনিটে গ্রামীণ যুববন্ধুদের অনুষ্ঠান বাংলার সংস্কৃতি গম্ভীরা, সুচিস্মিতা দাসের সাক্ষাৎকার। সাক্ষাৎকার গ্রহণে স্বাগতা মণ্ডল মল্লিক। বেলা 1টায় নির্বাচিত রবীন্দ্রসঙ্গীত। 1টা বেজে 45 মিনিটে

মহিলামহল শুনবেন ডাক্তারি পরামর্শ, উপস্থাপনায় সোমা সাহা। 2:30 শুনবেন বাংলা আধুনিক গান। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনে বিকাল 5টায় ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় শুভজিৎ সরকার। অনুষ্ঠানটি স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে এনেছেন রক্তিম বরণ ময়রা। 5:30 বিদ্যার্থীদের জন্য দ্বাদশ শ্রেণীর মনোবিজ্ঞান বিষয়ে পাঠদান করবেন চিলড্রেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন হাইস্কুলের শিক্ষিকা প্রদীপ্তা চক্রবর্তী, সঙ্গে থাকবেন 2 শিক্ষার্থী। 6:05 সাঁওতালি অনুষ্ঠানে লোকগীতি পরিবেশন করবেন সুবোধ চন্দ্র সোরেন ও সহশিল্পীবৃন্দ। 6:15 সাঁওতালি অনুষ্ঠান, ঐতিহ্যবাহী সংস্কৃতিতে পরিবর্তনশীল প্রেক্ষাপট, আলোচনায় মাধবচন্দ্র হাঁসদা এবং প্রধান মুর্মু, শুনবেন আলোচনার প্রথম পর্ব। 6:38 কৃষি কথার আসর, বেগুনের রোগ পোকার সুসংহত নিয়ন্ত্রণ, এ বিষয়ে ডক্টর অভিজিৎ ঘোষালের সাক্ষাৎকার, সাক্ষাৎকার গ্রহণে সুব্রত চক্রবর্তী। রামায়ণ গান 7:10 পরিবেশনায় তারাপদ দেঘরিয়া ও সহশিল্পীবৃন্দ। 7:30 সমীক্ষা, রাত 8:00 অনুরোধের আসর। 8:30 অন্বেষা, প্রথমে বিজ্ঞানের খবর, পরে আন্তর্জাতিক যোগ দিবস বিষয়ে ডক্টর তুষারকান্তি মণ্ডলের সাক্ষাৎকার, সাক্ষাৎকার গ্রহণে ডক্টর মানস প্রতিম দাস। 8:50 বিধানসভা পর্যালোচনা, 9:00 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন সরোদ, শিল্পী অনিমা দাস। 9:30 নাটক গোপেনের গোঁফ, রচনা স্বরাজ বসু, প্রযোজনা বিশ্বনাথ দাস। 10:00 বিশেষ অনুষ্ঠান প্রগতির এক যুগ, সুস্বাস্থ্যের দিশা, আলোচনায় অংশগ্রহণ করবেন ডাক্তার কাজল কৃষ্ণ বণিক এবং ডাক্তার অনুপ কুমার রায়। 10:30 রবীন্দ্রসঙ্গীত শুনবেন স্বদেশ চট্টোপাধ্যায়ের কণ্ঠে। আধুনিক গান পরিবেশন করবেন কণিকা মজুমদার 10:45। 11:00 শুনবেন দোতারা, শিল্পী সৌমেন্দু দাস। 11:10 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান, শুনবেন খেয়াল ঠুমরি ও দাদরা, শিল্পী অমৃতা সরখেল। সঞ্চয়িতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনে সকাল 6:15 সুবোধ্য সঙ্গীত অনুষ্ঠানে বাঁশি, শিল্পী পঙ্কজ বন্দ্যোপাধ্যায়। 6:35 রবীন্দ্রসঙ্গীত শুনবেন স্বদেশ চট্টোপাধ্যায়ের কণ্ঠে। রামচরিত মানস পর্ব 145 6:35। 6:45 ভজন, শিল্পী অমিত রায়। 7:10 যুববাণীর অনুষ্ঠান সুপ্রভাত, উপস্থাপনায় অঙ্কিতা ঘোষ। 8:30 আধুনিক গান শুনবেন সালমা সমাজপতির কণ্ঠে। 8:45 রজনীকান্তের গান পরিবেশন করবেন অমরেশ মৈত্র। 9:10 রসধারা, উপস্থাপনায় পাপিয়া ভট্টাচার্য। 10:15 আঞ্জুমান, উপস্থাপনায় সাদিয়া সাদফ। 11:00 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান ডাউন কান্ট্রি রোড, উপস্থাপনায় অভিরূপা ভাদুরী। 12:00 সুরভি, উপস্থাপনায় পাপিয়া ভট্টাচার্য। 12:20 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, উপস্থাপনায় অভিরূপা ভাদুরী। 1:10 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, 2:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন সরোদ, শিল্পী অনিমা দাস। সঞ্চয়িতা প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনে স্বদেশ চট্টোপাধ্যায়ের কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত 5:10, উর্বশী 5:20, উপস্থাপনায় প্রীতি মুরারকা। 6:10 হিন্দি অনুষ্ঠান বার্তা, 6:30 গুলগুলশান। 7:10 শুনবেন দোতারা, শিল্পী সৌমেন্দু দাস। 7:30 দর্পণ, উপস্থাপনায় প্রীতি মুরারকা। 8:00 ছায়াছবির গান। 8:15 নানা রঙের গান। 8:30 স্পটলাইটের বাংলা রূপান্তর। 9:16 স্পটলাইট, একটি সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠান। 10:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান সিং অ্যালং, উপস্থাপনায় অভিষেক মণ্ডল। 11:10 হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান। শুনলেন 18 জুন 2026 বৃহস্পতিবারের গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের অনুষ্ঠান পরিচিতি। এখন আবহাওয়ার খবর। আগামী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাস, আকাশ অংশত মেঘলা থাকবে, বিকেল অথবা সন্ধ্যের দিকে বজ্রগর্ভ মেঘ সঞ্চারের সম্ভাবনা। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 36 ডিগ্রি সেলসিয়াস এবং 29 ডিগ্রি সেলসিয়াস যথাক্রমে।

গত 24 ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 36.4 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 2.6 ডিগ্রি বেশি। বাতাস সর্বনিম্ন তাপমাত্রা ছিল 29.2 ডিগ্রি সেলসিয়াস, এটি স্বাভাবিকের থেকে 2.2 ডিগ্রি বেশি। গত 24 ঘন্টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল সর্বাধিক 90% এবং সর্বনিম্ন 60%। গত 24 ঘন্টায় বৃষ্টি হয়নি। মৎস্যজীবীদের জন্য আবহাওয়া সম্পর্কিত সতর্কবার্তায় জানানো হচ্ছে, 18 জুন 2026 থেকে 21 জুন 2026, অর্থাৎ আগামীকাল থেকে রবিবার পর্যন্ত, পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যার উত্তর উপকূলে ঘণ্টায় 40-50 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। কখনো কখনো ঘণ্টায় 60 কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বইতে পারে। এই কারণে 21 জুন 2026, অর্থাৎ রবিবার পর্যন্ত, পশ্চিমবঙ্গ ও উত্তর উড়িষ্যার উপকূলে মৎস্যজীবীদের মাছ ধরতে যেতে নিষেধ করা হচ্ছে। শুনলেন আবহাওয়ার খবর। আকাশবাণী কলকাতা, মিডিয়াম ওয়েভে 456.6 মিটার, অর্থাৎ 657 কিলোহার্টসে প্রচারিত গীতাঞ্জলি প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনের এখানেই সমাপ্তি। স্টুডিওর ঘড়িতে এখন সময় রাত 12:18 হয়ে 57 সেকেন্ড। জয় হিন্দ।